0: টাইম চেক, এখন সময় সকাল 7টা।
1: এখন শুনবেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারিত সংবাদ।

0: আসসালামু আলাইকুম। সকাল সাতটা, আজ বুধবার, পয়লা আশ্বিন, চৌঠা রবিউল থানি, ১৬ সেপ্টেম্বর। বাংলাদেশ বেতার খবর পড়ছি পারভিন আহসান। শুরুতেই শিরোনাম। দেশ পুনর্গঠন, গণতন্ত্র শক্তিশালীকরণ ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি। চট্টগ্রামের হাটহাজারিতে ট্যাঙ্কের গোলা বিস্ফোরণে শহীদ সেনা সদস্যদের পরিবারকে আর্থিক সহায়তা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জুলাই গণ অভ্যুত্থানে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ সাত আসামির মৃত্যুদণ্ড। ভারতের সঙ্গে সম্পর্ক সহজীকরণে শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ সব আসামিকে ফেরত চায় বাংলাদেশ, বললেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা। পুলিশের সক্ষমতা বাড়াতে পূর্ণাঙ্গ সাইবার সিকিউরিটি ইউনিট গঠন করা হবে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। গাজা জুড়ে ইসরায়েলি বিমান হামলায় পাঁচ ফিলিস্তিনির মৃত্যু। এবং সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবলের আনুষ্ঠানিক সূচি প্রকাশ, আগামী 5-17 নভেম্বর বাংলাদেশে অনুষ্ঠিত হবে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের এ লড়াই। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশ পুনর্গঠন, গণতন্ত্র শক্তিশালীকরণ ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল সিলেট নগর ভবন প্রাঙ্গণে সিটি কর্পোরেশন আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে এই আহ্বান জানান। রাষ্ট্রপতি বলেন, নির্বাচনী বিজয়ের মাধ্যমে বর্তমান সরকার গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার সুযোগ পেয়েছে। তিনি বলেন, গণতান্ত্রিক অবস্থা টিকিয়ে রাখা ও কার্যকর সংসদ প্রতিষ্ঠায় সরকার ও বিরোধী দল সবাইকে একসাথে কাজ করতে হবে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, যে কোনো বিষয়ে দ্বিমত থাকলে আলাপ আলোচনার মাধ্যমে তা সমাধান করা সম্ভব। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার চেষ্টা করে যাচ্ছে কিভাবে দেশকে ভগ্ন স্তূপ থেকে গড়ে তোলা যায়। এ সময় রাষ্ট্রপতি দেশের সাম্প্রদায়িক সম্প্রীতির প্রশংসা করে বলেন, এটি বিশ্বের জন্য উদাহরণ। তিনি সিলেটের পর্যটন শিল্পে বিনিয়োগের জন্য প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান জানান। এর আগে দিনব্যাপী সফরে সিলেট পৌঁছে হযরত শাহজালাল রহমতুল্লাহি আলহি ও হযরত শাহ পরান রহমতুল্লাহি আলহির মাজার জিয়ারত করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি সেখানে জোহরের নামাজ আদায় করেন। এ সময় রাষ্ট্রপতি দেশ ও জনগণের অগ্রগতি ও সমৃদ্ধি কামনায় মোনাজাত করেন। রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের পর এটাই তার প্রথম সিলেট সফর। রাষ্ট্রপতির সহধর্মিনী রাহাত আরা বেগম এ সফরে তার সাথে ছিলেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন চট্টগ্রামের হাটহাজারি ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাঙ্ক ফায়ারিং এর সময় গোলা বিস্ফোরণে শহীদ দুই সেনা পরিবারের সদস্যরা। এই সময় প্রধানমন্ত্রী তাদের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন। পাশাপাশি তিনি শহীদ সেনা সদস্যদের পরিবারের পাশে সরকার ও সেনাবাহিনী সব সময় থাকবে বলেও আশ্বাস দেন। গতকাল রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এই সময় প্রধানমন্ত্রী শহীদ সেনা পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের প্রতি গভীর সমবেদনা জানান। প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর সহধর্মিনী ডাক্তার জুবাইদা রহমান, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকিরুজ্জামান ও ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দেশের জন্য দায়িত্ব পালন করতে গিয়ে সেনা সদস্যরা প্রাণ দিয়েছেন, তারা দেশের জন্য শহীদ হয়েছেন, তাদেরই আত্মত্যাগ জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। সেনাবাহিনীর পক্ষ থেকে শহীদ সেনা সদস্যদের স্থায়ী ঠিকানায় তাদের পরিবারের জন্য একটি করে বাড়ি নির্মাণ করে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে বলে জানানো হয়। একই সঙ্গে তাদের স্ত্রীদের চাকরির ব্যবস্থা এবং সন্তানদের জন্য মাসিক ভাতা দেওয়ার কথাও জানানো হয়। প্রধানমন্ত্রী শাহ ধর্মিনী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডক্টর জুবাইদা রহমান কোমলমতি শিশুদের সুপ্ত প্রতিভা, আকাশচুম্বী আকাঙ্ক্ষা ও সম্ভাবনা বিকশিত করতে তাদের উপযুক্ত শিক্ষা, চিকিৎসা, খেলাধুলা এবং স্বাস্থ্যকর প্রাকৃতিক পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল রাজধানীর আগার গাঁওয়ে বাংলাদেশ বিমান বাহিনী পরিচালিত বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের স্কুল ব্লু স্কাই পরিদর্শনের পর এক সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান। শিশুরাই জাতির ভবিষ্যৎ উল্লেখ করে ডক্টর জুবাইদা রহমান বলেন, আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার সৈনিক।
2: যে কোনো আকাঙ্ক্ষার জন্য মুক্ত আকাশই শেষ সীমানা, স্কাই ইজ দ্য লিমিট। অর্থাৎ শিশু কিশোররা আকাশচুম্বী আকাঙ্ক্ষা ও সম্ভাবনা নিয়ে এগিয়ে যাবে, কারণ আজকের শিশু আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিক। শিশুরাই জাতির ভবিষ্যৎ।
0: জুলাই গণ অভ্যুত্থানের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ সাত আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। গতকাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুইয়ের চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় দেন। বিস্তারিত প্রতিবেদনে,
3: কোটা সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে 2024 সালের 11 জুলাই বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর হামলা করতে ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেনকে নির্দেশ দিয়েছিলেন। এছাড়া আন্দোলন দমন ও হতাহতের তথ্য গোপন করতে 18 জুলাই রাতে পুরোপুরি ইন্টারনেট বন্ধ ও পরদিন কার্ফিউ জারি করে সরকার। 19 জুলাই গণভবনে 14 দলের বৈঠকে কার্ফিউ চলাকালে দেখা মাত্র গুলি করার সিদ্ধান্তের ঘোষণা দিয়েছিলেন ওবায়দুল কাদের। প্রসিকিউশনের অভিযোগ, আন্দোলনকারীদের দমনে পুলিশের পাশাপাশি সর্বোচ্চ বল প্রয়োগের রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে তখন মাঠে নামে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। আন্দোলনকারীদের হত্যায় সরকার ও দলীয় প্রধানদের নির্দেশ বাস্তবায়নে তখন মূল ভূমিকা রেখেছেন এসব সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ শীর্ষ নেতারা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুই অভিযোগ গঠনের মাধ্যমে এবছরের 22 জানুয়ারি ওবায়দুল কাদের সহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের শীর্ষ 7 নেতার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলার বিচার শুরুর আদেশ দেন। ওবায়দুল কাদের ছাড়া মামলার অন্য আসামিরা হলেন সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, আওয়ামী লীগ নেতা আফহামা বাহাউদ্দিন নাসিম, যুবলীগ নেতা শেখ ফজলে শামস পরশ ও মইনুল হোসেন নিখিল এবং ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনান, যারা সবাই পলাতক। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুই মঙ্গলবার ওবায়দুল কাদের সহ 7 আসামির প্রত্যেককে মৃত্যুদণ্ড দিয়ে রায় দিয়েছেন বলে জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চিফ প্রসিকিউটর এডভোকেট মোহাম্মদ আমিনুল ইসলাম।
4: 7 জন আসামি ছিল, 7 জনকে মৃত্যুদণ্ড দিয়েছে এবং অন্যান্য কাউন্টে প্রত্যেকেরই আমৃত্যু দণ্ডাদেশ দেওয়া হয়েছে এবং তাদের প্রত্যেকের যে স্থাবর এবং অস্থাবর সম্পত্তি 50% বাজেয়াপ্ত করা হয়েছে এবং সেটি বিক্রি করে শহীদ পরিবারের কাছে বা শহীদ পরিবারের মধ্যে সেই বিক্রয়লব্ধ অর্থ বিতরণের আদেশ দেওয়া হয়েছে। আমরা পূর্ণাঙ্গ জাজমেন্টে আপনাদেরকে বিস্তারিত জানাব।
3: আসামি পক্ষের রাষ্ট্রনিযুক্ত আইনজীবী এম হাসান ইমামের দাবি, তার আসামিরা কেউ সরাসরি কোনো হত্যাকাণ্ডে যুক্ত ছিলেন না।
5: এখানে হত্যাকাণ্ড হয়েছে, পুলিশ হত্যাকাণ্ড করেছে, উভয় পক্ষ মারামারি হয়েছে, এটা সত্য, লোকজন মরেছে, কিন্তু তারা তো ঘটনাস্থল উপস্থিত ছিল না, আমার আসামিরা ঘটনাস্থল উপস্থিত ছিল না, সুতরাং ওরা সরাসরি হত্যাকাণ্ডে অংশগ্রহণ করেন নাই।
3: ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বেতার।
0: প্রধানমন্ত্রী তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান বলেছেন, দুই দেশের সম্পর্ক সহজীকরণের স্বার্থে ভারতে পলাতক ও দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনা ও ওবায়দুল কাদের সহ অন্যান্য সব আসামিদের ফেরত দেওয়া গুরুত্বপূর্ণ একটি শর্ত। তিনি গতকাল সচিবালয়ের তথ্য অধিদপ্তর পিআইডির সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের কাজের অগ্রগতি ও সমসাময়িক বিষয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সরকারের এই অবস্থানের কথা জানান। বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনের সাথে অনুষ্ঠিত সৌজন্য সাক্ষাতের সময় বিষয়টি গুরুত্বের সাথে উত্থাপন করা হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, শেখ হাসিনা সহ ভারতে পলাতক সব আসামিদের ফিরিয়ে আনার ইস্যুটি সরকার পরিষ্কারভাবে তুলে ধরেছে।
6: শেখ হাসিনার বর্বরতা বহু আগে থেকে চলছে, ওভার দ্য ইয়ার্স চলেছে, নানান ফর্মে নানান মানুষ সেই বর্বরতার সাথে জড়িত ছিলেন এবং সেই বর্বররা গিয়ে যখন একটা দেশের মাটিতে বসে বেশ আরামের জীবনযাপন করেন এবং শুধু সেটা না, নানান বাণী প্রসব করেন, নানান রকম নসিহত করছেন, ফেসবুকে, সেটা নিশ্চয়ই দেশের মানুষকে হার্ট করে। আমি আশা করি ভারত সরকার আমাদের এই সেনসিটিভিটিটা বুঝবেন এবং তাদেরকে আমাদের কাছে হস্তান্তর করবেন। আমাদের চেষ্টা আমরা চালিয়ে যাব, না চালিয়ে যাওয়ার কোনো কারণ। একটা কথা মনে রাখতে হবে, অনেকে নানান কিছু বলার চেষ্টা করেন। আওয়ামী লীগের এই মাফিয়া রেজিমের সবচেয়ে বড় সাফারার দলটা এই মুহূর্তে রাষ্ট্রের দায়িত্বে আছে। এর কাছাকাছিও সাফার কেউ করেনি, অনেকে করেছেন, কিন্তু কালেকটিভলি যদি চিন্তা করি এর চেয়ে বেশি সাফার কোনো দল করেনি। সুতরাং এই দল এই বিচার নিশ্চিত করতে চাইবে।
0: স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, সাইবার অপরাধ মোকাবেলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে একটি পূর্ণাঙ্গ ও প্রাতিষ্ঠানিক সাইবার সিকিউরিটি ইউনিট গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি গতকাল রাজধানী মিরপুরে বাংলাদেশ পুলিশ স্টাফ কলেজে পরিচালনা বোর্ডের 21তম সভায় সভাপতির বক্তব্যে কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, একজন অ্যাডিশনাল আইজিপি নেতৃত্বে সাইবার সিকিউরিটি ইউনিট প্রতিষ্ঠার পরিকল্পনা চলছে। তিনি বলেন, বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে পুলিশের সক্ষমতা ও মনোবল বৃদ্ধিতে জোর দিচ্ছে সরকার। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী গতকাল সচিবালয়ে রাজধানী ঢাকার যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ক এক বৈঠক শেষে সাংবাদিকদের জানান, বিভিন্ন মেগা প্রকল্পের নির্মাণ কাজের কারণে উদ্ভূত যানজট স্বাভাবিক রাখার লক্ষ্যে 15 দিন পরপর সমন্বয় সভা অনুষ্ঠিত হবে। তিনি বলেন, রাজধানীর উপর ট্রাফিক চাপ কমাতে গাবতলী, মহাখালী ও ফুলবাড়িয়া বাস স্ট্যান্ড শহরের বাইরে স্থানান্তরের সিদ্ধান্ত চূড়ান্ত পর্যায়ে রয়েছে। শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন দেশের শিক্ষার প্রকৃত মানোন্নয়ন নিশ্চিত করতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কেন্দ্রীয়ভাবে মনিটরিং ব্যবস্থা জোরদার করার আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষাবৃত্তি ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান। শিক্ষামন্ত্রী বলেন, শ্রেণীকক্ষে শিক্ষকদের উপস্থিতি এবং তাদের পাঠদান পদ্ধতি কেন্দ্রীয়ভাবে পর্যবেক্ষণ করা অত্যন্ত জরুরি। তিনি বলেন, শিক্ষার্থীদের কর্মসংস্থান নিশ্চিত করতে বাজার চাহিদা ভিত্তিক কোর্স চালু, শিক্ষকদের আধুনিক প্রশিক্ষণ এবং পাঠক্রম পরিমার্জন ও আধুনিকীকরণ সময়ের দাবি। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য। খবরের বাকি অংশ পড়ছি খন্দকার মোহাম্মদ নুরুল ইসলাম। সংসদ ভবনে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল অনুষ্ঠিত এই বৈঠকে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার রোধে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। এতে আরো বলা হয়, সবার মত প্রকাশের স্বাধীনতা রয়েছে এবং জাতীয় প্রেস ক্লাব সাংবাদিকদের মত প্রকাশ ও পেশাগত স্বাধীনতা চর্চার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে। মন্ত্রণালয়ের কার্যক্রমে জবাবদিহিতা নিশ্চিত করার উপর বৈঠকে গুরুত্ব আরোপ করা হয়। একই সঙ্গে সচ্চতার সঙ্গে মন্ত্রণালয়ের কার্যক্রম পরিচালনার বিষয়ে মত প্রকাশ করা হয়। অন্যান্যের মধ্যে বৈঠকে তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান এবং তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী উপস্থিত ছিলেন। গতকাল সকাল 8টা পর্যন্ত পূর্ববর্তী 24 ঘণ্টায় দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 7 জন মারা গেছেন। স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ সময় ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হচ্ছেন 1593 জন। এদিকে গতকাল সকাল 8টা পর্যন্ত পূর্ববর্তী 24 ঘণ্টায় হামের উপসর্গে আক্রান্ত হয়ে 6 শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রজনন মৌসুমে ইলিশের নিরাপদ প্রজননের লক্ষ্যে আগামী 8 থেকে 29 অক্টোবর পর্যন্ত মোট 22 দিন সারাদেশে ইলিশ আহরণ নিষিদ্ধ থাকবে। ইলিশ আহরণ বন্ধের সময় নির্ধারণ এবং মা ইলিশ সংরক্ষণ অভিযান বাস্তবায়নের লক্ষ্যে গতকাল সচিবালয়ে ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত জাতীয় টাস্কফোর্স কমিটির এক সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। মৎস্য ও প্রাণী সম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ সভায় সভাপতিত্ব করেন। মন্ত্রী বলেন, ইলিশের টেকসই উৎপাদন নিশ্চিত করতে মা ইলিশ রক্ষায় কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। বরিশাল, চাঁদপুর ও ভোলা সহ ইলিশের প্রধান প্রজনন এলাকাগুলোতে নজরদারি ও অভিযান আরও জোরদার করা হবে। সভার সিদ্ধান্ত অনুযায়ী ইলিশ আহরণ নিষিদ্ধকালে দেশব্যাপী ইলিশ পরিবহন ও মজুতকরণ, বাজারজাতকরণ, ক্রয় বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ থাকবে। এ সময় ইলিশ আহরণে বিরত থাকা জেলেদের সরকার ভিজিএফ কর্মসূচির মাধ্যমে খাদ্য সহায়তা দেবে।
7: জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের ধারাবাহিকতায় জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়েছে। বাংলাদেশ তেল গ্যাস ও খনিজ সম্পদ কর্পোরেশন পেট্রোবাংলার পরিচালক প্রকৌশলী মোহাম্মদ শোয়েব বাংলাদেশ সংবাদ সংস্থাকে গতকাল এ তথ্য নিশ্চিত করে। গতকাল বিকেল চারটায় জাতীয় গ্রিডে 260.6 কোটি ঘনফুট গ্যাস সরবরাহ হয়েছে। তিনি বলেন, পেট্রোবাংলার সমন্বিত ব্যবস্থাপনায় দেশীয় উৎস থেকে প্রাপ্ত গ্যাসের পাশাপাশি আমদানিকৃত তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি সরবরাহ বৃদ্ধির ফলে দেশের গ্যাস সরবরাহ পরিস্থিতিতে ইতিবাচক অগ্রগতি ঘটেছে। পেট্রোবাংলার পরিচালক আরও বলেন, জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখতে দেশীয় গ্যাস ক্ষেত্রগুলো থেকে উৎপাদন অব্যাহত রাখার পাশাপাশি প্রয়োজন অনুযায়ী এলএনজি সরবরাহ করা হচ্ছে। এর ফলে বিদ্যুৎ উৎপাদন, শিল্প, সার ও অন্যান্য গুরুত্বপূর্ণ খাতে গ্যাস সরবরাহের উপর ইতিবাচক প্রভাব পড়ছে। চলতি অর্থ বছরের আড়াই মাসে বাংলাদেশে প্রবাসী বাংলাদেশিদের পাঠানো রেমিটেন্সের পরিমাণ দাঁড়িয়েছে 7.351 বিলিয়ন মার্কিন ডলার, যা গত অর্থ বছরের একই সময়ের তুলনায় 15.3% বেশি। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী 1 জুলাই থেকে 14 সেপ্টেম্বর পর্যন্ত দেশে 7.351 বিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স এসেছে। গত অর্থ বছরের একই সময়ে রেমিটেন্স এসেছিল 6.375 বিলিয়ন ডলার। সে হিসেবে এক বছরের ব্যবধানে রেমিটেন্স বেড়েছে 97.60 কোটি ডলার। এদিকে চলতি বছরের 1 সেপ্টেম্বর থেকে 14 সেপ্টেম্বর পর্যন্ত দেশে রেমিটেন্স এসেছে 1.526 বিলিয়ন মার্কিন ডলার। গত বছরের একই সময়ে এসেছিল 1.475 বিলিয়ন ডলার। এ সময়ে রেমিটেন্স প্রভাব বেড়েছে 3.4%।
8: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
9: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
8: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
7: এবার আন্তর্জাতিক সংবাদ। গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে 5 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে 2 শিশুসহ হামাসের রাফা ব্রিগেডের 1 কমান্ডার রয়েছেন। ফিলিস্তিনের স্বাস্থ্য বিভাগ এবং হামাসের সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। গাজার স্বাস্থ্যকর্মীরা জানান, উত্তরাঞ্চলের শেখ রাদওয়ান এলাকায় গতকাল একটি গাড়িতে ইসরায়েলি বিমান হামলায় 1 শিশুসহ 2 ফিলিস্তিনি নিহত এবং 7 জন আহত হয়েছেন। এদিকে ইউরোপীয় ইউনিয়নের বৈদেশিক নীতির প্রধান কাজা কাল্লাস বলেন, ফিলিস্তিনিদের হত্যা ও আহত করার ঘটনা অব্যাহত থাকায় গাজায় যুদ্ধবিরতি কেবলই নামেই বহল রয়েছে। ইরানের কেশম দ্বীপে বেশ কয়েকটি বিস্ফোরণের খবর পাওয়া গেছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানায়, বিস্ফোরকগুলো সাগর থেকে ছোড়া হয় বলে ধারণা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের কংগ্রেশনাল বাজেট অফিস জানায়, ইরানের সাথে যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় হয় 38 বিলিয়ন ডলার এবং এতে মার্কিন গুরুত্বপূর্ণ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল হয়ে পড়েছে। তারা আরও সতর্ক করে, এই সংঘাতের ফলে 2027 সালে শুরুতেই মূল্যস্ফীতি 0 থেকে 0.5% বৃদ্ধি পেতে পারে। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানায়, হরমুজ প্রণালী দিয়ে ইরানি নৌ বাণিজ্যের উপর মার্কিন অবরোধের অংশ হিসেবে 103টি বাণিজ্যিক জাহাজকে ফিরিয়ে দেওয়া হয়েছে। এদিকে এক হামলার ফলে সৌদি তেল রপ্তানিতে বিঘ্ন ঘটায় ইউরোপে প্রতি ব্যারেল তেলের দাম $130 ছাড়িয়েছে। হরমুজ প্রণালীতে মাসব্যাপী অবরোধ এবং লোহিত সাগর উপকূলে সম্প্রতি হুতিদের নিয়ন্ত্রণের প্রেক্ষিতে গুরুত্বপূর্ণ বাব আল মানদেব নৌপথ বন্ধ হয়ে গেলে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি দিয়েছে কাতার। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা ইব্রাহিম আল হাসমি বলেন, হরমুজ প্রণালী বন্ধ থাকায় বিশ্ব এমনিতেই যথেষ্ট দুর্ভোগ পোহাচ্ছে, তাই বাব আল মানদেবে এ ধরনের সমস্যা হলে তা সামাল দেওয়ার সামর্থ্য নেই। খেলার খবর ফুটবল। সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন সাফ চ্যাম্পিয়নশিপের সময়সূচি প্রকাশ করা হয়েছে। আগামী 5 থেকে 17 নভেম্বর পর্যন্ত এই টুর্নামেন্ট বাংলাদেশে অনুষ্ঠিত হবে। গ্রুপ এ তে স্বাগতিক বাংলাদেশের প্রতিপক্ষ ভুটান ও শ্রীলঙ্কা। 5 নভেম্বর বাংলাদেশ গ্রুপের প্রথম ম্যাচে ভুটানের এবং 11 নভেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে ভোর 5টা 45 মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে 6টা 1 মিনিটে। খবর শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। দেশ পুনর্গঠন, গণতন্ত্র শক্তিশালীকরণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি। চট্টগ্রামের হাটহাজারিতে ট্যাঙ্কের গোলা বিস্ফোরণে শহীদ সেনা সদস্যদের পরিবারকে আর্থিক সহায়তা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ সাত আসামির মৃত্যুদণ্ড। ভারতের সঙ্গে সম্পর্ক সহজীকরণে শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ সব আসামিকে ফেরত চাই বাংলাদেশ, বললেন প্রধানমন্ত্রী তথ্য ও সম্প্রচার উপদেষ্টা। এবং সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবলের আনুষ্ঠানিক সূচি প্রকাশ, আগামী 5-17 নভেম্বর বাংলাদেশে অনুষ্ঠিত হবে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের এই লড়াই। খবর শেষ হল।
10: এতক্ষণ শুনলেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারকৃত সংবাদ।

তীব্র গরমে বা তাপদাহে কিছু সতর্কতাই পারে স্বাস্থ্য ঝুঁকি কমাতে। প্রচুর পানি পান করুন, হিটস্ট্রোকের ঝুঁকি কমান, রোদে বের হলে ছাতা ব্যবহার করুন, খুব প্রয়োজন ছাড়া দুপুরের তীব্র রোদ এড়িয়ে চলুন। মাথা ঘোরা, অতিরিক্ত ঘাম, দুর্বলতা বা শরীরের তাপমাত্রা বেড়ে গেলে দ্রুত ঠান্ডা কোনো জায়গায় বিশ্রাম নিন এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন। সতর্ক থাকুন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

মাই মাইক। গুড মর্নিং এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, আমিও অনেক বেশি ভালো আছি। আর মাঝখানে একটা দিন আবারও গ্যাপ চলে গিয়েছিল, সেটার জন্য অবশ্যই আমি অনেক অনেক অনেক বেশি দুঃখ প্রকাশ করছি। কিন্তু আমি এর আগের দিনও বলেছিলাম যে আপনারা আমার জন্য কিন্তু বেশি বেশি করে দোয়া করবেন, কারণ আমি কিন্তু এখন প্রায় অসুস্থ হয়ে যাচ্ছি। এটার কি কারণ হতে পারে সেটা আমি আসলে খুঁজে পাচ্ছি না, এবং অসুস্থতার কারণেই এবং একটা কিছু ইস্যুর কারণেই আমি গতকালকেও আসতে পারিনি আপনাদের কাছে, এবং আমি চাইবো আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। বাই দ্য ওয়ে, সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি মর্নিং মাইকে। আমি তানহা আছি আপনাদের সাথে প্রতি রবি থেকে বৃহস্পতিবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত মর্নিং মাইক নিয়ে আমি তানহা থাকি ঢাকা FM 90.4 এ। আজকেও থাকবো, অনেক গল্প করব, অনেক আড্ডা দিব, মজার মজার অনেক গসিপ শেয়ার করব, অনেক মজার গল্প করব। তো ততক্ষণ পর্যন্ত মানে সেই গল্প জানতে হলে অবশ্যই ঢাকা FM এর সাথে টিউন থাকতে হবে, এবং আমাদের ফেসবুক পেজে চলে যেতে হবে। ফেসবুক পেজে মর্নিং মাইকের পোস্ট আমি এখনই আপলোড করে দিচ্ছি, এবং সেখানে যেয়ে চাইলে আপনি কমেন্ট করতে পারেন এবং আপনার পছন্দের গানের রিকোয়েস্ট করতে পারেন। আজকে সম্পূর্ণ আপনাদের পছন্দের গানের রিকোয়েস্ট প্লে করব। তো এই মুহূর্তে প্লে করছি পাতার বাঁশুরি, এবং এই পাতার বাঁশুরি দিয়েই আজকের মর্নিং মাইক শুরু করতে যাচ্ছি। সবাইকে আরও একবার ওয়েলকাম এবং ধন্যবাদ যারা আমাকে এই মুহূর্তে শুনছেন এবং জয়েন আছেন। তো চলুন গান শুনে আসি, আবার একটু পরে ব্যাক করব। সো স্টে টিউনড।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: বাইজা বুঝা তামাত।

শ্বাস নিতে কষ্ট হচ্ছে, বুকে চাপ লাগছে, বারবার কাশি বা শোষ শব্দ হচ্ছে, এগুলো হতে পারে অ্যাজমার লক্ষণ। অ্যাজমা নিয়ন্ত্রণে রাখতে ধুলো, ধোঁয়া ও অ্যালার্জির কারণগুলো এড়িয়ে চলুন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ইনহেলার ব্যবহার করুন। শ্বাসকষ্ট হলে অবহেলা নয়, সময় মতো সঠিক পদক্ষেপ নিন। সচেতন থাকুন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666।

ওয়েলকাম ব্যাক টু মর্নিং মাইক উইথ তানহা। আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। আমি তানহা আছি আপনাদের সাথে মর্নিং মাইক নিয়ে, সকাল 11টা পর্যন্ত থাকব। এই মুহূর্তে আপনাদের সাথে আরও কিছু গান প্লে করে দিব এবং আরও কিছু আড্ডা দিব, আরও কিছু মজার মজার গসিপ শেয়ার করব। তবে ইনফরমেশনটা শেয়ার করা আরও বেশি জরুরি, তাই ইনফরমেশনটা সবার আগে শেয়ার করে দিতে যাচ্ছি। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেওয়া হয়ে যাচ্ছে অনেক ব্যয়বহুল, আমার একটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেটে পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপসে যাওয়া সম্ভব। আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, অর্থাৎ অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ এবং থাকছে না মেয়াদ শেষ হওয়ার চিন্তা। এছাড়াও আছে আম্বার আইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট এবং ফাইল শেয়ারিং একদম ফ্রি। অধিকাংশ সরকারি হেল্পলাইন নম্বরে এবং অধিকাংশ ব্যাংকের কল নম্বরে আমার একটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুযোগ। তো আশা করি এই সার্ভিসটি আপনাদের অনেক বেশি কাজে লাগবে এবং এই সার্ভিসটি আপনারা নিয়ে নেবেন। তো এই মুহূর্তে আমি আবার একটা ব্রেক নিচ্ছি এবং একটা খুবই সুন্দর গান আপনাদের জন্য প্লে করে দিচ্ছি। গানটি শুনুন, আবার একটু পরে ব্যাক করছি। স্টে টিউনড।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: জীবন কোনো উপন্যাস বা কবিতার পঙ্কক্তি নয় কোনো নান্দনিক চিত্রকল্প। জীবন হলো নানা ঘাত প্রতিঘাতের ভেতর দিয়ে পার হওয়া এক বাস্তবতার সেতু, আর সেই সেতু পার হয়ে সত্যের ক্যানভাসে নিজের প্রতিচ্ছবির মুখোমুখি দাঁড়ানোর গোপন গল্পই আমাদের জীবন গল্প। জীবন গল্প, প্রতিটি না বলা দীর্ঘশ্বাস আর প্রতিনিয়ত নিজের সাথে নিজের যুদ্ধের এক অজানা আখ্যান। শুনুন জীবন গল্প প্রতি বুধবার রাত 11টায়। আমি আরজে মুকুল থাকছি আপনাদের সাথে। জীবন গল্প, যার শেষটা কেউ জানে না।

মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন, স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666।

আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4, আমি তানহা আছি আপনাদের সাথে মর্নিং মাইক নিয়ে। এবং এই মুহূর্তে আপনারা একটা খুবই সুন্দর গান শুনছেন, ভুলে না, গানটি গিয়েছেন আনিশা, এবং আমার মনে হয় আপনারা এনজয় করতে পারছেন। এই মুহূর্তে আরও একটা ব্রেক নিব, ব্রেক বলতে আপনাদের গানে রেখে দিয়ে আমি একটু আবার চলে যাব, কিন্তু আবার একটু পরে, মানে নেক্সট আওয়ারে ব্যাক করব। ততক্ষণ পর্যন্ত আমার সাথে থাকুন, গান শুনতে থাকুন, আবার ব্যাক করছি, স্টে টিউনড।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর। আপনারা শুনছেন ঢাকা FM 90.4, আমি তানা হাসি আপনাদের সাথে, এবং আপনাদের পছন্দের গানগুলো নিয়ে আজকের মর্নিং মাইক জমে উঠেছে। অনেক আড্ডা গল্প জমে আছে, সেগুলো শেয়ার করব। তবে এই মুহূর্তে আরও একটা সুন্দর গান আপনাদের জন্য প্লে করে দিচ্ছি, গান শুনুন, আবার একটু পরে ব্যাক করছি, স্টে টিউনড।

রাস্তায় একটু অসতর্কতাই হতে পারে বড় দুর্ঘটনার কারণ। ট্রাফিক আইন মেনে চলুন, সিগনাল অমান্য করবেন না, গাড়ি চালানোর সময় মোবাইল ব্যবহার থেকে বিরত থাকুন, পথচারীরা চলাচলের জন্য ফুটওভার ব্রিজ ও নির্ধারিত জায়গা ব্যবহার করুন, আর বাইক চালানোর সময় অবশ্যই হেলমেট পরুন। আপনার সচেতনতাই পারে নিজেকে নিরাপদ রাখতে এবং অন্যের জীবন বাঁচাতে। নিরাপদ থাকুন, নিরাপদ রাখুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666।
1: জীবন কোনো উপন্যাস বা কবিতার পঙ্কক্তি নয় কোনো নান্দনিক চিত্রকল্প। জীবন হলো নানা ঘাত প্রতিঘাতের ভেতর দিয়ে পার হওয়া এক বাস্তবতার সেতু, আর সেই সেতু পার হয়ে সত্যের ক্যানভাসে নিজের প্রতিচ্ছবির মুখোমুখি দাঁড়ানোর গোপন গল্পই আমাদের জীবন গল্প। জীবন গল্প প্রতিটি না বলা দীর্ঘশ্বাস আর প্রতিনিয়ত নিজের সাথে নিজের যুদ্ধের এক অজানা আখ্যান। শুনুন জীবন গল্প প্রতি বুধবার রাত 11টায়। আমি আরজে মুকুল থাকছি আপনাদের সাথে। জীবন গল্প, যার শেষটা কেউ জানে না।

মর্নিং মাইক, ওয়েলকাম ব্যাক টু মর্নিং মাইক উইথ তানহা। আপনারা শুনছেন ঢাকা FM 90.4। এই মুহূর্তে বাজতে চলেছে 9:34 AM আর প্রতি রবি থেকে বৃহস্পতিবার সকাল 8 থেকে 11 পর্যন্ত মর্নিং মাইক নিয়ে আমি তানহা ঢাকা FM 90.4 এ থাকি। তার মানে বুঝতে পারছেন, তার মানে হচ্ছে যে আমি কিন্তু আরও 1.5 ঘন্টার মতো আপনাদের সাথে থাকব, গল্প করব, আড্ডা দেব। আর গল্প আড্ডার মাঝখানে মনে পড়লো যে আপনারা কিন্তু চাইলে আমাকে লাইভে SMS কমেন্ট করতে পারেন, এবং আমার ফেসবুক পেজে আপনারা যে কমেন্ট করতে পারেন আমার পোস্টে। মর্নিং মাইকের একটা পোস্ট আপলোড করা হয়েছে, সেখানে চাইলে গানের রিকোয়েস্ট করতে পারেন। এছাড়াও সকাল সকালবেলা একটা চা নিয়ে পোস্ট করেছি, সেটা সেখানেও চাইলে কমেন্ট করতে পারেন। আসলে আমি কিন্তু চা অনেক বেশি পছন্দ করি, তাই ভাবলাম যে আপনাদের সাথে আমার এই অনুভূতিটা শেয়ার করে দেই যে আমি কিন্তু চায়ের রং দেখলেই বুঝতে পারি চা ভালো হয়েছে নাকি খারাপ হয়েছে। তো আপনারা এমন কোন খাবার আছে যেটা দেখলেই বুঝতে পারেন সেটা ভালো হয়েছে কিনা খারাপ হয়েছে, সেটা কমেন্ট করে জানাতে পারেন। এছাড়াও গানের রিকোয়েস্ট করতে পারেন। আমি কিন্তু আজকে পুরো মিউজিক, পুরো গানের লিস্টেই কিন্তু আপনাদের রিকোয়েস্টের গান রেখেছি। আই থিঙ্ক আপনারা এনজয় করতে পারছেন। যাই হোক, আমরা এবার গল্পে এবং আড্ডায় ফিরে যাই। ওই সেদিন আমি ইনস্টাগ্রামে একটা পোস্ট দেখছিলাম দীপিকা পাড়ুকোনের, তার মেয়ে বাচ্চার সাথে, মানে প্রথম যে মেয়ে সন্তান ছিল দুয়া এবং তার হাজবেন্ড রণবীর সিং এর সাথে একটা খুবই সুন্দর ছবি আপলোড করেছে। এবং সব থেকে মজার ব্যাপার হচ্ছে দুয়ার ফেস কাটিং একদম হুবহু দেখতে রণবীর সিং এর মতো হয়েছে, এবং আমার দেখতে এত ভালো লেগেছে, বাচ্চাটা এত মিষ্টি হয়েছে। তো দেখা যাক, দীপিকা পাড়ুকোন কিন্তু আবারও প্রেগনেন্ট, তো ধরা যাচ্ছে যে এবার যে বেবিটা হবে সেটা দেখতে একদম দীপিকার মতো হবে। আমার কাছে কিন্তু ভালো লাগবে, কারণ কিছুদিন আগে ফেস অ্যাপের মাধ্যমে দীপিকার মেল ভার্সনের যে লুকটা ক্রিয়েট হয়েছিল সেখানে কিন্তু খুব হ্যান্ডসাম লাগছিল। তো এবার যদি ছেলে বেবি হয় আর সে দেখতে যদি দীপিকা পাড়ুকোনের ফেস কাটিং পায়, তাহলে আমার মনে হয় না খুব একটা খারাপ হবে, তাই না? আপনাদের কি ধারণা এবং আপনাদের কি মতামত এই নিয়ে আমাকে জানিয়ে দিন। ওকে, তো চলুন আবারও আমরা গল্পে আড্ডায়, মানে গানে ফিরে যাই এবং একটা ব্রেক নিই। ব্রেক থেকে ফিরবো আরও মজার মজার অনেক গসিপ আড্ডা নিয়ে। ততক্ষণ পর্যন্ত আমার সাথেই থাকুন এবং ঢাকা FM 90.4 শুনতে থাকুন। স্টে টিউনড।

0: এক নেশন এক স্টেশন।
1: হ্যালো,
2: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
2: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
2: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: কে?
5: অমানিশা রনি ও সাফির সাথে প্রতি শুক্রবার রাত 11টায় ঢাকা FM 90.4 এ।

0: মর্নিং মাইক, ওয়েলকাম ব্যাক টু মর্নিং মাইক উইথ তানহা। আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4, আমি তানহা আছি আপনাদের সাথে। আর বলছিলাম, গল্প করছিলাম একটু আগেই যে মর্নিং মাইক নিয়ে সকাল 11টা পর্যন্ত থাকব, গান প্লে করব আপনাদের রিকোয়েস্টের, এবং আমি কিন্তু খুব সুন্দর সুন্দর আপনাদের পছন্দের গান প্লে করছি। গানের যদি কোনো রকমের রিকোয়েস্ট থাকে সেটা কিন্তু পাঠাতে পারেন এখনও 01841904904 হোয়াটসঅ্যাপ নম্বরে। এছাড়াও ফেসবুকেও আমার মর্নিং মেকের পোস্টে কমেন্ট করতে পারেন অথবা ইনবক্স করতে পারেন, ফেসবুক অ্যাড্রেস facebook.com/ILoveDhakaFM। আজকে আমার মর্নিং মেকের পোস্টে আমি হিউজ কমেন্ট দেখতে পাচ্ছি, তাই ভাবলাম যে আজকে একটু কমেন্টগুলো আগে আগে পড়ে ফেলি, তাই না? দেখি কে কি কমেন্ট করেছে। মোহাম্মদ জাফর হোসেন কমেন্ট করেছে, শুভ সকাল আনফার জান্নাত তানহা, থ্যাংক ইউ সো মাচ, শুভ সকাল। MD জুয়েল বিশ্বাস, গুড মর্নিং। তারপর কমেন্ট করেছে শাকিল আহমেদ ফারহান, গুড মর্নিং আপু, থ্যাংক ইউ সো মাচ, গুড মর্নিং। আমিনুল ইসলাম কমেন্ট করেছেন গুড মর্নিং। তারপর কমেন্ট করেছেন আব্দুল মালিক, ওকে লাভ একটা রিয়েক্ট, মানে কি বলে, স্টিকার কমেন্ট করেছেন, থ্যাংক ইউ সো মাচ। নূর রহমান, গুড মর্নিং, হ্যাভ এ ওয়ান্ডারফুল ডে। ওকে, সবাই গুড মর্নিং লিখছেন, কিন্তু আমি জানতে চাচ্ছি যে আপনারা গানের রিকোয়েস্ট কেন করছেন না, সুন্দর সুন্দর গানের রিকোয়েস্ট করেন। তাছাড়া আমি আমার পছন্দ মতো গান প্লে করে দিচ্ছি, মানে দিচ্ছিলামও মাঝে মাঝে। তো যাই হোক, আমি জানি না আপনাদের কতটুকু ভালো লাগছে আমার পছন্দের গান। বাই দ্য ওয়ে, আরো মজা মজার কমেন্ট করতে থাকুন। আর অলরেডি যারা কমেন্ট করে ফেলেছেন এবং যারা এখন পর্যন্ত আমার সাথে আছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, অনেক অনেক ভালোবাসা আপনাদের জন্য। তো চলুন আবারও একটা ব্রেক নিয়ে নেক্সট আওয়ারে ফিরে আসি। ততক্ষণ পর্যন্ত ঢাকা এফএম 90.4 শুনতে থাকুন, গান শুনতে থাকুন, আমি আবার ফিরছি, স্টে টিউনড।
1: মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ, ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666।
2: Nation, X Station.

আমি তানহা আবারও চলে এলাম আপনাদের কাছে, মানে আপনাদের মাঝে, এবং গল্প আড্ডা মজার মজার অনেক গসিপ নিয়ে। তবে তার আগে আমি কমেন্টগুলো আরো একবার পড়ে শেষ করে নিব, কারণ তখন কমেন্টগুলো পড়ছিলাম আমার মনে হয় অনেকেই অপেক্ষা করছেন যে কখন আপনাদের নামটা আমি বলবো লাইভে এবং আপনাদের কমেন্টের কথা আমি বলবো। তাই আপনাদেরকে বেশিক্ষণ আর ওয়েট করিয়ে রাখছি না। বাই দ্য ওয়ে, আপনারা চাইলে এখনো আমাকে মেসেজ কমেন্ট করতে পারবেন, হোয়াটসঅ্যাপ নম্বর 01841904904, ফেসবুক অ্যাড্রেস facebook.com/ilovethakafm। তো চলুন দেখি কমেন্ট কে কে করেছেন। অমৃত বোস কলকাতা ইন্ডিয়া থেকে কমেন্ট করেছেন, কেমন আছেন আপনি, আশা করি ভালো আছেন এবং অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। তাওহিদুল ইসলাম কমেন্ট করেছেন, তারপর আমাদেরকে কমেন্ট করেছেন শাহরিয়ার চৌধুরী ইমন, আব্দুল মালিক কমেন্ট করেছেন এবং মোহাম্মদ রবিউল হাসান, হাই কেমন আছেন আপু, আমি অনেক বেশি ভালো আছি আলহামদুলিল্লাহ, আশা করি আপনিও ভালো আছেন। নূর রহমান গুড মর্নিং, ওকে গুড মর্নিং। তারপর কমেন্ট করেছে আমজাদ হুদা, অ্যাড হবো কেমনে, ওকে অ্যাড কিসের সাথে হবে না, আমার সাথে অ্যাড হতে যাচ্ছেন তাহলে আমার পেজ ফলো করতে পারেন, আমার পেজের নাম কিন্তু মেনশন দেওয়াই আছে, সেখানে চাইলে ফলো করতে পারেন। ওকে, ইকবাল মাহমুদ কমেন্ট করেছেন গুড মর্নিং, গুড মর্নিং। পরিতোষ বৈরাগী, পরিতোষ বৈরাগী বৈরাগী, হ্যাভ এ বিউটিফুল মর্নিং, থ্যাংক ইউ সো মাচ, অ্যান্ড ইউ টু। এমডি মামুন হোসেন কমেন্ট করেছেন, সোহেল মাসুদ কমেন্ট করেছেন, জামাল মিয়া কমেন্ট করেছেন, লাবণ্য আক্তার কমেন্ট করেছেন, অনেক সুন্দর একটা কবিতা পাঠিয়েছেন, আমার মনে হয় আমি একটু পড়ি। শুভ সকাল, নতুন দিনের নতুন আলোয় মুছে যাক সব দুঃখ কষ্ট, মন ভরে উঠুক শান্তি ভালোবাসা আর সুন্দর প্রত্যাশায়, আপনার আজকের দিনটি হোক হাসি আনন্দ ও বরকতে পরিপূর্ণ, শুভ সকাল ও সুন্দর দিনের শুভকামনা। অনেক অনেক ধন্যবাদ লাবণ্য, নামের মতোই আপনার কমেন্টটা অনেক সুন্দর। সালমা আক্তার কমেন্ট করেছেন, আমিনুল ইসলাম সোহেল কমেন্ট করেছেন, ফাহিমা আফরোজ ডেইলি লাইফ কমেন্ট করেছেন, রিপন শীল, পল্লব রয়, মোবারক মিয়া এবং নীলিমা মুন্ডা, রাজিয়া সুলতানা, সাখোয়াত সুমন কমেন্ট করেছেন, প্রায় সবাই আমাকে গুড মর্নিংই জানিয়েছেন, তাই আমি জাস্ট নামগুলো পড়েছি। সবাইকে আরও একবার আমি গুড মর্নিং জানিয়ে দিচ্ছি এবং সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাকে কমেন্ট করার জন্য এবং এত এত ভালোবাসার জন্য। তো আমার মনে হয় এই মুহূর্তে আপনাদের সাথে আরো একটা গান এবং আরো একটা ব্রেক নিয়ে নেওয়া উচিত, গান এবং ব্রেক নিচ্ছি, ফিরছি আবার আপনাদের কমেন্ট মেসেজগুলো পড়বো, মজার মজার গসিপ শেয়ার করবো, ততক্ষণ পর্যন্ত সাথেই থাকুন।

0: স্যার আসবো?
1: হুম আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bb। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: শুনছেন ঢাকা FM 90.4।

0: জীবনটাকে পাঞ্চে করে ফেলছো। কোনো কেয়ার নেই, ফেয়ার নেই, ডাকলে আসো না, আমি কিছু বললে হাসো না।
1: মানে কি?
0: মানে কি আবার? আমার জীবনে তোমার আলো হয়ে আসার কথা ছিল, হাসি হয়ে আসার কথা ছিল।
1: কেন? আমি কি ঢাকা FM যে সারাদিন তোমার এন্টারটেইন করবো? হ্যাঁ, এত সারাদিন এন্টারটেইনমেন্ট চাইলে ঢাকা FM শোনো। ঢাকা FM 90.4,
2: এক নেশন এক স্টেশন।

0: মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন, স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666।
1: You're listening to Taka FM 90.4.

একটি ব্যবসা প্রতিষ্ঠানের মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি আপনার ইচ্ছেই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর। আপনারা শুনছেন ঢাকা FM 90.4। আমি তানহা আছি আপনাদের সাথে মর্নিং মাইক নিয়ে। তো গল্প আড্ডা করছিলাম, তার মধ্যে একটা খুব মজার এবং খুবই একটা গুড নিউজ বলা যায় আমাদের বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রির জন্য। ভারতের কলকাতায় অনুষ্ঠিত পঞ্চম ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যালে পুরস্কার জিতেছে বাংলাদেশের দুই চলচ্চিত্র। পিপলু আর খান পরিচালিত জয়া আর শারমিন পেয়েছে সেরা পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের বিমল রায় গোল্ডেন অ্যাওয়ার্ড। একই উৎসবে মকবুল চৌধুরী পরিচালিত প্রামাণ্য চিত্র মামুন ইন প্রেজ অফ শ্যাডোস পেয়েছে বিচারকদের বিশেষ স্বীকৃতি, জুরি মেনশন। এই ব্যাপারে আপনার মতামত আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিন। আমি তো অনেক বেশি এক্সাইটেড, অনেক বেশি খুশি লাগছে যে আমাদের বাংলাদেশের মানুষ বাংলাদেশের সিনেমাকে যেভাবে রিপ্রেজেন্ট করছে অন্যান্য দরবারে, অন্যান্য জায়গায়, সেটা আসলেই প্রশংসাযোগ্য, তাই না? আর সিনেমা নিয়ে আমার বরাবরই একটু, মানে কি বলে, একটু বেশি ফ্যাসিনেশন থাকে এবং সিনেমা দেখতে, সিনেমার গল্প শুনতে আমার কিন্তু খুব বেশি ভালো লাগে। বাই দ্য ওয়ে, সিনেমা নিয়ে যেহেতু কথা বলছি, নতুন একটি সিনেমা রিলিজ হয়েছে মির্জাপুর, মানে মির্জাপুর ওয়েব সিরিজ থেকে এখন এটি সিনেমা আকারে সিকুয়েল রিলিজ হয়েছে। তো আমি সেটা নিয়ে খুবই এক্সাইটেড, সেই সিনেমাটা নিয়ে, কারণ এখনও যেহেতু মাস্টার প্রিন্ট আসেনি, তো মাস্টার প্রিন্ট আসলে অবশ্যই আমি দেখে ফেলবো। যাদের বাসায় নেটফ্লিক্স অথবা কি বলে এটাকে, প্রাইম অথবা মানে এই ধরনের জিও, হটস্টার, যেই ধরনের সাইটে সিনেমা দেখা যায়, সেই সাইটে যদি পেয়ে যান তাহলে অবশ্যই দেখে ফেলুন এবং আমাকে জানিয়ে দিবেন সিনেমাটা কেমন লেগেছে। রিভিউ শুনে আমার মনে হচ্ছে যে সিনেমাটি এবার অসাধারণ হতে যাচ্ছে এবং কি বলে ব্লকবাস্টার হতে যাচ্ছে সিনেমাটি। তো আমি ওয়েট করছি সিনেমাটা দেখার জন্য। আশা করি আপনারাও এই উইকেন্ডের মধ্যে দেখে ফেলবেন বা উইকেন্ডে দেখে ফেলবেন। তো চলুন এখন আবারও একটু ব্রেকে চলে যাই, গানে চলে যাই। সুন্দর একটি গান, তেরি বিন, সোনু নিগম এবং শ্রেয়া ঘোষালের অসম্ভব সুন্দর, অসম্ভব পছন্দের একটি গান। গানটি শুনুন, আবার একটু পরে ব্যাক করছি, স্টে টিউনড।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: জীবন কোনো উপন্যাস বা কবিতার পঙ্কক্তি নয়, নয় কোনো নান্দনিক চিত্রকল্প। জীবন হলো নানা ঘাত প্রতিঘাতের ভেতর দিয়ে পার হওয়া এক বাস্তবতার সেতু, আর সেই সেতু পার হয়ে সত্যের ক্যানভাসে নিজের প্রতিচ্ছবির মুখোমুখি দাঁড়ানোর গোপন গল্পই আমাদের জীবন গল্প। জীবন গল্প, প্রতিটি না বলা দীর্ঘশ্বাস আর প্রতিনিয়ত নিজের সাথে নিজের যুদ্ধের এক অজানা আখ্যান। শুনুন জীবন গল্প প্রতি বুধবার রাত 11টায়। আমি আরজে মুকুল থাকছি আপনাদের সাথে। জীবন গল্প, যার শেষটা কেউ জানে না।

0: মর্নিং মাইক।
1: মর্নিং মাইক নিয়ে আমি তানহা আজকে এখানেই বিদায় নিচ্ছি। আশা করি আজকের পুরো অনুষ্ঠান, পুরো আড্ডা, গল্প আপনারা অনেক বেশি এনজয় করতে পেরেছেন, এবং কেমন লেগেছে আপনাদের আজকের অনুষ্ঠান, আজকের গল্প আড্ডা, সেটাও আমাকে জানিয়ে দিতে পারেন, বা পরবর্তী দিন মানে আগামীকাল আমাকে মেসেজ কমেন্ট করতে পারেন। আগামীকাল ঠিক সকাল 8টা বাজে আমি হাজির হয়ে যাব, প্রতি রবি থেকে বৃহস্পতিবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত মর্নিং মাইক নিয়ে আমি তানহা থাকি ঢাকা FM 90.4 এ। এছাড়াও আমাদের ঢাকা FM ফেসবুকের পেজে, মানে ফেসবুক অ্যাড্রেস facebook.com/ILoveDhakaFM, সেখানে আপনারা পেয়ে যাবেন আমাদের সকল শো এর আপডেট, শো পোস্ট এবং সকল ধরনের ফানি ভিডিও, মিম পোস্ট, মিম ভিডিও এবং আমাদের প্রত্যেকটি শো এর পূর্ণ প্রচার ভিডিও। তো সেগুলো এনজয় করতে অবশ্যই ফেসবুক পেজটাকে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করতে হবে, আমাদের ভিডিও বেশি করে লাইক কমেন্ট শেয়ার করতে হবে। তো আশা করি আপনারা আমাদের ফেসবুক পেজ থেকে অনেক বেশি এনজয় করতে পারেন, এনজয় মোমেন্ট কাজ করে এবং আমাদের ফেসবুক পেজটাকে আরও বেশি বেশি করে, মানে কি বলবো, লাইক কমেন্ট করতে করতে করতে করতে একদম এখন তো 1 মিলিয়ন হয়েছে, 2 মিলিয়ন, 3 মিলিয়ন, 4 মিলিয়ন, 5 মিলিয়ন করে দিন, ওকে? সো এটা আমার রিকোয়েস্ট থাকবে আমার ভালোবাসার মানুষদের কাছে। এই মুহূর্তে আমি তানহা বিদায় নিচ্ছি, আরও কিছু সুন্দর গান প্লে করে দিয়ে যাব এবং গানের সাথে সাথে আমি তানহাও ছন্দে ছন্দে বিদায় নিব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আগামীকাল আবার কথা হবে এই সময়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ঢাকা FM 90.4 শুনতে থাকুন এবং আমাকে মিস করতে থাকুন, আমার জন্য ওয়েট করতে থাকুন। সো বাই বাই, কিপ স্মাইলিং, কিপ লিসনিং।
2: মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ, ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666। 93.4

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর। 94.4

জীবন কোনো উপন্যাস বা কবিতার পঙ্কক্তি নয়, নয় কোনো নান্দনিক চিত্রকল্প। জীবন হল নানা ঘাত প্রতিঘাতের ভেতর দিয়ে পার হওয়া এক বাস্তবতার সেতু, আর সেই সেতু পার হয়ে সত্যের ক্যানভাসে নিজের প্রতিচ্ছবির মুখোমুখি দাঁড়ানোর গোপন গল্পই আমাদের জীবন গল্প। জীবন গল্প প্রতিটি না বলা দীর্ঘশ্বাস আর প্রতিনিয়ত নিজের সাথে নিজের যুদ্ধের এক অজানা আখ্যান। শুনুন জীবন গল্প প্রতি বুধবার রাত 11টায়। আমি আরজে মুকুল থাকছি আপনাদের সাথে। জীবন গল্প, যার শেষটা কেউ জানে না।

মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন, স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: তামাক ও অ্যালকোহল কখনো শুধু একজন মানুষকে ক্ষতি করে না, এর প্রভাব ছড়িয়ে পড়ে একটি পরিবারে, একটি স্বপ্নে, একটি ভবিষ্যতে। মুহূর্তে নেশা হয়তো ক্ষণিকের, কিন্তু এর ক্ষতি হতে পারে আজীবনের। তাই নিজের জীবনকে ভালোবাসুন, প্রিয়জনের হাসিকে মূল্য দিন, তামাক ও অ্যালকোহলকে না বলুন, কারণ সুস্থ থাকাটাই জীবনের সবচেয়ে বড় অর্জন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন, স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666।

মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন, স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666।

0: করুন সব টেনশন ক্লান্তি আর কিছু ভালো লাগে না মুড।
1: অ্যাক্টিভেট রিফ্রেশিং মোড এন্ড এনজয় দ্য মোমেন্ট। লিসেন ঢাকা মেট্রো 9040। লেটস টক মোর মিউজিক। হাউ ডাজ মিউজিক
2: Tuesday to Wednesday from 5 p.m.

Nation, X Station. আপনার শুনছেন ঢাকা FM 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বারআইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বারআইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা FM 90.4।

0: চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
1: শুনুন ভালোবাসার বাংলাদেশ গুরু এহতেশামের সঙ্গে বৃহস্পতিবার রাত 11টায় ঢাকা FM 90.4 এ।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি, হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর। 90.4 FM.

0: মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন, স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666।
1: সুস্থ জীবন শুরু হোক ছোট্ট ছোট্ট কিছু অভ্যাস থেকে। প্রতিদিনের খাবারের তালিকায় রাখুন পুষ্টিকর খাবার, যেমন ফলমূল, শাকসবজি। অতিরিক্ত তেল, চিনি আর জাঙ্ক ফুড থেকে বিরত থাকুন। আর দিনে অন্তত 30 মিনিট হাঁটা বা হালকা ব্যায়াম করুন। পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ পানি পান করুন। মনে রাখবেন, সুস্থ খাদ্যাভ্যাস আর নিয়মিত শারীরিক কর্মকাণ্ডই পারে আপনাকে রাখতে প্রাণবন্ত, কর্মক্ষম ও রোগমুক্ত। নিজের যত্ন নিন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চায় পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বল তো কি?
0: আম্বার আইডি।
1: রাইট,
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: বাইজা বুঝা তামা তামা বুঝতেছেন তো, মগর কি বলতেছেন, পুরাই 100-100 টানে, বুঝছেন না কি চলে?
4: ওহো, লিয়া লিছে রে,
3: দিল দিয়া ফিল করেন
4: ঢাকা FM 90.4।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: স্যার আসব?
1: হুম আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

চাল ছুলো রাখো শরীরে হাত যদি আর জল মাখো দুই হাতে।

0: মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666।
1: জীবন কোনো উপন্যাস বা কবিতার পঙ্কক্তি নয়, নয় কোনো নান্দনিক চিত্রকল্প। জীবন হলো নানা ঘাত প্রতিঘাতের ভেতর দিয়ে পার হওয়া এক বাস্তবতার সেতু, আর সেই সেতু পার হয়ে সত্যের ক্যানভাসে নিজের প্রতিচ্ছবির মুখোমুখি দাঁড়ানোর গোপন গল্পই আমাদের জীবন গল্প। জীবন গল্প প্রতিটি না বলা দীর্ঘশ্বাস আর প্রতিনিয়ত নিজের সাথে নিজের যুদ্ধের এক অজানা আখ্যান। শুনুন জীবন গল্প প্রতি বুধবার রাত 11টায়। আমি আরজে মুকুল থাকছি আপনাদের সাথে। জীবন গল্প, যার শেষটা কেউ জানে না।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: আকস্মিক দুর্ঘটনায় আতঙ্কিত না হয়ে আগে নিজের ও আশেপাশের সবার নিরাপত্তা নিশ্চিত করুন। আহত ব্যক্তিকে অপ্রয়োজনে নড়াচড়া করাবেন না। রক্তপাত হলে পরিষ্কার কাপড় দিয়ে ক্ষতস্থানে চাপ দিয়ে এবং দ্রুত জরুরি চিকিৎসা সহায়তা নিন। মনে রাখবেন, সঠিক সময়ে সঠিক প্রাথমিক সেবা একটি জীবন বাঁচাতে পারে। সচেতন থাকুন, নিরাপদ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666।

0: Midday. Midday. Feels.
1: হ্যালো বাংলাদেশ, সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় স্টেশন ঢাকা FM 90.4 এ। আমি আজ রিদম হাজির হয়ে গেলাম শেষ দিনে। শেষ দিন কিভাবে? সপ্তাহের শেষ দিন। হ্যাঁ লিসেনার্স, আজ বুধবার, মিডে ফিল্ডের আজ শেষ দিন এই সপ্তাহের। আজ এই দুপুরবেলার এই আড্ডাটার একটা শেষ আড্ডা আর কি। তো যাই হোক, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, যুক্ত আছেন আমাদের সাথে। লিসেনার্স, আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। খুব সুন্দর একটা দুপুরবেলা, গরম দুপুর, গরম দুপুরে কিন্তু হাজির হয়ে গেছি আপনাদের মাঝে বেশ করে আড্ডা দেওয়ার জন্য, আপনাদের সাথে সময়টাকে রঙিন করে তোলার জন্য। আর আপনিও কিন্তু খুব ইজিলি আমার সাথে আড্ডায় যুক্ত হয়ে যেতে পারবেন। তার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ফেসবুক পেজে যুক্ত হতে হবে, facebook.com/ILoveDhakaFM, অর্থাৎ ঢাকা FM 90.4 এর অফিসিয়াল পেজে যদি চলে আসেন সেখানে কিন্তু আমাকে পেয়ে যাবেন। অ্যান্ড কমেন্ট সেকশনে যদি আপনি, মানে অর্থাৎ আমার পোস্টের কমেন্ট সেকশনে যদি কমেন্ট ড্রপ করেন, আই উইল গেট ইউ। আর তাছাড়া নাম্বারও লিখতে পারবেন 01841904904। ঠিক আছে, একই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপও আছে, আপনি চাইলে কিন্তু হোয়াটসঅ্যাপেও লিখতে পারবেন। আচ্ছা, আর দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু অনেকেই যুক্ত হয়ে গেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ শুরুর এই মুহূর্তে আমার সাথে যুক্ত হয়ে যাওয়ার জন্য। আশা করছি অবশ্যই পুরো আড্ডা জুড়ে থাকবেন সবাই আমার সাথে। হোয়াটসঅ্যাপেও দেখা যাচ্ছে মোটামুটি আনাগোনা বেড়ে গেছে, ফেসবুকেও আছে। আচ্ছা যাই হোক, বাংলাদেশের অবস্থা নিয়ে একটু কথা বলি। ঢাকায় প্রচুর গরম, প্রচুর গরম। আমি রাতের কথা যদি বলি, রাতের বেলা একবারে টোটালি ঘুমাতে পারিনি, এরকম একটা সিচুয়েশন ছিল। বা মানে ওয়েদারটা আসলে এতটাই ইনসেন লেভেলের হট হয়ে আছে, ব্যাপারটা মানে এক্সপ্লেন করার মতো না। লিটারেলি বাহিরে যাওয়া যাচ্ছে না রোদের তাপে বা হচ্ছে ওয়েদারের তাপে। তো যাই হোক, বাংলাদেশের কোন প্রান্তে এখন ওয়েদার কেমন আছে সেটা অবশ্যই আমাকে মেসেজ করে বা কমেন্ট করে জানাবেন। আর তাছাড়া অবশ্যই আমরা বাংলাদেশের ওয়েদার নিয়ে তো কথা বলবই। এই যে আমি, ধরেন আমি যদি বাহিরের দিকে তাকিয়ে একটু আপনাকে এক্সপ্লেন করি, ধরেন গাছের পাতাগুলো খুব সুন্দরভাবেই নড়ছে, ঠিক আছে, খুব সুন্দরভাবে গাছের পাতা নড়ছে, একটা মৃদু বাতাসও বইছে, বোঝা যাচ্ছে। তবে তবে আপনি যখন এই বাতাসটা থেকে দাঁড়াবেন, দেখবেন যে আপনি সেখানে মানে লিটারেলি পুড়ে যাবেন, এরকম একটা সিচুয়েশন, এরকম একটা ওয়েদার এখন। আমি জানি না এটা কি আসলে বড় কোনো মানে ওয়েদার চেঞ্জেস আসবে কি না, বা হচ্ছে মানে কোনো ধরনের কোনো বৈরী আবহাওয়া ক্রিয়েট হবে কি না, বাকিটা আসলে প্রকৃতি জানে বা মহান আল্লাহ তাআলা জানে। তবে খুব খারাপ লাগছে, খুব টেনশন লাগছে। আর এই গরম থেকে আমি যদি বলি, আজকে সকালবেলা যখন আমি অফিসে এসেছি, আমার জাস্ট গরমে আমি পুরো একদম সিক হয়ে গেছি। আমার লিটারেলি এখন, এখনও যদি বলি, শরীরটা কিন্তু এখনও বেশ খারাপ। আমি জানি না আমার কথা শুনে কতটুকু বুঝতে পারছেন। তো এই যে ব্যাপারগুলো, মানে ওয়েদারটা আসলে হঠাৎ করে চেঞ্জ হয়ে যাচ্ছে, হুট করেই এরকম গরম বেড়ে যাচ্ছে, আবার দেখা যাচ্ছে যে হুট করে বৃষ্টি হচ্ছে, বুঝতে পারছি না সবটাই হয়তো বা আসলে মানুষের যেই ভুলগুলো আছে বা মানুষের যেই দোষগুলো আছে, দোষ ত্রুটির একটা ফলস্বরূপ হয়তো বা আমরা এরকম ওয়েদার পাচ্ছি। যাই হোক, আমরা ওয়েদার নিয়ে আরও কথা বলবো। তবে তবে এই সুন্দর ওয়েদারের, এই সুন্দর দুপুরবেলা একটা সুন্দর গান দিয়ে আমার মনে হয় শুরু করা উচিত। যেহেতু এত গরম লাগছে, আমার মনে হয় হাসান এস ইকবালের করা গরম লাগে গানটা দিয়ে আজকে দুপুরটা শুরু করতে পারি। আশা করছি মোটামুটি সবারই হয়তো বা গরম লাগছে, কারণ মোটামুটি বেশ কয়েক জায়গায় কিন্তু এখন দেখা যাচ্ছে যে এরকম একটা বৈরী আবহাওয়া বা আছে গরম আবহাওয়া আর কি। তো যাই হোক, আমি এখন গরম লাগিয়ে দিয়ে আজকের দুপুরটা শুরু করে দিচ্ছি। আশা করছি এই গরম দুপুর জুড়ে সবাই যুক্ত থাকবেন হৃদমের সাথে, যুক্ত থাকবেন মিড ডে ফেজের সাথে, যুক্ত থাকবেন আপনাদের প্রিয় স্টেশন, ভালোবাসার স্টেশন ঢাকা FM 90.4 এর সাথে।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: এক নেশন এক স্টেশন
1: হ্যালো লিসেনার্স, ওয়েলকাম ব্যাক এগেইন। দিস ইজ আর জি রিদম হিয়ার। আপনারা শুনছেন আপনাদের প্রিয় স্টেশন ঢাকা FM 90.4। দেখতে দেখতে কিন্তু আমাদের ঘন্টা শুরু হয়ে গেছে। আমাদের প্রথম ঘন্টার প্রায় মাঝামাঝি অবস্থানে আছি, খুব জলদি সময় চলে যাচ্ছে। আর এদিকে দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু অনেকেই যুক্ত হয়ে গেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ শুরুর এই মুহূর্তে আমার সাথে যুক্ত হয়ে যাওয়ার জন্য। আর একটা

ব্যাপার আপনাদের সাথে একটু শেয়ার করি বা ডিসকাস করি। এই ব্যাপারে আসলে আপনারাও চাইলে বলতে পারেন বা এই ব্যাপারে আসলে আপনাদের বলার যদি কিছু থাকে সেটা অবশ্যই আমার সাথে শেয়ার করতে পারেন। আচ্ছা দেখেন, মেসেজ পড়া নিয়ে হয়তো বা আমাদের অনেক সময় অনেক কনফিউশন ক্রিয়েট হয় যে মেসেজ, কারো মেসেজ পড়া হচ্ছে কারো মেসেজ পড়া হচ্ছে না। সো আমি সবার উদ্দেশ্যে একটু বলবো যে যারা আমাকে লিখছেন বা যারা আমাকে লিখেন সবসময়, আমি কিন্তু অবশ্যই সবসময় চেষ্টা করি সবার মেসেজ পড়ার জন্য, বাট যারা মেসেজে লিখছেন বা হচ্ছে নাম্বারে লিখছেন বা হোয়াটসঅ্যাপে লিখছেন, আমি সবাইকে রিকোয়েস্ট করবো যে আপনারা আমাদের নাম্বারে বা হোয়াটসঅ্যাপে লিখেন, ইটস ওকে ফাইন, বাট যারা হচ্ছে আমার সাথে রেগুলার কানেক্টেড হতে চাচ্ছেন বা আমার সাথে কানেক্টেড থাকতে চাচ্ছেন, তাদের উদ্দেশ্যে বলবো যে ফেসবুকের কমেন্ট সেকশনে এসে, কমেন্ট সেকশনে কিন্তু আপনারা মেসেজ করতে পারেন। সেখানে যদি আপনি কমেন্ট ড্রপ করেন সেটা আমার জন্য খুব বেশি ইজি হবে, অ্যান্ড তখন আমার যেটা মনে হয় যে তখন হয়তো বা মানে কারো মেসেজ ড্রপ হবে না বা কারো মেসেজ বাদ পড়বে না, তখন হয়তো বা সবার মেসেজই পড়া হবে, সবার টেক্সটের রিপ্লাই করা হবে, সবাইকে রেসপন্স করা হবে। সো ফেসবুক পেজে চলে আসবেন, facebook.com/ILoveDhakaFM, অর্থাৎ ঢাকা এফএম 90.4 এর অফিসিয়াল পেজে কিন্তু আমি যখন চলে আসছি ঠিক বরাবর 2টা বাজে কিন্তু একটা পোস্ট চলে আসে। সো আপনি সেই পোস্টে যদি কমেন্ট করে ফেলেন তাহলে কিন্তু আমি আপনাকে পেয়ে যাচ্ছি। আর নাম্বারের যেই লিখছেন নাম্বারও লিখতে পারেন, কোনো সমস্যা নেই, আমি অবশ্যই পড়বো। তবে সবার উদ্দেশ্যে বলবো, একটা কথাই বলবো বা একটা রিকোয়েস্টই করবো, এটা আপনারা রিকোয়েস্ট হিসেবে নিতে পারেন, রিদমকে যদি আপনার ফ্রেন্ড ভেবে থাকেন বা রিদমকে যদি অনেকে আছে রিদমকে ভাইয়া বলেন, রিদমকে অনেকেই বড় ভাই ডাকছেন, ছোট ভাই ডাকছেন, কেউ কেউ ফ্রেন্ড বলছেন, সো সবার উদ্দেশ্যে এই ফ্রেন্ডের পক্ষ থেকে বা এই বড় ভাই ছোট ভাইয়ের পক্ষ থেকে হয়তো একটা রিকোয়েস্ট যে যারা নাম্বারে লিখছেন বা হোয়াটসঅ্যাপে লিখছেন সবাই একটু কষ্ট করে ফেসবুকে রেসপন্স করবেন। ফেসবুক পেজে রেসপন্স করলে সেটা আমার জন্য একটু বেশি হেল্পফুল হবে আর কি। আচ্ছা আমি সরাসরি এখন আমাদের ফেসবুকের কমেন্ট সেকশনে চলে যাচ্ছি। দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু অনেকেই যুক্ত হয়ে গেছে। প্রথমেই আমার সাথে যুক্ত আছে নুসাইফা, নুসাইফা তাবাসুম ফাহমিদা কমেন্ট করেছে, আসসালামু আলাইকুম রিদম ভাইয়া, কেমন আছো? রিদম ভাইয়া আলহামদুলিল্লাহ বেশ ভালো আছে। রিদম ভাইয়া সবসময় ভালোর দলেই থাকে। আচ্ছা ফাহিম যুক্ত হয়ে গেছে দেখা যাচ্ছে ডেমরা থেকে, হ্যালো হ্যালো ভাইয়া কি অবস্থা? অমৃত বোস দাদা আছে কলকাতা ইন্ডিয়া থেকে, শুভ দুপুর দাদা, শুভ দুপুর, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। দাদা লিখেছিলেন যে আসলে কলকাতায় বেশ গরম, আমি জানি না যে এটা কি আমাদের এই এশিয়া মহাদেশের উপর দিয়ে বৈরি আবহাওয়াটা বইছে নাকি মানে অন্য কোনো সমস্যা, এটা কোনোভাবেই বোঝা যাচ্ছে না। তবে এই যে ওয়েদারটা এখনও যদি এখনের কথা যদি বলি মানে ইট ফিলস লাইক 35 ডিগ্রি সেলসিয়াস। আর আমি একটু আগেই হচ্ছে আমাদের যেই ওয়েদার আপডেট যেখানে থাকে আমি সেটা চেক আউট করছিলাম, লিটারালি দেখতে পাচ্ছি যে আজ সারাদিন কোথাও কোনোভাবে কোনো বৃষ্টি হওয়ার কোনো পসিবিলিটি নেই। উল্টো আরও দেখা যাচ্ছে যে তাপমাত্রা কিন্তু আরও সময়ের সাথে সাথে সেই তাপমাত্রাটা আরও বেশি বেড়ে যাবে, অর্থাৎ সকাল থেকে যদি বলি 31 ডিগ্রি সেলসিয়াস থেকে শুরু হয়েছে সেটা দেখতে দেখতে 32, 33, 34, এবং এই ফোরকাস্টটাতে এমনভাবেও দেখাচ্ছে যে মানে এটা লিটারালি হচ্ছে বিকালের মুহূর্তে গিয়ে আরও বেশি গরমে গিয়ে দাঁড়াবে। আমি জানি না, আমি আর জানি না এত গরম আসলে কিভাবে সহ্য করব। তারপরে এদিকে দেখতে পাচ্ছি আমার সাথে কমেন্ট সেকশনে যুক্ত আছে, কে আছে? জাকারিয়া হোসেন ভাই আছেন, আসসালামু আলাইকুম রিদম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আচ্ছা হোয়াটসঅ্যাপেও কিন্তু অনেকে যুক্ত হয়ে গেছে আমার সাথে। ওকেই হাই, হ্যালো হ্যালো হ্যালো, ভালো আছি, প্রোগ্রাম শুনছি, চমৎকার সব গান সিলেকশন, থ্যাংক ইউ সো মাচ, আপনাদের পছন্দের গানই। আচ্ছা সাউদাও যুক্ত হয়ে গেছে আমার সাথে দেখা যাচ্ছে, সাউদা মোস্ট ওয়েলকাম। ওরে বাবা সাউদা, ছবিগুলো বেশ সুন্দর হয়েছে, বেশ সুন্দর হয়েছে, মাশাল্লাহ মাশাল্লাহ, ও ইন্টারেস্টিং ইন্টারেস্টিং। আচ্ছা বাই দ্য ওয়ে, এই ছবিগুলো আসলে আমার মনে হয় যে এগুলো তো এডিটেড ছবি, সাউদার মানে ছবি পাঠিয়েছে আর কি, খুবই চমৎকার হয়েছে সাউদা। আর হচ্ছে এটা মোস্ট প্রবলি সাউদা, আমি যদিও সাউদাকে এখন পর্যন্ত দেখিনি, সাউদার রিদম একসাথে বসে আছেন। ও ও ও ও, ইটস লুকিং সো প্রিটি, ও খুব কিউট লাগছে, মাশাল্লাহ মাশাল্লাহ। আচ্ছা ও ব্ল্যাক ডায়মন্ড, সানডে ফান্ডে পোস্টটাতে তোমাকে আর আশিক ভাইকে যা লাগছিল তাই নাকি? এই কথাটা আমি আরও আগেই বলতে চেয়েছিলাম কিন্তু সোমবারে আমি স্কুলে ছিলাম আর মঙ্গলবারেও। আচ্ছা যাই হোক, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। হাই ভাইয়া, নাম হচ্ছে রমজান, আজকে প্রথম মেসেজ করলাম, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ রমজান বেশ ভালো আছি, মেসেজ করেছেন খুব খুশি হলাম, আশা করছি এখন থেকে রেগুলার যুক্ত হবেন, রেগুলার আড্ডা হবে আপনার সাথে। নাম্বারেও কিন্তু অনেকে আছে, রংপুর থেকে দেখা যাচ্ছে যুক্ত হয়ে গেছে মনিরা, এদিকে আমার সাথে যুক্ত আছে কে আছে, নুসাইফা যুক্ত আছে রংপুর থেকে। আচ্ছা তারপর আমি দেখতে পাচ্ছি পল্লবী যুক্ত হয়ে গেছে নাগেশ্বরী থেকে, দাদা কেমন আছো? কাল আমি ফার্স্ট একটা গান রিকোয়েস্ট করেছি, ক্যান তুমি প্লে করনি?
আমাকে আমার অনেক খারাপ লেগেছে। আচ্ছা দেখেন, আমাদের এখানে বেসিক্যালি আসলে গানগুলো তো মানে রিকোয়েস্টে গানগুলো প্লে করা হয় না, তারপরেও যদি আমার প্লে লিস্টে থাকে আমি কিন্তু সেই ক্ষেত্রে সেই গানটা মানে দেই আর কি। আচ্ছা, এদিকে জিনিয়া যুক্ত হয়ে গেছে আমার সাথে, দেখা যাচ্ছে। গতকাল আমি তোমার কণ্ঠে আমায় ডেডিকেট করে একটা গান শুনতে চেয়েছিলাম, তা এখনো ভাবছো? থাক, লাগবে না, গান শোনাতে হবে না। এই যে দেখলেন, মানে ধৈর্য বলতে কিছু নাই তাদের ভেতরে। এভাবে আবার প্রেম ভালোবাসা হবে নাকি? যাই হোক, প্রেম নিয়ে কথা হচ্ছে, প্রেমের একটা গান শুনে আসি। প্রেমের নাম শুনলেই সিঙ্গার হাসানের কথা মনে হয়, আর তারই কৃতদাসের নির্বাসন অ্যালবামের একটা গান শুনবো, প্রেমাতাল। খুব সুন্দর একটা গান, গানটা শুরু হয়েছে, অনেক হয়তো শুনতে পারছেন। কথা বাড়াচ্ছি না, গানে যাচ্ছি, রিদম খুব জলদি আবার ফিরে আসছে আপনাদের।

মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন, স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666।

0: হ্যালো।
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: হ্যালো বাডিজ, ওয়েলকাম ব্যাক এগেইন। দেখতে দেখতে প্রথম ঘন্টার শেষ পর্যায়ে আছি, 2:50। খুব সুন্দর সময় কাটছে, আমার সাথে অনেকেই যুক্ত আছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে যুক্ত থাকার জন্য। কমেন্ট সেকশনে দেখতে পাচ্ছি মোহাম্মদ রায়হান যুক্ত হয়ে গেছেন, কমেন্ট করেছেন ইটস এ গুড, থ্যাংক ইউ। আফ্রিদা ওয়াসিমা আছে কমেন্ট সেকশনে, ভাইয়া সেদিন দেখা হয়েছিল, গানটা প্লে করবেন? ওকে ওকে, যদি প্লে লিস্টে থাকে পেয়ে যাবেন। কমেন্ট সেকশনে যুক্ত হয়ে গেছে শাহিনা আক্তার, আচ্ছা এটা শাহিনা আক্তার রূপে আমার সাথে যুক্ত আছে ঈশানা, হাই আম ঈশানা, ক্যান ইউ সুইম? আই ক্যান, আচ্ছা সুইমিং আসলে আমার জন্য না, বেশ চেষ্টা করেছি, অনেক চেষ্টা করেছি আমার লাইফে এখন পর্যন্ত সুইমিং শেখার জন্য, আনফর্চুনেটলি সব শিখতে পেরেছি কিন্তু সুইমিং শিখতে পারিনি। আচ্ছা এদিকে দেখা যাচ্ছে হোয়াটসঅ্যাপে অনেকে যুক্ত আছে, তোমার বাইকটা আমার পছন্দ হয়েছে, ইস যদি উঠতে পারতাম। আচ্ছা কোনটা, আমার প্রোফাইল পিকচার যে ছবিটা সেটা নাকি? আর যদিও সেটা আমার বাইক না, সেটা এক বড় ভাইয়ের বাইক, মানে আমার বাইকের সাথে আসলে পার্সোনালি একটু শত্রুতা আমি আছে আর কি, আর আমার ফ্যামিলি থেকে মানে ডিরেক্ট নিষেধাজ্ঞা দেওয়া আছে যে লাইফে যাই করো বাইক বাইক মানে মানে কখনো হচ্ছে মেনে নেবে না। বাইকের সাথে আমার ফ্যামিলির একটা পূর্ব শত্রুতা আমি আছে বলা চলে। যাই হোক, তারপরে এদিকে দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু সাউদা যুক্ত আছে, মাশাল্লাহ সাউদা, সাউদার ছবি দিয়েছে, খুব সুন্দর আপনি, খুব সুন্দর আপনি মাশাল্লাহ, খুব সুন্দর, খুব ভালো লাগছে আপনাকে দেখে। আর যে ছবিটা এডিট করেছেন এই ছবিটা বেশ সুন্দর হয়েছে, যদিও আসলে রিদম মানে রিদমকে একটু চেঞ্জ মনে হচ্ছে, মানে রিদম আসলে এরকম না। যাই হোক সাউদা, আপনি আপনার এই ছবিটা আমার প্রোফাইলে পেয়ে যাবেন আশা করছি, এটা স্টোরি দিব আমি ভাবছি, খুব সুন্দর হয়েছে মাশাল্লাহ, থ্যাংক ইউ সো মাচ, ইট মিন্স এ লট। যাই হোক লিসেনার্স, আপনারা আশা করছি যুক্ত থাকবেন, পরবর্তী ঘন্টা শুরুতে আবারও আসছি। এই মুহূর্তে আরও একটা গানে চলে যাচ্ছি, প্রদীপ আর হচ্ছে লন্ডন আন্ডারগ্রাউন্ডের করা বাউল শাহ আব্দুল করিমের অ্যালবামের একটা গান, কেন পিরিতি বারাইলারে বন্দি। সো খুব সুন্দর একটা গান, আমি সরাসরি এখন গানে চলে যাচ্ছি, পরবর্তী ঘন্টায় আবারও ফিরে আসছি আপনাদের মাঝে।

মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন, স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666। তীব্র গরমে বা তাপদাহে কিছু সতর্কতাই পারে স্বাস্থ্য ঝুঁকি কমাতে। প্রচুর পানি পান করুন, হিট স্ট্রোকের ঝুঁকি কমান। রোদে বের হলে ছাতা ব্যবহার করুন, খুব প্রয়োজন ছাড়া দুপুরের তীব্র রোদ এড়িয়ে চলুন। মাথা ঘোরা, অতিরিক্ত ঘাম, দুর্বলতা বা শরীরের তাপমাত্রা বেড়ে গেলে দ্রুত ঠান্ডা কোনো জায়গায় বিশ্রাম নিন এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন। সতর্ক থাকুন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: টাইম চেক, এখন সময় বেলা তিনটা।
1: সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেওয়া হয়ে যাচ্ছে অনেক ব্যয়বহুল, আম্বারাইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেটে পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস অন্যান্য অনলাইন ম্যাসেজিং অ্যাপসে, যা অসম্ভব। আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে খুব সহজেই টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ। অর্থাৎ অ্যাকাউন্ট রিচার্জ করা অনেক সহজ এবং থাকছে না মেয়াদ শেষ হওয়ার চিন্তা। এছাড়াও আছে আম্বারাইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট এবং ফাইল শেয়ারিং একদম ফ্রি। অধিকাংশ সরকারি হেল্পলাইন নম্বরে এবং অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নম্বরে আম্বারাইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। সো লিসেনার্স, আপনারা শুনছেন আপনাদের প্রিয় স্টেশন ঢাকা এফএম 90.4। আমি আরজি রিদম কিন্তু আছি আপনাদের সাথে, এখন পর্যন্ত যুক্ত আছি। দেখতে দেখতে কিন্তু দ্বিতীয় ঘন্টা চলে এসেছি, 3:01, খুব জলদি সময় চলে যাচ্ছে। বাট পুরো সময় জুড়ে কিন্তু আমার সাথে সবাই যুক্ত আছেন, আর এই যে প্রতিটা মিনিটকে, প্রতিটা সেকেন্ডকে, প্রতিটা ক্ষণকে আপনারা এত সুন্দর করছেন, এত ইন্টারেস্টিং করে তুলছেন, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আমি দিকে দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু ইস্পিত আলম মুন যুক্ত হয়ে গেছে। হোয়াটসঅ্যাপ রিত ভাই, চিনতে পেরেছেন? না, চিনতে না পারার কি আর কি আছে, অবশ্যই চিনতে পেরেছি। মোস্ট ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম। মিড ডে ফিল্ডে স্বাগত জানাচ্ছি আপনাকে। এদিকে দেখতে পাচ্ছি আমার সাথে সাউদা যুক্ত আছে এখন পর্যন্ত। আচ্ছা, আমি বসে বসে এতক্ষণ গান শুনছিলাম, আর যে সাউদা যে ছবিটা দিয়েছে সেই ছবিটা দেখছিলাম, ছবিটা আমার কাছে বেশ ভালো লাগছে, মানে খুব সুন্দর হয়েছে ছবিটা, এটা এটা বলতেই হয়। সাউদার এই ছবিটা মানে আসলে খুব ভালো লাগছে। যাই হোক, এদিকে দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু ঈশানা যুক্ত আছে। বলতো এই কিউটের ডিব্বাটা কে? ওরে মাশাল্লাহ মাশাল্লাহ, একটা বেবির ছবি দিয়েছে, বেবিটা খুব কিউট মাশাল্লাহ, কে এটা তো ঠিক বলতে পারলাম না, একটু জানাবেন কষ্ট করে ঈশানা, এই কিউটের ডিব্বাটা কে? আচ্ছা, এদিকে দেখা যাচ্ছে আমার সাথে যুক্ত আছে গঙ্গাছড়া থেকে কেউ একজন। কে যুক্ত আছে গঙ্গাছড়া থেকে? গঙ্গাছড়া থেকে মোটামুটি কিন্তু আমার ভালো ফ্রেন্ড সার্কেল হয়ে গেছে। আচ্ছা, কারিমুল আছে, কারিমুল যুক্ত আছে, অনেকদিন পর এলাম, আশা করি ভুলে যাননি। না না, কারিমুল গঙ্গাছড়া থেকে তো প্রথম কারিমুলই মূলত হচ্ছে আমার সাথে যুক্ত হয়েছিল, তারপর এখন দেখতে পাচ্ছি গঙ্গাছড়া থেকে মোটামুটি আরও অনেকেই আছে, জান্নাত বলি বা হচ্ছে সামিয়া বলি, আরও কয়েকজন আছে। এদিকে দেখতে পাচ্ছি লালমনির হাট রংপুর বড়বাড়ি থেকে। আচ্ছা, মাই লাইফ মাই রুলস, মাই লাইফ মাই অ্যাটিটিউড, সাকিব বলছি। ওরে বাবা সাকিব, আপনার লাইফে এত রুল এত অ্যাটিটিউড কেন? হ্যালো হ্যালো রিদম ব্রো, কেমন আছো? শুনলাম তুমি নাকি রংপুরে আসবা, যাই হোক আসার আগে বলবে কিন্তু, দেখা করবো তোমা রংপুরিয়ান তোমা। এটা বলেছি, জানি না আসলে কপালে কখনো হয়ে উঠবে কিনা, তবে ইনশাল্লাহ খুব ইচ্ছে আছে রংপুর একবার ঘুরে আসার। জান্নাতুল হীরা যুক্ত হয়ে গেছে দেখা যাচ্ছে। ছোটবেলায় একবার ঘোড়ার পিঠে উঠেছিলাম, কিন্তু কেন জানি ঘোড়ার পিঠে ওঠার পর ঘোড়াটা বারবার পেছনে ফিরে আমার দিকে তাকাচ্ছিল, আমি তো ভয়ে শেষ, আমি ভেবেছিলাম ঘোড়াটা আমাকে ফেলে দিবে। এই ভয়ে চিৎকার দিতে থাকি, পরে আম্মু আমাকে নামিয়ে নেয়, সেই থেকে আমি ঘোড়াকে ভয় পাই। আচ্ছা, বেসিক্যালি জান্নাতুল হীরা ব্যাপারটা তো এমনও হতে পারতো, ঘোড়াটা আপনাকে বেশ পছন্দ করেছে সেজন্য ঘুরে ঘুরে আপনাকে দেখছিল, সবসময় নেগেটিভলি কেন নেন, ব্যাপারটা এরকম হতেই পারে যে ঘোড়া হুট করে দেখলো যে কিরে বাবা আমার পিঠে এতদিন পর এত সুন্দর একটা মেয়ে উঠলো মাশাল্লাহ, সেজন্যই হয়তো ঘুরে ঘুরে তাকাচ্ছিল আর কি। আসসালামু আলাইকুম রিদম, কেমন আছো? এবার অমানিশায় আসবে কি রংপুর থেকে আয়মান? ইনশাল্লাহ ইনশাল্লাহ, এই শুক্রবারও হয়তো বা আমাকে পেয়ে যাবেন অমানিশায়, আশা করছি, দেখা যাক, ডিপেন্ড করে আসলে ভূতের উপর ডিপেন্ড করে, ভূত যদি আমার লাইফে আসে তাহলে রিদমকে আপনার অমানিশায় পেয়ে যাবেন আর কি। কেমন আছে তুমি? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আপনি কি ম্যারিড? না, আমি ম্যারিড না, আমি আনম্যারিড, আমি এসবের সাথে আমার তেমন কোনো কানেকশন নেই। সিলোডি তমা যুক্ত হয়ে গেছে দেখা যাচ্ছে। গত রাতে গরমের জ্বালায় ভালোভাবে ঘুমোতে পারিনি, মাঝরাতে কারেন্ট গিয়েছে আর এখন আসছে, বুঝেন কতটা খারাপ অবস্থায় আছি। মহান আল্লাহ তাআলা আসলে আমাদের দেশ থেকে এই এই এই সমস্যাগুলো একটু দূর করে দেয়। একে তো এত গরম, তার ভিতরে যদি ইলেকট্রিসিটি বা লোডশেডিংয়ের যদি এরকম একটা সমস্যা হয় মানুষ খুব বেশি অসুস্থ হয়ে পড়বে। আচ্ছা, এদিকে দেখতে পাচ্ছি আমাদের এখানে যে রোদ আর যে গরম, ঘরে থাকা দায়। আমি সানিম, সানিম আসলেও ঢাকায় এখন বেশ গরম, বেশ গরম। অনন্যা ঐশী যুক্ত হয়ে গেছে, হাই হ্যালো অনন্যা ঐশী, কেমন আছেন? আচ্ছা, তারপর এদিকে দেখতে পাচ্ছি সিলেটি মিষ্টি যুক্ত হয়ে গেছে আমার সাথে। মিষ্টি ভাই, সিলেটে অনেক বৃষ্টি দিচ্ছে, ঠিক বলেছ, আমিও রাতে ঘুমাতে পারিনি। বৃষ্টি হচ্ছে নাকি সিলেটে, কি বলেন? বৃষ্টি হলে তো বেশ ভালো। আচ্ছা, রাজিমুল যুক্ত হয়ে গেছে, কেমন আছেন? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। এদিকে দেখতে পাচ্ছি আমার সাথে যুক্ত আছে তারা। ওকে তারা, বেশ সুন্দর নাম আপনার, মাশাল্লাহ। তারা লিখেছে, আপনি কি সিঙ্গেল? হ্যাঁ, আমি সিঙ্গেল, মানে সিঙ্গেল বলতে সিঙ্গেল ফর এভার এরকম আর কি। আচ্ছা, তারপর এদিকে দেখতে পাচ্ছি যুক্ত হয়ে গেছে শুভ আমার সাথে, লিখেছে, আচ্ছা সানডের, ও ওকে ওকে, সানডের সেই গানটা আমি গতকালকে পোস্টে লিঙ্ক করে দিয়েছিলাম, কমেন্টে আমি পিন করে, সরি, কমেন্ট সেকশনে দিয়ে দিয়েছি। যারা দেখতে চাচ্ছেন গতকালকের পোস্টের কমেন্ট সেকশনে গেলে আমার সেই গানটা পাবেন, বা আমার প্রোফাইলেও পেয়ে যাবেন, রিদম খন্দকার, RYTHOM, রিদম খন্দকার, সেখানে পেয়ে যাবেন। হ্যালো হ্যালো। তারপর এদিকে আমার সাথে যুক্ত আছে সিলেট থেকে মেহেরিশ মেহের, মাশাল্লাহ খুব সুন্দর নাম আপনার। রিদম খন্দকার ভাই, আপনি দুপুরে খেয়েছেন? আমি কে বলুন তো, কে হতে পারেন? একটু কষ্ট করে মনে করে দিলে খুব খুশি হব। যাই হোক, লিজেনার্স আমার সাথে এরকমভাবে কিন্তু অনেকেই যুক্ত আছেন, মেসেজ করছেন, লিখছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর এই যে আপনারা এতটা সময় জুড়ে আমার সাথে যুক্ত থাকছেন, লিখছেন, মেসেজ করছেন, এটা আমার জন্য অনেক বড় একটা পাওনা। আপনাদের কারণেই কিন্তু আমাদের এই দুপুরবেলা আড্ডাটা জমে ওঠে। যাই হোক, খুব সুন্দর ওয়েদার, যেমনটা বলছিলাম যে বাহিরে টুকটাপ রোদও দেখা যাচ্ছে, অন্যান্য সময় টুকটাপ বৃষ্টি দেখা যায়, তবে আজকে দেখা যাচ্ছে রোদ। সো এখন মনে হয় আমার এই দ্বিতীয় ঘন্টা যেহেতু চলে এসেছি, দ্বিতীয় ঘন্টার এই শুরুতে একটা রোদের গান শোনা উচিত। রই দে আইলা হাগা জুরাইতে, রই দে আইলা রূপ কুমারী। মেজবাউর রহমান সুমনের করা এই মুভিটা, এটা ইনসেন লেভেল একটা মুভি। এখন পর্যন্ত রোহিত দেখেননি কে কে, হাত তুলবেন, আর যারা দেখেছেন এখন পর্যন্ত তারা দুই হাত তুলবেন, দুই হাত তুলে আমাকে মেসেজ করবেন। এই রোহিত মুভিটার ব্যাপারে যদি আপনাদের কোনো এক্সপ্লেনেশন থাকে সেটা কিন্তু দিতে পারেন, কারণ রোহিতের ব্যাপারে মোটামুটি আসলে অনেক ধরনের কন্ট্রোভার্সি কিন্তু এসেছে, মানে এক একজনের পয়েন্ট অফ ভিউতে রোহিত মুভিটা এক এক রকম। বাট আমি খুব বেশি এনজয় করেছি। আর এই মুভিটার কাহিনিটা বুঝতে হলে আসলে মুভিটা দেখতে হবে, এবং মুভিটা পুরোটা দেখতে হবে, শেষ পর্যন্ত দেখতে হবে। যাই হোক, মুভিটা দেখেছেন কিনা আই ডোন্ট নো, তবে আশা করছি গানটা তো শুনেছেন, রোহিত আইলা গাজুরাইতে, মেজবাউর রহমান সুমনের করা, খুব সুন্দর একটা গান। আমি সরাসরি এখন রোহিত আইলা গাজুরাইতে গানে চলে যাচ্ছি, আশা করছি গানটা এনজয় করবেন, অবশ্যই সবাই শেষ পর্যন্ত রিদমের সাথেই যুক্ত থাকবেন।

0: স্যার আসবো?
1: হুম আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666।
1: শুনছেন ঢাকা FM 90.4।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: You're listening to Taka FM 90.4. Midday Feels.
1: হ্যালো লিসেনার্স, ওয়েলকাম ব্যাক এগেইন। আর জি রিদম কিন্তু এখন পর্যন্ত আছে আপনাদের সাথে, আশা করছি সবাই যুক্ত আছেন। প্লে লিস্টের গানগুলো খুব এনজয় করছিলাম, বসে বসে আপনাদের মেসেজ পড়ছিলাম আর গানগুলো শুনছিলাম, ভালোই লাগছিল। যাই হোক লিসেনার্স, আশা করছি সবাই যুক্ত আছেন। দ্বিতীয় ঘন্টার মাঝামাঝি অবস্থানে আছি, 3:28, খুব জলদি সময় যাচ্ছে। আচ্ছা, আমি একটা বিষয় নিয়ে আপনাদের সাথে একটু ডিসকাস করি, দেন আমি মেসেজে চলে যাব সরাসরি। সেটা হচ্ছে, আমি প্রায় সময় কিন্তু বলি, মানে প্রায় সময় হচ্ছে আপনাদের সাথে একটা ব্যাপার নিয়ে আমি খুব বেশি গল্প করি, সেটা হচ্ছে যে বাংলাদেশের চলচ্চিত্র সেক্টর যেটা আছে বা বাংলাদেশের মিডিয়া সেক্টর যেটা আছে, ডিজিটাল সেক্টর যেটা আছে, সেটা নিয়ে আসলে বরাবরের মতোই আমার একটা ফ্যাসিনেশন কিন্তু সবসময় বেশি। মানে লাইক নাটক বানানো, মুভি বানানো, তারপর হচ্ছে ফিল্ম মেকিং বা হচ্ছে এই যে সিনেমাটোগ্রাফি হতে পারে, ক্যামেরার পেছনে কাজ করা, ক্যামেরার সামনে কাজ করা, অভিনয় করা, অভিনয়কে ফুটিয়ে তোলা, মানে বেসিক্যালি মিডিয়া রিলেটেড যতগুলো কাজ আছে আমি কিন্তু এই কাজগুলো খুব বেশি পছন্দ করি। এবং এই কাজগুলোর প্রতি আসলে সবার যে একটা ভালোবাসা কাজ করানো উচিত বা একটা ভালোবাসা নিয়ে আসা উচিত, এই ব্যাপারটা নিয়ে কিন্তু আমি সবসময় কথা বলি। আর এর আগেও বলেছিলাম যে কিছুদিন আগে সুনেরা যেমন হচ্ছে একটা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে গিয়েছিল, এবং বর্তমানে কিন্তু দেখা যাচ্ছে বাংলাদেশের বিভিন্ন সেক্টর থেকে বিভিন্ন ধরনের ইন্টারন্যাশনাল ইভেন্টে কিন্তু অ্যাটেন্ড করছে। আর সেই ক্ষেত্রে যদি আমি বাংলাদেশের ফিল্ম সোসাইটির কথা বলি বা লাইক মানে বাংলাদেশের চলচ্চিত্র সেক্টর যেটা আছে, এখান থেকে কিন্তু ভালো ভালো কিছু কাজ কিন্তু বর্তমানে বিভিন্ন ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে যাচ্ছে। ঠিক একইভাবে কিন্তু গত 13 তারিখও একটা এরকম একটা ইন্টারন্যাশনাল ফেস্ট হয়ে গেছে, যেটা হচ্ছে কলকাতা

হয়েছিল কলকাতায়, এটা আই গেস ফিফথ ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যাল ছিল আর কি। তো ওখানেও কিন্তু বাংলাদেশের দুইটা চলচ্চিত্র নিয়ে কিন্তু হচ্ছে বেশ বেশ কন্ট্রোভার্সি হয়েছে এবং বেশ আনাগোনা হয়েছে, যদি টোটালি পজিটিভ। আমি যদি সেই ব্যাপারটা একটু বিস্তারিত বলি, মানে ভারতের কলকাতায় অনুষ্ঠিত পঞ্চম ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যালে পুরস্কার জিতেছে বাংলাদেশের দুটি চলচ্চিত্র। আচ্ছা, পিপলু খান পরিচালিত, এটা হচ্ছে জয়া আর শারমিনের করা, সেটা হচ্ছে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ছিল, বিমল রায় গোল্ডেন অ্যাওয়ার্ড। একই উৎসবে আবার হচ্ছে মকবুল চৌধুরী পরিচালিত প্রামাণ্য চিত্র মামুন ইন পেজ অফ শ্যাডোস পেয়েছে বিচারকদের বিশেষ স্বীকৃতি, জুরি মেনশন। আচ্ছা, 13 তারিখে হয়ে গেছে এই ইভেন্টটা ইন্ডিয়াতে কলকাতায়, এবং এই যে বাংলাদেশ থেকে যে আস্তে আস্তে এক একজন আমাদের তারকা যারা আছে তারা যেভাবে আমাদেরকে রিপ্রেজেন্ট করছে, এটা কিন্তু অবভিয়াসলি একটা প্রাউড মোমেন্ট, অ্যান্ড আমি এটা খুব পজিটিভলি নিচ্ছি। আমি চাই যে বাংলাদেশের এই ট্যালেন্টগুলো ইনশাল্লাহ একটা সময় আরও বেশি টপ লেভেলে পৌঁছে যাক, আপার লেভেলে পৌঁছে যাক, তারা আরও ভালো কিছু কাজ করতে পারে, এরকম মানে আমার একটা চাওয়া পাওয়া আর কি। যাই হোক, আশা করছি অবশ্যই বাংলাদেশের চলচ্চিত্র খুব জলদি এরকম পর্যায়ে পৌঁছে যাবে, আর সাথে সাথে তো অবশ্যই আপনাদের ভালোবাসা থাকতে হবে, আর আপনারা যেভাবে ভালোবাসা দেন ইনশাল্লাহ সবই সম্ভব। আচ্ছা, এদিকে দেখতে পাচ্ছি জিনিয়া যুক্ত আছে আমার সাথে, হেডফোনটা নষ্ট হয়েছে, ফোনে চার্জ নেই, গরম, কারেন্ট নেই, খুব কষ্ট করে শুনছি, আজ বলছো ধৈর্য নেই, বলো কে এত ভালোবাসে। ভালোবাসা, ওরে ভালোবাসা, মানুষ ছ্যাঁকা খায় প্রেম করার পর, আমি প্রেম করার আগেই ছ্যাঁকা খেয়েছি। তো ভাইয়া, আপনি কয়টা ছ্যাঁকা খেয়েছেন? রংপুর থেকে আখি, ছ্যাঁকা এখন পর্যন্ত খাইনি, তবে হ্যাঁ, মানে ভালোবাসতে গেলে একটু হার্ট ব্রেক হবেই, ভালোবাসতে গেলে একটু এক্সপেকটেশন ব্রেক হবেই, ভালোবাসতে গেলে মন খারাপ হবে, ভালোবাসতে গেলে চোখ দিয়ে জল আসবে, এটাই তো ইউনিভার্সাল ট্রুথ, এটাই তো চিরন্তন সত্য, এটা অস্বীকার করার কিছু নেই। আচ্ছা, এদিকে দেখতে পাচ্ছি রুমি যুক্ত হয়েছে আমার সাথে। আচ্ছা, আমি রুমি, ভাইয়া সব ছেলেরা সুন্দরী মেয়ে দেখলে বলে আমি সিঙ্গেল বলে, কিন্তু দেখা যায় তারা ভিতরে ভিতরে 10টা প্রেম করে। ওকে, আচ্ছা রুমি, বেসিক্যালি সব ছেলে তো আর রুমি না, তাই না? ভালোবাসা, প্রেম ভালোবাসা, এটা হচ্ছে একটা গড প্রদত্ত, মহান সৃষ্টিকর্তা প্রদত্ত একটা অনুভূতি, এটা একটা ব্লেসিং, এটা একটা আশীর্বাদ। সবার জীবনে ভাইয়া প্রেম ভালোবাসা আসে না, আপনি যে এমনটা বলছেন 10টা প্রেম করার কথা, এরকম 10টা প্রেম হয়তো বা আপনি করতে পারেন, এরকম 10টা প্রেম হয়তো বা অন্য কেউ করতে পারে, তবে এই অনুভূতিকে যে সম্মান জানিয়েছে, এই অনুভূতিকে যে মানতে পেরেছে, এই অনুভূতিকে যে আপন করে নিতে পেরেছে, তার মতো প্রেম আর কিছু হতেই পারে না, সেই প্রেমের মতো সুন্দর ব্যাপার আর কিছু হতেই পারে না। যাই হোক, আপনার কথা দিয়ে একটু ভুল আছে রুমি, সব ছেলেরা আশা করছি এমন না, আর 10টা প্রেম করা, ভিতরে ভিতরে 10টা প্রেম করা, এই ব্যাপারগুলো একটা সময় ছিল। আসলে ভালোবাসা যে জিনিসটা, সেটা পুরোটাই আসলে একটা বোঝার ব্যাপার, এটা একটা অনুভূতিটা আসলে অনুভব করার মতো একটা ব্যাপার, সো মুখে অনেক কিছুই বলা যায়। যাই হোক, সিলোড়ি তোমা যুক্ত আছে, দেখা যাচ্ছে কিছু সময় আগে আকাশ পুরো কালো হয়ে ঝরে ঝরে বাতাস বইছিল, এত অন্ধকার হয়েছিল যে আমি বৃষ্টির আশায় বসেছিলাম ভিজবো বলে, তবে প্রায় আধা ঘন্টার পর আবারও কড়া রোদ উঠে গেল, বৃষ্টি হলো না, ভেজাও হলো না, খামুখা আশায় থাকলাম, এখন কি যে হাসি পাচ্ছে, পুরোই ধোকা গেলাম। হোক না তোমা, আপনি লাইফে অন্তত বলতে তো পারবেন যে আমাকে কেউ একজন ধোকা দিয়েছে। বাংলাদেশের অবস্থা বেশ খারাপ, চারিদিকে দেখা যাচ্ছে মানে খুব মানে বৈরি আবহাওয়া দেখা যাচ্ছে, মোটামুটি সব জায়গায় এখন খুব গরম, এই গরমে আসলে একটু বাতাস বইলে খুব ভালো লাগতো। যাই হোক, বাতাস তো আর বইছে না, তবে আমরা দক্ষিণা বাতাসের একটা গান শুনতে পারি, আমরা তাহসান আর মধুবন্তীর করা দক্ষিণো হাওয়া গানটা শুনে আছি, খুব সুন্দর একটা গান, খুব জলদি আবারও ফিরে আসছি আপনাদের মাঝে।

মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন, স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি।

স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666।

0: শ্বাস নিতে কষ্ট হচ্ছে, বুকে চাপ লাগছে, বারবার কাশি বা শোষ শব্দ হচ্ছে, এগুলো হতে পারে অ্যাজমার লক্ষণ। অ্যাজমা নিয়ন্ত্রণে রাখতে ধুলো, ধোঁয়া ও অ্যালার্জির কারণগুলো এড়িয়ে চলুন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ইনহেলার ব্যবহার করুন। শ্বাসকষ্ট হলে অবহেলা নয়, সময় মতো সঠিক পদক্ষেপ নিন। সচেতন থাকুন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।
1: আধারের পায়ে পায়ে বন্ধু।

0: I love you. 93.4
1: জীবন কোনো উপন্যাস বা কবিতার পঙ্কক্তি নয়, নয় কোনো নান্দনিক চিত্রকল্প। জীবন হলো নানা ঘাত প্রতিঘাতের ভেতর দিয়ে পার হওয়া এক বাস্তবতার সেতু, আর সেই সেতু পার হয়ে সত্যের ক্যানভাসে নিজের প্রতিচ্ছবির মুখোমুখি দাঁড়ানোর গোপন গল্পই আমাদের জীবন গল্প। জীবন গল্প প্রতিটি না বলা দীর্ঘশ্বাস আর প্রতিনিয়ত নিজের সাথে নিজের যুদ্ধের এক অজানা আখ্যান। শুনুন জীবন গল্প প্রতি বুধবার রাত 11টায়। আমি আরজে মুকুল থাকছি আপনাদের সাথে। জীবন গল্প, যার শেষটা কেউ জানে না।

0: Midday Feels.
1: একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুতগতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুতগতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছায় আমাদের সেবা। The service you wish for. Listeners, আপনি শুনছেন আপনাদের প্রিয় স্টেশন ঢাকা FM 90.4। আমি আজ রিদম কিন্তু আছি আপনাদের সাথে। দেখতে দেখতে শেষ ঘন্টায় চলে এসেছি, 4:06। শেষ ঘন্টা শুরুর এই মুহূর্তে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই এখন পর্যন্ত যুক্ত আছেন আমার সাথে। আর এদিকে দেখা যাচ্ছে ম্যাসেজ কিন্তু আসছে ননস্টপ, সবাইকে মোস্ট ওয়েলকাম। আমি এই মুহূর্তে আরও একবার একটু বলবো, যেমনটা কিন্তু আজকে দ্বিতীয় ঘন্টায় একবার বলেছি, প্রথম ঘন্টায় একবার বলেছি, যে যারা আমাকে লিখছেন বা যারা আমাকে লিখেন, যারা আমার সাথে আমার এই আড্ডায় যুক্ত হতে চান, যারা আমার সাথে এই আড্ডায় জয়েন করতে চান, খুব ইজিলি জয়েন করতে পারবেন। আপনিও আমার এই আড্ডার অংশ হতে পারবেন, আপনার সাথেই আমার আড্ডা জমে উঠবে। আমি আমার না বলা কথাগুলো শেয়ার করবো, আপনি আপনার না বলা কথাগুলো শেয়ার করবেন। বাট সবাইকে একটু বলবো যে কষ্ট করে হচ্ছে একটু ফেসবুকে চলে আসেন, মানে ফেসবুকে লিখবেন আর কি। ফেসবুকের পোস্টের কমেন্ট সেকশনে কমেন্ট ড্রপ করলে সেটা আমার জন্য একটু বেশি ইজি হয়। নাম্বারে লিখেন, নাম্বারে ইটস ওকে। আমাদের নাম্বারে তো অবশ্যই অনেকে লিখেন বা এবং নাম্বারে অনেকেই বলেন যে আমাদের কাছে স্মার্টফোন নেই, তো নাম্বারে লিখছি। বাট আমি নাম্বারের মেসেজ পড়লেও তারপর আমি সবাইকে বলছি যে যারা আমাকে লিখছেন বা যারা আমাকে লিখেন, ফেসবুকের কমেন্ট সেকশনে কমেন্ট ড্রপ করবেন, তাহলে হচ্ছে আমি আপনার মেসেজ পেয়ে যাব। তাছাড়া আই গেস এখানে অনেকেই জিজ্ঞেস করেন যে আমার মেসেজ কেন পড়া হয় না, আমার মেসেজ কেন পড়ছেন না, মেসেজ পড়তেই হবে, ব্যাপারগুলো একটু বুঝতে হবে, আমাদের সাইটটাও তো বুঝতে হবে, তাই না? আচ্ছা, যাই হোক, এদিকে দেখতে পাচ্ছি আমার সাথে ফেসবুকের কমেন্ট সেকশনে কিন্তু সালমা যুক্ত আছে। রিদম ভাইয়া, সালমা, আমি সালমা, কেমন আছো? তোমাকে অনেক মিস করছিলাম, তাই তোমার মিড ডে ফিলসে এন্ট্রি হলাম। ও, থ্যাংক ইউ সো মাচ, মোস্ট ওয়েলকাম। ইস্পিতা আছে আমার সাথে। রিদম ভাই, আজকের পোস্টে তোমাকে অনেক কিউট লাগছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আফ্রিদা ওয়াসিমা আছে এখন পর্যন্ত দেখা যাচ্ছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো সময় জুড়ে যারা আসলে যুক্ত আছেন। এদিকে দেখতে পাচ্ছি সজীব যুক্ত হয়ে গেছে, এদিকে যুক্ত হয়ে গেছে রায়হান সৈয়দপুর থেকে, ওকে। তারপর কোথায়, এদিকে দেখতে পাচ্ছি আমার সাথে যুক্ত আছে, কে যুক্ত আছে, জামির যুক্ত আছে নারায়ণগঞ্জ থেকে। হ্যালো, হ্যালো ব্রো, সবার আগে মেসেজ করেছি, পড়েছিলেন কি? রাফি, ওকে, রাফি সিলেট থেকে যুক্ত আছে। আচ্ছা, মুরাদ খান যুক্ত আছে, ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আপনার বিয়ে হয়নি? না, আমার বিয়ে হয়নি। ওকে রিদম ভাইয়া, তুমি যখন তাহসান ভাইয়ের প্রেম সংটা প্লে করলা তখন আর চোখের পানি আটকাতে পারলাম না, কারণ আমার ওয়ান সাইড লাভ কে যখন আমার মনের কথা বলেছি সাহস করে, তখন ও ওর জিএফ এর পিক এই গানটা দিয়ে আমার জন্য স্টোরি দিয়েছিল। ও, আম সরি, আম সরি, আই ডিডেন্ট মিন দ্যাট। আসলে আমি ইন্টেনশনালি আপনার মন খারাপ করতে চাইনি। যাই হোক, আম সরি, আম সরি। নুসাইফা যুক্ত আছে রংপুর থেকে দেখা যাচ্ছে। তারপর এদিকে সানিম কিন্তু যুক্ত আছে এখনো। আচ্ছা, এদিকে যুক্ত আছে আমার সাথে মনিরা। নদী চায় চলতে, নদী চায় জ্বলতে, পাখি চায় উঠতে, আমি চাই তোমাকে, আই লাভ ইউ। ওকে, ওকে মনিরা, লাভ ইউ টু মাই ফ্রেন্ড। মোহাম্মদপুর থেকে মাহিন যুক্ত আছে আমার সাথে দেখা যাচ্ছে। এদিকে দেখতে পাচ্ছি কাউনিয়া থেকে মিজান যুক্ত আছে রংপুর, কাউনিয়া থেকে। আচ্ছা, রংপুর থেকে নীলুফা যুক্ত হয়ে গেছে আমার সাথে, মেসেজ করেছে, খুব ভালো লাগলো। হিমাদ্রি আছে রংপুর থেকে, অনন্যা ঐশী যুক্ত আছে। স্যার কোনো নিউ ম্যাথ করাতো, যখন স্যার নিউ কোনো ম্যাথ করাতো তখন আলছেমি করে ম্যাথগুলো নোট করতাম না, এসএসসি এক্সামের পরও আলছেমি করে অনেক টাইম ওয়েস্ট করেছি, এখন বসে বসে সব ম্যাথ নোট করছি, কোন ম্যাথ কোন খাতায় খুঁজতে খুঁজতে পাগল হয়ে যাচ্ছি। এজন্যই বলে সময়ের কাজ সময় করা উচিত, আজ করো তো এখন, এখন সরি, কাল করো তো আজ করো, আজ করো তো এখন, ব্যাপারটা কিন্তু এরকম। আচ্ছা, এদিকে রংপুরিয়ান হাফসা যুক্ত আছে আমার সাথে। কাইফা হালুকা, আলহামদুলিল্লাহ আম ডুইং গুড, কি অবস্থা? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। সুমায় যুক্ত হয়ে গেছে রংপুর থেকে দেখা যাচ্ছে। তারপর এদিকে দেখতে পাচ্ছি আমার সাথে যুক্ত আছে সানিম, সালিম যুক্ত আছে, যুক্ত আছে ঈশান, যুক্ত আছে আমার সাথে শ্রীতা। দাদা ভাই কি খবর আপনার? আশা করি ভালো আছেন। আমি ভালো নেই। আমি ছোটবেলা থেকে যখন থেকে ভালো খারাপ ঠিক ভুল সত্যি মিথ্যে উচিত অনুচিত এগুলো শিখেছি, জেনেছি বুঝেছি, তখন থেকে এগুলোকে সামনে রেখে চলেছি জীবনে চলার পথে। কিছু কিছু ভুল তো হতেই পারে, আসলে ভুল সবার জীবনেই থাকবে, ভুল ছাড়া একটা মানুষ এক্সিস্ট করতে পারে না। যাই হোক দাদা ভাই, আমি কিছু বলতে চাইছি। শ্রীদা আপনি কি বলতে চাচ্ছেন অবশ্যই বলেন, মোস্ট ওয়েলকাম। সিলোড়ি তমা যুক্ত আছে। ইয়া মাবুদ, এমন বাটে ভালোবাসার মাত মাতুইন, আপনার মাতে পুরা লাগে আপনি খাঁটি প্রেমিক, বাবা রে অতটা জানোইনি, বালা রে বা ভালা। আমি পড়েছি কিন্তু কিছু কিছু কিছুই বুঝতে পারিনি। যাই হোক, শুধু এতটুকু বুঝতে পেরেছি মানে আমি ভালো না এটা এটা বুঝতে পেরেছি, বাকিটা বুঝতে পারিনি। তোমায় একটু বাংলায় ট্রান্সলেট করবেন। ইয়া মাবুদ, এমন বাটে ভালোবাসার মাত মাতুইন, আপনার মাতে পুরা লাগে আপনি খাঁটি প্রেমিক, বাবা রে অতটা জানোইনি, ভালা রে বা ভালা। যাই হোক, একটা গানে গিয়ে চলে যাই আমরা। মোহিনী ঘোড়াগুলির ঝোড়া সময়ের গান অ্যালবামে একটা গান শুনবো, মানুষ চেনা দেয়। মানুষ কেন চেনা দেয়? মানুষ আমরা কখনোই চিনতে পারি না, মানুষ হয়তো বা কখনো চেনাও যাবে না। যাই হোক, গানটা শুনে আসি, খুব জলদি আবার ফিরে আসছি আপনাদের মাঝে।

0: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চাই পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বলতো কি?
0: আম্বার আইডি।
1: রাইট,
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bb। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর। 94.4

মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666।

أشهد أن محمد رسول الله أشهد أن

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন, স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666।
1: হ্যালো মাই বিলভড লিসেনার্স, ওয়েলকাম ব্যাক এগেইন। আমরা শেষ ঘন্টার মাঝামাঝি অবস্থানে আছি, 4:33। খুব জলদি আজকের সময়টা চলে গেল, মিড ডে ফিল্ডের এই আড্ডা যে কোনো সময় কিন্তু ঘনিয়ে আসছে। তবে আছি, বিদায় মুহূর্ত পর্যন্ত আছি আপনাদের সাথে। সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যারা পুরো সময় জুড়ে আমার সাথে যুক্ত ছিলেন। বেশ কিছু ইন্টারেস্টিং ব্যাপার নিয়ে কিন্তু কথা বলছিলাম আজকের পুরো শো জুড়ে। আর আমি যেমনটা করে বলছিলাম দ্বিতীয় ঘন্টায়, যে আমাদের বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি বা হচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র বা বাংলাদেশ মিডিয়া সেক্টর যেটা আছে, সেটাকে কিন্তু অনেক বেশি শাইন করতে হবে। সো বাংলাদেশ মিডিয়া, আমি বাংলাদেশ মিডিয়া বাদ দিচ্ছি, মিডিয়ার প্রতি যাদের ঝোঁক আছে, ফিল্ম মেকিং, সিনেমাটোগ্রাফি, বিং অ্যান আর্টিস্ট অর লাইক ডিওপি, ডিরেক্টর, ডিরেকশনের প্রতি একটা ঝোঁক, মানে হোয়াট এভার, এটা যে কোনো কিছু হতে পারে। সো মোস্ট ওয়েলকাম। এরকম যদি কারো কোনো আগ্রহ থাকে, আশা করছি অবশ্যই যোগাযোগ করবেন, একটা মেসেজ ড্রপ করে রাখবেন। এগুলো নিয়ে কিন্তু আমাদের আসলে ভাবা উচিত, এগুলো নিয়ে আমাদের ভাবা উচিত এবং আমাদের এই ইন্ডাস্ট্রিটাকে আরও আরও আপার লেভেলে কিন্তু নেওয়া উচিত। আর বিভিন্ন বিষয় নিয়ে আরও গল্প করছিলাম এবং আমার সাথে কিন্তু অনেকেই যুক্ত আছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি এখন সরাসরি একটু মেসেজ সেকশনে চলে যাই। প্রথমে একটু ফেসবুকের কমেন্ট সেকশনে যাব। কমেন্ট সেকশনে দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু আফ্রিদা ওয়াসিমা আছে, সালমা আছে, এদিকে যুক্ত হয়ে গেছে আরও একজন, শরীফ উসমান হাদি। ওকে ভাইয়া, মোস্ট ওয়েলকাম। আমি অনেক খুশি কারণ আমার কন্যা সন্তান হয়েছে, আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন। ও মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক অনেক দোয়া রইল আপনার মেয়ের জন্য। আশা করছি সে সুস্থ থাকবে, সুস্থ সবসময় সুস্থ থাকবে, হাসি খুশি থাকবে, অনেক বড় হবে। অনেক অনেক দোয়া রইল। এদিকে দেখা যাচ্ছে ঈশানা যুক্ত আছে আমার সাথে। তারপর আমি দেখতে পাচ্ছি আমার সাথে আরও একজন যুক্ত হয়েছে, হাই হ্যালো। এদিকে দেখা যাচ্ছে সাউদা যুক্ত আছে। সাউদা, আমি আপনার মেসেজটা পড়ছিলাম, এটা নিয়ে পরবর্তীতে অবশ্যই কথা হবে আপনার সাথে পার্সোনালি। এদিকে দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু আরও অনেকেই যুক্ত আছে। কেমন আছো? সিলেট থেকে পারমিতা। পারমিতা আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। পারমিতা চলে এসেছে, নবনীতা কোথায়? সাইদুল ইসলাম সোহাগ আছে, আপনি বিয়ে করবেন কবে? আচ্ছা, আমার বিয়ে নিয়ে কেন আপনাদের এত টেনশন আমার একটু বলেন তো। মানে আমি বুঝি না যে একটা মানুষ বিয়ে না করে ভালো আছে, সুখে আছে, শান্তিতে আছে, মানে লিটারেলি কারো মনে হয় যেমন সেটা সহ্যই হচ্ছে না। সবার কথা হচ্ছে রিদমকে বিয়ে দিতে হবে। ওই যে জান্নাতুল হেরা যেমনটা বলছিল যে সে পাত্রী খোঁজা শুরু করেছে অলরেডি, আপনারা খুঁজতে থাকেন, খাপে খাপ মিলে গেলে না হয় বিয়ে একটা করেই ফেললাম। যাই হোক, তারপর এদিকে দেখতে পাচ্ছি আমার সাথে রংপুরিয়ান তমা আছে। তুমি কি আমার এসএমএস পড়েছিলে? হ্যাঁ পড়েছিলাম তমা। ও নবনীতাও যুক্ত হয়ে গেছে। রিদম ভাইয়া, গতকালকে আমার পুরো মেসেজটা পড়লে না কেন? আমি পড়েছি, অবশ্যই পড়েছি, এখানে না পড়ার তো কিছু নেই। তারপর এদিকে দেখা যাচ্ছে আমার সাথে যুক্ত আছে মুন, আকাশের কোথায়, সরি একটু শুরু থেকে যাই, আপনার জন্য একটা কবিতা লিখেছি। আচ্ছা, কবিতা, কবির নাম হচ্ছে মুন। ওকে, মুনের করা একটা কবিতা শুনি আমরা। আকাশের চাঁদ আমি, আপনি মিড ডে ফিল্ডের আলো, আমি চাই তুমি থাকো সবসময় ভালো। ওরে বাবা, তাই নাকি? থ্যাংক ইউ সো মাচ, খুব সুন্দর লিখেছেন। আমার এই মেসেজ সেকশনে বা আমার এই ফ্রেন্ড সার্কেলের মধ্যে দেখা যাচ্ছে সবাই কিন্তু বড় বড় কবি, এক একজন যা লিখে মাশাল্লাহ। আচ্ছা, রংপুর থেকে মনি যুক্ত হয়ে গেছে, শুভ বিকেল, শুভ বিকেল। তারপরের দিকে দেখতে পাচ্ছি আমার সাথে কোথায় আমার সাথে যুক্ত আছে রুমি। ওকে ভাইয়া, হাসলে এক গালে টোল পড়লে কি হয় বলবেন? হাসলে এক গালে টোল পড়লে মোস্ট প্রবলি হচ্ছে, মানে যদি সেটা মেয়ে হয় সেক্ষেত্রে জামাই আদর করে, আর ছেলের ক্ষেত্রে যদি গালে টোল পড়ে তাহলে বউ অনেক বেশি আদর করে। আনফর্চুনেটলি আমার গালে কোনো টোল পড়ে না, যার জন্য হয়তো বা আমার কোনো গার্লফ্রেন্ড নেই আর কি। ওকে, যিনি আছে আমার সাথে দেখা যাচ্ছে, আমি এমন একজন মানুষ, ছোট থেকে বড় চকোলের সাথে ফ্রি, এর জন্য ছোটদের প্রেম কাহিনী শুনতে হয়। বলো তো কেমন লাগে যখন বলে তুমি কাউকে ভালোবাসো, তখন আমার উত্তর কি বলা ঠিক, আমি তো ভালোবাসি শুধু সে না। আচ্ছা, জিনিয়া দেখেন, এই যে আপনি আমাকে ভালোবাসছেন বা আপনি আমাকে ভালোবাসেন সবসময় বোঝানোর চেষ্টা করেন, এক মনে ভালোবেসে যান, এক মনে ভালোবাসা মানে ভালোবাসার মধ্যেও কিন্তু একটা শান্তি আছে। মানে এই ব্যাপারটা এমন না যে আমি আসলে আপনাকে ভালোবাসা দিতে পারছি না বা ভালোবাসা আমি অস্বীকার করছি এরকম কিছু। ব্যাপারটা হচ্ছে এই ব্যাপারটাও কিন্তু এনজয় করার মতো একটা মোমেন্ট, মানে লাইক লাইফে যখন দেখবেন যে একটা মানুষকে আপনি খুব বেশি ভালোবাসছেন, আপনার অনুভূতি আছে তার জন্য, বাট সেটার কোনো পাল্টা রিপ্লাই আসছে না, এটাও কিন্তু আসলে ওয়ান কাইন্ড অফ লাভ, মানে ওয়ান সাইডেড লাভ, বাট এটাও একটা ব্লেসিং। এখান থেকেও কিন্তু আপনি অনেক কিছু শিখতে পারবেন, অনেক কিছু জানতে পারবেন, ভালোবাসা কী জিনিস সেটা ভালোভাবে বুঝতে পারবেন, ভালোবাসা অনুভূতিটা কী জিনিস সেটা ভালোভাবে ফিল করতে পারবেন। আচ্ছা, এদিকে দেখতে পাচ্ছি আমার সাথে আখি যুক্ত হয়ে গেছে রংপুর থেকে, ওকে। তারপর আমি দেখতে পাচ্ছি আমার সাথে তাসনিম আক্তার যুক্ত আছে, তাসনিম হ্যালো, তাসনিম মোস্ট ওয়েলকাম। মাহিন যুক্ত আছে মোহাম্মদপুর থেকে আমার সাথে, এদিকে যুক্ত আছে শ্রীতা। সিলুড়ি তমা যুক্ত আছে, বুঝিয়ে বলতে পারবো না তবে খারাপ কিছু বলিনি, আজকের মতো বিদায়। ওকে, বিদায় বিদায় বিদায় সিলুড়ি তমাকে বিদায় জানালাম। তারপর এদিকে দেখতে পাচ্ছি আমার সাথে হাফসা যুক্ত আছে আমার সাথে, এদিকে যুক্ত আছে ওকে আছে লাভবার্ড, ওকে তুবা, আচ্ছা লাভবার্ড তো আমাকে শুধু তুবাই ডাকে। গতকাল আমার মনটা খারাপ করে দিয়ে চলে গেলে লাভবার্ড, তোমার ভয়েসটা আজ ভারী ভারী লাগছে কেন? ওই যে শুরুতে বলছিলাম, মনটাও ভালো না শরীরটাও ভালো না, আর যে গরম পড়েছে আসলেই ওই গরমে গরমের তাড়নায় গলা একদম ভারী হয়ে আছে আর কি, তেমন কিছু না। আচ্ছা, এদিকে দেখতে পাচ্ছি আমার সাথে সাউদা যুক্ত আছে, সব সম্পর্ক প্রেম আনতে নেই, কিছু মানুষ থাকুক বিশ্বস্ত, ভরসা করা যায় এমন নিরাপদ, মাঝে মাঝে পরামর্শকারী হয়ে পাশে থাকার জন্য কাউকে দরকার হয়। হ্যাঁ, ঠিক এরকম একটা মানুষ আসলে আমার লাইফেও কিন্তু এক্সিস্ট করে, বা আমি যদি বলি যে এক্সিস্ট করে বললেও রং হবে, লাইক মানে আমার খুব রিসেন্ট আমার লাইফেও কিন্তু এরকম একটা মানুষ এসেছে, যার কাছে হয়তো বা দেখা যায় মানে আপনি যেটা বলছেন যে বিশ্বস্ততা বা ভরসা করা বা পরামর্শ নেওয়া, সো আমিও এরকমটাই ভাবি। তবে দেখা যায় আসলে আপনি যেটা বললেন যে সব সম্পর্কে আসলে প্রেম আনতে নেই, প্রেমের যে ব্যাপারটা এই অনুভূতিটা টোটালি কিন্তু এটা একটা ন্যাচারাল একটা ফিলিংস, এটা ন্যাচারাল একটা সিস্টেম, এটা ন্যাচারাল একটা হিউম্যান সিস্টেম। সো এই হিউম্যান সিস্টেমের উপরে আসলে হিউম্যানের কোনো চালানোর ক্ষমতা থাকে না, মানে এই ফিলিংসটা কখন কোন দিকে টার্ন ওভার করে গড নোজ ওয়েল। আর যার ভেতরে আসলে এই ব্যাপারটা মানে টার্ন ওভার করানোর মতো ক্ষমতা থাকে, সে ইনসেন লেভেলে চলে গেছে, সে হচ্ছে একটা সন্ন্যাসী আর কি। ওকে, এদিকে দেখতে পাচ্ছি আমার সাথে তানজিনা যুক্ত আছে সিলেট থেকে, অনন্যা ঐশী যুক্ত আছে আমার সাথে এখন পর্যন্ত, অনন্যা ঐশী থ্যাংক ইউ সো মাচ এখন পর্যন্ত যুক্ত থাকার জন্য। মনিরা আছে আমার সাথে, আমার সাথে এদিকে যুক্ত আছে কে আছে নামটা তো লিখেনি, শুধু লিখেছে মিস ইউ জান, ওরে বাবারে আমার কোন জান আবার আমাকে মিস করছে, এজন্যই তো বলি বারবার কেন আমার এই হিচকি উঠছে। ও মানে না, আজকে আবার ওই সেই হিচকি উঠছে না, হঠাৎ হঠাৎ করে হিচকি উঠছে, তখনই মনে হচ্ছিল যে আমার কোনো একটা ফ্রেন্ড বোধহয় আমাকে মিস করছে। আচ্ছা, নাবিলা আছে আমার সাথে দেখা যাচ্ছে, নাবিলা মোস্ট ওয়েলকাম, রিদম আপনার ভয়েসটা, আচ্ছা এরপর একটা ইমোজি দিয়েছে কি আমার ভয়েসটা কি মাহিয়া, মানে আপনার এই ইমোজিটা দেখে আমি একটু কনফিউজ হয়ে যাচ্ছি, মানে আমার ভয়েসটাকে নেওয়া যাচ্ছে না নাকি আমার ভয়েসটা মানে অন্য কিছু। যাই হোক, এদিকে দেখতে পাচ্ছি আমার বিআইন সাহেব কিন্তু চলে এসেছে, বিআই সাহেব কেমন আছো? আজকে লেট হলো, পড়ালেখার চাপ তো অনেক তাই, কিন্তু কালকে পুরো সময় থাকবো। হ্যাঁ, কালকে ইনশাল্লাহ আবারও ঠিক উইকেন্ড বাজ নিয়ে কিন্তু হাজির হয়ে যাচ্ছি, কালকে যেহেতু বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার সরি পবিত্র বৃহস্পতিবার, পবিত্র বৃহস্পতিবার মানেই কিন্তু উইকেন্ড বাজ। সো উইকেন্ড বাজ নিয়ে কালকে হাজির থাকবো বিকাল 5টা থেকে, আশা করছি সেখানেও আড্ডা জমে উঠবে। এই মুহূর্তে আমি আরেকটা গানে চলে যাচ্ছি, বিদায় মুহূর্তে আবারও আসবো, এখন আমরা শিরিনের একটা গান শুনবো পাঞ্জাবিওয়ালা অ্যালবামের, না জেনে ভুল বোঝো না। হ্যাঁ, আমরা অনেকেই না জেনে ভুল বুঝি, তাদের জন্যই এই গানটা। গানে চলে যাচ্ছি, খুব জলদি আবারও ফিরে আসছি আপনাদের মাঝে।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: হ্যালো লিসেনার্স, আবারও হাজির হয়ে গেলাম। খুব কম সময় চলে এসেছি আজকে, তাই না? যাই হোক লিসেনার্স, বিদায় মুহূর্তে হাজির হয়ে গেলাম। আমি আর জি রিদম, কিন্তু আপনাদের সাথে দুপুর 2টা থেকেই যুক্ত ছিলাম উইথ মিড ডে ফিলস। আপনারা শুনছিলেন আপনাদের প্রিয় স্টেশন ঢাকা FM 90.4। আর অসংখ্য ধন্যবাদ আজকের এই পুরো দুপুরের আড্ডাটাকে এত বেশি ইন্টারেস্টিং করে তোলার জন্য। মিড ডে ফিলসের এই সপ্তাহে এখানেই সমাপ্তি ঘোষণা করা লাগছে। আবারও আগামী সপ্তাহে সোমবার দুপুর 2টা বাজে ঠিক একই সময়, অর্থাৎ 2টা বাজে মানে মিড ডে ফিলস নিয়ে হাজির হয়ে যাবো। তাছাড়া আমাকে তো পাচ্ছিনি, আগামীকালও ইনশাল্লাহ থাকছি অবশ্যই। আগামীকাল হচ্ছে যেহেতু বৃহস্পতিবার, পবিত্র বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার মানেই উইকেন্ড বাজ। সো পুরো উইকেন্ডে মানে পুরো উইক জুড়ে হচ্ছে যারা রিদমের সাথে যুক্ত থাকতে পারেন না বা হচ্ছে ঢাকা FM 90.4 এর সাথে যুক্ত থাকতে পারছেন না, সবার জন্যই কিন্তু এটা বলে রাখছি, উইকেন্ড বাজ নিয়ে বৃহস্পতিবার থাকি বিকাল 5টা থেকে 8টা পর্যন্ত। সো কালকেও আশা করছি ইনশাল্লাহ সবাই যুক্ত হয়ে যাবেন সবার সাথে আমাদের উইকেন্ডের এই স্পেশাল দিনে, স্পেশাল আড্ডায়, স্পেশাল ভাবে আমাদের সেই আড্ডাটা জমে উঠবে। আর এদিকে শেষ মুহূর্তে দেখতে পাচ্ছি আমার সাথে যুক্ত হয়েছেন, কে যুক্ত হয়েছে, ওয়ারিসা যুক্ত হয়ে গেছে চিটাগাং থেকে। হ্যালো বড় সাহেব, কেমন আছেন? আচ্ছা ওয়ারিসা আমি কিভাবে বুঝলাম, বড় সাহেব হচ্ছে আমাকে শুধুমাত্র ওয়ারিসাই ডাকে আর কি। বাই দ্য ওয়ে ওয়ারিসা, থ্যাংক ইউ সো মাচ, আপনি এই নামটা মনে রেখেছেন। আচ্ছা আসলে আপনার ভয়েসটা ওয়াও। ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ, ইট মিন্স এ লট। সবাই দোয়া রাখবেন ইনশাল্লাহ, যাতে করে হচ্ছে মানে মহান আল্লাহ তাআলা আমার এই ভয়েসটাকে সবসময় এভাবে মানে ভালো রাখে, সুস্থ রাখে, কারণ এই একটা গলায় আছে আমার, আর তেমন কিছু নেই। আচ্ছা সুমু সরকার আছে গাইবান্ধা থেকে, আই লাভ ইউ, আই মিস ইউ জান, ওরে বাবা এত ভালোবাসা। জিনিয়া আছে, অপেক্ষায় থাকলাম দেখি কবে শোনাও, আমি আমার থেকে ভালোবেসে যাব, তুমি না বাসলেও আমি তো জোর করে করতে পারবো না। আচ্ছা একটা গান মনে পড়ে গেল, তুমি না বাসলেও আমি বাসি, ডুবে হে ডুবে ভালোবাসি, হৃদম না বাসলেও আমি বাসি। জানু জানু, হ্যাঁ হ্যালো জানু, কি অবস্থা? আজকের মতো আল্লাহ হাফেজ, আগামীকাল যুক্ত হয়ে যাবো আর যে হৃদম মশাই, মেহরিশ মেহের মেহরিশ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। আমিও বিদায় মুহূর্তে আছি, বিদায় নিতে হচ্ছে। কমেন্ট সেকশনে কিন্তু অনেকেই যুক্ত ছিলেন আজকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। হোয়াটসঅ্যাপে যারা যুক্ত ছিলেন, সাউদা, সজি, বিশানা, তারপর আর অনেকেই, সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আর খুব সুন্দর একটা গান শুনতে শুধু বিদায় নেব, আমরা এখন একটা পরিচিত গান শুনব, ঈশান মজুমদার আর শুভেন্দু দাস শুভর করা একটা গান, আমার পছন্দের একটা গান, নাম ছিল তার গুলবাহার, দেখতে ভারী চমৎকার। কেন এত চমৎকার গুলবাহার? তো আমরা গুলবাহার শুনতে শুনতে আজকের এই মুহূর্তে বিদায় নিব, কিছুক্ষণ পর কিন্তু আপনাদের সবার প্রিয় আর জি সিফাত ভাই হাজির হয়ে যাবে। আশা করছি আপনাদের এই আড্ডাটা আরও বেশি জমে উঠবে, আরও বেশি ইন্টারেস্টিং হয়ে উঠবে, অবশ্যই সবাই যুক্ত থাকবেন। আমি হচ্ছে আগামীকাল বিকাল 5টা বাজে আবারও কিন্তু হাজির হয়ে যাব, সো তখন টিউন করে ফেলবেন প্লিজ, আশা করছি। তো এখানেই বিদায় জানাচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যুক্ত থাকবেন আপনাদের প্রিয় স্টেশন, ভালোবাসার স্টেশন ঢাকা FM 90.4 এর সাথে।

আসসালামু আলাইকুম, হাই হ্যালো, স্বাগত জানাচ্ছি ঢাকা এফএম 90.4 এ, এবং সিফাত হাজির হয়ে গেছে আপনার আড্ডা মানে ঢাকা মেট্রো 9040 নিয়ে। এবং আজকেও কিন্তু কথাবার্তা হবে অনেক, একটু কনফিউজ মানে হচ্ছে ওয়েদারটাকে নিয়ে। দেখেন মানে ওয়েদার না, একবার মনে হয় যে সূর্য কাকা বুঝি আর কি অনেক কিছু নিয়ে এসেছে, এবং বাইরে থেকে যখন আবার আমরা দেখি একটু যে সূর্যটা চলে গেছে, মনে হয় যে বাইরে একটু ঠান্ডা হয়েছে, আসলে কিন্তু হয় না। আমি এই বছরের মধ্যেই বেশ কয়েকটা বৃষ্টি দেখলাম, যে বৃষ্টির ভিতরে মানুষ ঘামছে। সো এটা কিন্তু ভয়ঙ্কর, কারণ আমাদের শরীর সেই জিনিসটার সাথে আসলে ম্যাচ করাটা টাফ হয়ে যায় সেই ওয়েদারের সাথে। তারপরে কোনো সমস্যা নেই, আমাদের আড্ডা চলতে থাকবে আর কি। আমি যদি এই মুহূর্তে ওয়েদার মানে যদি বলি টেম্পারেচারটা 31 বলছে আর কি, 31 ডিগ্রি সেলসিয়াস, এবং ফিলস লাইক কিন্তু 38, মানে বুঝেই যাচ্ছে যে বেশ ভালোই একটা গরম গরম অনুভব কিন্তু আছে। এবং আপনি আমার মানে পোস্টটাও দেখবেন ফেসবুকে, যেখানে অলরেডি দেয়া আছে যে একদম ঘেমে নিয়ে গেছে এরকম একটা অবস্থা। তো আপনার কী অবস্থা, আপনার এরিয়ার কী অবস্থা? কারণ আমি গতকালকে যখন আবার কথা বলছিলাম, বেশ কয়েক জায়গায় কিন্তু আবার বেশ ঠান্ডা ছিল, বৃষ্টি হচ্ছিল, মেঘলা মেঘলা আকাশ। তো এক এক জায়গার এক এক বন্ধু আমার বিভিন্ন তথ্য দিতে পারেন। তো আজকে 8টা পর্যন্ত আছি আপনার সঙ্গে, কথায় কথায় মানে SMS, WhatsApp এন্ড কমেন্টের মাধ্যমে আপনার কথাবার্তাগুলো জানাতে পারেন আপনার এই পুরনো বন্ধু সিফাতকে। আর যদি মনে হয় যে না ধুর সিফাত ভাইকে বলে কী করবো, করবেন না তাহলে, কারণ জোর করে তার বন্ধুত্ব হয় না, জোর করে তার আসলে মনের কথা বের করা যায় না, তাই না? তো আমি নম্বরটা দিয়ে রাখি 01841904904, এটা হচ্ছে আমাদের নম্বর। এই নম্বরে কিন্তু আপনি অবশ্যই লিখতে পারেন। আমাদের শাহিন আক্তার যুক্ত হয়ে গেছেন, গরমে রোস্ট হয়ে যাচ্ছি, একই অবস্থা বন্ধু, গরমে ভয়ঙ্কর অবস্থা। আজকে দিনের বেলা স্পেশালি দুপুর থেকে আমার মনে হয় একটু মানে প্রচণ্ড রকমের গরম ছিল, এবং আমি এটা দূর থেকে দেখি আমার মনে করেন মানে আর কি অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল। এবং এর মধ্যে যখন আসছিলাম তখন আমি বুঝলাম যে একটা ভয়ঙ্কর রকমের গরম, এবং কোনো কিছু আর কি ফিল করা যায় না এরকম অবস্থা আর কি। অমৃত বোস, আমাদের অমৃত বোস কলকাতা ইন্ডিয়া থেকে, যে বন্ধুটা প্রথমেই আমাদেরকে একদম জানিয়ে থাকেন, সেটা হচ্ছে কলকাতা ইন্ডিয়া শুভ বিকেল জানিয়ে থাকেন, একটা উইশ করেন। তো শুভ বিকেল অমৃত বোস, কেমন আছেন আপনি? আমাদের বন্ধু যুক্ত হয়ে গেছেন, গুড আফটারনুন ভাইজান, কেমন আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাদের SP গেমিং বন্ধুর নামটা আবার একটু লিখতে হবে আপনার, না হলে আপনার এই যে ফেসবুক নামই আপনাকে ডাকতে হবে আমার। আফরোজা পলি আছেন আমাদের সঙ্গে, আমাদের জুথি আর কি। সিফাত ভাইয়া, আমাদের বাসায় এখানে প্রচুর গরম, এত গরম পড়েছে যে আমার সিদ্ধ হয়ে যাচ্ছে। আজকের তাপমাত্রা অনেক বেশি, জান্নাত আর গতকালকে আরও বেশি ছিল, তবে আজকেও আর কি কম না, মানে খুব কম্পিটিশন চলছে এই দুই তিন দিনের মধ্যে আর কি, প্রচণ্ড রকমের একটা গরম আমরা দেখতে পাচ্ছি। এনিওয়ে, আমার যে যে বন্ধুরা আরও আছেন সবার কথাবার্তাই আমি চেষ্টা করছি পড়ার জন্য, এবং আমার এই চেষ্টা অব্যাহত থাকবে একেবারে শেষ পর্যন্ত। আমাদের সঙ্গে যারা যারা যুক্ত হয়েছেন, SMS আছেন অনেক বন্ধুরা, নিশি আছেন আমাদের সঙ্গে, আসসালামু আলাইকুম। কি গো সিফাত ভাইয়া, কেমন আছো? এই তো আছি গো, ভালো আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমার FM এর বন্ধুরা কেমন আছেন? আমি তো মাত্র আসলাম, আমার মনে হয় যে সবাই ভালোই আছেন। তহিদুল, হে উস্তাদ, বনশ্রী থেকে শুনছি, উস্তাদ কেমন আছেন? উস্তাদ সবাইকে জানাই ঢাকা মেট্রো 9040-তে স্বাগতম, আপনাকেও স্বাগতম, আলহামদুলিল্লাহ ভালো আছি বন্ধু। শারমিন আক্তার মুবারিকা, সিফাত ভাইয়া কালকে 5:08 পছন্দের গান পেলে করার জন্য অনেক ধন্যবাদ। ওকে, আপনি 24 আওয়ার্সে আসলে আপনার পছন্দের গান পেতে পারেন যে কোনো সময়। আমরা তো যখন আমাদের শোতে থাকি তখন হয়তো বা আমাদের সঙ্গে একটা আড্ডা হয়, আপনার সঙ্গে আমি আড্ডা দেওয়ার একটা সৌভাগ্য আমার হয়। আর আমরা না থাকলেও মানে যখন লাইভ থাকবো না বা এখানে না থাকি, তখনও কিন্তু আপনি প্লে লিস্টটাকে উপভোগ করতে পারেন, কারণ আপনাদের পছন্দ নিয়েই কিন্তু আমাদের প্লেলিস্টটাকে সাজানো হয়েছে। যাই হোক, প্রথমে এসে অনেক কথাবার্তা বলে ফেললাম, আর সপ্তাহের শেষ ঢাকা মেট্রো 9040, সো কথাবার্তা অনেক হবে। এই মুহূর্তে আমি একটু হৃদয়ে চলে যাই, মানে এখন ভাবছে আমার বন্ধুরা যে কার হৃদয়ে যাবে, আমাদের হৃদয়ে তো অলরেডি আরও আছে আমাদের মনের মানুষ। আচ্ছা, ওই হৃদয় না, আমি আমার প্লেলিস্টের হৃদয়ে চলে যেতে চাই। প্লেলিস্টের এখন যে গানটা ওয়েট করছে সেই গানটার নাম হচ্ছে, শিরোনাম হচ্ছে হৃদয়, এবং গানটা গেয়েছেন হচ্ছে এলিটা অ্যান্ড মাহাদি। চমৎকার একটি গান, আপনি অবশ্যই শুনতে থাকুন, সঙ্গেই থাকুন ঢাকা FM 90.4 এর।

0: স্যার আসবো?
1: হুম আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: আমার জীবনটাকে পাঞ্চি করে ফেলছো।
1: কোনো কেয়ার নেই, ফেয়ার নেই, ডাকলে আসো না, আমি কিছু বললে হাসো না।
2: মানে কি?
1: মানে কি আবার? আমার জীবনে তোমার আলো হয়ে আসার কথা ছিল, হাসি হয়ে আসার কথা ছিল।
2: কেন, আমি কি ঢাকা এফএম যে সারাদিন তোমার এন্টারটেইন করবো? হ্যাঁ, এত সারাদিন এন্টারটেইনমেন্ট চাইলে ঢাকা এফএম শোনো। ঢাকা এফএম 90.4,
3: এক নেশন এক স্টেশন।
4: মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ, ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন, স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666।
5: 90.4 FM.

চলছে ঢাকা মেট্রো 9040 এবং সিফাত আপনার সঙ্গেই আছি। আপনি শুনছেন ঢাকা এফএম 90.4। সপ্তাহের শেষে মানে শেষের দিকে কিন্তু একটা অন্যরকম একটা অনুভূতি কাজ করে। আপনি খেয়াল করবেন যে আর মাত্র একদিন, আর মাত্র দুই দিন, তারপরে শুক্রবার আসবে, তারপর ছুটির দিন আসবে, অনেক মজা করবো, এটা করবো, সেটা করবো। কিন্তু যারা আসলে মানে দীর্ঘ ছয় দিনই ব্যস্ত থাকেন কাজে, তাদের জন্য শুক্রবারটা কিন্তু আসলে এত প্ল্যান মোতাবেক হয় না। কারণ দেখবেন যে এই যে ছয় দিনে যে ঘরের ভিতরে কাজগুলো জমে বা ঘরে বা পারিবারিক কোনো কাজ হতে পারে, সেটা ধরেন আত্মীয় স্বজনের দিক থেকে কোনো কাজ হতে পারে, সেই সবগুলো কাজ এই ফ্রাইডেতে পড়ে। তো মানে যেটা আপনি করেন নাই, মানে তো ওই মানে চিন্তা করলে আসলে ফ্রাইডেটা ওই ভাবতেই ভালো লাগে যে না ফ্রাইডেতে একটা ছুটি আছে, অথবা ধরেন যার যেই দিন ছুটি, এটা এরকম ভাবতেই ভালো লাগে। কিন্তু তার পরবর্তীতে আপনি দেখবেন যে ওই দিনে প্রেশার সবচেয়ে বেশি থাকে। তো আপনার অবস্থাটা কি হয় সেটা আপনি অবশ্যই আমাকে জানাতে পারেন। এনিওয়ে 01841904904 এই নম্বরে কিন্তু আপনি হোয়াটসঅ্যাপও করতে পারেন, হোয়াটসঅ্যাপে ওয়ান টু ওয়ান কথাও কিন্তু বলা যাবে। সো যে বন্ধুরা আছেন হোয়াটসঅ্যাপে লিখতে চান, হোয়াটসঅ্যাপে কিন্তু চলে আসতে পারেন, কথা হবে সেখানেও। আর এদিকে যারা যারা আমার সঙ্গে ইতিমধ্যে যুক্ত হয়ে গেছেন ফেসবুকের মাধ্যমে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে, এসএমএস এর মাধ্যমে, সবাইকে স্বাগত জানাচ্ছি এবং অনেক অনেক ধন্যবাদ আমার সঙ্গে যুক্ত থাকার জন্য। বাইরের ওয়েদারটা দেখে মনে হচ্ছে যে না বৃষ্টির একটা সম্ভাবনা আছে, বৃষ্টি আসবে এবং বৃষ্টিটা যেন ঠান্ডা নিয়ে আসে। একটা মজার কথা বলি, সেটা হচ্ছে গত দুই দিন আগে রাত্রেবেলা আমি হঠাৎ করে মানে আমি যখন বারান্দায় ছিলাম বা বারান্দায় গিয়েছিলাম, তখন আমি এই গরমের মধ্যেও একটা শীতের ঘ্রাণ পেয়েছি। শীতের কিন্তু আলাদা একটা ঘ্রাণ থাকে, আপনি লক্ষ্য করেছেন কিনা আমি জানি না, বাট এটা আমি ফিল করেছি। তখন আমি একটা অন্যরকম একটা শান্তি পেলাম যে না শীত আসছে। পরে আমি দেখলাম যে না নবম মাস চলছে আর কি, বছরের শীত তো আসবেই, কিন্তু এটা আসার আগমনী যে একটা ঘ্রাণ থাকে, এই ঘ্রাণটা আমাকে অন্যরকম একটা অনুভূতি দেয়। আবার গ্রামে যখন গ্রামের দিকে যখন ঘুরতে যাওয়া হয় তখন আসলে যে মাটির একটা গন্ধ এবং এই ব্যাপারগুলো আমার কাছে অন্যরকম লাগে, বৃষ্টির একটা গন্ধ, এই স্মেলগুলো অন্যরকম লাগে আমার কাছে। তহিদুল ইসলাম আছেন, আচ্ছা আপনি এগুলো নিয়ে কথা বলতে পারেন, আপনার অনুভূতিটা কি, আপনার ইমাজিনেশনটা কি, সেটা জানতে চাই আমি। তহিদুল লিখেছেন গরমে নাজেহাল অবস্থা আছে হলো ব্যবস্থা, সেটা হলো ওস্তাদের উপর আস্থা। ও হো হো করা করা তহিদুল ইসলাম, সুন্দর হয়েছে। আচ্ছা পুরোটা সময় জুড়ে তিনি আছেন আমাদের সঙ্গে। ভবিষ্যৎ অন্ধকার লিখেছেন, ও ভাই রে ভাই, হ্যাঁ রে ভাই রে ভাই, প্রচন্ড গরম রে ভাই। জাকারিয়া হোসেন লিখেছেন, সৈয়দ ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি বন্ধু। শাহিন আক্তার লিখেছেন, গরমে রোস্ট হয়ে যাচ্ছে, আমরা পড়েছিলাম। এবং আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপে একজন বন্ধু যুক্ত হয়েছেন, খুব গরম পড়েছে। আচ্ছা এটা হচ্ছে আমাদের বন্ধু, বন্ধুর নামটা দেখে নি, সৈয়দ ভাই ভালো আছেন? আমি হচ্ছে আমাদের বন্ধুর নাম কি, শিলা, শিলা হচ্ছে ডোমকল মুর্শিদাবাদ থেকে শুনছেন আমাকে, খুব গরম পড়েছে আমাদের এখানটায়। শিলা আপনাকে অনেক অনেক ধন্যবাদ, প্রচন্ড গরম, মানে বোঝা যাচ্ছে যে আমাদের অবস্থা এখন সবারটা একই রকম, যে প্রচন্ড গরম। বেশি বেশি করে পানি পান করবেন, ঠিক আছে, আর আমাকে শুনতে থাকবেন, আশা করি ভালো লাগবে। অনেক ধন্যবাদ আপনাকে, আপনি যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে। এবং আমাদের সঙ্গে আরও যুক্ত হয়েছেন বিআই মশাই, কেমন আছেন? শুরুতেই জয়েন হলাম, এখন পুরো সময়টা আছি, পুরো সময়টা আপনি আছেন তো সীমা? একদম আমি আছি ইনশাল্লাহ, বেঁচে থাকলে অবশ্যই আছি আটটা পর্যন্ত। আচ্ছা লিখেছেন নুসাইবা, আমাদের নুসাইবা যুক্ত হয়ে গেছেন। ভাইয়া একটা ট্রু বলেন তো, আমার এসএমএস গুলো কি আপনি দেখেন না, কি বলেন আপনি নুসাইবা? আপনার এসএমএস তো আমার প্রতিদিনই পড়া হয়, এখন আপনি সত্যি করে বলেন তো, আপনি কি তিন ঘন্টা টানা শুনেন না নাকি মাঝে মাঝে চলে যান, সত্যি করে বলবেন। আচ্ছা লিখেছেন অনন্য ঐশী, ম্যাথ করতে আলসিমি লাগতো, নাম্বারও কম পেয়েছি, ম্যাথে A- পেয়েছি, এখন ম্যাথ করতে বসে সব কিছু।

চেনা লাগছে। আচ্ছা মেসেজ পড়েন প্লিজ প্লিজ। আচ্ছা আরো লিখেছেন কালকে মেসেজ পড়লেন না, হায়। হ্যাঁ শেষের দিকে তো আমি বললাম অনেকগুলো মেসেজ সময়ের কারণে আমি পড়তে পারিনি, বাট এই যে আজকে পড়ে দিলাম কোনো সমস্যা নাই। আচ্ছা এখন একটা গানে যাই, সেটা হচ্ছে তাহসান অ্যান্ড শাকিলার কণ্ঠে ছুঁয়ে দিলে মন। শুনতে থাকুন সঙ্গে থাকুন ঢাকা FM 90.4।

0: মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন, স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666।
1: You're listening to Dhaka FM 90.4. Dhaka Metro 9040.

ওকে, আমরা কথা বলতে বলতে গান শুনতে শুনতে তো প্রথম ঘন্টার শেষের দিকে, বৃষ্টি কিন্তু এখনো এলো না। বৃষ্টি বৃষ্টি একটা ভাব নিয়ে এসেছে, মানে বিষয়টা অনেকটা এরকম যে অনেক সময় হয় না, আমরা বন্ধুদের বা প্রিয়জনকে অথবা দেখা গেছে যে মানে যে কোনো মানুষকে আর কি দেখা গেছে যে খুব বেশি পরিমাণ যে হ্যাঁ আসছি, আমি আসছি বলে অনেকক্ষণ অপেক্ষা করাই না, তারপর অপেক্ষার পালাটা যে অনেক বেশি পরিমাণ কঠিন হয় সেটাই আর কি দেখাচ্ছে যে বৃষ্টি আসবে কিন্তু কখন আসবে জানি না, জাস্ট একটা রূপ নিয়ে বসে আছে। যাই হোক, আপনি শুনছেন ঢাকা এফএম 90.4, সিফাত আপনার সঙ্গেই আছি, ঢাকা মেট্রো 9040 আড্ডা নিয়ে একদম রাত 8টা পর্যন্ত আমাদের এই আড্ডাবাজি চলতে থাকবে। আর এই জন্য অবশ্যই আপনার কথাবার্তাগুলো খুব বেশি পরিমাণ প্রয়োজন, আপনি লিখতেই পারেন আমাকে 01841904904 এই নম্বরটিতে, চাইলে ফেসবুকে চলে আসতে পারেন, সেখানে কিন্তু একটা পোস্ট করা আছে facebook.com/ilovedhakafm, এটা হচ্ছে আমাদের অ্যাড্রেস, এই অ্যাড্রেসে আপনি চলে আসতে পারেন এবং বিন্দাস আড্ডা দিতে পারেন আমার সঙ্গে, আমার সঙ্গে আমি আপনার সঙ্গে আড্ডা দিব আর কি। যাই হোক, এখানে আছেন আমাদের বন্ধু, কি লিখেছেন দেখি একটু হোয়াটসঅ্যাপে আমাদের অর্চনা রায়। অর্চনা রায়কে বহুদিন পরে দেখলাম মনে হয়। আচ্ছা ভাইয়া, ভালো আছো? ভাইয়া লাইফ ইজ কমপ্লিকেটেড, এখন শুধু মৃত্যুর জন্য ওয়েট করছি, মেন্টালি ডিপ্রেসড। অর্চনা রায়, মানে জীবন তো কমপ্লিকেটেড, এটা তো সত্যি, এটা আপনি এতদিন পরে জানলেন। আচ্ছা, মৃত্যুর জন্য ওয়েট আমরা আসলে সবাই করছি, কেউ প্রত্যক্ষভাবে কেউ পরোক্ষভাবে, আমরা হয়তো বা অনেকে ভুলে যাই, কিন্তু এটা ভুলে যাওয়ার মতো কোনো বিষয় না, আবার সারাদিন মনে রেখে সব কাজ বাদ দেওয়ার মতো বিষয়ও না। তো সেই ক্ষেত্রে আপনি মেন্টালি ডিপ্রেসড হবেন, এটা ভয়ঙ্কর। মেন্টালি ডিপ্রেসড কেন হবেন আপনি বুঝতে পারছেন, যতক্ষণ আপনি বুঝতে পারছেন যে আপনি মেন্টালি ডিপ্রেসড, তার আগে আপনি সরে আসেন ওই জায়গা থেকে। যেটা নিয়ে আপনি ডিপ্রেসড হচ্ছেন সেটার বাইরেও আরও অনেক ভাবনা আছে অর্চনা, আপনি সেগুলো নিয়ে ভাবতে পারেন, এবং যখন আপনি ভাবতে পারবেন তখন আপনি বুঝতে পারবেন যে না, আপনার মনের উপর আপনার নিয়ন্ত্রণ চলে এসেছে। এবং আপনি যদি সেটা না পারেন সেই ক্ষেত্রে আসলে এই যে এই মানে খুব হতাশ হয়ে যাওয়ার মতো কথা আসলে বলার দরকার নেই, কারণ আপনার মনের ভিতরে তো আপনার নিজেরই নিয়ন্ত্রণ নাই, সেই মন নিয়ে এত কথা তো কোনো প্রয়োজন নেই, বরং আপনার চেষ্টাটা থাকতে হবে যে আপনার মনটাকে আপনি কিভাবে নিয়ন্ত্রণ করবেন, আপনি কিভাবে কোথায় চুপ থাকবেন, কোথায় কী নিয়ে ভাববেন এবং কতটুকু ভাববেন সেটার উপরে। সো অর্চনা রায়, আমি জানি আপনি অনেক ব্রিলিয়েন্ট একজন মানুষ এবং খুবই সুইট একজন মানুষ, তো সেই ক্ষেত্রে আপনি ডিপ্রেসড হন এটা আমি অবশ্যই চাই না, এবং আমি চাই সবসময় আপনি আগের মতো হাসতে থাকুন এবং আমাদের সঙ্গে জয়েন করতে থাকুন। তো কী বিষয়ে আসলে ডিপ্রেশনটা, সেটা কি আসলে বলা যায়? যদি বলা যায় আপনি হোয়াটসঅ্যাপেই তো আছেন, লিখতে পারেন, কোনো সমস্যা নেই, ওয়ান টু ওয়ান কথা হবে, নো প্রবলেম। ঠিক আছে অর্চনা রায়, আমরা আপনার হাসি মুখ দেখতে চাই। আমাদের অবসান যুক্ত হয়ে গেছেন, আসসালামু আলাইকুম সিয়াদ ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। অবসান বলছি উত্তরা থেকে, অফিস থেকে জয়েন হয়ে গেলাম ভাই, কয়েকদিনের গরমে আমি অসুস্থ হয়ে গিয়েছি, আজ আর কোথাও যাইনি, টুর না গেলেও দিনের নিচে দুই এক যাই বার, আজ সেটাও যায়নি, এখন ভালো লাগছে, শীত শীত লাগছে, যতটা পারবো দেরি করে বের হবো শুনছি। হ্যাঁ, আগে নিজের প্রতি যত্ন রাখতে হবে, এবং আপনি যে পরিমাণ দৌড়াদৌড়ি করেন সেক্ষেত্রে আসলে খুব বেশি পরিমাণ অসুস্থ হওয়াটা অথবা অসুস্থ হওয়াটা খুবই স্বাভাবিক একটা বিষয়, বেশি করে পানি পান করবেন, আর যেহেতু এখন একটু ঠান্ডা জায়গায় আছেন একটু রেস্ট নেন, নিজে যখন শরীরে শক্তি টুক্তি হবে আবার তখন আবার বেরোবেন, ঠিক আছে? আচ্ছা, আমাদের বন্ধু আছেন গাজীপুর জয়দেবপুর থেকে, অনেক বৃষ্টি হলো, কোথায় বৃষ্টিতে ভিজে রুমে আসলাম গাজীপুর থেকে, সোহান সোহান আসলে আরে আমি তো, আচ্ছা আপনি তো হোয়াটসঅ্যাপে আছেন, পসিবল হলে ছবি দিবেন, আপনার ভেজা ছবি না, যদি বৃষ্টির কোনো ছবি থেকে থাকে দেখি একটু মনকে সান্ত্বনা দেই আর কি। আচ্ছা এখানে আছেন যে, আচ্ছা আমাদের বন্ধু কি লিখেছেন দেখি একটু, লিখেছে আরে ভাই আর যে রিদমকে মেসেজ দিলে আপনি পড়ে ফেলেন, আমি তো জানি না যে আপনি আর রিদমকে লিখেছেন না কাকে, আমি তো মেসেজটা পেলাম সামনে। আচ্ছা প্রথমে ম্যাথের মেসেজটা আজেরা কি কাটলো না, মানুষ ভাববে হুট করে কোত্থেকে এসে নিজের প্রচার করছে, এখন এটা যদি রিদমও পড়তো তাহলে কি আপনার প্রচার হতো না, নাকি কথা অন্যটা হতো? কথা তো এটাই থাকতো তাই না, রিদম পড়ুক আমি পড়ি তানহা পড়ুক পিঙ্কি পড়ুক, কথা তো এটাই থাকবে যেটা আপনি লিখেছেন তাই না, সো আজ এটা প্রচার মনে হচ্ছে না। আচ্ছা শুধু লাস্ট মেসেজটা আপনার জন্য ছিল, আপনি উপরের দুইটা পড়ে নিলেন, আপন করে কেন আপনি কি এমন করেন কেন আপনি, আচ্ছা আর পড়বই না, ঠিক আছে এবার অনন্য হয়েছি, এরপরের থেকে ভাগ করে দিতে হবে যে সিবত ভাই এটা আপনার জন্য, রিদম এটা আপনার জন্য, এভাবে লিখতে হবে, নাহলে কিন্তু আমি পড়ে দিব। আচ্ছা লুবাইনা চট্টগ্রাম থেকে, সিবু ভাই একটা কথা বলি, রিদম আর তোমার দুজনের ভয়েসে জাদু আছে, ওকে, তবে একটা বিরাট পার্থক্য হলো রিদমের ভয়েস যেন কলকল রবে কি বয়ে চলা শান্ত নদী, আর তোমার ভয়েস যেন মনে হয় উত্তাল সাগরের জলোচ্ছ্বাস, ওরে বাবা রে বাবা। আচ্ছা দুইটাই কিন্তু মজার, না আমার কাছেও কিন্তু মজা লাগলো লুবাইনা, আপনি যেভাবে আসলে এক্সপ্রেস করলেন, যেভাবে এক্সপ্লেইন করলেন আমাদের ভয়েস নিয়ে, সত্যি আমরা কৃতজ্ঞ, আমি রিদমের হয়ে কৃতজ্ঞতা জানাচ্ছি, রিদম তো জানাবে, রিদম তো আগামীকালকে আবার আসবে বিকালে, সো তখন আশা করি রিদমকে জানাবেন, তাহলে আমার ভয়েস হচ্ছে উত্তাল সাগরের জলোচ্ছ্বাসের মতো, না মানে টাইফুন বলা যেতে পারে আমার ভয়েসকে, বাতাস বাতাস একটা ফিল হচ্ছে এখন। আচ্ছা যাই হোক জিয়াদ ভাই, আমি ইসরাত রংপুর থেকে বলছি, ক্লাস থ্রি থেকে আপনাকে শুনি, আজকে ফার্স্ট SMS করলাম, আপনার আগের শো ছিল হাওয়াই মিঠাই, হ্যাঁ তারও আগে ছিল রঙিন ঢাকা এবং অ্যাটম থেরাপি, এর মাঝখানে অনেকগুলো শো ছিল, অনেক অনেক ধন্যবাদ আপনাকে, আপনি ক্লাস থ্রি থেকে শুনেন আমাকে, এখন আপনি কোন ক্লাসে পড়েন জানাবেন,
আচ্ছা এখানে আছেন আমাদের বন্ধু, কি লিখেছেন, আসসালামু আলাইকুম সৈয়দ ভাইয়া, ড্যামরা থেকে রাহেলা খাতুন। আমি বলছি ভাইয়া সরি, কাল ব্যালেন্স ছিল না, তাই মেসেজ করতে পারি। নো প্রবলেম বন্ধু, এই যে আজকে তো করলেন। সুমু আছেন আমাদের সঙ্গে, হাই হিরো, কেমন আছো তুমি? আচ্ছা এটা কাকে বললো আমি জানি না, এখন আমার এসএমএস পড়তে ভয় লাগছে আসলে, কার্ডটা পরে ফেলবে এসএমএস। ভাইয়া আপনার কণ্ঠটা হঠাৎ কি চেঞ্জ, বুঝতে পারছি না, আমি জুই, আপনি কি বহুরূপী? এটা তো আসলে ওইভাবে ভাবি নাই, তবে এটা মাঝে মাঝে আমার মনে হয় যখন আমি এক একটা জায়গায় এক এক রকম অ্যাক্টিং করি, তখন আমার হচ্ছে মানে এটা কি আমি, আচ্ছা নাকি ওইটা আমি, যখন চক্কর বক্কর করি তখন চিন্তা করি এটা কি আমি, আবার এখন চিন্তা করছি এটাই কি আমি, তো বলা যেতে পারে আবার নাও যেতে পারে। যাই হোক, সালিহুল লিখেছেন, যুক্ত হলাম বদরগঞ্জ রংপুর থেকে। ও ভাই মনটা ভালো তো, আমার সকল ভাই বোন বন্ধুরা কেমন আছেন, যুক্ত হলাম রংপুর থেকে। আর আজ বেশ গরম, এই গরমে চা বানায় খাওয়া যাবে না? গরমের ভিতরে তো আসলে চা খাওয়াটা ঠিক না, কিন্তু যদি আপনি একান্তই আসলে চা অ্যাডিক্টেড হন, আমরা যারা যারা আছি, যেমন আমি নিজেও, আমার চা খেতেই হয়, তো সেই ক্ষেত্রে আসলে আপনি খেতে পারেন। কিন্তু যদি চা সবসময় না খেলেও আপনার হয়, অথবা আপনি না খেয়েও থাকতে পারেন, সেই ক্ষেত্রে আসলে না খাওয়াটাই ভালো। আর খেলেও দেখা গেছে যে আপনি ওই যে গ্রিন টি অথবা রং চা অথবা মানে মশলা চা এই ধরনের খাবেন, ওই দুধ চা বা কফি এগুলো খেলে আপনার জন্য আসলে সমস্যা হতে পারে, তো সেই ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করাটা আমার মনে হয় ঠিক। মিলন মাহমুদের একটা গান ওয়েট করছে, এই তো প্রেম মুভি থেকে জাকনা উড়ে, গানটার মিউজিক কম্পোজিশন করেছেন আমাদের সবার প্রিয় হাবিব ওয়াহিদ, এবং হাবিব ওয়াহিদের গানের ভিতর একটা আলাদা রকমের একটা ফিল থাকে, তার সিগনেচার থাকে, সো এই গানটার মধ্যে আমি একটা অন্যরকম একটা ব্যাপার আছে, আর মিলন মাহমুদের কণ্ঠ অসাধারণ। সো শুনতে থাকুন, সঙ্গেই থাকুন ঢাকা FM 90.4, ফিরছি পরবর্তী ঘন্টায়।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: জীবন কোনো উপন্যাস বা কবিতার পঙ্কক্তি নয় কোনো নান্দনিক চিত্রকল্প। জীবন হলো নানা ঘাত প্রতিঘাতের ভেতর দিয়ে পার হওয়া এক বাস্তবতার সেতু, আর সেই সেতু পার হয়ে সত্যের ক্যানভাসে নিজের প্রতিচ্ছবির মুখোমুখি দাঁড়ানোর গোপন গল্পই আমাদের জীবন গল্প। জীবন গল্প প্রতিটি না বলা দীর্ঘশ্বাস আর প্রতিনিয়ত নিজের সাথে নিজের যুদ্ধের এক অজানা আখ্যান। শুনুন জীবন গল্প প্রতি বুধবার রাত 11টায়। আমি আরজে মুকুল থাকছি আপনাদের সাথে। জীবন গল্প, যার শেষটা কেউ জানে না।

0: টাইম চেক, এখন সময় সন্ধ্যা ছটা। ঢাকা মেট্রো 9040। Let's talk more music. Hot, hot music.
1: দ্বিতীয় ঘন্টার শুরুতে স্বাগত জানাচ্ছি আপনার বন্ধু সিফাত। আপনি শুনছেন ঢাকা এফএম 90.4, এবং যেটা হচ্ছে কথা যে অনেক কথা রয়ে গেছে, সেই কথাগুলো বলতে চাচ্ছি। আসলে আমার যে যে বন্ধুরা আজকে আমাকে এখন লিখে পাঠিয়েছেন, তো আমার যে যে অনেক বন্ধুরা আবার গানের রিকোয়েস্ট করেন, তো আমি বন্ধুদেরকে বলতে চাই আপনাদের গানের অনুরোধ নিয়েই কিন্তু আমাদের আসলে প্লে লিস্টটা, তো সেই ক্ষেত্রে আসলে হতাশ হওয়ার নিরাশ হওয়ার কোনো কারণ নেই, বরং আপনি যদি শুনতে থাকেন আশা করি আপনার ভালো লাগবে। দুইটা তথ্য দিতে চাই আপনাকে অবশ্যই। আর্জেন্টিনার খেলা তো আবার শুরু হচ্ছে, মানে কি, মানে দুইটা ব্যাপার এখানে কাজ করছে, একটা হচ্ছে তরুণদের জয়গান এবং আরেকটা হচ্ছে যে যারা প্রাক্তন ছিলেন তাদের বিদায়ের একটা ব্যাপার আছে। কারণ 2026 বিশ্বকাপের ফাইনালে হারের পরে কিন্তু নতুন অধ্যায় তারা শুরু করতে যাচ্ছেন, এবং এই স্কোয়াড ঘোষণা মোটামুটি এখনও একদম ফাইনাল হয় নাই, তবে যতটুকু আসলে দেখা যাচ্ছে যে অভিজ্ঞদের বিদায়ের শুরু আছে এখানে, এবং তরুণদেরও কিন্তু একটা অ্যাড হওয়ার একটা জায়গা তৈরি হয়েছে, কারণ লাস্ট ম্যাচের কারণে বা লাস্ট ওয়ার্ল্ড কাপের ভিতরে বেশ কিছু কারণে কিন্তু আর্জেন্টিনার বেশ কিছু প্লেয়ারের উপরে কিন্তু নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, কেউ 3 ম্যাচ কেউ 7 ম্যাচ, তো এরকম অনেকেরটাই হয়েছে। তো সেই ক্ষেত্রে সেই জায়গাগুলোতে কিন্তু দখল করে নিচ্ছে তরুণরা বেশিরভাগ ক্ষেত্রেই। সবচেয়ে বড় বিষয় এসেছে হচ্ছে আপনার এই তরুণ ডিফেন্ডার যেটা রোমান ভেগার, তিনি কিন্তু এবার থাকতে পারেন, এবং আগামী 30 সেপ্টেম্বর বলিভিয়ার মুখোমুখি কিন্তু হবে হচ্ছে, মানে বলিভিয়ার বিপক্ষে খেলে এই মিশন শুরু করবে আর কি বিশ্ব চ্যাম্পিয়ন। এরপর 3 অক্টোবর বুর্কিন ফাসো এবং 6 অক্টোবর মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে লড়বে তারা, এবং শেষ ম্যাচটি ফুটবল প্রেমীদের জন্য হতে যাচ্ছে একটা আবেগ ঘন মুহূর্ত। এই পর্যন্ত যতটুকু কথাবার্তা চলছে আর কি, সেটা হচ্ছে যে শেষবারের মতো আর কি খেলবেন হয়তো বা জাতীয় দলের হয়ে সবার প্রিয় লিওনেল মেসি। স্কালোনির জন্য আর কি এই সিরিজে কেবল মেসির বিদায় মঞ্চ নয়, এখানে কিন্তু তিনি আসলে অনেক একটা নতুন দল গুছিয়ে নেয়ার একটা চেষ্টা তিনি করবেন, এবং তারা অনেক বেশি পরিমাণ দূরদর্শী আসলে, এটা আমরা গত 2টা ওয়ার্ল্ড কাপে দেখেছি যে আসলে কিভাবে তারা খেলেন। এবার আসলে দেখা যাক যে আসলে ফাইনালে কি হয়, তবে আমার কাছে মনে হয় যে নতুন যারা যারাই আসবেন তারাও আসলে কম না, সবাই আসলে ওই মন স্থির ওইভাবে মন স্থির করেই আসবেন। আর এদিকে যদি আমি বলি নেইমারের কথা, দীর্ঘদিন পরে এই সান্তোসে কিন্তু আসছে হচ্ছে তারই একজন খুব, মানে তার খুব বেস্ট ফ্রেন্ড এক সময়ের কোতিনিও, এবং কোতিনিও তো অলরেডি লিভারপুল এবং বার্সেলোনা খেলেছিলেন, এবং সেখান থেকে তিনি আসলে তিনি বলেছিলেন যে আসলে তিনি টায়ার্ড হয়ে গেছেন, মানে 81টা ম্যাচ খেলার পরে আর কি মানসিকভাবে ক্লান্ত হয়ে গেছেন তিনি। কিন্তু এই দুজন ভালো, নেইমার এবং কোতিনিও দুজন খুব ভালো বন্ধু হলেও তারা কিন্তু একসাথে ক্লাবে খেলা হয়নি, তো এইবার কিন্তু সেটা হতে যাচ্ছে সান্তোসে। তো দেখা যাক, বেস্ট অফ লাক, আমরা চাই আসলে ভালো খেলাটা উপভোগ করতে, এটা হোক ক্লাবে হোক ন্যাশনাল টিমে, তো একটা অন্যরকম ব্যাপার থাকে ওয়ার্ল্ড কাপে, একটা মানে মারমার কাট কাট একটা ব্যাপার থাকে, আর একটা দীর্ঘ সময় কিন্তু ক্লাবে তারা খেলেন, তো দুই বন্ধুর আবার একসাথে দেখা হবে, একসাথে খেলবে, এটা একটা অন্যরকম একটা মজা আছে। আচ্ছা, এদিকে আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যারা যুক্ত হয়েছেন অনেক বন্ধু আছেন, বাবারে এত বন্ধু। মোশাররফ হোসেন মহারাজ, আচ্ছা লিখেছেন মুসলিমা পিঠা করে আপনাকে স্বাগতম, পিঠা বানাচ্ছে আর আপনাকে শুনতে থাকি। ওকে, শুনেন, পিঠা পাঠাবেন আমাদেরকে গুলশান 1 নাভানার টাওয়ার 15 ফ্লোর, ঠিক আছে ভাইয়া। জানেন দুপুরে প্রচুর বৃষ্টি হয়ে আমাদের বেলকনির গাছগুলো সজীব করে দিয়েছে, যাক বাহ, আর এখনো হালকা বাতাস গাছের ভেজা পাতাগুলো দুলছে। জাহরা ফ্রম সিলেট, ওহো হো জোস, আপনার অনুভূতিগুলো ভালো। আমাদের এই যে সিলেটি তমা, তমাও কিন্তু এরকম মাঝে মাঝে আসলে এক্সপ্রেস করে তার কথাবার্তাগুলো এভাবে সুন্দর করে আর কি, যে একদম ইমাজিনেশন থেকে অথবা যেটাই দেখছে বাস্তবে সেটা অনেক সুন্দরভাবে কাব্যিকভাবে আর কি করে। তো জাহরা আপনাকে অনেক অনেক ধন্যবাদ। অর্চনা রায় আছেন আমাদের সঙ্গে, আমি খুব কি বড় ভুল করে ফেলেছি জানো ভাইয়া, আচ্ছা আমি কি এটা কি মানে আমি বুঝতে পারছি না, আমি এটা অন ইয়ারে পড়বো কিনা, আমি পুরোটা পড়ে তারপরে না হয় চিন্তা করবো যে এটা অন ইয়ারে আমরা পড়বো কিনা, ঠিক আছে অর্চনা রায়। আচ্ছা, এদিকে এক বন্ধু আবার অডিও পাঠিয়েছেন। বন্ধু, অডিও পাঠিয়ে তো আসলে লাভ নেই, আপনি আসলে লিখতে পারেন, আপনি লিখলে আমি পড়তে পারবো, এটা সবচেয়ে ভালো। অডিওটা আসলে শোনার মতো এই মুহূর্তে এই অবস্থাটা নেই, তো সেই ক্ষেত্রে আপনাকে আমি অনুরোধ করবো যে আপনি কষ্ট করে একটু লিখে আমাকে পাঠাতে পারেন। আমাদের এস এম এস হোয়াটসঅ্যাপ নাম্বার ওই একটাই, 01841904904। এদিকে যারা আছেন আমার সঙ্গে ফেসবুকে দেখতে পাচ্ছি বন্ধুরা যুক্ত হয়েছেন, আরও আছেন আমাদের সঙ্গে এস এম এস এ আমাদের বন্ধুরা। ঠিক আছে, আমার ছোট বোন, সে অনেক সময় নিয়ে ভাত খায়, কি করলে সে খুব দ্রুত ভাত খাবে? লাভ বার্ড প্লিজ বলে দাও। তাই এবার আমার না মাঝে মাঝে নিজে আমি ভাবি যে আমি কি আসলে গুরু হয়ে গেলাম কিনা বা আমি ডাক্তার হয়ে গেলাম কিনা, বাকি বন্ধুরাও ভাবতে পারে। তা আমি একটু বলি যে না, এটা হচ্ছে আমাদের এই আড্ডাটা হচ্ছে অনেকটা এরকম যে আমরা আসলে একসাথে বসেছি আড্ডায়, আড্ডার ভিতরে বসলে এক এক বন্ধু এক একটা সাজেশন দেয় না, অনেকটা এরকম। তো আমি আসলে আপনাকে বলবো যে আস্তে আস্তে ভাত খাওয়াটা, এটা তো খারাপ কোনো কিছু না, ধীরে ধীরে ভাত খাওয়াটা ভালো, চিবিয়ে চিবিয়ে ভাত খাওয়াটা ভালো, বরং দ্রুত খাওয়াটা খারাপ। ঠিক আছে, তো যদি অনেক সময় নেয় আপনি আস্তে আস্তে, ওর হাতে কি মোবাইল থাকে কিনা বা ও অন্য কোনো কাজ করতে থাকে কিনা সেদিকে একটু খেয়াল রাখবেন, এবং ওকে এক মানে বসায় বসিয়ে আপনি সুন্দর করে খাওয়াবেন, আপনি খেয়াল রাখবেন সে আসলে কি কাজে ব্যস্ত থাকছে যে কারণে উনি চিবাচ্ছে না। ঠিক আছে, তো এই বাচ্চাদের এই সমস্যাগুলো হয়, তারপরে এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আপনি যদি একটু কেয়ারফুলি জিনিসটাকে হ্যান্ডেল করেন অবশ্যই এটা ঠিক হয়ে যাবে, এটা নিয়ে খুব বেশি পরিমাণ চিন্তিত হওয়ার কোনো কিছু নাই। এমন তো না জানে সে খায়ই না, সে খায়, ধীরে ধীরে খায়, তো অত ধীরে ধীরে না। আপনি যদি আর কি সময়টা একটু কমাতে চান সেক্ষেত্রে আপনি একটু খেয়াল রাখেন যে আসলে কী কারণে তিনি কি চিবচ্ছে না, তিনি কি গিলছে না, সেটা একটু খেয়াল রাখেন, কেন করছে না তাকে জিজ্ঞেস করেন। ঠিক আছে, যদি সে আর কি বলার মতো বয়স তার হয়ে থাকে। আচ্ছা, যুক্ত হয়ে গেলাম বদরগঞ্জ থেকে আমাদের বন্ধু নিতু। নিতু, স্বাগত জানাচ্ছি আপনাকে বন্ধু। এদিকে আছেন, হ্যালো সিফাত ভাইয়া, আমি নাবিলা সিলেট থেকে। নাবিলা, স্বাগত জানাচ্ছি আপনাকে, কেমন আছেন আপনি? আছেন আমাদের সঙ্গে সিফু দাদা, অদিত মারির আকাশটা মেঘলা মেঘলা, আবহাওয়া ভালোই, এত ভালো যে সাত দিন ধরে জ্বর সর্দি কাশি হাঁচি মাথা ব্যথা বমি একসাথে ধরায় রাখছে। আচ্ছা, ভাত মুখে দেওয়ার আগেই বের হয়ে যায়। আলহামদুলিল্লাহ যে আমার আব্বু আছে, আব্বু ছাড়া আমাকে দেখার কেউ নাই। আফরিন আফরিন, আমরা দোয়া করি আপনি যেন সুস্থ হয়ে যান, এবং আপনার বাবার জন্য দোয়া করি তিনি সবসময় সুস্থ থাকুক। আচ্ছা, কিউট বয় কেমন আছো? জয়েন হয়ে গেলাম তমা ফ্রম রংপুর, এটা হচ্ছে আমাদের রংপুরিয়ান তমা। ওকে, ভালো আছি। ইউসুফ শিকদার আছেন বিক্রমপুর থেকে, শুভ বিকাল ভাইয়া। শুভ বিকাল ইউসুফ। আছেন আমাদের সঙ্গে, ফুল যদি লাল হয় মেঘ হয় কালো, পাখি যদি গান গায় সূর্য দেয় কি সূর্য দেয় আলো, আমার মেসেজটা পড়বেন। মনিরা, মনিরা সুন্দর লিখেছেন আপনি, সূর্য মামা ভালো না, ভালো না। আচ্ছা, নূর হাবিব রংপুর থেকে, সূর্য মামা একদিন না উঠলে বুঝবেন, কাপড় চোপড় যখন ভেজা থাকবে এবং ভেজা গন্ধ বেরোবে তখন বুঝবেন যে সূর্য মামা ভালো না খারাপ। ও ভাইয়া কেমন আছেন? জানেন ভাইয়া, আমাদের সিলেটে আজ অনেক বাতাস বইছিল, আজ সারাদিন আমিও আমার কাজিনরা মিলে নদীর পাড়ে দাঁড়িয়ে ক্যারাম বোর্ড খেলছিলাম আর বাতাস উপভোগ করছিলাম। এই কিছুক্ষণ আগে ঘরে আসলাম, তাই আপনার সঙ্গে জয়েন হতে একটু লেট হয়ে গেল, নো প্রবলেম। আপনি তো একটা সুন্দর পরিবেশে ছিলেন, কি লেট হওয়ার জন্য সরি ভাইয়া। মাম্পি মাম্পি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা, আপনি একটা সুন্দর জিনিস উপলব্ধি করে এসেছেন, সো সরির কোনো কিছু নেই, বরং আপনি ওইটা উপলব্ধি করে এসেছেন বলেই তো আমাকে বলতে পারলেন, তাই না? যদি আপনি চলে আসতেন তারপর ওটা কে উপলব্ধি করতো, তাই না? যা আপনি ওইটা উপভোগ করতে পারতেন না। তো এনিওয়ে, আমরা একটা গানে চলে যাব, যে গানটা শুনবো সেটা হচ্ছে তানজিল মিসবাহ, তানজিল মিসবাহর চাঁদ বদনে। শুনতে থাকুন, সঙ্গেই থাকুন ঢাকা FM 90.4।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: মজা লাগে, লাগবই তো, কানে যে ঢাকা এফএম।
1: আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বারআইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বারআইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা এফএম 90.4।

0: মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন, স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666।
1: ঢাকা FM 90.4,
2: ঢাকা মেট্রো 9040।

ঢাকা FM 90.4 আপনি শুনছেন, এবং যারা শুনছেন আপনি কিন্তু চাইলে আপনার হাতে হ্যান্ডসেটে যদি স্মার্টফোন বা অ্যান্ড্রয়েড হয় বা আইফোন হয়, সেক্ষেত্রে কিন্তু আপনি আমাদের অ্যাপটা ডাউনলোড করে নিতে পারেন প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে। জাস্ট আপনি ঢাকা FM লিখলেই কিন্তু আপনি আমাদের অ্যাপটা পেয়ে যাচ্ছেন, এবং তারপরে কিন্তু আপনি বিন্দাস উপভোগ করতে পারবেন অ্যাপের মাধ্যমে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে ঢাকা FM 90.4। ওকে, তো এই মুহূর্তে সিফাত আছে, আর আজকে ঢাকা মেট্রো 9040 মানে এই সপ্তাহ আছে, যেহেতু বুধবার, সপ্তাহের শেষ ঢাকা মেট্রো 9040, কারণ এই সময় আপনি পেয়ে যাবেন রিদমকে উইকেন্ড বাজ নিয়ে। তো এখন যেহেতু সিফাত আছে, সিফাত একটু কথাবার্তা বলুক নাকি, এই সুযোগটা একটু দিতে মানে দিবেন তো অবশ্যই নিশ্চয়ই। আচ্ছা, যারা যারা আছেন আমার সঙ্গে, ধন্যবাদ সবাইকে। আমি প্রচুর ধন্যবাদ দিই আমার বন্ধুদেরকে, কারণ আমার কাছে মনে হয় আমি যতই ধন্যবাদ দেবো ততই কম হবে, যে এত এত বন্ধু আমার, এত এত কাজে ব্যস্ত, এত এত জায়গায় তারা আছেন, তারা একটা নির্দিষ্ট সময়ে এসে আমার সঙ্গে আড্ডা দিচ্ছেন বা আমি আড্ডা দিচ্ছি তাদের সঙ্গে, এটা একটা অন্যরকম ব্যাপার। নাসিরুদ্দিন আছে আমাদের সঙ্গে, ভাইয়া আমি, ও আচ্ছা, নাসিরুদ্দিনের অ্যাকাউন্ট থেকে লিখেছেন, আমি সালমা, গরমে আগুন হয়ে যাচ্ছি, প্রচুর গরম। আচ্ছা দেখ, সন্ধ্যা হলো তো, একটু পরে হয়তো বা কিছুটা ঠান্ডা ঠান্ডা আপনি ফিল করতে পারেন, ঠিক আছে, একটু ধৈর্য ধরেন। আর সারাদিন যখন গরম থাকবে, আপনার বাসার যেই জায়গাটা সবচেয়ে বেশি ঠান্ডা, ফ্রিজ না কিন্তু আবার, মানে যেই থাকে না, অনেক সময় অনেক ঘর থাকে, ধরেন তিনটা ঘর থাকলে একটা ঘর একটু বেশি ঠান্ডা থাকে, অথবা আপনার বাড়ির কোনো একটা ঘর অনেক বেশি পরিমাণ ঠান্ডা যেটা আপনার আন্ডারে আছে, আপনি সেখানে রেস্ট নেওয়ার চেষ্টা করবেন। ঠান্ডা থাকা মানেই কিন্তু এসির নিচে থাকা বা এরকম কিছু না, যাদের এসি নেই তারা থাকে না। সো সেই ক্ষেত্রে অবশ্যই আপনি একটু ঠান্ডা জায়গায় থাকার চেষ্টা করবেন, দৌড় দিয়ে আসলে ওই গরম রোদের মধ্যে আসলে চলে যাবেন না, এটা কিন্তু শরীরের জন্য খুব ক্ষতিকর বা খারাপ, এত এত শরীর থেকে যদি ঘাম বের হয়ে যায় এত। আচ্ছা, এদিকে আরও যে যে বন্ধুরা আছেন আমাদের সঙ্গে, সিবাদ ভাই আপনিও কি পড়বেন? হ্যাঁ, এই মুহূর্তে তো না, পরে। আচ্ছা, মোশাররফ হোসেন মহারাজ এটা লিখেছিলেন আমাদেরকে, তো আমাদের সঙ্গে আরও SMS এর মাধ্যমে যে যে বন্ধুরা আছেন আমরা একটু পড়ি তাদের কথাবার্তাগুলো। যেমন আচ্ছা, মাম্পি জিজ্ঞেস করেছিলেন, ভাই আপনি আজকে কটা পর্যন্ত থাকবেন? আমি 8টা পর্যন্ত আছি মাম্পি। আচ্ছা, হালিমা আছেন রংপুর থেকে, ভাই ভাইয়া কেমন আছো? ভাইয়া আমি ছোট্ট, আমার ছোট্ট ভাস্তি দুটোকে নিয়ে তোমাকে শুনছি। ওয়াও, সুইট দুজন পার্সনকে নিয়ে শুনছেন আপনি, ওরা ফোন নিয়ে টানাটানি করছে। আচ্ছা, আমি বললে কি ওনারা মানে বুঝার মতো বোধ কি ওদের হয়েছে, মানে ওরা বড় বড় হয়েছে মনে তো হয় না, এই জন্য আর বলাটা ঠিক হবে না, মনে কষ্ট হবে বাচ্চারা, ঠিক আছে, তারপর বলে দিয়ে যায় মোবাইল নিয়ে টানাটানি করো না, শুনতে দাও। আচ্ছা ভাইয়া কেমন আছো? আচ্ছা, আজকে আমার মন অনেক খারাপ, সিলেট থেকে আমাদের হালিমা, কি হয়েছিল? আচ্ছা ভাইয়া, তোমার কণ্ঠে একটা গান শোনো প্লিজ, আজকে না করো না, সিলেট থেকে হালিমা, আমার কণ্ঠে কোন গান শোনাবো এটা চিন্তা করছি, আমার আমাকে কেউ গান গাইতে বললে না আমি ভুলে যাই আসলে আমি কোন গানটা গাইবো আর কি, এটা নিয়ে আমি খুব চিন্তিত থাকি। কোনটা? আচ্ছা আচ্ছা, আমার আমার ফার্স্ট অ্যালবাম থেকে দুই লাইন গাই, এটা গানটার নাম হচ্ছে আই ডু লাভ ইউ।

হারাই, এটা বহু আগে করা আমার, আরো কথা অ্যালবামের গান ছিল, সেকেন্ড গান, আই ডু লাভ ইউ গানটার নাম। ওকে, এখানে নিশিকি লিখেছেন, ও ভাইয়া গো, একটা ধাঁধাটা হলো নদী আছে, জল নেই, পাহাড় আছে, পাথর নেই, শহর আছে, মানুষ নেই, ধাঁধার আনসার দাও প্লিজ। ম্যাপ হবে সম্ভবত, মানে ম্যাপের ভিতরে এগুলো সব থাকে, নদী থাকে, পাহাড় থাকে, কিন্তু এটার ভিতরে আসলে কোনো মানে পানি টানি এগুলো কিছু থাকে না। হাই হ্যালো সিবাদ ভাই, সিলেট থেকে অন্তরা, চা খাচ্ছি, খাবে দিব, ঢেলে দিই, ঢেলে দিই আমি বললাম আর কি। যাই হোক, ঢাকার খবর কি, বিষয়টা হচ্ছে সিলেট এখন বাতাস ভাই, 5:06 একটা গান বাজলো রেডিওতে, এটা তোমার ছিল ভাই, করেন মাঝে মাঝে যদি একবার শুনতে পারতাম, একটা সাজেশন দেন তো আপনি। আচ্ছা, কোরআন তেলাওয়াত করেন মাঝে মাঝে যদি একবার শুনতে পারতাম, একটা সাজেশন দেন তো, যত ঘুমাই ততই ঘুম আসে। বুঝি নাই কোনটার সাথে আসলে কোনটা কানেক্ট করলেন, কোরআন তেলাওয়াত করি এটা তো আপনার শোনার কথা না, আর মাঝে মাঝে, হ্যাঁ মাঝে মাঝে তো ডেফিনেটলি করি, আর এটা হচ্ছে যে একটা হচ্ছে যত ঘুমায়, যত ঘুমাবেন তত ঘুম আরও মানে বেশি আসবে, এটাই স্বাভাবিক, ঠিক আছে। এই জন্য আপনার একটা সময়ের মধ্যে আসতে হবে আর কি, ধরেন আপনি 8 ঘন্টা ঘুমাবেন, রাত 11টায় ঘুমালেন, 10টায় ঘুমালেন, 9টায় ঘুমালেন, এইভাবে 8 ঘন্টা আপনি কাউন্ট করবেন, প্রতিদিন এই টাইমটাই মেনটেন করবেন, তাহলে দেখবেন আর বাকি সময় ঘুম আসে না। আর যদি আপনি ঘুমান, ঘুম থেকে উঠে যদি বলেন ও ঘুমাতে ঘুমাতে টায়ার্ড হয়ে গেছে আর একটু ঘুমিয়ে নিই, তাহলে ঘুম আর শেষ হবে না, এই ঘুম আসতেই থাকবে আপনার, ঠিক আছে। তিনি আরও কি লিখেছিলেন, 5:06 একটা গান বাজলো, 5:06 একটা গান বেজেছে, গানটা আমার, আমার কোনো গান এখানে বেজেছে আজকে আমার তো মনে পড়ছে না, তারপরে আমার আসলে একটু চেক করে দেখতে হবে যে আসলে 5:06 আমার কোনো গান বেজেছে কিনা, আমার কোনো গান বাজেনি, এটা সম্ভবত ছিল, এটা ছিল হচ্ছে এলিটা এন্ড মাহাদির গান, গানটার নাম হচ্ছে হৃদয়, ঠিক আছে। আচ্ছা, এখানে আছেন, আচ্ছা আমি অ্যাড হয়ে গেলাম রংপুর থেকে, নেহা, নেহা স্বাগত জানাচ্ছি আপনাকে, আদাব ভাইয়া, আদাব, আমার নাম পল্লবী, আমি প্রথম আজ SMS পাঠালাম, গান শুনতে চাই কিন্তু গানের রিকোয়েস্ট তো রাখা হয় না বন্ধু, দুঃখিত। আচ্ছা, ভাই লুবাইনা ঠিক বলেছে, আপনার ভয়েস ঘূর্ণিঝড় টাইফোন প্লাস তুফানের মতোই, তমা ফ্রম সিলেট, তুফান। যাই হোক, একটু ভিলেন হাসি চলে আসছে আমাদের, তমা চলে আসছে, তমা অবশ্য আগেই, আগে থেকেই ছিল আমি জানি। আসমি আছেন আমাদের সঙ্গে সিলেট থেকে, কি লিখেছেন, আচ্ছা ভাইয়া ভালোবাসার মাঝে দুজন দুজনের সাথে কতদিন পর পর দেখা করা কি খুব দরকার হয়? আমার মনে হয় দেখা না করাই পবিত্র ভালোবাসা। দেখেন, আপনি যদি ভালোবাসার এইভাবে কথা বলেন তাহলে তো আপনার আসলে বিয়ের আগে ভালোবাসারই কথা না, ঠিক আছে। আর মানে পছন্দ থাকতে পারে সেটা ঠিক আছে, বাট একটা রিলেশন যেটা আমরা মেনটেন করি যে না ফাইন আমার প্রেম।

তার কথা বললেন তো, সেক্ষেত্রে কিন্তু এটা আসারই কথা না বিয়ের আগে। আচ্ছা, আর দ্বিতীয় কথা হচ্ছে ভাইয়া, ভালোবাসার মাঝে দুজন দুজনের সাথে, আচ্ছা একই কথা লিখেছেন আপনি, দুজন দুজনের সাথে আসলে আমি তো মানে প্রেম ভালোবাসা তো ধরে রাখা যায় না, বাট আমার মতে যে বিয়ের পরে প্রেমটা করলে বেটার, তখন আসলে অনেক ঝক্কি ঝামেলা থেকে আপনি বাদ পড়বেন, তখন নতুন ঝক্কি ঝামেলা আসবে আর কি। কিন্তু অ্যাটলিস্ট এখন আপনি প্রেম করতে গেলে বাবা মার একটা ব্যাপার আছে, বাবা মা আপনার এটার ভিতরে শাসন করবেন, তাদের পছন্দ নাও হতে পারে, বা আপনি বিভিন্ন সমস্যায় পড়বেন, এটার কোনো মানে যথাযুক্ত উত্তর আপনার কাছে কিন্তু থাকবে না, কারণ এটা কোনো লিগ্যাল রিলেশনশিপ না, ঠিক আছে? তো আসমি, এটা হচ্ছে আর কি মূলত কথা বা বেসিক, সেটা হচ্ছে আপনার পছন্দ থাকতে পারে, আপনি পছন্দ করতে পারেন, আপনাকে কেউ পছন্দ করতে পারে, আপনি চেষ্টা করবেন সেটা যেন পরিণয়ের দিকে যায়, অথবা এটা যেন আর কি একটা ফাইনাল কিছু একটা হয়, ঠিক আছে? এইভাবে প্রেম প্রেম করে ঝুলে থাকার কোনো মানে নাই, এক্ষেত্রে দুঃখ কষ্টের মানে পরিমাণটা অনেক বেড়ে যায়। আচ্ছা, সালিউল লিখেছেন, গত বুধবার মাইকিং করে রাত 12টার সময় হেঁটে হেঁটে বাড়ি ফিরলাম, তখন শীত পড়েছিল, তাই বুঝলাম শরৎ কি এসেছে। আমরা এইভাবে গাইতে, শরৎ কি এসে গেছে, এভাবে গাইতে হবে আর কি। হ্যাঁ, আমি শীতের গন্ধ পেয়েছি, শীতের ঘ্রাণ পেয়েছি আমি। উইন্টার ইজ কামিং, এটা হচ্ছে ওই যে গেম অফ থ্রোনসের একটা ডায়লগ, উইন্টার ইজ কামিং। আমি তখন চিন্তা করতাম, আমি সিরিজটা দেখতাম আর চিন্তা করতাম, উইন্টার কি হবে, উইন্টার আসতে কি হবে, ওরে বাবা তারপর যা দেখালো, আমি চিন্তা করলাম যে আসলে উইন্টার ভয়ঙ্কর ওই ক্ষেত্রে, কারণ হোয়াইট পাকার্স থেকে যারা আসলে গেম অফ থ্রোনস দেখেছেন তারা বুঝতে পারবেন যে গেম অফ থ্রোনসের ভিতরে যে হোয়াইট ওয়াকার যে একটা ভিলেন গ্রুপ থাকে আর কি, এটা ভয়ঙ্কর থাকে, এটা মানে লাস্টের দিকে নিজেদেরই মায়া লাগতে থাকে যে এটা কি শেষ হবে না। আচ্ছা, গতকাল ৫ টাকা খরচ করে আমি 3টা মেসেজ দিয়েছি, আপনি পরে দেননি, খারাপ লাগছিল, তখন ভাবলাম হয়তো মেসেজগুলো পকেটে ভরে নিয়েছেন বাসায় গিয়ে পড়ার জন্য, তাই নিয়েছিলেন কি? হ্যাঁ, আমার এখনও পকেটে আছে, আর না নিলে কোথায় গেল। সীমা লিখেছেন, এটা সীমা আছে, পকেটেই আছে, থাকুক পকেটে থাকুক, পরে একদিন পড়বো না, এই যে আজকে তো পরে দিলাম। আচ্ছা, লিখেছে, আরে ভাই প্রচার তো হবেই, সেটা যে পড়বে পড়ুক, বাট আপনার শো তখন মাত্র শুরু হয়েছিল, মানুষ ভাববে কথা নাই বাড়তি নাই, কোত্থেকে এসে বলছি ম্যাথে। আচ্ছা, না এই ধরনের কোনো কিছু ভাববে না, ডোন্ট ওয়ারি, অনন্য হয়েছি, কোনো সমস্যা নেই, আপনি কথা শেয়ার করতে থাকেন। এই মুহূর্তে একটা গানে চলে যাবো, বালাম সেই অ্যালবাম থেকে, বালামের কণ্ঠে কি নেশা, চমৎকারী গানটি শুনতে থাকুন, সঙ্গেই থাকুন ঢাকা FM 90.4।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: You're listening to Dhaka FM 90.4. Dhaka Metro 9040.

আচ্ছা সুপার হিরো মুভি কে কে দেখেন? অবশ্য সাথে সাথে তো আনসার করতে পারবেন না, করলেও হয়তো আমি পাবো না আর কি। তবে সুপার হিরো মুভি কিন্তু আমার খুব ভালো লাগে, এবং এই জন্য আসলে ডিসি মার্ভেল এগুলো আসলে আমি খুব, এগুলোর বাইরেও কোনো মুভি আসলে আমি মিস করি না, আমি ট্রাই করি আর কি সবগুলো দেখার জন্য। আমার কাছে মজা লাগে, ছোটবেলা দেখতাম, এখনও আমার কাছে মনে হয় যে না আমার কাছে খুব ভালো লাগে। তো অনেকে আবার পছন্দ করে না, তো এটা যার যার ব্যক্তিগত একটা বিষয়। তো সুপার হিরো মুভির কথা এই কারণে বললাম কারণ বলিউডের যে আমির খান আছেন, তাকে হয়তো দেখা যেতে পারে সামনে কোনো একটা সুপার হিরো মুভিতে বা সুপার হিরো চরিত্রে। তো এটা নিয়ে মোটামুটি একটা কথাবার্তা চলছে, এখনো ফাইনাল হয়নি, প্রাথমিক পর্যায়ে আছে। সেটা হচ্ছে আর বালকি, এই মানে যে নির্মাতা, তিনি কিন্তু আসলে এটা নিয়ে একটা পরিকল্পনা করছেন আমির খানকে নিয়ে, এবং এটার প্রযোজক হতে যাচ্ছেন আর কি সাজিদ নাদিয়াত বলা। এবং এটা এখনো ফাইনাল, আমি আবারও বলছি এটা জাস্ট তাদের প্রাথমিকভাবে কথাবার্তা চলছে। এবং আমরা জানি যে আমির খান আসলে কতটা পারফেকশনিস্ট, তো সেই ক্ষেত্রে আসলে তিনি তো সহজে কোনো মুভিতে রাজি হবেন না, একেবারে খুঁটিয়ে খুঁটিয়ে দেখবেন সব কিছু। যদিও এর আগে কিন্তু মানে আমির খানের সঙ্গে কিন্তু কানাকরাজের একটা, সাউথের যে কানাকরাজ আছেন ডিরেক্টর, তার সঙ্গে কিন্তু একটা দীর্ঘ মিটিং হয়েছে বা কন্টিনিউ অনেকগুলো মিটিং হয়েছে এই সুপার হিরো প্যান ইন্ডিয়ান একটা মুভি বা সুপার হিরো মুভিতে আর কি প্যান ইন্ডিয়ান স্টাইলে করার জন্য তাদের কথোপকথন কিন্তু চলছিল। কিন্তু ফাইনালি সেটা অনেক অনেকগুলো গল্প শোনানোর পরে সেই প্রজেক্টটা কিন্তু আর হয়নি, সো সেখানেও কোনো আনুষ্ঠানিক চুক্তি হয়নি। তো এখন দেখা যাক যে আসলে এই এই সিনেমাটা হয় কি না আর বালকির সঙ্গে। এবং আর বালকি কথা যদি বলি, তার কিন্তু বেশ কিছু জনপ্রিয় সিনেমা রয়েছে, যেমন অমিতাভ বচ্চনের পা, এটা ডিরেক্টরে তিনি ছিলেন, এবং আরও বেশ কিছু সিনেমা ছিল আর কি। তো দেখা যাক, আশা করি ভালো কিছুই হবে, কারণ আমির খান চেষ্টা করেন অ্যাটলিস্ট। যদিও আমির খানের থাগস অফ হিন্দুস্তান, এটা আমার মনে হয় তার একটা বিগেস্ট ডিজাস্টার ছিল, বাট তাছাড়া তার ইতিহাসে কিন্তু মানে সিনেমার ইতিহাসে কিন্তু একটা ব্যাপার আছে যে তিনি সবসময় হিট মুভি দিতেন। এবং আরে তাকে নিয়ে মজার আরেকটা কথা বলি, তিনি কিন্তু ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড কিন্তু মানে ক্যান্সেল করে দিয়েছেন বা এই সেখানে যাওয়া বন্ধ করে দিয়েছিলেন, এবং তিনি এখনও যাননি আর, মানে সে তখন থেকে আর এখনও যাননি ফিল্মফেয়ারে। এটার কারণটা হচ্ছে মহেশ ভাটের একটা সিনেমা ছিল রঙ্গিলা, যেটা পুরো টোটাল বলিউড ইন্ডাস্ট্রিকে বা বলিউড ইন্ডাস্ট্রির মিউজিককে পুরো কাঁপিয়ে দিয়েছিল। যে মিউজিক কম্পোজিশন করেছিল ওয়ান অ্যান্ড অনলি এ আর রহমান, তো এ আর রহমানের যে অসাধারণ মিউজিক সেখানে ছিল এবং সেটাই ছিল, এবং এই এই মানে ইতিহাস বলতে গেলে আসলে অনেকগুলো বলতে হয়, এ আর রহমানের এটাই ছিল প্রথম বলিউডের কোনো হিন্দি কাজ। এখন আপনি বলতে পারেন তাহলে ভাই রোজা, তারপরে এগুলা কি হবে, ওগুলো আসলে ডিরেক্ট হিন্দি ছিল না, ওগুলো হচ্ছে তামিল থেকে ডাব করা ছিল। যেমন সাউথের মুভি ছিল আগে প্রথমে, পরবর্তীতে এটা রিমেক করা হয়েছিল বলিউডে এবং পরবর্তীতে হিন্দি ডাব করা হয়েছিল, তারপর আমরা এই গানগুলো পেয়েছিলাম। কিন্তু রঙ্গিলা হচ্ছে এমন একটা সিনেমা যেই সিনেমাটার ভিতরে এ আর রহমান একদম ডিরেক্টলি হিন্দি গানটা মানে মেকই করেছিলেন হিন্দি। হ্যাঁ, এবং এইটার এই সিনেমাটার ভিতরে যে উর্মিলা ছিলেন এবং জ্যাকি শ্রফ ছিলেন এবং আমির খান ছিলেন, মজার ঘটনাটা হচ্ছে এইখানেই আর কি। তো মুভির সবগুলো সেক্টর মোটামুটি পুরস্কার পেয়েছিল ফিল্মফেয়ারে। আমির খান এত ভালো অভিনয়ের পরেও আমির খান কিন্তু বেস্ট অ্যাক্টর সিনেমা পায়নি, মানে অ্যাওয়ার্ডটা পায়নি। তো এরকম এর আগেও কেয়ামত থেকে কেয়ামত বা কেয়ামত সে কেয়ামত তক এবং আরও বেশ কিছু সিনেমায় তিনি যথেষ্ট ভালো অভিনয় করার পরেও কিন্তু তিনি এই পুরস্কারটা পাননি। তো তখন তার কাছে তিনি বিভিন্নভাবে এটা বুঝতে পেরেছেন যে আসলে ফিল্মফেয়ার বা এই এই আয়োজনগুলোর ভিতরে শুধুমাত্র পারফরমেন্সটা, আর অন্য কিছুর হয়তো বা প্রয়োজন পড়ে, না হলে তিনি পাচ্ছেন না, পাবেন না কেন। এবং তারপরে সেই রাগ সেই অভিমান থেকে কিন্তু তিনি আর কখনো ফিল্মফেয়ারে যাননি। তো আমির খানের কথা বলাতে হঠাৎ করে ঘটনাটা মনে পড়ে গেল যে আসলে আমির খান বলেন, শাহরুখ খান বলেন, সালমান খান বলেন, আমাদের বাংলাদেশি সালমান শাহ বলেন, মান্না বলেন, বর্তমানে শাকিব খান আছেন বলেন, তারা আসলে একটা দীর্ঘ সময় পার করে এসেছেন এবং একটা দীর্ঘ অভিজ্ঞতা নিয়ে কিন্তু তারা আসলে এই পর্যন্ত এসেছেন। তো তারা অ্যাকচুয়ালি যা করবেন আমরা তাদের কাছ থেকে ডিফারেন্ট কোনো কিছু আশা করি এবং তারা কিন্তু এই চেষ্টাটা করে যান, সো আমাদের উৎসাহ দিতে হবে। তো আমরা একটু কথাবার্তায় চলে যাই এবার। আমাদের যে যে বন্ধুরা লিখেছিলেন হোয়াটসঅ্যাপে দেখতে পাচ্ছি, আমার বন্ধু কি লিখেছেন, আচ্ছা সিরাজ ভাই, গতকাল পিঠা বিক্রি কম হয়েছিল, মুকুল ভাইকে বলেছিলাম ইব্রাহিমপুর পশ্চিম পাড়া পুকুরের পাশে একটা মাঠ হয়েছে সেখানে ফুটবল খেলা হয়, আজকে খেলা নেই তাই বিক্রি বেশি। মানে খেলা বেশি হলে কি, মানে খেলা হলে কি বিক্রি কমে যায়, কারণ কি? আচ্ছা, সবাই তো তখন আরো খেলা দেখতে যাবে, আরো বেশি করে আপনার বিক্রি হওয়ার কথা, তাই না? আচ্ছা বুঝিয়ে বলবেন, যাই হোক আপনি ব্যবসাটা করেন, আপনি ভালো বুঝেন। হ্যালো ওয়ান বি আর জে, গিভ মি সাম টিপস। ওই যে প্রেজেন্টেশন, প্রেজেন্ট নলেজ এগুলো থাকতে হবে, তারপর আপনি বিভিন্ন স্টেশনে আপনি যোগাযোগ করতে পারেন।
ওকে, অর্চনা রায় লিখেছে, অর্চনা রায় লিখছেন, আমি সেটা রনিয়ারে পড়ছি না এই মুহূর্তে, লিখেছেন রায়হাত সৈয়দপুর থেকে, হ্যালো ভাই সুপার কুল ফ্রেন্ডস, হ্যালো রায়হাত। আর আমি ওই যে আমাদের যে অর্চনা রায়, অর্চনা রায় আপনার সঙ্গে আমার কথা হবে অবশ্যই হোয়াটসঅ্যাপে, যেহেতু আপনি খুব ব্যক্তিগত কথা বলছেন আপনার, তো সেক্ষেত্রে হয়তো আপনার একটা ব্যাপার আছে যে অনিয়ারে যেন না পড়া হয়। ওকে, সো আমরা এস এম এস এ যাই। আমাদের বন্ধু কি লিখেছেন, মানুষকে এত আশা ভরসা দাও খুব ভালো, তুমি কি সিফাত গুরু? ওই যে বলছিলাম একটু আগে, এনিওয়ে সিফাতের তুলনা শুধুই সিফাত, আমি কারো সাথে তার মিল খুঁজে পাই না। সিফাত তোমার ব্যক্তিত্ব আমাকে মুগ্ধ করে, মন ভালো নাই কি করব বুঝতে পারছি না। শাপলা চিরঞ্জীব, শাপলা আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে আপনি এত পজিটিভ চিন্তায় আমাকে ভাবেন, এবং আপনার মন খারাপ এটাতে বোঝা গেল যে আপনার একটা মন আছে, খুব সুন্দর একটা মন আছে। মন খারাপ হতেই পারে, সবার প্রথমে বলবো শাপলা বন্ধু আমার, আপনি সবার প্রথমে কারণটা বের করার চেষ্টা করেন, যদি কারণটা বের হয়ে যায় আপনি আপনার প্রবলেমের সলিউশন একদম 80% পেয়ে যাবেন। আর যদি আপনি কোনো কারণ খুঁজে না পান তাহলে আপনি বুঝতে হবে যে এটা আপনার অনিয়ন্ত্রিত মন সামহাও, কিন্তু এটা মানে এরকম হয়ে যায় আর কি, যে আপনার মনটা নিয়ন্ত্রণ হারিয়ে আপনার মনটা আপনাকে ঘোরানোর চেষ্টা করছে, তখন আপনি মনকে বলবেন যে আমার মন পুরোপুরি ভালো আছে, তুমি নাটক করো না বন্ধু, বুঝলেন তো? ওকে, সো শাপলা মন খারাপ করে থাকা যাবে না, হাসি খুশি থাকতে হবে। তানভিন আছেন আমাদের সঙ্গে, ফার্স্ট মেসেজ করেছেন, ওকে। ও ভাইয়া জানো না, আচ্ছা পরে আমি আমার খালাতো ভাইকে বলেছি বাসায় বলে দিব। আচ্ছা এটা হচ্ছে যে সেই খালাতো ভাইয়ের ঘটনা, ওকে। পরে আমাকে ওই বলছে বাসায় বলিস না, তোর যা ইচ্ছা নে। আই রে পুরা মানে কোটিপতি পেয়ে গেছেন। আমি বলছি পরে বলবো আমার কি লাগবে, তুমি বলো তো কি নেওয়া যায় ওর কাছে। তমা ফ্রম রংপুর, আপাতত তো একটু প্রেশারে থাকুক, প্রেমিক যেহেতু নতুন প্রেমিক একটু প্রেশারে রাখেন যে বলবো। আপনি সাসপেন্স ক্রিয়েট করতে থাকবেন, ও না আবার বেশি সাসপেন্স ক্রিয়েট করতে করতে দেখা গেছে যদি তার আল্লাহ না করুক ব্রেকআপ হয়ে যায় তাহলে তো বলবে যে আর তোকে দিব না, আর দিয়ে লাভ কি, ব্রেকআপ তো হয়ে গেছে। দেখেন না আপনার যেটা প্রয়োজন বা আপনার যেটা ভালো লাগে আপনি সেটা বলবেন, সেটা আমার মনে ভালো হয়, খুব অল্পের মধ্যে বলবেন, বেশি প্রেশার দেওয়া যাবে না। এই প্রেশার দিতে গেলে দেখা গেছে যে আপনাকে কিনে দিতে গেলে সেই গার্লফ্রেন্ড রাগ করে আবার ব্রেকআপ হয়ে যাবে, তখন আবার এই জিনিস নিয়ে নিবে কিন্তু, সো কেয়ারফুল। আচ্ছা আছেন সিফাত ভাইয়া, তোমার সব অনুষ্ঠানগুলো কবে কবে হয় একটু বলবা, আমি তোমার অনুষ্ঠান এক বছর পর শুনছি, মনে আছে কিনা জানি না। আরও এক বছর আগে একজন এস এম এস পাঠিয়েছিল, তার নাম ছিল মুন্না, আসলে আমার নাম মুন্না না, আমার নাম জুলি, আমি ক্লাস ফাইভে পড়ি, আজকে ধাঁধা দিবেন না, জুলি কেরানীগঞ্জ থেকে, কেরানীগঞ্জ মানে হচ্ছে হাসনাবাদ, ওইখানে নদীর ওই পার। ওকে, তাহলে প্রথমে আপনি ই বলেছিলেন কেন, ওই যে কি বলে কি প্রথমে একটা নাম দিয়েছিলেন মনে হয় মুন্না, মুন্না দিয়েছিলেন কেন, কই জুলি আর কই মুন্না? আচ্ছা সিয়াদ ভাই আমার আগের এস এম এস পড়ো, আমার একটা নতুন ভাই আসবে আর 5 মাস পর, একটু দোয়া করবে জুলি কেরানীগঞ্জ থেকে। অবশ্যই অনেক অনেক দোয়া রইল, আপনি মানে কি বলে এটাকে, আপনি আপনার এই ইচ্ছা, আপনার যে তাকে দেখার যে একটা আকুলতা এটা যেন পূর্ণ হয় এবং তিনি যেন সুস্থ থাকেন, অবশ্যই অনেক অনেক দোয়া রইল জুলি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি বাবার কাছে রাজকন্যা, আমায় দেখে মায়ের মনে জাগে খুশির বন্যা, আমি ভাইয়ের কাছে ভালোবাসার মায়াবী বাঁধন, আমি পরিজনের বুকে স্পন্দনের কম্পন। বাবা বা সুথি সুন্না হৃদ নাটোর থেকে, এখনও আমার সেই প্রশ্নের উত্তর তিনি দেননি, সেটা হচ্ছে তাকে কে কি নামে ডাকে। আচ্ছা হ্যালো ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমি অনেকদিন ধরে এফ এম শুনি কিন্তু কখনো মেসেজ করি নাই, আজকে প্রথম মেসেজ করলাম। দিনা আহসান ফ্রম রংপুর নীলফামারি, দিনা আপনাকে স্বাগত জানাচ্ছি, দিনে দিনে আপনি আসতে পারতেন, আপনি সন্ধ্যার পরে আসলেন। নিশি লিখেছেন ভাইয়া আমাদের কি জল ঢাকায় বাণিজ্য মেলা হচ্ছে, ওকে তোমাদের সবাইকে আসার নিমন্ত্রণ, ধন্যবাদ নিশি। আচ্ছা আছে আমাদের সঙ্গে মৈত্রী, ভাইয়া বাটন ফোনে এস এম এস কি আপনার কাছে যায় না, আমার এস এম এসগুলো পড়েন না কেন ভাইয়া? কই বন্ধু আসে তো, আপনি আগে লিখেছিলেন কি দেখি একটু আমি, কারণ একটু সময় লাগে বন্ধু, কারণটা হচ্ছে সবার এস এম এস পড়তে পড়তে একটু যেতে তো সময় লাগে। আচ্ছা তিনি প্রথমে লিখেছিলেন হচ্ছে বাবা মা দুজনই জব করে, এটা তো আমরা আগেও পেয়েছি। তিনি আরো লিখেছেন ভাই আমি জানি আপনি রিকোয়েস্টে গান প্লে করেন না, তারপর আপনার গাওয়া শিহরণ গানটা প্লে করবেন প্লিজ যদি প্লে লিস্টে থাকে আর কি। ওকে, বাটন ফোনটাই এখনই সার্চ করে শুনতে পাচ্ছি না। আচ্ছা আমার লাইফে এখন একটাই কষ্ট যে সিফাত ভাই আমার এসেন্স পড়ে, আহারে বন্ধু আমি কষ্ট দিতে চাই নাই, আচ্ছা আপনার এসেন্স সবগুলো পড়ে দিয়েছি আমি। আচ্ছা তিনি আরো লিখেছেন হচ্ছে সিফাত ভাই আমার এসএমএস পড়েন না, আগের এসএমএস গুলো পড়বেন। আচ্ছা আপনার সব এসএমএস আমি পড়ে দিয়েছি, এখন আর আশা করি কোনো কষ্ট নাই আপনার মনে, আপাতত তো কোনো কষ্ট নাই। আচ্ছা ভাইয়া আপনার সবগুলো গানের মধ্যে আপনার প্রিয় গান কোনটি? মাম্পি, মাম্পি এটা খুব কঠিন একটা প্রশ্ন আসলে, প্রত্যেকটা গান আমার প্রিয় দেখি আমি আসলে গাই, আমার ভালো না লাগলে আমি গাই না কোনো গান, আর ওরকমভাবে আসলে আমার এটা এটা ই করাটা টাফ। তবে এইটা ট্রু যে আপনি এখন থেকে বা সামনের বেশ কিছু, যেমন খুব রিসেন্ট টাইমে আমার একটা গান বেরোচ্ছে সেটা হচ্ছে কেন আমার হলো না, এটা মিউজিক কম্পোজিশন আমার কিন্তু গেয়েছেন হচ্ছে শেখ আলী,
এবং শুনতে পারেন আমার ইউটিউব থেকে। এবং এরপরে আরও যে যে গানগুলো আসছে সেগুলো নিঃসন্দেহে আপনাদের অনেক বেশি পরিমাণ ভালো লাগবে, কারণ একটা অন্য একটা ফ্লেভারে আপনারা চলে যাবেন, আমার ইচ্ছাটাই হচ্ছে এরকম। সো সেগুলো নিয়ে কাজ চলছে, আশা করি খুব শীঘ্রই আপনারা শুনতে পারবেন, দেখতে পারবেন, আমার ইউটিউব চ্যানেল বলেন বা ঢাকা এফএম এর প্লেলিস্ট বলেন, সব জায়গাতেই। এবং আমার সবগুলি আসলে যদি এক কথায় বলি মাম্পি, আমার আসলে সবগুলো গানই আমার খুব পছন্দের, এক একটা এক এক ফিলে আমার করা গানগুলো, এবং ভালো লাগে বিধেই আমি গানগুলো গাই। আদারওয়াইজ গানগুলো আমি লিখতামও না, গাইতামও না, মিউজিকও করতাম না। ঠিক আছে বন্ধু, তো আপনাকে ধন্যবাদ, আপনার প্রশ্নটা খুব সুন্দর ছিল। এক বন্ধু লিখেছে, ভাই আপনার ভয়েসটা দারুণ, প্রেমে পড়ে যাই। ও ধন্যবাদ। আর আচ্ছা, আরও লিখেছেন হচ্ছে, আপনাকে আমাদের বাসায় কালীগঞ্জে দাওয়াত রইল, চিটাংয়ে দাওয়াত মিষ্টি ভাইয়াকে, চটপটি খাই বাসায় রেডি করে আপনিও আসেন। ধন্যবাদ আপনাকে দাওয়াত দেওয়ার জন্য আমাকে। তবে এই মুহূর্তে তো আসতে পারছি না, কারণ আরও একটি ঘন্টা আছে, ওই ঘন্টায় তো আরও কথাবার্তা বলতে হবে আমার বন্ধুদের সঙ্গে, অনেক অনেক কথাবার্তা রয়ে গেছে সেগুলো পড়ব। তবে এই মুহূর্তে ভাঙ্গাপুরি গানটা শুনব। না না, ভাঙ্গাপুরি আসলে বাংলায় বললাম, গানটা হচ্ছে ব্রোকেন এঞ্জেল বাই আরাস। তো অবশ্যই শুনতে থাকুন, সঙ্গে থাকুন ঢাকা FM 90.4।

মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন, স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: জীবন কোনো উপন্যাস বা কবিতার পঙ্ককতি নয় কোনো নান্দনিক চিত্রকল্প। জীবন হলো নানা ঘাত প্রতিঘাতের ভেতর দিয়ে পার হওয়া এক বাস্তবতার সেতু, আর সেই সেতু পার হয়ে সত্যের ক্যানভাসে নিজের প্রতিচ্ছবির মুখোমুখি দাঁড়ানোর গোপন গল্পই আমাদের জীবন গল্প। জীবন গল্প প্রতিটি না বলা দীর্ঘশ্বাস আর প্রতিনিয়ত নিজের সাথে নিজের যুদ্ধের এক অজানা আখ্যান। শুনুন জীবন গল্প প্রতি বুধবার রাত 11টায়। আমি আরজে মুকুল থাকছি আপনাদের সাথে। জীবন গল্প, যার শেষটা কেউ জানে না।

0: আজ কা কিয়া প্ল্যান
1: টাইম চেক এখন সময় সন্ধ্যা সাতটা ঢাকা মেট্রো 9040

শেষ ঘন্টা শুরু হয়ে গেল, সিফাত আপনার সঙ্গে আছি। টেম্পারেচার মনে কিছুটা কমেছে, 29 ডিগ্রি এই মুহূর্তে ঢাকার কথা যদি বলি, এবং ফিলস লাইক 36, যেটা আমি আসার সময় 39 ছিল, এখন কিছুটা আসলে কমেছে, কিন্তু এটা খুব বেশি না। তারপরেও এখন আসলে আমাদের আমাদের দেশে আমার মনে হয় আমরা সবচেয়ে বেশি পরিমাণ এই কি বলে ওয়েদারের ব্যাপারটাকে ফিল করি, ঠিক আছে। কিছু কিছু দেশ আছে সবসময় ঠান্ডা, কিছু দেশ আছে সবসময় গরম, আর আমাদের দেশে আমরা ঠান্ডা গরম সবই পাই। অবশ্য শীতের আগমনী বার্তা কিন্তু অলরেডি চলে এসেছে, হয়তোবা এই গরমটার পরেই আমরা শীতটাকে আস্তে আস্তে উপভোগ করা শুরু করব বা অনুভব করা শুরু করব। তো দেখা যাক আসলে কি হয়। তো এই সময়গুলোতে আসলে মানুষ অসুস্থ হওয়ার সম্ভাবনাটা বা মানে আমরা বেশি দেখতে পাই যে অসুস্থ হয়, কারণটা হচ্ছে ওই যে হঠাৎ করে ওয়েদারটা চেঞ্জ হলে সেই ক্ষেত্রে আসলে নিজেকে মানিয়ে নেওয়া বা নিজের সাথে খাপ খাইয়ে নেওয়াটার জন্য একটু সময় তো লাগেই আসলে। আর এদিকে ফেসবুকের মাধ্যমে আমার যে বন্ধুরা আমার সঙ্গে যুক্ত হয়েছেন, জাওয়াদকে দেখতে পাচ্ছি। হাই সিবাদ ভাই, কেমন, আমার কি দেরি হয়ে গেল? না না একদম, প্রথমে আমি তো আপনি তো আমার আসার আমি আসার আগে আসলেন। ও আমার উপাধিটা মনে আছে কিভাবে, আপনি এতদিন পরে আসলে কিভাবে মনে থাকবে? মনে না থাকলে আমি বলে দিচ্ছি। আচ্ছা বলে দেন, উমের হ্যাঁ লিখেছে, সিয়াদ ভাইয়া সামনে গাওয়া আপনার গাওয়া কোনো নতুন গান আপনার শ্রোতা বন্ধুরা পেতে যাচ্ছে কি? অবশ্যই উমের রায়হান যদি বেঁচে থাকে অবশ্যই পাবেন, কারণ আমার ওটা একটা প্রফেশন মিউজিক করা। সো সেই ক্ষেত্রে প্রতিনিয়তই আমার চেষ্টা থাকে, হয়তো বা সময় লাগে, বাট কন্টিনিউ আপনি দেখবেন। যদি আপনি খবর রাখেন পেজ অ্যান্ড ইউটিউবে, তাহলে আপনি অবশ্যই দেখবেন যে না এটা কিন্তু একটা নির্দিষ্ট সময় পরপর কিন্তু আমার নতুন করে একটা গান আসতে থাকে। সো যদি সময় থাকে অবশ্যই শুনে ফেলবেন এবং শেয়ার করবেন বেশি বেশি করে। আরও আছেন আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপে, কারা আছেন হোয়াটসঅ্যাপে? আচ্ছা ভাইয়া, আমি অনেক দিন ধরে FM শুনি কিন্তু কখনো মেসেজ দেই নাই, আজকে প্রথম মেসেজ দিলাম। দিনা আফসানা ফ্রম রংপুর নীলফামারী। দিনার SMS তো মনে পড়লাম আমরা, নাকি এখন আপনি হোয়াটসঅ্যাপে এসেছেন? না ওকে, তো এতদিন আসলে দিলেন না কেন বলেন তো? কি অভিমান ছিল আমার প্রতি, একটু জানালে ভালো হয় আর কি। আচ্ছা, আরেক বন্ধু ডিটেলস জানতে চাচ্ছিলেন, CV অনলাইন দিব নাকি? আপনি যেভাবে খুশি দিতে পারেন, অনলাইন অফলাইন যে কোনোভাবে। আচ্ছা এখানে আছেন আমাদের সঙ্গে, কেমন আছো ভাই তুমি আর বাকিরা? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি, অনেকদিন পর চলে এলাম রংপুর থেকে আমাদের সুজন মাঝি। সুজন মাঝি এত বছর পরে, আরে বাবারে, কোথায় থাকেন আপনি এখন বলেন তো? সুজন মাঝি এইভাবে হারিয়ে গেলেন কেন, কাহিনী কি? জানতাম অবশ্য যে হারিয়ে যাবেন, এরকম বন্ধুরা এরকম বলে আর কি, যে না আমি আছি কখনো যাবো না কখনো যাবো না, তা অনেক বন্ধুরাই আছে এরকম, তারপরে হারিয়ে যায়, হয়তো বা ব্যস্ততার কারণে হারিয়ে যায়। সো আমি নেগেটিভভাবে নিই না, তবে পজিটিভভাবে বুঝতে চাইলে আমি আসলে আমার বন্ধুদের চাই, আরও বেশি বেশি করে চাই। এখানে আছেন আমাদের বন্ধু, কি লিখেছেন দেখি একটু আমরা। সিয়াদ ভাই কেমন আছো? আমি নীলা, অনেকদিন পর যুক্ত হলাম, থাকবো শেষ পর্যন্ত, ওকে ধন্যবাদ। এখানে লিখেছেন আমাদের সালিহুর, নিতু আপা আমাকে একটা গুড নিউজ বলি। হ্যাঁ নিতু আপা আপনাকে একটা গুড নিউজ বলি। আচ্ছা, আমি আপনাদের ট্রেনিং করেছি 2017 সালে, আপনাদের ওখানকার আচ্ছা রশিদ ভাই মাহবুব ভাই তাদেরও পরিচিত তিনি আর কি, ওনারা আপনাকে আমার বিষয়ে বিস্তারিত জানাই দিবে, ওকে ঠিক আছে। অনন্যা ঐশী লিখেছে, 7:09 আমার এসএমএস প্যাক শেষ হয়ে যাবে, প্লেলিস্টে থাকলে অ্যালান ওয়াকারের হু আই এম গানটা প্লে করেন। এটা আসলে বলার দরকার নেই অনন্যা ঐশী, প্লেলিস্টে যদি থাকে অবশ্যই প্লে হবে, এটা না বললেও প্লে হবে, টোন পারি যদি থাকে অবশ্যই প্লে হয়ে যাবে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এখানে লিখেছেন হালিমা রংপুর থেকে, ভাইয়া ওরা এখনো ছোট্ট ভালোভাবে বুঝে না, হ্যাঁ এই জন্যই আসলে বলি নাই তেমন কিছু, আমার কাছে থাকলে দুষ্টামি করে বেশি, আপনাকে বেশি ভালোবাসে এই জন্য। আচ্ছা, এবং নিরাপদ মনে করে, বাচ্চারা কিন্তু দুষ্টামি তখন আরও বেশি করে যায় যখন এমনি তো ওরা নিজেকে নিরাপদই মনে করে, কিন্তু তারপরে আবার যখন ওই যে নিজের খালা ফুফু মা বাবা তাদের সামনে একটু বেশি নিরাপদ মনে করে, তখন একটু বেশি বেশি লাভ দেয় আর কি, ঠিক আছে। আচ্ছা ভাইয়া থ্যাংকস, গানটা অনেক সুন্দর হয়েছে, থ্যাংক ইউ আমাদের এই বন্ধুকে হালিমাকে। আচ্ছা ভাইয়া, ছোটবেলা সবচেয়ে ভালো লাগতো, আচ্ছা ভালো লাগতো গরমের রাতে যখন কারেন্ট চলে যেত, আমার ভাই বোন বাইরে গিয়ে লুকোচুরি খেলতাম, ভয়ও লাগতো, হঠাৎ কারেন্ট আসতো, খেলা শেষ পড়তে বসা লাগতো, তখন কারেন্ট আসাটা বিরক্তিকর লাগতো। তমা তমা একদম আপনি আমাকে নস্টালজিক করে ফেললেন, এটা আমারও জীবনের ঘটনা, আমারও এই যে আমাদের তোমার কথা একটু আগে বলছিলাম যে তোমার সাথে অনেক কিছু আসলে মিলে যায়, তো এটা আসলে আমারও ছোটবেলার গল্প। কারেন্ট চলে গেলে সন্ধ্যা থেকে যদি কারেন্ট চলে যেত, একদম সাথে সাথে সব বাইরে অথবা ছাদে, মানে যে কোনো ধরনের যে কানামাছি খেলা, লুকোচুরি খেলা, কত কত খেলা যে হতো, আবার কারেন্ট চলে আসতো, ও এরকম একটা শব্দ হয়ে এটা একটা হতো, এটা একটা মজার ব্যাপার যে যখন কারেন্ট চলে যেত তখন একটা শব্দ হতো, মানে আপনি ধরেন আপনার বাসা থেকে, আপনি যেমন আমি আমার বাসা থেকে আমি শুনতে যাই হো, মানে কারেন্ট চলে গেছে আর কি। তারপরে যখন আর কি সবাই সবার মতো ব্যস্ত, কেউ কেউ গল্প নিয়ে ব্যস্ত, কেউ খেলা নিয়ে ব্যস্ত,
তো তারপর দেখা গেছে যখন আবার কারেন্ট চলে আসতো তখন আবার ও এরকম একটা শব্দ সবাই একসাথে আর কি বাইরে থেকে শব্দটা আসতো, তো আমারও মনে পড়ে গেল। থ্যাংক ইউ তোমা নস্টালজি করে দেওয়ার জন্য। আছেন আমাদের সঙ্গে জানেন ভাইয়া আজ কি করছে, করেছি আমার ছোট ভাইয়ের সাথে, আমাকে বলেছে বোন আমার মাথা ন্যাড়া করে দিতে পারবি, আমি বললাম হ্যাঁ পারবো ভাইয়া। প্রথমে ন্যাড়া করে দিয়েছি, আমার ছোট ভাইকে ন্যাড়া করে দেওয়ার পরে ওকে বললাম তুই চোখ বন্ধ কর, সে চোখ বন্ধ করে তারপরে তার একটা ভুরু ন্যাড়া করে দিলাম, তো তারপর দৌড় দিয়েছে। আহারে বন্ধু, এটা তো মানে খুব ভয়ঙ্কর একটা কাজ করে ফেলেছেন, ঠিক হয় না এটা আসলে। আপনি দুষ্টমি করতে পারতেন কিন্তু এই যে ভ্রুটা যে কেটে ফেলেন এখন তাকে অন্যরকম লাগবে না, এখন এটা যতদিন না উঠবে তিনি লজ্জায় কোনো মানে কোথাও বেরোতে পারবে না। সো ফান করেন ঠিক আছে, প্রথমটা ঠিকই ছিল কিন্তু ফান করেন, কিন্তু এমন কোনো ফান করা যাবে না যেটার জন্য আসলে আরেকজন অনেক বেশি পরিমাণ লজ্জিত হয় বা আরেকজনের বাইরে যাওয়া বন্ধ হয়ে যায়, আরেকজন আসলে নিজেকে শো করতে চায় না, এটা যদি হয় তাহলে কিন্তু এটা আসলে কষ্টদায়ক একটা বিষয়। যাক পরের বার থেকে খেয়াল রাখবেন। এখন কেমন লাগছে আসলে, একটা বুড়ো আছে আরেকটা নাই, হাসছি তার মানে এই না কিন্তু যে আমি ফানি চিন্তা করে আসছি, আমি তার কষ্ট চিন্তা করে আমার কষ্টিত হচ্ছে আর কি। মাহির আছেন আমাদের সঙ্গে রংপুর থেকে, আরও আছেন ধন্যবাদ ভাইয়া গান গাওয়ার জন্য সিলেট থেকে হালিমা, হালিমা ধন্যবাদ আপনাকে। আছেন আমাদের সঙ্গে, আচ্ছা তোমরা সবাই গরমে থাকো, আমরা রংপুরের লোকেরা বৃষ্টি বিলাস করছি অন্তু। আচ্ছা করেন, আমরা আবার যখন বৃষ্টিতে ছিলাম রংপুরের মানুষ তখন পুড়ে যাচ্ছিল গরমে। আচ্ছা মুরাদ খান ভাইয়া ভালো আছো ভাইয়া, আপনার কি বিয়ে হয়নি কেন, এটা দিয়ে কি করবেন, খাবেন বিয়ে আবার। আচ্ছা এখানে আছেন আমাদের বন্ধু ভাইয়া নুসাইবা, ভাইয়া কি করেন, এই তো বসে বসে চা খাচ্ছি আর কি করবো, আরে কথা বলছি আর কি করবো। আচ্ছা লিখেছেন ভাইয়া কেমন আছো, আমি রিহান সিলেট থেকে আজকে ফার্স্ট এসএমএস করলাম, ওকেই। আচ্ছা এবার সুথির আমরা কথাটা পেয়েছি, সুথি সুন্না রিদ, তাকে আসলে সবাই সুথি বলে ডাকে, সুথি সুন্না সুথি বলে ডাকে কিন্তু আমার বাবা আমাকে রিদ বলে ডাকে। আচ্ছা দুইটাই সুন্দর নাম, কিন্তু সুথি যদি আমি একদম খুব শুদ্ধভাবে বলতে তাহলে সুথি হবে কারণ চন্দ্রবিন্দু আছে ওইখানে। আচ্ছা যাক আপনার সবগুলো নামই সুন্দর, দুইটা নাম তো আরও সুন্দর। আচ্ছা ভাইয়া আপনি আমার মেসেজগুলো পড়লেন না, আমার অনেক মন খারাপ লাগছে, কি বলেন কোন বন্ধু এটা, রংপুর থেকে আমাদের বন্ধু মিম আপনার এসএমএস আমি পড়ি নাই, কি কষ্ট আমার ভাইয়া। আমি একজনকে সেকেন্ড টাইমার, আচ্ছা অনেক হার্ড টাইম যাচ্ছে আমার, সমাজের মানুষ অনেক কথা বলে, আমার জন্য দোয়া করবেন একটু ভাইয়া। আর্জেন্টিনার সম্পর্কে কি সাম্প্রতিক ঘটনা পানি শুকিয়ে যাওয়া নিয়ে আপনার মতামত কি, বুঝি নাই সাম্প্রতিক ঘটনা পানি শুকিয়ে যাওয়া নিয়ে, বুঝি নাই আমি ব্যাপারটা ভাইয়া। আমার মেসেজ আপনি পড়েছেন কি, এই যে এখন পড়লাম, অনেক মন খারাপ আছে, মন খারাপ করবেন না বন্ধু, সমাজের মানুষ, সমাজ নিয়েই তো আমাদের আসলে বাস করতে হয়, তবে সমাজের সব কথা যদি আপনি আসলে নিতে যান তাহলে তো আপনার সারা জীবন কোনো নিজের কোনো কাজ করা হবে না, খালি আপনি এটা নিয়ে রিসার্চ করবেন যে সমাজ এই কথা কেন বললো আমাকে, সমাজ কি করলো কেন বললো, এইভাবে বলা ঠিক হয় না ওইভাবে, আপনি সমাজ তখন আলাদাভাবে ঠিক করার জন্য একটা চেষ্টা করবেন। তো আমি আপনাকে বলবো আপনি নিজেকে নিজে গড়ার চেষ্টা করেন, নিজেকে একজন ভালো মানুষ, একজন স্ট্রং মানুষ হিসেবে বানানোর চেষ্টা করেন, সমাজ এমনি তার ফিডব্যাক চেঞ্জ করবে। আর আপনি যদি সমাজ চেঞ্জ করতে যান মানে আর কি কথা বলে অ্যাটলিস্ট, তখন কিন্তু এটা চেঞ্জ হবে না ঠিক আছে। তো সব কথা শুনবেন না, অবশ্যই সমাজ নিয়ে আমাদের চলতে হবে, কিন্তু যদি শুধু সমাজের কথাই আপনি শুনতে থাকেন আসলে তাহলে আসলে আপনার কিছু করা হবে না। তো সেই ক্ষেত্রে এটা নিয়ে মন খারাপ করার কোনো কিছু নেই, আপনি নিজে জানেন না যে আপনি কেমন, সো আপনি যদি নিজেকে ভালো মনে করেন যে না আমি ভালো, তাহলে সেই ক্ষেত্রে আপনার সামনের কাজগুলো আপনি ভালো ভালো কাজের জন্য চেষ্টা করে যাবেন এবং কখনো না কখনো হঠাৎ করে আপনি সাকসেস পেয়ে যাবেন। সাকসেস কখনো বলে কয়ে আসে না, বিফলতাও না, তো দুইটাই হচ্ছে মানে মরিচিকার মতো আর কি, যে কোনো সময় চলে আসতে পারে। তো আপনি আপনার জায়গা থেকে স্ট্রেট থাকবেন, স্ট্রেট থাকলে বিষয়টা কি হবে, যদি আপনি বিফল হন আপনি বলতে পারবেন যে না ফাইন আমি চেষ্টা করেছি কিন্তু হয়নি, আর যদি সফল হন তখন এটা বলতে পারবেন যে আমি চেষ্টা করেছি বিধায় আমাকে সফলতা দেওয়া হয়েছে বা আমি সফলতা পেয়েছি সৃষ্টিকর্তার কাছ থেকে, ঠিক আছে এটা হচ্ছে মূলত বিষয়। ইলিয়াস খটখটিয়া থেকে সিবাদ ভাই আপনি মোট কতগুলো গান গেয়েছেন, আপনি লিখিত গান কটি, আমি আসলে ওইভাবে না গুনি নাই, ভালো কথা মনে করেছেন, তবে পরে একদিন গুনে হয়তো বা ট্রাই করবো ঠিক আছে। তবে এই মুহূর্তে গানে চলে যাই, হাবিব ওয়াহিদের গান মন ঘুমায় রে, তার কণ্ঠেই শুনতে থাকুন, সঙ্গে থাকুন।

আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপিফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বার আইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বার আইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা এফএম 90.4।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

কিছু কিছু কথা, আমার পছন্দের দুজন শিল্পীর একসঙ্গে আর কি এটা একটা গান, সেটা হচ্ছে অরিজিৎ সিং অ্যান্ড কৌশিকী চক্রবর্তী। এবং অরিজিৎ সিংকে তো আমরা সবাই চিনি, কৌশিকী চক্রবর্তী সম্পর্কে যদি বলি, তিনি হচ্ছেন শ্রদ্ধেয় অজয় চক্রবর্তীর মেয়ে এবং তার বাবাও একজন খুব ক্লাসিক্যাল একজন সিঙ্গার এবং অসাধারণ তার কিছু গান রয়েছে। এবং আমি যদি ব্যক্তিগতভাবে বলি, তারা যখন কথা বলে, স্পেশালি কৌশিকী ইভেন দো অজয় চক্রবর্তী, আমার কাছে মনে হয় কি যে তারা আসলে গান করছেন। এই ক্লাসিক্যাল সিঙ্গার এবং আগের যেই সিঙ্গারগুলো আছেন তাদের এটা একটা ব্যাপার, তার খুব বেশি পরিমাণ নমনীয়। এখনকার অনেকেই আছেন, মানে আমি বলতে চাচ্ছি হচ্ছে যে যারা একটা দীর্ঘ সময় অনেকগুলো গান আমাদেরকে উপহার দিয়েছেন তাদের নিয়ে। তো এই অরিজিৎ সিং অ্যান্ড কৌশিকী চক্রবর্তী দুজনের মিলিতভাবে যে এই যে ডুয়েট ভয়েস, এই গানটি কিছু কিছু কথা, এটা আমার একদম প্রথম থেকেই খুব বেশি পরিমাণ পছন্দের একটা গান, খুব ডিফারেন্ট স্টাইলের একটা গান এবং খুবই ভালো লাগে গানটা আমার। আর আপনাদের সঙ্গে আমিও শুনে ফেললাম এবং আপনি শুনছেন ঢাকা FM 90.4, যেখানে সিফাত আপনার সঙ্গে আছে ঢাকা মেট্রো 9040 নিয়ে। একেবারে শেষের দিকে চলে যাচ্ছে আমরা আস্তে আস্তে, কিন্তু অবশ্যই কিছু কথাবার্তা পড়বো, তারপরে না হয় বিদায় নিয়ে তারপরে বিদায় নিব, বিদায় নিয়ে তারপরে বিদায় নিব, ঠিক আছে? ওই যে অনেকটা ওরকম আজ যাচ্ছি কিন্তু যাচ্ছি না। এনিওয়ে, আমার বন্ধুরা, আপনাদেরকে আমি বলতে চাই যে আপনারা কিন্তু অবশ্যই অ্যাপটা ডাউনলোড করে নিতে পারেন এবং আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু আপনি আমাদের বিভিন্ন শোগুলো পাবেন, সেগুলো বেশি করে শেয়ার করতে পারেন, ফেসবুক থেকেও বেশি বেশি করে শেয়ার করবেন। এটা শুধু বলার জন্য বলছি না, এটা করলে আমরা অনেক বেশি পরিমাণ খুশি হব, কারণ আমাদের বাকি বন্ধুদের কাছেও বা বাকি যারা যারা শ্রোতা বা দর্শক আছেন তাদের কাছেও যেন এই কাজগুলো পৌঁছায়, এটার জন্য আপনাদের অবশ্যই সহযোগিতার প্রয়োজন পড়বে। আমাদের দিনা যে আছেন, দিনা হচ্ছেন দিনা হাসান, তিনি আসলে মনে করেছিলেন আমি তারটা পড়িনি, কিন্তু আমি দুইবার পড়ে দিয়েছি, যাক এখন দিনার মনটা একটু ভালো, দেখলাম একটু হাসি খুশিভাবে আছে, ভালো লাগছে দিনা, থ্যাংক ইউ ভেরি মাচ। তবে আমি আমার সকল বন্ধুকে একটু অনুরোধ করতে চাইবো যে মানে আমরা যখন শো করি, স্পেশালি আমি যদি বলি, 5টা থেকে 8টা পর্যন্ত যখন শো করছি তখন আসলে সব পুরো শোয়ের ভিতরেই আপনাদের আসলে কখনো না কখনো আমার SMS পড়ার একটা সুযোগ থাকে। এখন সবার SMS তো আর প্রথমেই আমি পড়তে পারবো না বা একই সময়ে পড়া সম্ভব নয়, এই জন্য একটু সময় লেগে যায়, আর সময় লাগাটাও স্বাভাবিক, এই জন্যই শোটা 3 ঘন্টার, অদারওয়াইজ 5 মিনিটের হতো শো, যে 5 মিনিটে সব পড়ে টোরে বাসায় চলে গেছে, আপনিও বন্ধ করে ঘুমিয়ে গেছেন। তো আশা করি যে বন্ধুরা এই যে ব্যাপারটা বুঝবেন এবং অভিমান করবেন না, রাগ করবেন না এবং এই ব্যাপারগুলা খুব ক্লিয়ারলি বোঝার চেষ্টা করবেন, অবশ্যই পড়ার চেষ্টা থাকে, অনেক সময় সময়ের কারণে হয় না। তবে আমার একেবারে শোয়ের শেষ পর্যন্ত আমার যে বন্ধুদের মজার কথাগুলো আছে সেই কথাগুলো পড়ার একটা ইচ্ছা কিন্তু থাকে, আমি নিজেই অনেক কিউরিয়াস থাকি। এনিওয়ে, আমার সঙ্গে যারা যারা আছেন এখানে, আমাদের বন্ধু আছেন, কী লিখেছেন বন্ধু, লিখেছে ভাইয়া জানেন ছোটবেলায় রমজানে আসার পর, রমজান আসার পরে যখন সবাই তারাবির নামাজ পড়তো তখন আমরা বাইরে খেলতাম, আচ্ছা, আর যখন রমজান শেষ হয়ে যেত তখন আবার পড়া শুরু হয়ে যেত যারা, আচ্ছা ওকে, এটাও মিলে গেল তো, আচ্ছা আমাদের সবারই মনে হয় এই জিনিসগুলো মিলে যায়, তাই না? আচ্ছা, তিনি লিখেছেন যে আইসক্রিম খুব পছন্দ, প্রতিদিন ক্লাস শেষে নিজের টাকায় আইসক্রিম খেতে খেতে আমার টাকা প্রায় শেষ হয়ে গেল, তাই ভাবছি একটা প্রেম করব যেন মাগনা টাকায় খেতে পারি, যারা যারা, কিন্তু এটা তো মাগনা হবে না, যিনি আপনাকে আইসক্রিম খাওয়াবেন তার অধিকারও জন্মে যাবে আপনার প্রতি, এবং তিনি ধরেন একটা 20 টাকা দামের আইসক্রিম খাওয়াবে, 20 টাকার অধিকার জাগাবেন, এটা কি আপনার ভালো লাগবে? আর এখন যেটা খাচ্ছেন এটাও কি নিজের টাকা না বাবা মার? তো বাবা মার টাকা নিজের টাকাই অবশ্য। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় আইসক্রিম খাওয়ার জন্য এই ধরনের একটা পরিকল্পনা এটা মনে হয় খুব একটা ভালো পরিকল্পনা হবে না যারা, কারণ সে আইসক্রিম খাইয়ে তখন বলবে যে আমি তো তোমাকে অনেক আইসক্রিম খেয়েছি, আমার এই অধিকার ফিরিয়ে দাও, তখন আপনি কোথায় যাবেন, কী করবেন? তো যারা যেভাবে খাচ্ছেন আপাতত বাবা মার টাকা খরচ করে খান সেটাই খান, এবং আমি নিজেও আইসক্রিম খুব পছন্দ করি, আমার ঠান্ডা লাগলেও অনেক সময় আমি আইসক্রিম খাই, যদি এটা ঠিক না, আবার এটা ফলো করতে যাবেন না অবশ্যই, আর চকলেটও খুব পছন্দ করি, সো মিল আছে, এগুলোতে মিল আছে। এবং আমার একটা জিনিস মনে পড়লো আপনার এই ঘটনা থেকে, যে এরকম আমাদের হতো যে একদম ছোট, যখন একদম ছোট মানে মোটামুটি বুঝি, তখন এরকম যখন আর কি সবাই তারাবি পড়তে চলে যেত তখন আমরা সবাই বসে, আমাদের একটা মাঠ ছিল আর কি বাড়ির কাছাকাছি, তো ওই মাঠের ভিতরে সবাই বসে আমরা আসলে ওই যে আগুন পোহায় না ওরকম, তখন শীতের দিনে রমজান ছিল, আগুন পোহাতাম, তারপর যখন সবার মানে সময় হয়ে যেত সবাই আবার জায়গা মতো চলে আসতাম, বাসায় চলে আসতাম, তারপরে যথাসময়ে যে যা জায়গায় চলে যেত। সো এই স্মৃতিগুলো আসলে, এই স্মৃতিগুলি আমাদের মনে রয়ে যায় এবং এই স্মৃতিগুলি আমাদের কোনো না কোনোভাবে আমাদের আনন্দের, আমাদের ভালো থাকার একটা কারণ। তো এই স্মৃতিগুলোকে সবসময় রাখবেন মনের ভিতরে, যখনই মন খারাপের স্মৃতি মনে পড়বে তখনই এই স্মৃতিগুলো মনে করবেন যে না, আমরা এত সুন্দর একটা সময় কাটিয়েছি, এত সুন্দর একটা সময় আমাদের জীবনে ছিল, এবং এখনকার সময়টাও সুন্দর, এটা আপনি বুঝবেন আরও 5 বছর 10 বছর পরে যে, এবং এর মানে কি জানেন, পৃথিবীতে প্রতিটা সময় আসলে সুন্দর, এটা আমরা এক এক সময় এক একভাবে উপলব্ধি করি, এটা হচ্ছে একটা বিষয়। সো কোনো সময়ই খারাপ না। আর যদি বলেন যে ভাইয়া তারপর তো অনেকে আছে অনেক কষ্টে থাকে, নিঃসন্দেহে অনেক কষ্ট থাকে, তারও একটা পরীক্ষা থাকে, এবং সেই কষ্টের পরে সুখ আসারও একটা সম্ভাবনা থাকে। তো সুখ হচ্ছে কি মানে, এটা খুবই অল্প সময়ের, মরিচিকা
আর ধরেন সুখ যদি লং টাইমও থাকে দেখবেন যে হঠাৎ করে যদি একটু কষ্ট চলে আসে না মনে হয় কি এইটাই সবচেয়ে বড় কষ্ট, এইটা ছাড়া আমার জীবন আর কোনোদিন সুখী ছিল না। তো এটা হচ্ছে আমাদের নিজেদের থটস, আমাদের নিজেদের চিন্তাভাবনা। তো আপনি যেভাবে চিন্তা করবেন জীবনকে, যেভাবে সুন্দরভাবে আপনার পথটাকে চিন্তা করবেন, আপনার পথটা ঠিক সেরকমই হবে। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ জাহারা আপনাকে এত সুন্দর স্মৃতি শেয়ার করার জন্য। আচ্ছা তবে ভাই আমি আপনাদের এই

চরিত্র সহ যদি একটু দিতেন অ্যান্ড প্রোফাইল পিকচার। আচ্ছা আমি আপনাকে লিঙ্ক অবশ্যই পাঠিয়ে দেবো, এটা হচ্ছে আমাদের বন্ধু দিনাই তো নাকি? হ্যাঁ দিনা, আমাদের দিনা আসান। দিনা আপনাকে আমি অবশ্যই লিঙ্কটা পাঠিয়ে, আমাদের যে ঢাকা এফএম 90.4 এর যে লিঙ্কটা আছে মানে পেজের অ্যাড্রেসটা আছে সেটা আমি অবশ্যই আপনাকে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করছি, এবং আপনি সেখানে কিন্তু অবশ্যই লাইক এবং ফলো দিয়ে যুক্ত হয়ে যেতে পারেন আমাদের সঙ্গে, এবং সেখানে কমেন্ট আকারও আপনার কথা দিতে পারেন। ইতোমধ্যে আপনি পেয়েও গেছেন আশা করি আমাদের এই লিঙ্কটা। আর ফেসবুকের মধ্যে আমার বন্ধুরা ছিলেন, লিখেছেন আমার পেজটা আচ্ছা করতে চাইলে, আচ্ছা তিনি অফার করেছেন কষ্ট করে ফলো করতে বলবেন না, এটা তো আসলে আপনি টাকা দেন, তাহলে টাকা ছাড়া কেমনে বলবো? এটা হচ্ছে আমাদের বন্ধু, যাক বন্ধু এটা তো এমনি বলা যায় না আসলে, এটাকে বলা যায়। আচ্ছা উমের রায়হান লিখেছেন, সিয়াদ ভাইয়া আচ্ছা এটা আমরা পড়েছিলাম যে আপনার গাওয়া কোনো নতুন গান আসছে কিনা, আমি কিন্তু অনেক কথা বলে ফেললাম এর মধ্যেই, অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা একটা মজার কথা আমি শেয়ার করতে চাই, যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে মশার ব্যাপারে। হ্যাঁ আপনি খেয়াল করবেন যে একসাথে 5-10 জন বসে থাকে, মশা কামড়ায় ঠিক 2 জন একজনকে, অনেক বেশি হয়তো বা সবাইকে কামড়ায় কিন্তু 2-1 জনকে অনেক বেশি কামড়ায়, মনে হয় যে আরে আমাকে তো মশাই ধরলো না, ওকে এত খাচ্ছে কেন, অথবা ও মিথ্যা কথা বলছে, এরকম একটা বিষয়। কিন্তু এক গবেষণায় কিন্তু দেখা গেছে আর কি, নিউজে পড়ছিলাম যে একজন মানে গবেষণা দেখা গেছে যে আসলে কিছু ব্লাড গ্রুপ আছে, যেই ব্লাড গ্রুপগুলোর ভিতরে রক্ত মানে মশার ইন্টারেস্ট একটু বেশি থাকে, যেমন ধরেন ও গ্রুপের যারা আছে আর কি তাদেরকে নাকি রক্তের গ্রুপ মানে খুব পছন্দ করে আর কি। ও যদি বলি তাহলে হচ্ছে ও গ্রুপের রক্ত যাদের শরীরে রয়েছে তাদের বেশি কামড় দিয়ে থাকে মশা, এবং কিছু গবেষণায় কিন্তু দেখা গেছে যে ও এ এবং বি ব্লাড গ্রুপের 3 জন ব্যক্তিকে আর কি রাখা হয়েছিল একসাথে, কিছুক্ষণ পর দেখা গেল যে মশা শুধু ও ব্লাড গ্রুপের ব্যক্তিকেই কামড় দিচ্ছে, এমনকি কিছু ক্ষেত্রে ওই এই একই মশা ও ব্লাড গ্রুপের মানুষেরকে মানে আর কি 2-3 বার করে কামড় দিচ্ছে, কিন্তু পাশে যে বসা আছে বি তারপরে এ তাদের খুব একটা পাত্তা দিচ্ছে না, আবার তাদেরটা মানে তাদের কামড়ই দিচ্ছে না, তো একটা মজার ব্যাপার। কিন্তু যাদের ও গ্রুপ আছে তারা একটু সাবধানে থাকবেন আর কি। আচ্ছা তো আরেকটা মানে ব্যাপার আছে এখানে, অনেক ধরনের ধরেন বিভিন্ন গবেষণা তো হয় এগুলো নিয়ে, আবার কিছু কিছু মানুষের ত্বক থেকে কিন্তু এক ধরনের কেমিক্যাল সিগন্যাল নিঃসৃত হয় যেটা আসলে মশার ব্লাড গ্রুপ শনাক্ত করতে সাহায্য করে, এবং মানে প্রশ্নটা আসতেই পারতো আপনার যে ও কিভাবে বুঝে না কামড় দিয়ে যে এটা ও গ্রুপ না বি গ্রুপ, বুঝে এই জন্য এই কথাটা বলা যে কিছু কিছু এক ধরনের কেমিক্যাল সিগন্যাল নিঃসৃত হয় এবং সেই কারণে ওরা এটা বুঝতে পারে, এবং এই ধরনের ব্যক্তিদেরকে বলা হয় হচ্ছে সিক্রেটর্স। সিক্রেটর্স কেউ যদি কামড়টা এখন মানে মশা যদি কামড়া কোনো ব্যক্তি বলবেন যে আপনি সিক্রেটর্স। আচ্ছা তো সাধারণত মশা এই ধরনের মানুষকে কামড় দিয়ে থাকে বেশি, এবং শরীরের তাপমাত্রার একটা ব্যাপার আছে যে মশা উষ্ণতা খুব বেশি পছন্দ করে, তাই যাদের হাত পা তুলনামূলকভাবে একটু গরম থাকে তাদের মশা বেশি কামড়াতে পছন্দ করে। মশার অ্যান্টেনার এক ধরনের কিন্তু বিশেষ হিট সেন্সর থাকে, আর এর সাহায্যে মশা সহজেই মানুষের শরীরের তাপমাত্রা কিন্তু অনুভব করতে পারে, মানে এত ক্ষুদ্র একটা প্রাণী বা পোকাই বলবো, তারপরও দেখেন যে ওর মধ্যে আসলে কত ধরনের মানে কোয়ালিটি আছে যেটা আপনারা আমার মধ্যে নাই। অবশ্য আমরা সব মশা আমরা তো কামড়াই না কাউকে, আর আমরা এত অল্প সময়ও বাঁচি না, মানে সৃষ্টিকর্তা আমাদের আরও বেশি সময় বাঁচার তৌফিক দিয়েছেন। আচ্ছা ইভেন প্রেগনেন্ট ওমেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই মশার আসলে একটা অ্যাট্রাকশন বেশি থাকে, তো আসলে সবাই একটু সাবধানে থাকার চেষ্টা করবেন, এটা আসলে কোনো ব্লাড গ্রুপ বা টেম্পারেচার এটার জন্য বলছি না, সবার জন্যই বলছি আর কি, যে রাত্রেবেলা ঘুমানোর সময় মশারি খাটিয়ে ঘুমাবেন, বা যেই মশাকে তাড়ানোর জন্য যত ব্যবস্থা করা যায় সব ব্যবস্থা করে নিরাপদে ঘুমানোর চেষ্টা করবেন, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে আমাদের পরিবেশ পরিস্থিতি, আমাদের বাড়ির আশেপাশে আমাদের উঠোন আমাদের এলাকা এই জায়গাগুলো আমাদেরই দায়িত্ব, আসলে এই জায়গাগুলো আমাদের নিজেদেরই পরিষ্কার রাখতে হবে। আমরা যদি পানি জমতে দেই দেখবেন যে ওইখান থেকে মশা হবে, আপনি বলবেন যে আরে ধুর ওই জায়গায় পানি জমেছে তা আমার কি, তো ওই মশাটা তো উঠে ওই জায়গায় থাকবে না, তো ওই মশাটা তো উঠে আপনার ঘরে আসবে, আপনার বেবিকে কামড়াবে, আপনার মাকে কামড় দিবে, অথবা আপনার বাবাকে কামড় দিবে, আপনার ভাই বোন তাদের কামড় দিবে, তারা অসুস্থ হবে, সেটা নিশ্চয়ই আপনার সাথে যুক্ত, তাই না? তো ওই চিন্তা করে আপনি সবসময় আপনার পরিবেশটাকে সুন্দর রাখবেন। পরিবেশটাকে সুন্দর রাখলে কি হয়, বাইরে থেকেও যদি কখনো কেউ যায় তখন তিনিও একটা বুঝে যান এই মানুষটা আসলে খুবই রুচিসম্মত, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, তার এই সুন্দরভাবে এই ফুটিয়ে তোলাটা দেখেই কিন্তু বোঝা যায়। সো ব্যাপার আছে এদিকে, আশা করি এটা খুব কঠিন কোনো কাজ না। আচ্ছা এদিকে আমাদের আরেকজন বন্ধু, আমাদের বন্ধু লিখেছিলেন যে আফজাল হোসেন, সম্ভবত আফজাল লিখেছিলেন না কে লিখলেন একটা যে কক্সবাজারে এখন বৃষ্টি হচ্ছে বা মেঘলা মেঘলা আকাশ, তো বৃষ্টির গান আসলে চাচ্ছিলেন শুনতে, তো বৃষ্টির গান আমার প্লেলিস্টে কিন্তু আছে, ঠিক আছে? আর সুজন মাঝি কি লিখেছিল দেখি একটু, লিখেছে সুজন মাঝি, ভাই আমি হারাই নাই তো, আমি চেষ্টা করি আড্ডা দেওয়ার জন্য রেগুলারলি, বাট কিছু কারণে হয় না বা পারি না, আর আমি অনেক বছর পর কই আসলাম, আমার মনে হয় লাস্ট 2-1 মাস আগেই কথা বলো, 2-1 মাস।

যদি দুই মাসও চিন্তা করেন তারপরে তো মোটামুটি একটা করে শো চিন্তা করলেও তো আটটা শো হয়ে গেছে, আটটা শোতে আপনাকে পাইনি, সো ব্যাপার আছে না একটা। আচ্ছা এখানে আছেন আরও অনেক বন্ধুরা আছেন আসলে, তবে এই মুহূর্তে আমার মনে আমার এক বন্ধু বলেছিলেন যে কক্সবাজারে আসলে মেঘলা মেঘলা আকাশ, তো একটা বৃষ্টির গান হলে কেমন হয় আপনার প্লে লিস্টে যদি থাকে। আমার প্লে লিস্টে আছে এবং আমি আসলে এই বৃষ্টি টাইপের এই গানটা, বৃষ্টির ওই গানটাই আমি আসলে প্লে করবো এখন। ফোর্থ ফিচারিং কনার গান বর্ষা, এই গানটা আমরা শুনবো। তবে কিছুক্ষণ পরে বিদায় নেওয়ার জন্য আরও একবার আসবো, নো মোর কমেন্ট অ্যান্ড SMS, আবার আগামী আড্ডায় যখন আগামী রবিবার ইনশাল্লাহ সবকিছু ঠিকঠাক থাকলে চক্কর বক্কর বাচ্চাতে জয়েন করবো দুপুর দুইটায়, তখন অনেক অনেক অনেক অনেক অনেক কথা হবে, ঠিক আছে? তো আর যাদের আজকে অনেক বন্ধুর মন খারাপ ছিল, মন খারাপ করে থাকবেন না, মনের উপর নিয়ন্ত্রণ আপনার, মন আপনার, তো সেই ক্ষেত্রে এটাকে যত বেশি পরিমাণ প্রায়োরিটি দিবেন, এটাকে যত বেশি পরিমাণ আপনি বলবেন হারে তোর মন খারাপ, আচ্ছা ঠিক আছে, তো মানে তাহলে তুই এরকম খারাপই থাক, এত কষ্ট পাস নে, এরকম যখন বলতে থাকবেন না তখন মন আরও বেশি খারাপ হবে। মনকে বলবেন যে মন খারাপের তোমার খারাপ হওয়ার কোনো প্রশ্নই আসে না, আমি নিজেকে তো ভালো মনে করছি, তো তুমি খারাপ হচ্ছ কেন, কারণটা বের করার চেষ্টা করবেন। কারণ যেটা হবে, কারণ যদি বের করতে পারেন ডেফিনেটলি আপনি সলিউশনও পাবেন, আর যদি কারণ বের করতে না পারেন তাহলে এটা শুধু শুধু মন খারাপ, এটার কোনো ভ্যালু নেই। তো সেক্ষেত্রে আপনি হাসি খুশি থাকবেন, আপনার হাসি অনেক সুন্দর, হাসিটা দিয়ে থাকবেন, পজিটিভ জিনিস চিন্তা করতে থাকবেন, পজিটিভ কাজ করবেন, ইনশাল্লাহ সব কিছু ঠিকঠাক থাকবে। এনিওয়ে আচ্ছা, এক বন্ধু লিখেছেন লাইভ দেখবো কি করে, কেমন করে, এখন তো এই মুহূর্তে লাইভ শুনতে পারবেন, দেখতে তো পারবেন না, তো আমি গানে চলে যাই, গানটা শুনতে থাকুন, সঙ্গে থাকুন ঢাকা FM 90.4।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন, স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666।

0: সবকে ছুঁসলো, বাসলো, লাইনের মানুষলো, গ্যাস পাম্পে দুই ঘন্টা। কিন্তু
1: কাল রাতে 4K মুভি দেখছিলাম, সব পেলাম, শুধু বাফারিং খুঁজে পেলাম না, শুধু স্পিড আর স্পিড।
2: আরে এই স্পিডে তো আমার ভাতিজা অনলাইনে ঘুরে উড়ায়।
3: জি হ্যাঁ, আম্বার আইটি হোম ইন্টারনেট আপনাকে দিচ্ছে বেশি বেশি স্পিড। পছন্দ মতো প্যাকেজ থেকে বেছে নিন আপনার প্যাকেজ আর ইন্টারনেট দুনিয়ায় ঘুরে বেড়ান রকেটের গতিতে। বিস্তারিত জানতে ভিজিট করুন www.ambarity.com.bd।
0: ঝালমুড়িতে
4: ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই। ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।
5: আজকের মতো বিদায়, সিফাত আবার হাজির হয়ে যাব যথাসময়ে, আপনিও ভুলবেন না। আপনি ভালো থাকবেন, ততক্ষণ পর্যন্ত অবশ্যই এই দোয়া করি এবং সুস্থ থাকবেন, ভালো রাখবেন আপনার পরিবেশটাকে। আজকের জন্য সিফাত বলছি টাটা, বাই বাই অ্যান্ড আলবিদা।

0: মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন, স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666।
1: তামাক ও অ্যালকোহল কখনো শুধু একজন মানুষকে ক্ষতি করে না, এর প্রভাব ছড়িয়ে পড়ে একটি পরিবারে, একটি স্বপ্নে, একটি ভবিষ্যতে। মুহূর্তে নেশা হয়তো ক্ষণিকের, কিন্তু এর ক্ষতি হতে পারে আজীবনের। তাই নিজের জীবনকে ভালোবাসুন, প্রিয়জনের হাসিকে মূল্য দিন, তামাক ও অ্যালকোহলকে না বলুন, কারণ সুস্থ থাকাটাই জীবনের সবচেয়ে বড় অর্জন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চাই পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বল তো কি?
0: আম্বার আইডি।
1: রাইট,
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: সুস্থ জীবন শুরু হোক ছোট্ট ছোট্ট কিছু অভ্যাস থেকে। প্রতিদিনের খাবারের তালিকায় রাখুন পুষ্টিকর খাবার, যেমন ফলমূল, শাকসবজি। অতিরিক্ত তেল, চিনি আর জাঙ্ক ফুড থেকে বিরত থাকুন, আর দিনে অন্তত 30 মিনিট হাঁটা বা হালকা ব্যায়াম করুন। পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ পানি পান করুন। মনে রাখবেন, সুস্থ খাদ্যাভ্যাস আর নিয়মিত শারীরিক কর্মকাণ্ডই পারে আপনাকে রাখতে প্রাণবন্ত, কর্মক্ষম ও রোগমুক্ত। নিজের যত্ন নিন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।
4: আপনারা শুনছেন ঢাকা FM 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বার আইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বার আইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা FM 90.4।

0: আটকে ছুসলো, বাসলো, লাইনের মানুষলো, গ্যাস পাম্পে দুই ঘন্টা। কিন্তু
1: কাল রাতে 4K মুভি দেখছিলাম, সব পেলাম, শুধু বাফারিং রে খুঁজে পেলাম না, শুধু স্পিড আর স্পিড।
2: আরে এই স্পিডে তো আমার ভাতিজা অনলাইনে ঘুরি উড়ায়।
3: জি হ্যাঁ, আম্বার আইটি হোম ইন্টারনেট আপনাকে দিচ্ছে বেশি বেশি স্পিড। পছন্দ মতো প্যাকেজ থেকে বেছে নিন আপনার প্যাকেজ আর ইন্টারনেট দুনিয়ায় ঘুরে বেড়ান রকেটের গতিতে। বিস্তারিত জানতে ভিজিট করুন www.ambarity.com.bd।
4: জীবন কোনো উপন্যাস বা কবিতার পঙ্কক্তি নয় কোনো নান্দনিক চিত্রকল্প। জীবন হলো নানা ঘাত প্রতিঘাতের ভেতর দিয়ে পার হওয়া এক বাস্তবতার সেতু, আর সেই সেতু পার হয়ে সত্যের ক্যানভাসে নিজের প্রতিচ্ছবির মুখোমুখি দাঁড়ানোর গোপন গল্পই আমাদের জীবন গল্প। জীবন গল্প প্রতিটি না বলা দীর্ঘশ্বাস আর প্রতিনিয়ত নিজের সাথে নিজের যুদ্ধের এক অজানা আখ্যান। শুনুন জীবন গল্প প্রতি বুধবার রাত 11টায়। আমি আর জে মুকুল থাকছি আপনাদের সাথে। জীবন গল্প, যার শেষটা কেউ জানে না।

মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন, স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666।

0: শুনবেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারিত সংবাদ।
1: আসসালামু আলাইকুম। রাত 1:30, বাংলাদেশ বেতার, খবর পড়ছি মাহবুবা চৌধুরী। শুরুতেই শিরোনাম। রাজধানীর গণপরিবহন ব্যবস্থা সহজ করতে মেট্রো রেলের 3টি প্রকল্প সহ মোট 12টি প্রকল্প একনেকে অনুমোদন। বিশ্বমানের মানব সম্পদ গড়তে প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ বললেন রাষ্ট্রপতি। সরকার মত প্রকাশের স্বাধীনতা ও স্বাধীন গণমাধ্যমের পরিবেশ সমুন্নত রাখতে বদ্ধপরিকর, মার্কিন রাষ্ট্রদূত সাক্ষাৎ করতে এলে বললেন তথ্য সম্প্রচার মন্ত্রী। পুলিশের সক্ষমতা বাড়াতে শিগগিরই আধুনিক সাইবার সিকিউরিটি ইউনিট গঠনের উদ্যোগ নেওয়া হচ্ছে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী গ্যাস সরবরাহ বেড়েছে এবং ইতিবাচক এ ধারা অব্যাহত থাকবে, সংবাদ সম্মেলনে জানালেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন। চীনের সঙ্গে দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়সহ আঞ্চলিক ও আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে আলোচনার জন্য ইরানের পররাষ্ট্রমন্ত্রী এখন বেইজিংয়ে। এবং ব্রিস্টলের অর্মলিতে চতুর্থ যুব একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে 351 রানের জয়ের লক্ষ্যে পাকিস্তানের বিপক্ষে এখন ব্যাট করছে স্বাগতিক ইংল্যান্ড অনূর্ধ্ব 19 দল। শুনছিলেন শিরোনাম।
2: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
1: এখন শুনুন বিস্তারিত। রাজধানীতে পরিবেশ বান্ধব গণপরিবহন ব্যবস্থা সহজতর করতে 3টি মেট্রো রেল প্রকল্প সহ 1,68,780 কোটি 40 লাখ টাকা ব্যয় সম্বলিত মোট 12টি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। আজ সচিবালয়ে একনেকের চেয়ারপারসন প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত একনেকের সভায় এসব প্রকল্প অনুমোদন দেওয়া হয়। সভা শেষে পরিকল্পনা প্রতিমন্ত্রী মোহাম্মদ জোনায়েদ আব্দুর রহিম সাকি এবং পরিকল্পনা বিভাগের সচিব SM শাকিল আক্তার শেরেবাংলা নগরের NEC সম্মেলন কক্ষে সাংবাদিকদের ব্রিফ করেন। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়নে 48,256 কোটি 30 লাখ টাকা, প্রকল্প ঋণ 1,20,466 কোটি 39 লাখ টাকা এবং সংশ্লিষ্ট সংস্থার নিজস্ব তহবিল থেকে পাওয়া যাবে অবশিষ্ট 57 কোটি 71 লাখ টাকা। এর মধ্যে নতুন প্রকল্পে রয়েছে 7টি এবং সংশোধিত প্রকল্প 5টি। সভায় সরকার 45,503 কোটি 76 লাখ টাকা ব্যয়ে একটি নতুন মেট্রো রেল প্রকল্প অনুমোদন দিয়েছে এবং 2টি চলমান মেট্রো রেল প্রকল্পের সংশোধনও ইতিবাচকভাবে বিবেচনা করছে। প্রস্তাবিত MRT লাইন 5 সাউদার্ন রুটে গাবতলী থেকে দাসের কান্দি পর্যন্ত 17.20 কিলোমিটার মেট্রো রেল করিডোর নির্মাণ করা হবে, যার মধ্যে 13.10 কিলোমিটার আন্ডারগ্রাউন্ড ট্র্যাক থাকবে। সভায় MRT

0: এক এবং এমআরটি লাইন পাঁচ নর্দার্ন রুটের সংশোধিত প্রস্তাব বিবেচনা ও অনুমোদন করা হয়। লাইন পাঁচ সাউদার্ন রুটের জন্য সরকার দেবে 15,197,66,00,000 টাকা। অন্যদিকে এশীয় উন্নয়ন ব্যাংক এবং দক্ষিণ কোরিয়ার অর্থনৈতিক উন্নয়ন সহযোগী তহবিল থেকে ঋণ হিসেবে আসবে 30,306,10,00,000 টাকা। আজকের সভায় অনুমোদিত 12টি প্রকল্পের মধ্যে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের 5টি, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের 2টি, রেলপথ মন্ত্রণালয়ের 2টি এবং পল্লী উন্নয়ন সমবায় শ্রম ও কর্মসংস্থান এবং বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের 1টি করে প্রকল্প রয়েছে। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীনে অনুমোদিত অপর 2টি প্রকল্প হল 943,87,00,000 টাকা ব্যয়ে রাজশাহী সড়ক জোনের আওতাধীন জেলা মহাসড়ক সমূহ যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ এবং 1,459,35,00,000 টাকা ব্যয়ে চট্টগ্রাম সড়ক জোনের আওতাধীন জেলা মহাসড়ক সমূহ যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ তৃতীয় পর্যায়ে। অন্যান্য প্রকল্পের মধ্যে রয়েছে খুলনা পয়ঃনিষ্কাশন ব্যবস্থা উন্নয়ন প্রকল্প প্রথম সংশোধন, বাংলাদেশ রেলওয়ের নারায়ণগঞ্জ ঢাকা জয়দেবপুর সেকশনের ইলেকট্রিক ট্র্যাকশন বাস্তবায়ন এবং বগুড়া থেকে সিরাজগঞ্জ পর্যন্ত নতুন ডুয়েল গেজ রেলপথ নির্মাণ প্রথম সংশোধিত। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আধুনিক বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষ, উদ্ভাবনী ও প্রযুক্তি নির্ভর মানব সম্পদ গড়ে তুলতে দেশের প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর এস এম আব্দুর রাজাকের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বঙ্গভবনে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি একথা বলেন। এ সময় প্রতিনিধি দলটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, গবেষণা, অবকাঠামোগত উন্নয়ন এবং সামগ্রিক একাডেমিক অগ্রগতি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। রাষ্ট্রপতি শিক্ষা ও গবেষণার মান উন্নয়নের জন্য বিশ্ববিদ্যালয়ের সক্ষমতা বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করেন। এদিকে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুল লাতিফের নেতৃত্বে একটি প্রতিনিধি দল আজ রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে। এ সময় রাষ্ট্রপতি সার ও কীটনাশকের যথেচ্ছ ব্যবহারের বিষয়ে কৃষকদের সজাগ করতে কৃষি বিশ্ববিদ্যালয় সহ সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান। এছাড়া তিনি টেকসই ও আধুনিক কৃষি ব্যবস্থা গড়ে তুলতে গবেষণালব্ধ প্রযুক্তির মাঠ পর্যায়ে কার্যকর প্রয়োগ, নিরাপদ খাদ্য উৎপাদন ও পরিবেশ বান্ধব কৃষি চর্চার উপর গুরুত্ব আরোপ করেন। তথ্য সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন টি ক্রিস্টেনসন সাক্ষাৎ করেছেন। আজ সচিবালয়ে মন্ত্রীর অফিস কক্ষে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। আন্দালিব রহমান বলেন, সরকার মত প্রকাশের স্বাধীনতা ও স্বাধীন গণমাধ্যমের পরিবেশ সমুন্নত রাখতে বদ্ধপরিকর। তবে একই সঙ্গে সরকার সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন প্ল্যাটফর্মে মানহানিকর বক্তব্য, ভুল তথ্য ও অপতথ্যের বিস্তার রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। এ বিষয়ে মার্কিন রাষ্ট্রদূত অংশীজনদের সঙ্গে মত বিনিময়ের উপর গুরুত্ব আরোপ করেন। ব্রেন্টি ক্রিস্টেনসেন রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য যুক্তরাষ্ট্রের অব্যাহত অর্থনৈতিক সহায়তার কথা উল্লেখ করে বলেন, তাদের সহায়তায় স্বাস্থ্যখাতে সংক্রামক রোগ প্রতিরোধে বিশেষ সহযোগিতা দেওয়া হচ্ছে। এদিকে তথ্য সম্প্রচার মন্ত্রী আজ রাজধানীতে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন অডিটোরিয়ামে ফিল্ম ডিরেক্টর্স ডে 2026 উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দেন। এ সময় তিনি চলচ্চিত্রকে সমাজ ও মানুষের মানসিকতা পরিবর্তনের শক্তিশালী মাধ্যম হিসেবে আখ্যায়িত করেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী আগামী দিনে মানসম্পন্ন চলচ্চিত্র নির্মাণের আহ্বান জানান। চলচ্চিত্র শিল্পের উন্নয়নে বর্তমান সরকারের আন্তরিকতার কথা উল্লেখ করে আন্দালিব রহমান বলেন, সকলে একসাথে কাজ করলে বাংলাদেশের সিনেমাকে আবারও তার পুরনো ও গৌরবোজ্জ্বল জায়গায় নিয়ে যাওয়া সম্ভব। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী। অপরাধের ধরন পরিবর্তনের সঙ্গে সঙ্গে আইনও পরিবর্তন করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি আজ রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এই মন্তব্য করেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শুধু অপরাধ সংঘটনের পর অপরাধীকে গ্রেপ্তার, বিচার ও শাস্তি দিলেই অপরাধ পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। তিনি বলেন, অপরাধের মূল কারণ চিহ্নিত করে ব্যবস্থা নিতে পারলে অপরাধের হার কমানো সম্ভব। অনেক গুরুতর অপরাধের পিছনে মাদকাসক্তি ও জুয়ার সংশ্লিষ্টতা পাওয়া যায়। একইভাবে মাদক ও অনলাইন জুয়া সহ অন্যান্য অপরাধ নির্মূল করতেও সাংবাদিক রাষ্ট্র সমাজের সম্মিলিত প্রয়াস প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন। সালাউদ্দিন আহমেদ জানান, পুলিশের সক্ষমতা বাড়াতে শিগগিরই আধুনিক সাইবার সিকিউরিটি ইউনিট গঠনের উদ্যোগ নেওয়া হচ্ছে। নির্বাচিত সরকার গত 17 ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দায়িত্ব গ্রহণের পর থেকে জনকল্যাণে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। বর্তমান সরকারের 7 মাস পূর্তি উপলক্ষে আজ রাজধানীতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। ব্যবসায়ী সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে গ্যাসের চাপ নিয়ে প্রধানমন্ত্রীর আশ্বাসের পর এর সুফল পাওয়া শুরু হয়েছে বলে জানান মাহদী আমিন। অন্যদিকে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলি বলেছেন, বর্তমান সরকার একটি জনকল্যাণমুখী ও জবাবদিহিমূলক সরকার। সরকারের বিভিন্ন উদ্যোগ নিয়ে তাদের বক্তব্যের বিস্তারিত থাকছে প্রতিবেদনে।
1: সরকারের 7 মাস পূর্তি ও সমসাময়িক বিষয় নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবি হলে প্রধানমন্ত্রীর প্রেস উইং আয়োজিত সংবাদ সম্মেলন। বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র সহ প্রেস উইং এর সদস্যরা। সংবাদ সম্মেলনে অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রোমান অভিযোগ করেন, কেউ কেউ সামাজিক মাধ্যমে জোরাতালি দিয়ে সরকারকে বিব্রত করার চেষ্টা করছে।
2: একটি সরকার 6-7 মাস পার না হতেই এই সেই ধরে বসলাম আমরা। আমাদের কি একবারও চিন্তা করা উচিত ছিল না যে বিগত সরকার কত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশি ঋণ চাপিয়ে গেছে আমার মাথার উপরে?
1: সংবাদ সম্মেলনে জনগণ রাষ্ট্রের প্রকৃত মালিক উল্লেখ করে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলি বলেন, প্রধানমন্ত্রী তার দৈনন্দিন কাজের মধ্য দিয়ে এটি জনগণকে অনুভব করাতে সক্ষম হয়েছেন।
3: জনগণ এখন ফিল করতে শুরু করেছে যে জনগণ রাষ্ট্রের মালিক। জনগণ দেখছে তাদের প্রধানমন্ত্রী তাদের সঙ্গে আছেন। এই সরকার তার কার্যক্রমের মধ্য দিয়ে, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী তার দৈনন্দিন কার্যক্রমের মধ্য দিয়ে এটি জনগণকে অনুভব করাতে সক্ষম হয়েছেন যে জনগণ রাষ্ট্রের মালিক।
1: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর মাহদী আমিন বলেন, ইতোমধ্যে গ্যাসের প্রবাহ বেড়েছে এবং এটি দৃশ্যমান উন্নতি ঘটেছে। বলেন, বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন বিশ্বের একটি স্থিতিশীল রাষ্ট্র হিসাবে স্বীকৃতি পেয়েছে।
4: আন্তর্জাতিক ক্রেডিট রেটিং সংস্থা মুডিস এর রেটিং এ বাংলাদেশকে গতকাল নেতিবাচক থেকে একটা লম্বা সময় পর স্থিতিশীল অবস্থায় ফেরত আনা হয়েছে। অর্থাৎ বাংলাদেশ বর্তমানে বিনিয়োগের জন্য সারা বিশ্বে একটা স্থিতিশীল রাষ্ট্র, যার প্রেক্ষিতে আমরা বিশ্বাস করি শুধুমাত্র বাংলাদেশের বৈদেশিক বিনিয়োগই বাড়বে না, আন্তর্জাতিক পর্যায়ে মর্যাদায় বাড়বে না, বরং আমাদের ট্রেড ইনভেস্টমেন্ট এন্ড এমপ্লয়মেন্ট অর্থাৎ নারী যুবকদের ক্ষমতায়নের জন্য যে কর্মসংস্থান প্রয়োজন সেটিও একটি ইতিবাচক ধারায় সামনের দিকে এগিয়ে যাবে ইনশাল্লাহ।
1: দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের ছাদে নিজস্ব বিদ্যুৎ চাহিদা মেটাতে সৌর প্যানেল স্থাপনের উদ্যোগ গ্রহণ, যা পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে। বলেন, দেশের অব্যবহৃত ও পরিত্যক্ত সরকারি জলাশয় সংস্কার করে তরুণদের মধ্যে বরাদ্দের মাধ্যমে বিপুল কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ নেওয়া হয়েছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়। নেক্সট রিপোর্ট, বাংলাদেশ বেতার।
0: খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
5: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
6: খবরের বাকি অংশ পড়ছি নাজনীন নাহার। জ্বালানি সংকটের সেই দীর্ঘ লাইন, ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা, এখন যেন অনেকটাই অতীত। মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি সরবরাহে অস্থিরতা তৈরি হলেও নানা উদ্যোগে ধীরে ধীরে স্বাভাবিক হয়েছে দেশের পরিস্থিতি। রাজধানীর পাম্পগুলোতে কমেছে গাড়ির চাপ, আর গ্যাস সরবরাহ বাড়ায় গতি ফিরেছে শিল্প কারখানার উৎপাদনেও। সংকট কাটিয়ে স্বস্তি ফিরছে জনজীবনে। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
7: মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের কারণে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ ব্যবস্থায় দেখা দিয়েছে চরম অস্থিরতা, যার প্রভাব পড়েছে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে। এর ফলে গত কয়েক সপ্তাহ দেশে জ্বালানি সরবরাহে ঘাটতি দেখা দেয়। সংকট কাটিয়ে উঠতে নানামুখী পদক্ষেপ গ্রহণ করে সরকার। বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ কর্পোরেশন পেট্রো বাংলার সমন্বিত ব্যবস্থাপনায় দেশীয় উৎস থেকে প্রাপ্ত গ্যাসের পাশাপাশি আমদানিকৃত তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি সরবরাহ বাড়ানো হয়েছে। এই ধারাবাহিকতায় দেশ জুড়ে গ্যাস সরবরাহ অনেকটা স্বাভাবিক হয়ে এসেছে। রাজধানীর পাম্পগুলোতে এখন আর নেই গাড়ির লম্বা লাইন। সরবরাহ স্বাভাবিক হওয়ায় শিল্প কলকারখানা তো শুরু হয়েছে পুরোদমে উৎপাদন কার্যক্রম। এতে স্বস্তি নেমে এসেছে সবার মাঝে।
8: গ্যাস কমা ছিল, আজকে গ্যাস অনেকটা ভালো।
9: এইভাবে যদি চলে গ্যাস ভালো চলবো, আমরা ভালো চলবো, সবাই ভালো চলবো।
10: গ্যাস পাচ্ছি যার কারণে উৎপাদন আগের তুলনায় অনেক বেড়ে গেছে।
7: পেট্রো বাংলার হিসেব অনুযায়ী বুধবার বিকেলে জাতীয় গ্রিডে মোট 260.6 কোটি ঘনফুট গ্যাস সরবরাহ করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় দেশে গ্যাস সরবরাহ বেড়েছে জানিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদি আমিন বলেছেন, আগামী দিনেও এই ইতিবাচক ধারা অব্যাহত থাকবে। সরকারের সাত মাস পূর্তি উপলক্ষে বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মাহদি আমিন আরো বলেন,
11: মাননীয় প্রধানমন্ত্রী যা বলেছেন আমরা দেখেছি অত্যন্ত স্বল্প সময়ে তার বাস্তবায়ন গতকাল থেকে শুরু হয়েছে। গ্যাসের প্রবাহ অনেকটাই বেড়েছে এবং আমরা গ্যাসের যে দৃশ্যমান উন্নয়ন আজকে দেখতে পাচ্ছি, সামনের দিনগুলিতে ইনশাল্লাহ সেই ইতিবাচক ধারা অব্যাহত থাকবে।
7: পেট্রো বাংলার তথ্য অনুযায়ী দেশে দৈনিক গ্যাসের চাহিদা প্রায় 300 কোটি ঘনফুট। মঙ্গলবার বিকেলে 260.6 কোটি ঘনফুট সরবরাহের ফলে আগের দিনের তুলনায় সরবরাহ বেড়েছে 26.07 কোটি ঘনফুট, আর রোববারের তুলনায় বেড়েছে 27.41 কোটি ঘনফুট। অর্থাৎ মাত্র দুই দিনের ব্যবধানে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়েছে উল্লেখযোগ্য পরিমাণে। এতে সাম্প্রতিক সময়ে গ্যাস সরবরাহ পরিস্থিতির কিছুটা উন্নতির চিত্র উঠে এসেছে। মহসিন কবির, বাংলাদেশ বেতার।
6: স্পিকার হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ডক্টর রুডিগার লোর্ডস। আজ স্পিকারের কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় হাফিজউদ্দিন আহমদ বলেন, বাংলাদেশ ও জার্মানির মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক প্রতিষ্ঠিত। তিনি বলেন, সর্বশেষ অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে জার্মানির পর্যবেক্ষক দলের উপস্থিতি দুই দেশের মধ্যে প্রচলিত বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও এগিয়ে নিয়েছে। জার্মানির রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ দীর্ঘ সময়ের স্বৈরাচারী শাসন থেকে মুক্ত হয়ে একনায়কতন্ত্র থেকে গণতন্ত্রের পথযাত্রা সুগম করেছে। দেশে আজ সকাল 8টা পর্যন্ত পূর্ববর্তী 24 ঘণ্টায় ডেঙ্গুতে আরও 7 জনের মৃত্যু হয়েছে। একই সময় সারা দেশে নতুন করে 1,753 জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। আজ স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। দেশীয় চামড়া শিল্পের ঐতিহ্য ও সম্ভাবনা তুলে ধরতে রাজধানীতে শুরু হয়েছে 5 দিনব্যাপী বিসিক চামড়া ও চামড়াজাত পণ্যমেলা 2026। মেলায় দেশের বিভিন্ন অঞ্চলের উদ্যোক্তারা তাদের উৎপাদিত চামড়া ও চামড়াজাত পণ্য প্রদর্শন ও বিক্রি করছেন। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে শিল্পের বিকাশে নীতিগত সহায়তার পাশাপাশি পরিবেশ বান্ধব উৎপাদন নিশ্চিত করার উপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা অ্যাডভোকেট মোহাম্মদ রুহুল কবির রিজভী। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
12: দেশের ঐতিহ্যবাহী চামড়া শিল্পকে ঘিরে ক্ষুদ্র ও ছোট উদ্যোক্তাদের পণ্যের বাজার সম্প্রসারণের লক্ষ্যকে সামনে রেখে রাজধানীর তেজগাঁওয়ে শুরু হয়েছে 5 দিনব্যাপী বিসিক চামড়া ও চামড়াজাত পণ্যমেলা 2026। বুধবার বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বিসিক ভবনের নিচতলায় এ মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা অ্যাডভোকেট মোহাম্মদ রুহুল কবির রিজভী। এ সময় তিনি বলেন, চামড়া ও চামড়াজাত পণ্যের সঙ্গে এদেশের মানুষের রয়েছে দীর্ঘদিনের ঐতিহ্য ও সম্পৃক্ততা।
13: আমাদের ঐতিহ্যের মধ্যে হাজার হাজার বছর ঐতিহ্যে এটা কিন্তু সংশ্লিষ্ট ছিল। আমাদের পায়ের পরিধান যে জুতা, সেই জুতাও আমরা গ্রামের মধ্যে শিথিল তৈরি, আমাদের সেই ঐতিহ্যগুলো হারিয়ে ফেলছে।
12: শিল্পের সম্ভাবনা কাজে লাগাতে নীতিগত পর্যায় থেকে আরো মনোযোগ দেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী।
13: এই কুটির শিল্পকে যদি আমরা মনোযোগ দেই, এটাকে যদি আমরা বিকাশবান করতে চাই, তাহলে অবশ্যই পলিসি লেভেল থেকে আমাদের মানে এটার উপর নজর দিতে হবে।
12: তবে চামড়া শিল্পের প্রসারের সঙ্গে পরিবেশ সুরক্ষাকেও সমান গুরুত্ব দেওয়ার কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। বিশেষ করে ট্যানারি শিল্পের বর্জ্য ও রাসায়নিক ব্যবস্থাপনায় কার্যকর নীতিমালার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তিনি।
13: আর আমাদের পরিবেশ দূষণ থেকে মুক্ত রাখার জন্য যে ওয়েস্টেজ, এই ওয়েস্টেজটা যাতে আমাদের নদীর মধ্যে, আমাদের খালের মধ্যে গিয়ে না পড়ে সেটাও দেখতে হবে। এটা রিসাইক্লিং করে আমরা সেখান থেকে আবারও ভালো পানিটা বের করে আমরা সেটা নদীতে।
12: আগামী 20 সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত চলবে মেলা। আসাদুজ্জামান নূর, বাংলাদেশ বেতার।
5: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
14: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
5: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
6: এবারে আন্তর্জাতিক সংবাদ। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির নেতৃত্বে একটি কূটনৈতিক প্রতিনিধি দল বেইজিংয়ে পৌঁছেছে। চীনের রাজধানীতে পৌঁছার কিছুক্ষণ পরে আরাকচি চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সঙ্গে সাক্ষাৎ করেন। তারা চীনা ইরান চীন দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা করেন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানান, বৈঠকে উভয় পক্ষ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে মত বিনিময় করেন। গাজায় যুদ্ধবিধ্বস্ত একটি আবাসিক ভবন ধসে নারী ও শিশুসহ অন্তত 20 জন নিহত হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক জানান, প্রায় অর্ধশত শিশুসহ 100 লোক এখনও নিখোঁজ রয়েছে। মহাপরিচালক আরও জানান, গাজায় আরও 2000 ভবন ধসে পড়ার ঝুঁকিতে রয়েছে। মধ্যরাতে ভবনের বাসিন্দারা যখন ঘুমিয়েছিল তখন মর্মান্তিক এই ঘটনা ঘটে। সুদানের দক্ষিণাঞ্চলে খনি ধসে অন্তত 60 জন শ্রমিকের মৃত্যু হয়েছে। ধ্বংসস্তূপের নিচে আরও অনেকে নিখোঁজ রয়েছেন। পশ্চিম কর্ডোফানের এল নাহুদ শহরের কাছে গতকাল আল জারা স্বর্ণখনির বিভিন্ন সুড়ঙ্গ ধসে পড়তে শুরু করে। খেলার খবর ক্রিকেট। ব্রিস্টলের ওয়ার্মলিতে চতুর্থ একদিনের ক্রিকেট ম্যাচে পাকিস্তান অনূর্ধ্ব 19 দলের বিপক্ষে স্বাগতিক ইংল্যান্ড অনূর্ধ্ব 19 দল জয়ের জন্য 351 রানের লক্ষ্যে এখন ব্যাট করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত তারা 15 ওভার 4 উইকেটে 118 রান করেছে। এর আগে পাকিস্তান টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত 50 ওভারে 4 উইকেট হারিয়ে 350 রান করে। সিরিজে পাকিস্তান অনূর্ধ্ব 19 দল 2-1 এগিয়ে রয়েছে। এদিকে জাপানে এশিয়ান গেমস নারী ক্রিকেটের প্রথম কোয়ার্টার ফাইনালে আগামীকাল বাংলাদেশ চীনের মোকাবেলা করবে। বাংলাদেশ সময় সকাল 6টায় খেলা শুরু হবে। ফুটবল। জাপানে এশিয়ান গেমস নারী ফুটবলে আগামীকাল বাংলাদেশ গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে খেলবে। বাংলাদেশ সময় বেলা 1টায় খেলা শুরু হবে। সবশেষে আবহাওয়া। আজ রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। রাজধানীর গণপরিবহন ব্যবস্থা সহজ করতে মেট্রো রেলের 3টি প্রকল্প সহ মোট 12টি প্রকল্প একনেকে অনুমোদন। বিশ্বমানের মানব সম্পদ গড়তে প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ বললেন রাষ্ট্রপতি। সরকার মত প্রকাশের স্বাধীনতা ও স্বাধীন গণমাধ্যমের পরিবেশ সমুন্নত রাখতে বদ্ধপরিকর, মার্কিন রাষ্ট্রদূত সাক্ষাৎ করতে এলে বললেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। পুলিশের সক্ষমতা বাড়াতে শীঘ্রই আধুনিক সাইবার সিকিউরিটি ইউনিট গঠনের উদ্যোগ নেওয়া হচ্ছে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী গ্যাস সরবরাহ বেড়েছে এবং ইতিবাচক এই ধারা অব্যাহত থাকবে, সংবাদ সম্মেলনে জানালেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদি আমিন। চীনের সঙ্গে দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়সহ আঞ্চলিক ও আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে আলোচনার জন্য ইরানের পররাষ্ট্রমন্ত্রী এখন বেইজিংয়ে। এবং ব্রিস্টলের ওয়ার্মলিতে চতুর্থ যুব একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে 351 রানের জয়ের লক্ষ্যে পাকিস্তানের বিপক্ষে এখন ব্যাট করছে স্বাগতিক ইংল্যান্ড অনূর্ধ্ব 19 দল। খবর শেষ হলো।
15: এতক্ষণ শুনলেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারকৃত সংবাদ।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বারআইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বারআইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বারআইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: FM 90.4
1: মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন, স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666।
2: আকস্মিক দুর্ঘটনায় আতঙ্কিত না হয়ে আগে নিজের ও আশেপাশের সবার নিরাপত্তা নিশ্চিত করুন। আহত ব্যক্তিকে অপ্রয়োজনে নড়াচড়া করাবেন না। রক্তপাত হলে পরিষ্কার কাপড় দিয়ে ক্ষতস্থানে চাপ দিয়ে এবং দ্রুত জরুরি চিকিৎসা সহায়তা নিন। মনে রাখবেন, সঠিক সময়ে সঠিক প্রাথমিক সেবা একটি জীবন বাঁচাতে পারে। সচেতন থাকুন, নিরাপদ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: X Nation, X Station.
1: হ্যালো,
2: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
2: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
2: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: জীবন কোনো উপন্যাস বা কবিতার পঙ্কক্তি নয় কোনো নান্দনিক চিত্রকল্প। জীবন হলো নানা ঘাত প্রতিঘাতের ভেতর দিয়ে পার হওয়া এক বাস্তবতার সেতু, আর সেই সেতু পার হয়ে সত্যের ক্যানভাসে নিজের প্রতিচ্ছবির মুখোমুখি দাঁড়ানোর গোপন গল্পই আমাদের জীবন গল্প। জীবন গল্প প্রতিটি না বলা দীর্ঘশ্বাস আর প্রতিনিয়ত নিজের সাথে নিজের যুদ্ধের এক অজানা আখ্যান। শুনুন জীবন গল্প প্রতি বুধবার রাত 11টায়। আমি আরজে মুকুল থাকছি আপনাদের সাথে। জীবন গল্প, যার শেষটা কেউ জানে না।

মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666। 90.4 FM.

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন? স্যার
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: You're listening to Taka FM 90.4.

তীব্র গরমে বা তাপদাহে কিছু সতর্কতাই পারে স্বাস্থ্য ঝুঁকি কমাতে। প্রচুর পানি পান করুন, হিটস্ট্রোকের ঝুঁকি কমান, রোদে বের হলে ছাতা ব্যবহার করুন, খুব প্রয়োজন ছাড়া দুপুরের তীব্র রোদ এড়িয়ে চলুন। মাথা ঘোরা, অতিরিক্ত ঘাম, দুর্বলতা বা শরীরের তাপমাত্রা বেড়ে গেলে দ্রুত ঠান্ডা কোনো জায়গায় বিশ্রাম নিন এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন। সতর্ক থাকুন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666।
1: জীবন কোনো উপন্যাস বা কবিতার পঙ্কক্তি নয় কোনো নান্দনিক চিত্রকল্প। জীবন হলো নানা ঘাত প্রতিঘাতের ভেতর দিয়ে পার হওয়া এক বাস্তবতার সেতু, আর সেই সেতু পার হয়ে সত্যের ক্যানভাসে নিজের প্রতিচ্ছবির মুখোমুখি দাঁড়ানোর গোপন গল্পই আমাদের জীবন গল্প। জীবন গল্প প্রতিটি না বলা দীর্ঘশ্বাস আর প্রতিনিয়ত নিজের সাথে নিজের যুদ্ধের এক অজানা আখ্যান। শুনুন জীবন গল্প প্রতি বুধবার রাত 11টায়। আমি আরজে মুকুল থাকছি আপনাদের সাথে। জীবন গল্প, যার শেষটা কেউ জানে না।

0: Nation, X Station.
1: হ্যালো,
2: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
2: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
2: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
5: আচ্ছা,
4: সব থাকবে, তুমি আমি, মনমাতানো মিউজিক, আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
5: এই কথা তো, চলো এখনি।
4: কিভাবে?
5: টিউন ঢাকা FM 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনি।
0: ঢাকা FM 90.4, এক নেশন এক স্টেশন।

মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন, স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666। 90.4 FM।

0: এরকম আসছিল যে আমি ওই 3 লাখ টাকা দিলে আমাকে মানে টোটাল 3 লাখ দিয়ে দিলে আসবে আমার 8 লাখ টাকা পাবো,
1: ওই 3 লাখ টাকা দিলে ওরা আবার
0: 8 লাখ টাকা
1: দিবে।
0: হ্যাঁ, এরপর আমাকে দেখে যে 5 লাখ টাকা দিতে হবে। আবার যখন 5 লাখ টাকা, 3 লাখ টাকা তো আমি দিয়ে দিছি, আর 5 লাখ টাকা কোথায় পাবো? দেখায় এই 5 লাখ টাকা দিলে আমাকে 14 লাখ টাকা দিবে। তো ওনার কাছ থেকে প্রায় 2,90,000 টাকার মতো আমি নিয়ে ফেলছি সেদিন। নিয়ে ফেলে আমি ওনাকে বিপদে ফেলে দিছি। এখন আমার ওই টাকাটা আটকে গেছে। তো দেওয়ার পরে এখন আমি বুঝতে পারতেছি যে আমার টাকা দেওয়ার তো কোনো অপশন নাই, কিভাবে দিব এখন, আমাকে গা টাকা দিতে হবে।
1: আচ্ছা,
0: তো পরবর্তীতে আমি যেহেতু
1: আপনি চাকরি থেকে গা টাকা দিবেন,
0: এখন কিছু করার নাই,
2: সুখ দুঃখ হাসি কান্না উত্থান পতন জীবন গল্প সিজন 2 যার শেষটা কেউ জানে না।
3: প্রিয় দর্শক এবং শ্রোতা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি জীবন গল্প সিজন 2 তে। আজকে জীবন গল্পে আমাদের গেস্ট হচ্ছেন তরিকুল ভাই, তার জীবনের গল্প শুনব। আর সেই সাথে আপনাদেরকে জানিয়ে রাখছি এই অনুষ্ঠান আমাদের আপনাদের আমাদের সবার অনুষ্ঠান। আপনারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চাইলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করবেন জীবন গল্প, স্পেস দিয়ে আপনার নাম, তারপর আপনার বয়স, তারপর আপনার লোকেশন লিখে পাঠিয়ে দিবেন 01841904904 এই নাম্বারে। তখন আপনিও এসে আমাদের সাথে এই গল্প শেয়ার করতে পারবেন। আর জীবন গল্প যার শেষটা আসলে আমরা কেউই জানি না, আজকে তরিকুল ভাইয়ের আমরা গল্প শুনবো, তার জীবনের নানা রকম বাঁক, বিভিন্ন রকম ছোট ছোট গল্প আমরা শুনবো, যেগুলার একটা সম্মিলন ঘটবে এবং প্রতিটা প্লট থেকে আমরা কিছু না কিছু জানার চেষ্টা করব, শেখার চেষ্টা করব। আর এই অনুষ্ঠানে আপনারা আপনাদের সাফল্যের গল্প বলতে পারেন, আপনাদের কোনো ব্যর্থতার গল্প বলতে পারেন, কিংবা ওভারঅল গল্পটা শুনলেই বুঝতে পারবেন যে কি হচ্ছে। আপনারা এই টাইপের যদি গল্প থাকে, আপনার জীবনের নানা রকম ঘটনা, ছোট ছোট ঘটনা মিলেই কিন্তু একটা বড় গল্প হয়ে যায়। সিনেমাতে যেমন দেখি অনেকগুলো সিকোয়েন্স মিলে একটা প্লট হয়ে যাচ্ছে, একটা প্লট থেকে একটা গল্প হয়ে যাচ্ছে, আমাদের জীবন গল্পটাও তাই। আমি আর কথা না বাড়াই আমরা সরাসরি চলে যাচ্ছি তরিকুল ভাইয়ের কাছে। তরিকুল ভাইয়ের কাছে আমার প্রশ্ন যে আপনি আমাদের এই অনুষ্ঠানে আসলেন কিভাবে, জানতে পারলেন যে এরকম একটা অনুষ্ঠান হচ্ছে?
0: আমি ঢাকা FM এর ফেসবুক পেজে আমি একটা রেজিস্ট্রেশন লিংক পাই, যেহেতু ফলো করা ছিল, আমি একটা রেজিস্ট্রেশন লিংক পাই যে যদি আপনাদের জীবনের গল্প জানতে চান, শেয়ার করতে চান বা সাফল্যের গল্প শেয়ার করতে চান, সেক্ষেত্রে হচ্ছে আমাদের সাথে রেজিস্ট্রেশন করতে পারেন।
3: তো ঢাকা FM থেকেই শুনেছেন?
0: জি।
3: ওকে, আপনি আপনার গল্প শুরু করুন, আমরা অপেক্ষা করছি আপনার গল্প শোনার জন্য।
0: আচ্ছা, আমি প্রথমত হচ্ছে আমার একটু পরিচয় দিই। আমি মোহাম্মদ তরিকুল ইসলাম, আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে ভোলাতে। আমি আমার বাবা মার সব থেকে ছোট সন্তান, আমরা 5 ভাই 1 বোন,
3: 6 জন আপনারা?
0: 6 ভাই বোন, এর মধ্যে সবার থেকে ছোট আমি। তো আমার জন্ম হয় 1995 এর 10ই ডিসেম্বর। এরপরে ছোট থেকেই তো আলহামদুলিল্লাহ, যেহেতু সবার ছোট আদর পাচ্ছিলাম, সবকিছু চলতেছিল, আমার পড়াশোনাও চলতেছিল ছোটবেলা। 2002 আমি হচ্ছে স্কুলে ভর্তি হই। তো প্রত্যেকটা বাবাই চায় যে তার সন্তানের যত আবদার আছে বা আবদারগুলো পূরণ করার জন্য। তো আমি আমার বাবার কাছে কখনো কোনো কিছু আবদার করলে আমার বাবা কখনো না করতো না।
3: আচ্ছা,
0: যখন যা চাইতাম, মানে অবশ্যই আমি সেটা আমার বাবার অ্যাবিলিটির উপরে ডিপেন্ড করতাম যে হ্যাঁ, আমি আমার বাবাকে এটা বললে কি বাবা এটা দিতে পারবে কি না। এরপরে যে ছোটবেলা, যখন 2002-2003-2004 এই সময়টাতে, তখন তো ছোট, বাবা ঢাকাতে থাকতো, আমি গ্রামে থাকতাম,
3: আপনারা 6 জনই ভোলা থাকতেন?
0: না, 6 জন ভোলাতে ছিলাম না, আমার আপু ঢাকাতে ছিল, আমার বড় ভাইয়াও ঢাকাতে ছিল, তখন হচ্ছে আমার মেজো ভাইয়া, উনি মাত্র 2001 ইন্টার পরীক্ষা দিয়েছিল, উনি গ্রামে ছিল।
3: আচ্ছা,
0: তো ওই মেজো ভাইয়াই আমাদের বাবার বর্তমানে আমাদের সংসার দেখতো, বাবা এখান থেকে স্যালারি পেয়ে টাকা পাঠাইতো, সেই টাকা দিয়ে সংসার চালাতো, ভাইয়াও কিছু টিউশন।
3: বাবা কি চাকরি করতো না ব্যবসা করতো?
0: চাকরি করতো,
3: চাকরি করতো,
0: বাবা চাকরি করতো, বড় ভাইয়া চাকরি করতো।
3: আচ্ছা,
0: আর আপুর যেহেতু বিয়ে হয়ে যায়, আপু তখন ঢাকাতে চলে আসে, 98-এ চলে আসে আপু, তো আপু তো ওখানেই থাকে, আমরা আমাদের মতো গ্রামে। তো ওই ছোটবেলা যখন বাবা আমাদেরকে ঈদের সময় 2 টাকার নতুন নোট বা 5 টাকার নতুন নোট বা 10 টাকার নতুন নোট দিত, ওই জিনিসগুলোর যে আনন্দটা, এই আনন্দটা এখন আমি ধরেন মাসে 50,000-60,000-1 লাখ টাকা কামাচ্ছি, তো ওই আনন্দটা আমি এখন ফিরে পাচ্ছি না।
3: আমরা সবাই
0: ফিরে পাচ্ছি না,
3: এরকম একটা ব্যাপার।
0: তো মজার একটা বিষয় বলি আমি, হঠাৎ করে আপনারা সবাই চিনেন কিনা আমি জানি না, আমাদের গ্রামের ভাষায় বলে ওগুল,
3: ওগুল,
0: হ্যাঁ ওগুল। এই জিনিসটা হচ্ছে আমরা যে পাটি বানাই, পাটি না, আমাদের গ্রামে বলে হোগলা পাতা বা হোগলা পাতা,
1: হোগলা পাতা বলি।
0: এই হোগলা পাতার যে একটা পাউডার থাকে, ওই পাউডারটা ওগুলো আমি একদিন বাজারে গেলাম, গিয়ে দেখলাম, দেখে আমি বাবাকে বললাম যে বাবা এই জিনিসটা কি, বাজারে আমি আজকে দেখলাম এটা কি করে। জাস্ট আমি এতটুকু মুখ থেকে বললাম, বাবা সাথে সাথে বাজারে গিয়ে সেই ওগুলোটা নিয়ে আসলো, এনে রান্না করে আমাকে খাওয়ালো।
3: আচ্ছা,
0: তো এই যে ছোট ছোট আবদার গুলো, তখন কিন্তু আহামরি না, অনেক টাকা খরচ হতো তা না, অল্প কিছু, এই যে যে আনন্দটা পাইছি। এখন ধরেন আমি কোনো একটা রেস্টুরেন্টে গেলাম, দুই চার পাঁচ হাজার টাকা, বিশ হাজার, দশ হাজার টাকা আমি বিল করলাম, কিন্তু ওই আনন্দটা কিন্তু এখন আর ফিরে পাই না,
3: ফিরে পান না,
0: তা স্বাভাবিক, আমরা কেউই পাই না। তো যাই হোক, আব্বু চাকরি বাকরি ছেড়ে তখন গ্রামে চলে যায় 2003 দিকে। তখন থেকে আব্বু
3: কি অসুস্থ হয়ে চাকরি ছেড়ে দিল?
0: না, অসুস্থ হয়ে না, যেহেতু আব্বুর বয়স হয়ে গিয়েছে,
3: চাকরি করবে না।
0: মেজো ভাইয়াও মোটামুটি একটা চাকরি করার বা পড়াশোনার পাশাপাশি চাকরি করতেছে, সেই হিসাবে বললো যে আপনার চাকরি করার দরকার নাই, আপনি গ্রামে চলে যান,
3: দেশে চলে যান।
0: তো ওই সময় থেকে আব্বু গ্রামে চলে আসে। তো আমি আমার ভাইয়াদের আব্বু কিরকম আদর করছে তা তো আর আমি জানি না, আমার বাবা আমাকে অনেক বেশি আদর করত। আমার মনে আছে, আমি ছোটবেলা যখন আরবি পড়তাম, আমার আম্মু কিন্তু আমার ওই এলাকার সকল বাচ্চাকে আরবি পড়াইতো।
3: আচ্ছা,
0: তো সেই সুবাদে আম্মুর কাছে যখন আমি আরবি পড়তাম, তখন আম্মু কিন্তু মায়ের দিত পড়া না পারলে, তো এমন ভাবে মায়ের দিত, আমরা প্রবাদ বাক্য বলেছি চিংড়ি মাছের মতো লাফাই।
3: আচ্ছা,
0: তো ওইরকম লাফাতাম। আব্বু তখন আমাকে ওখান থেকে নিয়ে যাইত, নিয়ে গিয়ে বলতো না এত মানা করার দরকার নেই, বাচ্চাকে বুঝে পড়ো। যাই হোক, সবকিছুই ভালোভাবে চলতেছিল। মানে আমার লাইফে সব থেকে বড় মানে কি বলবো, শক্টের যে বিষয়টা, সেই ঘটনাটা ঘটে 2008 28 এপ্রিল।
3: আচ্ছা,
0: ঘটনাটা হচ্ছে আমার বাবুর বাবার মৃত্যু।
3: আচ্ছা,
0: তো 28 এপ্রিল বাবা মৃত্যুবরণ করেন। মৃত্যুবরণের আগে বেশ কয়েকবার, অনেক সময় আমার বাড়ির যে চাচা চাচি বা বাড়ির যে আত্মীয় স্বজন আছে, ওনাদের সাথে গল্প করতো যে আমার যে ছয়টা সন্তান, একটা সন্তান আমার মৃত্যুর সময় কাছে থাকবে না।
3: ও, আপনার বাবা মৃত্যুর বেশ কিছুদিন আগে থেকে এই কথা বলতো যে আমার ছয় সন্তানের
0: একজন আমার মৃত্যুর সময় কাছে থাকবে না। তো এই জিনিসটা শুনে খুব খারাপ লাগতো, আর বাবাকে আমি বলতাম যে কেন আপনি এই কথা
3: বলতেছেন,
0: আমি তো ছোট, আমি তো আপনার কাছে আছি, আমি থাকবো ইনশাআল্লাহ। কিন্তু ওই বাবা যে বলছে না, হয়তো বা আল্লাহ এই জিনিসটা লিখে ফেলছে। লিখে ফেলার কারণে আমি সেদিন স্কুল থেকে বাসায় এসে টিফিনে এসে দেখি আমার বাবা রান্না বান্না করতেছে।
3: আচ্ছা,
0: রান্না শেষ করে, তো ওই সময়টাতে হচ্ছে আপনারা পছন্দ করেন কিনা জানি না, আমি পছন্দ করতাম ভাতের মার বা ফ্যান, এই জিনিসটা। তখন আমি যখন স্কুল থেকে আসি, আমার বাবা আমাকে বললো যে তরিকুল তাহলে কাজ করো, নারকেলটা কোড়াও, করিয়ে মারটা মাখো, মেখে হচ্ছে তুমিও খাও আমার জন্য রাখো। তো আমি খাচ্ছিলাম, খাওয়ার পরে ওই দিন আবার আমার ইমিডিয়েট যে বড় ভাই, উনি ঢাকা চলে আসার কথা, আব্বুকে, আব্বু মাঝখানে অসুস্থ ছিল, ওই সময় ভাইয়া নিয়ে আর গেছিল, এরপরে হচ্ছে নিয়ে ভাইয়া চলে আসার কথা। তো ভাইয়া তখন ওনার একটা ফ্রেন্ডের বাসায় গেছে, আর আমার যে সেজো ভাই হুজুর একটা মাদ্রাসায় জব করে, তো উনি তখন আবার আমার বড় চাচার বাসায় গিয়েছে। তো আব্বু রান্না বান্না শেষ, উনি যেহেতু আম্মু অসুস্থ ছিল, এই জন্য আব্বু রান্না বান্না করতো, সবকিছুই আব্বুই করতো। তো আমাকে বললো যে তরিকুল যাও, তোমার ভাইয়াদের ডেকে নিয়ে আসো। আমি গেলাম, প্রথমে আমার ইমিডিয়েট যে বড় ভাই, ওনার বাসায়, ফ্রেন্ডের বাসায় গেলাম, ওখানে ভাইয়া ছিল না, হয়তো বা কোনো জায়গায় আড্ডা দিতে গিয়েছিল। সেজো ভাইয়াকে আমার বড় চাচার বাসায় ডাকার জন্য গেলাম। যাওয়ার পরে আসছি, আসার পরে দেখি আমার বাবা, মানে আমরা তো দাফন করার জন্য উত্তরে মাথা দক্ষিণে পা দিয়ে
3: শুয়ে থাকে,
0: আমার বাবা একটা শীতল পাটি বিছিয়ে এভাবে শুয়ে আছে।
3: মা কই ছিল তখন?
0: মা তখন, মানে আমি তখন এসে দেখছি যে আম্মু হচ্ছে বাবার কাছে আছে, মাথার কাছে। আসার পরে যখন বাবা কোনো নিঃশ্বাস নিচ্ছে না বা কথাবার্তা বলতেছে না, আমার একটা চাচাতো ভাই, উনি একজন ফার্মাসিস্ট, তো উনি এসে প্রথমে দেখলো, দেখে উনি একটু ভয় পেয়ে গেল যে না চাচা নেই, এটা বলেও ফেলছে আমাদেরকে, কিন্তু উনি নিজেও বিশ্বাস করতে পারেনি। না করার কারণে উনি আমাদের গ্রামের আরেকটা ডক্টর ছিল, ওনাকে ফোন দিয়ে আনায়, এনে উনি এসে বলে যে না চাচা নেই,
3: মারা গেছে।
0: তো ওই সময় আমার বয়স মাত্র 12, শেষ হয়ে 13 মাত্র পার রেখেছি।
3: ওই সময় আপনি কোন ক্লাসে পড়তেন তখন?
0: হ্যাঁ, আমি তখন ক্লাস 7 পড়ি,
3: 12 বছর বয়স। আচ্ছা,
0: ক্লাস 7 পড়ি যখন, মানে ওই সময়টায় আমি এই জিনিসটাও বুঝতে পারিনি যে আমার বাবা হারিয়ে গেছে।
1: এবং বাবার সেই কথাটা কি সত্যি হলো যে ছয়জনের কেউই ছিল না তখন?
0: হ্যাঁ, বাবার সেই কথাটাই সত্যি হলো, আল্লাহ হয়তো এটা লিখে ফেলছিল।
1: কারণ আপনিও তাদের ডাকতে গিয়েছিলেন, তাদের পান নাই এবং আপনিও ছিলেন না।
0: আমিও ছিলাম না। তো ওই সময়টায় আমার মাথায় এমন কোনো মানে কাজ করতে কিছু কাজ করতেছিল না যে আমার বাবা মারা গেছে। তো ছোট তো, এখনকার বাচ্চারা যেমন 10-12 বছরে যতটুকু অ্যাক্টিভ, ওই সময় তো আর আমি গ্রামে ছিলাম।
1: মানে এখন যুগের সাথে সাথে বাচ্চারা একটু আধুনিক হচ্ছে।
0: হ্যাঁ, আধুনিক হয়ে গেছে
1: আমাদের আগের।
0: তো ওই সময় আমি একটা লুঙ্গি পরা ছিলাম, তখন আমার মাথায় চিন্তা আসছে যে আমার বাবা আজকে মারা গেছে, এটা আমি কিভাবে মনে রাখবো? আমি লুঙ্গিটা একটা কোনায় একটু ছিঁড়ে ফেলি।
1: আচ্ছা, আপনার মনে হলো যে আপনার বাবা মারা গেছে, এটাকে আমি একটু স্মৃতিময় করে রাখবো, মানে স্মৃতিটা ধরে রাখার জন্য আপনার চিন্তা হলো লুঙ্গিটা ছিঁড়ে ফেলবেন?
0: হ্যাঁ।
1: আচ্ছা, লুঙ্গি ছিঁড়ে ফেললেন?
0: হ্যাঁ।
1: আচ্ছা,
0: কিন্তু ছিঁড়ে ফেলিনি। তো পরবর্তীতে যখন হচ্ছে আসলাম, সবাই কান্নাকাটি করতেছে, এটা দেখে তখন আমি আর নিজেকে ধরে রাখতে পারিনি,
1: স্বাভাবিক,
0: সেই 12 বছর বয়স। তো যাই হোক, পরে হচ্ছে সবাইকে, আমার যেহেতু আমার বড় দুই ভাই ঢাকাতে ছিল, আপু ঢাকাতে ছিল, সবাইকে ফোন দেওয়া হলো, আমার চাচাতো ভাই বোন সবাইকে ফোন দেওয়া হলো, ওনারা আসবে। এই জন্য হচ্ছে লাস্টটা তো আমরা ওই দিন দাফন করতে পারতেছি না।
1: ওইটা আনুমানিক কখন মারা গেল খালু?
0: আবু মারা গিয়েছে 28 এপ্রিল 2008-এর আনুমানিক সময় দুপুর 12:45।
1: দুপুর 12:00। আচ্ছা, ওই দিন আপনারা সবার জন্য ওয়েট করার জন্য আর দাফন করলেন না,
0: যে
1: পরদিন করবেন?
0: পরদিন করবেন।
1: আচ্ছা,
0: এই জন্য তো লাশ তো আর ঘরে রাখবে না। তো আব্বুর লাশ গোসল করিয়ে আমরা হচ্ছে আমাদের ঘরের সামনেই
1: উঠান বলি, যে
0: উঠান যে বলি, উঠানে রেখে দিয়েছি। তো রেখে দেওয়ার পরে ওই বয়সটাতে, ওই সময় তো একটা লাশ দেখলে তো আমার ভয় পাওয়ার কথা,
1: ভয় পাওয়ার কথা।
0: কিন্তু আমি সারাটা রাত ওই লাশের পাশে আমি বসেছিলাম একটা চেয়ারে। আমার ভাইয়ারা, যে দুই ভাই ভাইয়া গ্রামে ছিল তখন, ওই মুহূর্তে আমাকে বেশ কয়েকবার বলছিল যে ঘরে আসো, ঘরে আসো,
1: ঘুমাও এসে রাত।
0: হ্যাঁ, কিন্তু আমি বলছি না, আমি আব্বার কাছে থাকবো। তো ওই সময় আমার এই ভয়টা আর কাজ করে নাই, মনে হয়েছে যে না, আমি তো আমার বাবার শেষ মুহূর্তে আমি কাছে আছি, লাশের কাছে আছি। পরের দিন ভাইয়া আপুরা আসলো, দাফন করলো। তো ওই সময়
1: সারা রাত বসেছিলাম,
0: সারা রাত বসেছিলাম, কোনো ক্লান্তিও কাজ করে নাই। এরপরে বাবা আসলো, তখন তো আমি এতিম হয়ে গেলাম। ওই সময় আমার পড়াশোনাটা একটু হ্যাম্পার হয়, তখন যেহেতু গ্রামের বাড়ি, কেউ গ্রামে আর থাকতেছে না, আমি একা কিভাবে থাকবো? এর মাঝখানে বাবা যখন অসুস্থ ছিল, তখন প্রায় 2.5 মাস, গ্রামের বাড়ি তো বড়, এই বাড়ি বড় বাড়িতে আমি একা ছিলাম।
1: আচ্ছা,
0: আমি নিজে রান্না বান্না করতাম, নিজে খাওয়া দাওয়া করতাম, আমার ক্লাস করতাম,
1: এই 7-এর পড়া বাচ্চা।
0: হ্যাঁ,
1: তো যখন ছিল,
0: মা অসুস্থ ছিল একটু,
1: মা অসুস্থ,
0: একটু মানসিকভাবে সমস্যা ছিল, যার জন্য আমি তো ছোট, আমি আম্মুকে কিভাবে ট্যাকেল দিব, এই জন্য আমার নানা বাড়িতে আম্মুকে দিয়ে আসছিলাম, মামারা দেখবে,
1: মার একটু মানসিক সমস্যা ছিল।
0: হ্যাঁ, তো এরপর যখন বাবা মারা গেল, মারা যাওয়ার পরে এখন আমার ডিসিশন, আমি কোথায় থাকবো? ওই মুহূর্তে তো আমি একা বাড়িতে থাকতে পারবো না, একা থাকলে, আমি বাড়িতে থাকলে স্বাভাবিক সঙ্গদোষে লোহা বাসে আমরা বলি,
1: না না, একা একা নষ্ট হতে পারি, ক্লাস 7 পড়ে,
0: আর আমার ইনকাম মনে হয় যে আমি তখন নিজে চলবো। তো এর সুবাদে হচ্ছে তখন আমি আমার বড় ভাইয়ার শ্বশুর বাড়িতে থাকি, আমার ভাবির সাথে।
1: আচ্ছা,
0: প্রায় 3-4 মাস ওখানে থাকার পরে,
1: ওই ভোলাতেই ছিল?
0: হ্যাঁ, ভোলাতেই, ওখানে আমি থাকতাম, ধরেন টুকটাক ওনাদের কোনো হেল্প লাগলে আমি সেই হেল্পটা করতাম, ঘুরতাম ফিরতাম, আড্ডা দিতাম, খেলতাম, এভাবে হচ্ছে আমার চলে যাচ্ছিল। তো ওই যে পড়াশোনা, পড়াশোনা যেহেতু আমি স্কুলে যাচ্ছি না, আমার বাসায় ওইভাবে পড়াশোনা হইতো না, আমার পড়াশোনাটা নষ্ট হয়ে গেল ওই বছরটা। এরপরের বছর 2009-এ আমি ঢাকাতে চলে আসি। আমার এর মাঝখানে আর একটু বলি, আমার বাবা হচ্ছে যখন বেঁচে ছিল 2006 থেকে আমি যখন ক্লাস 7-এ উঠি, তখন আমার রোল হয় 3।
1: আচ্ছা, ভালো রেজাল্ট করেছি,
0: ভালো রেজাল্ট করেছি। তো এই যে বাবা মারা গেল না, এরপরে আমার 7 থেকে আমি আমার ক্লাস 8-এ রোল হয় 20, এবং এক সাবজেক্টে না 2 সাবজেক্টে আমি ফেল করি।
1: আচ্ছা,
0: আমি যেখানে এক রোল হওয়ার কথা ছিল সেখানে আমি ফেল করি। তো এরপর আমি চলে আসি ঢাকাতে 2009-এ। ওই বছর আর আমার ভর্তি হওয়ার সময় ছিল না, যার জন্য ওই বছর তো আমার গ্যাপ যায়। তো আমার ভাইয়া গ্রামে যায় হচ্ছে আমার টিসি নিয়ে আসার জন্য, তখন আমার স্যার অফার করছিল
1: যে গ্রামে যায় হচ্ছে টিসি নিয়ে এসে আপনাকে ঢাকা
0: ভর্তি করাবে এই জন্য।
1: আচ্ছা,
0: তো তখন আমার ওই স্কুলের যে প্রধান শিক্ষক রতন স্যার, উনি বলেছিল যে না, ওর টিসিটা নেওয়া দরকার নাই, ও ঢাকাতে থাকুক, সমস্যা নাই, ও বার্ষিক পরীক্ষা দেখ, দেওয়ার পরে আমরা ওকে এইটা প্রমোট করে দিব, ও 9-এ ভর্তি হয়ে যাবে, সমস্যা নাই।
1: আচ্ছা, ভালো বলেছিল,
0: ভালো বলেছিল। কিন্তু এখন ওই পরীক্ষা দেওয়ার জন্য আবার হচ্ছে গ্রামে যাওয়া, আবার আসা, আমি একা সেখানে থাকবো, এই জিনিসটা চিন্তা করে ভাইয়া বলো যে না স্যার, টিসিটা দিয়ে দেন, আমরা ওখানে ওরে ভর্তি করি। তো ওই বছরটা আমার গ্যাপ যায়, গ্যাপ যাওয়ার কারণে পরবর্তী বছর 2010-এ আমি আবার ক্লাস 8-এ ভর্তি হই।
1: আপনি নাইনে ওঠার কথা, আপনি
0: এইটে ভর্তি হই। তো ওই বছরই প্রথমবারের মতো বাংলাদেশে জেএসসি পরীক্ষা চালু হয়, জুনিয়র স্কুল সার্টিফিকেট, ওইটার প্রথম ব্যাচ আমি ছিলাম। তো পড়াশোনা করতেছি ওই সময়, কন্টিনিউ চলতেছে আমার ভাইয়ারা, আমার এবং আম্মুর যে একটা ভরণ পোষণ, আমি যে তখন আমরা আপুর বাসায় ছিলাম, তো আপুকে একটা ভরণ পোষণের জন্য যতটুকু সম্ভব একটু দিত আমাদের খরচের জন্য, আর আমার পড়াশোনা কন্টিনিউ করত। তো 2011 তখন আমি ক্লাস নাইনে পড়ি, যখন নাইনে পড়ি তখন আমি একটা টিউশন পাই, ক্লাস থ্রি আর একটা ক্লাস টু এর বাচ্চা, দুইটা টিউশন আমি একটা বাসায় পাই। আমার বেতন থাকে দুই বাচ্চা মিলে 500 টাকা, সব মিলে বড় বাচ্চার জন্য 300 টাকা, ছোট বাচ্চার জন্য 200 টাকা। ওই প্রথম আমার ইনকাম, প্রথম ইনকাম শুরু করি। এরপরে আমার এসএসসি পরীক্ষা শেষ, এসএসসি পরীক্ষা 2013 আমি এসএসসি পরীক্ষা দিই। 13 পরীক্ষা যে আমি আশুলিয়াতে দিব, সেটা আনফর্চুনেটলি আমার আপুর বাসা চেঞ্জ করতে হয়, গাজীপুরে চলে যাই আমরা। তো তখন ওই গাজীপুর থেকে আমি আশুলিয়া যাতায়াত করে হচ্ছে পরীক্ষা দিই। তো ওই 2013 সালে হেফাজত ইসলামের একটা আন্দোলন হয়,
1: হ্যাঁ 13
0: আমরা যেটাকে শাপলা চত্বরের আন্দোলন বলছিলাম। তো ওই সময় দাড়ি টুপি দেখলেই বলতো যে শিবিরের পোলাপান।
1: আচ্ছা, দাড়ি টুপি দেখলে, আপনার দাড়ি ছিল?
0: হ্যাঁ, তখন আমার দাড়ি ছিল কিছু,
1: আচ্ছা
0: অল্প অল্প দাড়ি ছিল,
1: ছোট মানুষ আপনি দাড়ি,
0: হ্যাঁ আমি নিয়ত করে ফেলেছিলাম তখন যে আমি কখনো আমি দাড়ি
1: কাটবেন না। আচ্ছা
0: আচ্ছা, তো সেই সুবাদে হচ্ছে রাখা। তো হঠাৎ করে যাতায়াতে রাস্তায়, তো বাসের হেল্পার ড্রাইভারদের সাথে অনেক সময় অনেক তর্ক বিতর্ক হয়, হঠাৎ করে একদিন এক ড্রাইভার আমাকে বলে ফেললো যে তুমি যত তর্ক করতেছ শিবির বলে পুলিশে ধরা দিব।
1: আচ্ছা, আপনি পরীক্ষা দিতে যাচ্ছিলেন?
0: হ্যাঁ পরীক্ষা দিতে যাচ্ছি। তো তখন আমার ভিতরে একটা ভয় আসলো,
1: স্বাভাবিক একটা,
0: এতটুকু বাচ্চা আমি কি করছি। তো যাই হোক, এত কিছু হওয়ার পরে আমি আমার পড়াশোনা কন্টিনিউ চলতেছে, আমার এসএসসি পরীক্ষা শেষ হলো, আমি জিপিএ 4 পাই।
1: আচ্ছা,
0: এরপরে আমি ইন্টারে ভর্তি হই, আমার ভাইয়ারা আমার ভর্তির খরচ বিয়ার করে। ওই ইন্টারে আমি ভর্তি হয়ে যখন পড়াশোনা করি তখন আমি একটা টিউশন পাই।
1: তখন আগে তো ছোট একটা করতেন, তারপরে ওগুলো তো পরীক্ষার জন্য বাদ গেল, ওই এলাকা
0: ছেড়ে দিয়েছি, এজন্য তো আর ওখানে টিউশন।
1: তারপর ইন্টার পর আবার
0: ইন্টার যখন আমি পড়ি
1: করছেন তখন আপনি টিউশনই পেলেন?
0: তখন একটা টিউশন পাই 1500 টাকা মাসিক বেতন।
1: আচ্ছা ভালো,
0: ক্লাস 8 এর একটা বাচ্চা, আমাদের আত্মীয় স্বজনের মধ্যেই ছিল। তো ওই যে টিউশনটা, ওখানে আমার যেতে কন্টিনিউ প্রতিদিন যাতায়াত খরচ, আমি যদি রিক্সায় যাইতাম তাহলে সেক্ষেত্রে আমার প্রায় 70 টাকার মতো খরচ হইতো, আপ ডাউন
1: 70 টাকা,
0: তার মানে মাসে প্রায় 1400 টাকা।
1: আচ্ছা,
0: তো আমি এই রাস্তাটা হেঁটে যাইতাম প্রতিদিন,
1: 70 টাকা মানে
0: অনেক ডিস্টেন্স,
1: এই পথটা আপনি হেঁটে
0: যাই, আমি হেঁটে যাইতাম, হেঁটে আসতাম।
1: আচ্ছা,
0: তো ওই টাকাটা দিয়েই আমি তখন আমার ইন্টারের বই কিনা, পড়াশোনার খরচ, আমার টুকটাক যা খরচ আমি এই টাকাটা খরচ করতাম ওইভাবে। এরপরে মানে আমি আমার ইন্টার থেকে আমার নিজের খরচটা নিজে বেয়ার করার চেষ্টা করেছি, যেহেতু আপুর বাসায় ছিলাম আমার বাসার টাকার খরচ চিন্তা লাগতো না, বাট আমার হাত খরচ বই কেনাটা এগুলোতে হয়ে যেত। এরপরে আমি ভাইদের থেকে টাকা নিছি হচ্ছে ইন্টারের ফর্ম ফিল আপের সময়,
1: আচ্ছা যখন একটু বেশি টাকা লাগবে তখন,
0: ছোটখাটো টাকাগুলো বইয়ের জন্য বা কিছুর জন্য, এটা আমি আর চাইতাম না। তখন আমার নিজের ভিতরে একটা জিনিস আত্মসম্মান বোধ আসতো যে আমি এখন বড় হয়েছি, এখন আমি ভাইদের কাছে টাকা চাইবো। তো এই জিনিসটা থেকে আমি হচ্ছে আমার টিউশন থেকে খরচটা বিয়ার।
1: আচ্ছা, আমি গল্পে যাবো, কিন্তু আমি আপনাকে একটু ধন্যবাদ দিতে চাই এই জায়গাটায়, যে অনেক সুন্দর যে আপনি ইন্টারমিডিয়েট পড়েন, এইচএসসি পড়েন, এই সময় যে আপনার মধ্যে এরকম একটা বোধ জাগ্রত হলো যে আমি নিজের টাকা দিয়ে চলবো, আমার ভাইদের কাছ থেকে নিব না। তো এইটার জন্য আমি আপনাকে থ্যাংকস জানাই, এবং খুব সুন্দর, এবং এই এই চিন্তাভাবনাগুলো বাচ্চাদের মধ্যে আসা উচিত, যে নিজে একটু স্বাবলম্বী হওয়ার চেষ্টা করা কিংবা কোনোভাবে অপচয় কমিয়ে কাজকর্ম করা। ওকে, তারপর আপনি স্টার্ট করেন।
0: এরপরে হচ্ছে আমি ইন্টার পরীক্ষা দিই, ইন্টার পরীক্ষাতে আমার রেজাল্ট একটু খারাপ হয়, তারপরে হচ্ছে আমি চেষ্টা করি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা বিশ্ববিদ্যালয়ে যাতে পড়াশোনা করতে পারি। তো এর সুবাদে আমি পরীক্ষার পর পরে হচ্ছে একটা কোচিংয়ে যাই, কিন্তু ওদের কোচিংয়ে যে লেকচারগুলো শুনে আমার মনে হলো যে আমি ডিমোটিভেটেড হয়ে যাচ্ছি,
1: মানে আপনার ভালো লাগছে না?
0: আমার ভালো লাগছে না, আমার নিজের কাছে মনে হচ্ছে যে আমি ডিমোটিভেটেড হয়ে যাচ্ছি।
1: কোচিং এ ভর্তি হয়েছিল?
0: না, ভর্তি হইনি, এই কারণে যে
1: টেস্ট ক্লাসগুলো গিয়েছিলাম
0: দেখতে, মানে ওরিয়েন্টেশন ক্লাস থাকে না, ওটাতে আমি গিয়েছি। তা আমি ভর্তি হইনি এই কারণে যে আমি যখন এখন ভর্তি হই অন্তত পক্ষে 10,000 টাকা লাগবে, এই টাকাটা আমি তো ম্যানেজ করতে পারবো, আমার ভাইয়াদের কাছ থেকে চাইতে হবে, তো ওনাদের তো চলতে হয়তো কষ্ট হয়ে যাবে এই টাকাটার জন্য, এই জন্য আমি আর কোচিং এ ভর্তি হই নাই, কিন্তু আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিই।
1: কিন্তু আপনার ভাইকে বলেন নাই যে আমি ভর্তি হতে চাই?
0: না, আমি বলি নাই যে এখন বলবো, ভাইয়া হয়তো দিতে কষ্ট হবে না।
1: আচ্ছা,
0: কিন্তু পরবর্তীতে না চলতে হয়তো বা কষ্ট হবে, এই জিনিসটা চিন্তা করে
1: আমার এটা একটা ভালো গুণ যে আপনার এই বোর্ডটা ছিল আর কি সবসময়।
0: কিন্তু আমার বড় ভাইয়া উনি কিন্তু সবসময়ই মানে পরিবারের বড় সন্তান, ওনার দায়িত্ববোধে একটু বেশি, তারপর সবার যেহেতু ছোট ছিলাম আমি, টুকটাক আমার টাকা লাগলে আমি আমার কলেজ থেকে ভাইয়ার অফিস ছিল 10-15 মিনিটের ডিস্টেন্স, তো আমি যাইতাম, যাই বলতাম ভাইয়া আমাকে এই টাকা লাগবে, টাকা দাও। তো ওনার কাছে টাকা না থাকলে আমি, আমার এতটুকু মনে আছে একবার আমি 1000 টাকা দিয়েছিলাম ভাইয়ার কাছে, ওনার কাছে টাকা নেই, উনি তিনজনের কাছে ধার চেয়ে তারপরে শেষমেশ একটা চায়ের দোকান থেকে ধার নিয়ে উনি আমাকে টাকা দিয়েছে। তো বড় ভাইয়ারা কোন ছোট ভাই বোনের আব্বার কখনো ফেলতে পারে না, এটা কিন্তু বাস্তব উদাহরণ এটা। তো এভাবে করে চলছিল, এরপরে ইন্টার যখন
1: ঢাকা ভার্সিটিতে
0: পরীক্ষা দিয়েছি, পরীক্ষা দিয়ে আমি পাশও করেছি, কিন্তু আমার র্যাঙ্কিং অনেক দূরে ছিল, প্রায় 6000-এর উপরে ছিল। তো ওই সময় তার সাবজেক্ট পড়ার সুযোগ নেই, তো তখন চিন্তা করলাম যে যেহেতু আমি ঢাকা ভার্সিটিতে পড়তে পারি নাই, তাহলে ঢাকা কলেজে আমি ট্রাই করি,
1: ঢাকা কলেজে পড়ব।
0: তো সেই ইয়েতে আমি ঢাকা কলেজে অনার্সের জন্য ফর্ম ফিল আপ
1: করি, গাজীপুরে থাকি,
0: হ্যাঁ গাজীপুরে থাকি, ঢাকা কলেজে ফর্ম আবেদন করি। আবেদন করার পরে আমার সাবজেক্ট আসে হচ্ছে সাইকোলজি,
1: সাইকোলজি।
0: কিন্তু তখন আমি চিন্তা করলাম বাংলাদেশে তো সাইকোলজি ভ্যালু নেই, তো এটা পড়ে তোমার লাভ,
1: এখন কিন্তু সাইকোলজি অনেক,
0: এখন অনেক ভ্যালু আছে। 2015 তো তখন তো স্বাভাবিক ভ্যালু ছিল না। তো পরে চিন্তা করলাম যে না, যেহেতু ঢাকা কলেজ আমার পছন্দের সাবজেক্ট আসে নাই, তার দরকার নেই, আমি ডিগ্রি করব, আর আমার তো যেহেতু নিজের খরচ, পাস কোর্স করব, আর আমার নিজের খরচ নিজে চালাতে হবে, স্বাভাবিক একটা চাকরি করতে হবে, আর অনার্সে ভর্তি হইতে গেলে তো আমার পড়াশোনার প্রতিও কনসেন্ট্রেট করতে হবে। তো এরপরে আমি হচ্ছে আমি যেই কলেজে হচ্ছে ইন্টার করি ওইখানে আমি আবার ডিগ্রির জন্য অ্যাপ্লাই করি, ওইখানে ভর্তি হব। অ্যাপ্লাই করার পরে তখন আমার একটা চাকরি লাগবে, তখন আমি একটা ফার্মেসিতে জয়েন করি,
1: ফার্মেসি আচ্ছা, ওষুধের
0: দোকানে। যে চিন্তা ছিল যে আমি এখানে 6 মাস 1 বছর চাকরি করে একটা নিজে ফার্মেসি দিয়ে নিব,
1: আচ্ছা
0: একটা এক্সপিরিয়েন্স হবে, সেটা দিয়ে আমি একটা ফার্মেসি দিয়ে নিব,
1: ভালো চিন্তা।
0: তো এই চাকরি করতে করতে হঠাৎ করে এই চাকরির বয়স যখন আমার 10-15 দিন হয়, তখন আমার মামাতো ভাই আমাকে ফোন দেয় যে ভাইয়া তোমার এয়ারটেলে তো লোক নিবে, তুমি কি চাকরি করবা?
1: আচ্ছা,
0: তো তখন আমি চিন্তা করছি আমাকে এখন যদি কেউ জিজ্ঞেস করে আমি কিসে চাকরি করি বা কি করি, ফার্মেসিতে চাকরি করি, শুধু দোকানে একটা কর্মচারী, আর আমি যদি এয়ারটেলে জয়েন করি তখন আমি বলতে পারবো এয়ারটেলে চাকরি করি।
1: আচ্ছা,
0: মানে একটা ডিমান্ডিং বিষয় আর কি।
1: সুন্দর।
0: তো তখন হচ্ছে আমি এয়ারটেলে যখন সিভি নিয়ে যাই, আমার যে ম্যানেজার ছিল আরিফ ভাই, আরিফ ভাইয়ের প্রতি আমি চিরকৃতজ্ঞ থাকবো, উনি আমার সিভি দেখে বললো, তখন আমি আমার সিভিতে লেখা ছিল যে আমি ঢাকা কলেজে আবেদন করেছি, তো আমাকে বললো যে তরিকুল তুমি যে ঢাকা কলেজে আবেদন করছো, এখন তো তোমার তো ক্লাস করতে হবে, তুমি কিভাবে কি করবা? তখন আমি বললাম যে ভাই আমার তো ক্লাস করতে হবে, কিন্তু আমি ক্লাস করবো না, আপনি শুধু আমাকে পরীক্ষার সময় সুযোগ দেন,
1: চাকরিটা দরকার,
0: হ্যাঁ চাকরিটা আমার দরকার। তখন আমি 3600 টাকা বেতনে আমি চাকরিতে জয়েন করি, আর কনভেনশন
1: ছিল
0: মার্কেটিং এর চাকরি ছিল, আমার কাজ ছিল হচ্ছে এই যে বিভিন্ন রিচার্জের যে দোকানগুলো, এই দোকানগুলোতে আমি এয়ারটেলের প্রতিনিধি হয়ে গিয়ে সিম বিক্রি করব, কার্ড বিক্রি করব, আমাদের রিচার্জের যে ব্যালেন্সটা হয় ব্যালেন্সটা দিব, এই কাজগুলো আমি করতাম। তো এই কাজ করতে করতে আমি হচ্ছে পরে আমাকে আরিফ ভাই বলে যে ঠিক আছে তোমাকে আমি একটা নাম্বার দিচ্ছি, তুমি ওই মার্কেটের সুপারভাইজার সাথে গিয়ে দেখা করো। ওই দিন থেকে আমি এয়ারটেলে জয়েন করি 2015 নভেম্বর মাসে। এরপরে হচ্ছে আমি এখানে চাকরি করতে করতে কোনো এক কারণবশত আমরা একসাথে প্রায় 17 জন চাকরি ছেড়ে দিই।
1: আচ্ছা, ওই চাকরি কিছু একটা
0: হয়েছে, মানে বসের সাথে আন্ডারস্টিং হয়ে যায়,
1: 17 জন একসাথে চাকরি,
0: 17 জন মানে 40 জন ছিলাম, 17 জনই চাকরি ছেড়ে দিয়েছি। তো যেই বসের সাথে রাগ করে চাকরি ছেড়ে দিয়েছি, কিছুদিন পরে ওই বসই আমাকে আবার ফোন দিল,
1: ইন্টারেস্টিং,
0: যে তোমরা তো ভালো কাজ করছো, যেহেতু আমি গাজীপুরে ছিলাম, গাজীপুরেরই একটা এরিয়ার ডিস্ট্রিবিউশন হাউজের কথা বলেছিল, যেখানে যাও তুমি আর আমার দুটো ফ্রেন্ডের কথা বলছিল, একজনের নাম সবুজ আর একজন নাম উজ্জ্বল, তোমরা 3 জন এখানে যাও, গিয়ে বললো যে বস পাঠাইছে, তো আমি গেলাম।
1: এটা কিন্তু খুবই দর্শক যে খুব ইন্টারেস্টিং যে যেই বসের সাথে ঝগড়া করে ওরা চাকরি থেকে ছেড়ে যায়, ওই বসই আবার ওদেরকে একটা অন্য একটা চাকরির জন্য অফার করে। হ্যাঁ, আর এটা আমার মনে হয় যে তাহলে একটু ভুল বোঝাবুঝি হয়েছিল, ঝগড়াটা নাহলে কিন্তু সে এই কাজটা করতো না, তাই না?
0: এমনকি আমি যখন এয়ারটেল চাকরিটা ছেড়ে দেই, আমার মনে আছে আমার বস আমাকে জড়িয়ে ধরে কান্না করে দিছিল।
1: বাহ বাহ, এরকম বস পাওয়া তো সৌভাগ্যের ব্যাপার।
0: তো পরবর্তীতে বসের
1: গাজীপুরের জায়গায় যোগাযোগ,
0: হ্যাঁ ওখানে যোগাযোগ করো, গিয়ে আমার কথা বলল, গেলাম গিয়ে বললাম যে বস পাঠাইছে। তো ওই প্রতিষ্ঠানের যে MD উনি ডিরেক্টলি ইন্টারভিউ নিয়েছে, ইন্টারভিউ বলা না আসলে পরিচয় নিয়েছে শুধু, উনি জিজ্ঞেস করলো যে আপনি আপনার গ্রামের বাড়ি কোথায়, বললাম আমার গ্রামের বাড়ি ভোলাতে, আগে কোথায় কাজ করছেন? বললাম এয়ারটেলে। তখন বলতেছে তাহলে কবে জয়েন করতে পারবেন?
1: আচ্ছা, যেহেতু এয়ারটেল একটা ভালো প্রতিষ্ঠান, তা আপনাকে আর কিছু বলার নাই যে কবে জয়েন করবেন।
0: তো আমি বললাম যে ঠিক আছে।
1: কি ছিল না
0: ওটা? বাংলালিংক ছিল।
1: ও, আবার বাংলালিংক?
0: হ্যাঁ।
1: ও, তাহলে তো সিমিলার, তো ওরা মনে করেছে যে কাজটা আপনি পারবেন।
0: পরবর্তীতে হচ্ছে আমি বললাম যে ঠিক আছে, আমি 1 তারিখে জয়েন করবো। তো এই কথাটা বলে আসার পরে আমার যে ফ্রেন্ড সবুজ, ও আমাকে বলে ফেললো যে না, আমরা যদি ওই বসের আন্ডারেই কাজ করতে পারতাম ভালো হইতো,
1: ওই এয়ারটেলের বস।
0: হ্যাঁ। তো আমি বসকে ফোন দিলাম যে বস, এই ঘটনা, এখন তো ও তো একা যাবে না, গেলে তো আমারও যেতে হবে, এখন তো আমাদের দুজনের জন্য দুটা পোস্ট লাগবে। তো পরের দিন পরে বলস বললো যে আচ্ছা ঠিক আছে, চলে আসো। আসলাম, আসার পরে আসলাম কোথায়? মহাখালীতে, মানে গুলশান ডিস্ট্রিবিউশন হাউস, কিন্তু ওইখানে মহাখালীতে ডিস্ট্রিবিউশন অফিস ছিল। তো তখন আমাকে বাড়ি দ্বারা DOHS এর এরিয়াটা দেয়। তো এরিয়াটা আমার পছন্দ না, আমি বসকে বলছি বস এটা তো আমার পসিবল না। পরের দিন আমাকে মার্কেট চেঞ্জ করে দেয়, সেই মার্কেট আমার পছন্দ। আমি এখানে প্রায় 1.5 বছরের মতো চাকরি করি, কিন্তু ওই প্রথম যে মার্কেটটা দেয় আমাকে আরেকটা মার্কেট চেঞ্জ করে, এরপরে 6 মাস পরে গুলশান একের যে মার্কেট, একটা গুরুত্বপূর্ণ মার্কেট, টেলকোর জন্য খুব গুরুত্বপূর্ণ একটা মার্কেট, যেহেতু সব কোম্পানির হেড অফিস এখানে, তো এই মার্কেট টাকা কে দেওয়া যায়? তো আমার বস আমার উপর আস্থা রাখছে, আস্থা রাখার ফলে উনি আমাকে এখানে নিয়ে আসছে, আসছি আমি এখানে কাজ করতেছি। ইভেন আমার স্যালারিটাও বস পুরাতন যারা ছিল, আমি তো এখানে জয়েন করছি 1 বছর হইতেছে মাত্র, যারা 5 বছর 7 বছর ধরে কাজ করতেছে ওদের লেভেলে আমার স্যালারিটা ধরছে। আমি যখন এখানে জয়েন করি তখন আমার স্যালারি ধরে হচ্ছে 4,300 টাকা, আর যখন বাড়ে আমার স্যালারিটা তখন 7,500 টাকা করে ফেলে। তো 2016-17 7,000 টাকা স্যালারি, তারপর আউট যেই মানে ইনসেন্টিভ আছে সবকিছু মিলে মোটামুটি 10-15 হাজার টাকা একটা ভালো একটা অ্যামাউন্ট
1: আছে।
0: আমি গাজীপুর থেকে এসে হচ্ছে কাজ করতাম, তো কাজ করতেছি, হঠাৎ করেই আমার হচ্ছে মার্কেটে আরেকটা প্রতিষ্ঠান আসে নগদ, আমি সেখানে আমাকে অফার করে, আমার বাসা গাজীপুরে, গাজীপুর থেকে আমাকে অফার করে, যে যাতায়াত কষ্ট হয়ে যায়, তা আমিও চিন্তা করলাম, করে আমি আবার ওইখানে জয়েন করে ফেললাম।
1: আচ্ছা,
0: এটা করছি আমি বাংলালিংকে 1.5 বছর কাজ করার পরে হচ্ছে আমি ওখানে চেঞ্জ করে গেছি। তো নগদে আমি কাজ করতেছি, এর মাঝখানে হচ্ছে কোনো এক কারণবশত আমার ওই বসের সাথে একটু তর্কাতর্কি হয়ে যায়।
1: যে কদিন কাজ করছিলেন নগদে?
0: ওইখানে নগদে শুরু থেকে 6 মাসের মতো। তো মানে তর্কাতর্কি হয় এই বিষয়ে যে লাঞ্চে তো বাসায় যাওয়ার নিয়ম নেই, আমি লাঞ্চে বাসায় যাই এই বিষয়টা নিয়ে।
1: আচ্ছা,
0: তখন আমি রাগ করে হচ্ছে চাকরি ছেড়ে দিই। পরে আমি জয়েন করি আবার হচ্ছে এই যে প্রথমে যে আমার যে বস যে ডিস্ট্রিবিউশনে পাঠাইছিল ওইখানে আমি জয়েন করি, ওইখানেও করি। তো আমার বাবার মৃত্যুবার্ষিকী ছিল, তখন আমি ছুটি নেই, ছুটি নিয়ে আমি ব্লাড ডোনেশন করতে যাচ্ছি, আমার রক্তদান করবো সেদিন, সেই জন্য যাচ্ছি।
1: আপনি কি আগে থেকে ব্লাড ডোনেশন?
0: হ্যাঁ, আমি 2017 থেকে হচ্ছে প্রথম 17-তে প্রথম ব্লাড ডোনেট করি। তো আমি ব্লাড ডোনেট করতে যাই, ছবিটা আমি ফেসবুকে পোস্ট করি, তখন আমার যে ওখানে যে সুপারভাইজার ছিল, বস ছিল, সে আমাকে বলছে যে মিথ্যা কথা বলছে, আমি মিথ্যা কথা বলে ছুটি নিয়েছি।
1: আচ্ছা,
0: তো জিনিসটা আমার খুব খারাপ লাগলো, সাথে সাথে আমি ওনার চাকরিটা ছেড়ে দিই।
1: এখানে সিম বিক্রি করার বিষয় থাকে কিংবা ওই যে টাকাগুলা ইয়া করা, এই কারণে আপনার মনে হয় চাকরিগুলো হচ্ছিল না?
0: হ্যাঁ, যেহেতু সিমিলার ছিল, একটা পরিচিতি ছিল যে
1: গাজীপুরে করতেছে।
0: হ্যাঁ।
1: আচ্ছা,
0: তো আমি নগদে চলে যাই, নগদে চলে গিয়ে ওখানে আমি কাজ করতে থাকি কন্টিনিউ। তো এসআর হিসাবে আমি জয়েন করি। তো ওটা তো হচ্ছে ক্যাশের জগৎ, নগদ টাকা থাকতো আমার কাছে। তো তখন আমি এই জিনিসটা চিন্তা করতাম না যে এটা তো আমার টাকা না,
1: এটা তো মানুষের টাকা, অফিসের টাকা।
0: তো ওই সময় আমার সাথে যদি ধরেন গতকালকে কারো পরিচয় হয়েছে, আজকে আমাকে বললো আমার 5,000 টাকা লাগবে, আমি দিয়ে দিতাম, না করতে পারতাম না।
1: আচ্ছা, আপনি এই টাইপের ছিলেন আর কি।
0: তো এরই সুবাদে এর মাঝখানে হচ্ছে আমার একটা মেয়ের সাথে পরিচয় হয়, গ্রাম বাড়ি থাকে খুলনাতে। তো একটা মেয়ে যখন আপনার বা আমার মাকে নিয়ে অনেক মানে কি বলবো সেবা যত্ন করতে চায় বা হচ্ছে কিন্তু আমরা পুরুষ মানুষ উইক হয়ে যাবো,
1: রাইট?
0: তো আমি সেই হিসাবে উইক হয়ে গেছি। তো ওই মেয়ে মাঝে মধ্যে আমার কাছে টাকা চাইতো।
1: আচ্ছা,
0: তো আমিও বোকার মতো দিয়ে দিতাম,
1: ওই আপনার যে অফিসের টাকা থাকতো ওখান থেকে দিয়ে দিতাম,
0: ওখান থেকে দিয়ে দিতাম।
1: আচ্ছা,
0: তো এই জিনিসটা চিন্তা করতাম না যে আমি যে টাকাটা দিচ্ছি আমি এটা ব্যাকআপ করবো কিভাবে।
1: হ্যাঁ হ্যাঁ
0: হ্যাঁ। তো এভাবে দিতে দিতে মোটামুটি অ্যারাউন্ড 50-60 হয়ে গেছে,
1: 50-60 হাজার টাকা দিয়ে দিচ্ছেন।
0: আমার অফিসে তো প্রতিদিন হিসাব বুঝা দিতে হতো, এই টাকাটা আমি কোনো একভাবে ম্যানেজ করতাম, প্রতিদিন আমার একটা খরচ হয়ে যেত। এটা করতে করতে প্রায় ওই 50-60 হাজার টাকা হয়ে যায় 2,50,000 টাকা।
1: আল্লাহ,
0: এর মাঝখানে ওই মেয়ের সাথে আমার, আমি বুঝতে পারি যে সে আমার সাথে প্রতারণা করতেছে, প্রতারণা করার কারণে আমি হচ্ছে মানে ফেঁসে গেছি। তো যখন আমার 2,50,000 টাকা হয়ে যায়, হিউজ অ্যামাউন্ট, প্রতিদিন 2,50,000 টাকা ব্যাকআপ করা, এটা তো টাফ, সো টাফ।

0: আমার ওই নগদের সব থেকে সিনিয়র পার্সন ছিলাম, সেই সুবাদে আমি চিন্তা করেছি পজিটিভলি যে আমি আমার বসকে বলি, বস হয়তো
1: ঘটনাটা বলে দিবেন।
0: হ্যাঁ, কারণ এটা লুকায় কিভাবে রাখবো, তো আমি বসকে বিষয়টা বলি, তো বস পজিটিভলি না নিয়ে নেগেটিভলি নিয়ে ফেলে।
1: আপনি ওনাকে অফার দিলেন যে আমি টাকাটা কি?
0: হ্যাঁ, আমি এভাবে অফার করলাম যে ভাই, যে উনি জিএম ছিল, তবু আমার সাথে আমার ভাই সুন্দর সম্পর্ক ছিল, ওনাকে বললাম যে ভাই আমি তো এরকম এরকম একটা ঝামেলায় পড়ে গেছি, এখন এই টাকাটা আমি একবারে দিতে পারতেছি না, আমার তো সুযোগ নাই, তাহলে আমাকে হচ্ছে সুযোগ দেন, আমি চাকরি করতে থাকি, আমার স্যালারি থেকে প্রতি মাসে 50% করে কেটে রাখি।
1: আপনি এই অফার দিলেন তাকে? আচ্ছা, তারপর সে কি করলো?
0: তো উনি আমার এই অফারটা অ্যাকসেপ্ট করলো না। অ্যাকসেপ্ট না করে উনি আমাকে একটু আইনি ঝামেলায় ফেলাইলো। একদিন আমাকে, একদিন রাত হচ্ছে আমাকে অফিসে আটকে রাখে, যে আমার ফ্যামিলি থেকে প্রেশার ক্রিয়েট করতে বলেছে টাকার জন্য।
1: ফোন দিছে আবার?
0: হ্যাঁ, বাসায়ও ফোন দিছে। এরপরের দিন সারাদিন আমাকে অফিসে আটকে রাখে দিনের বেলা, বিকেলে আমাকে হচ্ছে উইদাউট এনি মামলা আমাকে হচ্ছে থানায় দিয়ে দেয়।
1: ও, আপনার জেলখানা দিয়ে দিল?
0: হ্যাঁ, দিয়ে দিছে।
1: আচ্ছা, সেদিন তো আপনার ফ্যামিলির সাথে কথা বললো, ফ্যামিলি কিছু বলে নাই?
0: ফ্যামিলি তো এখন ওই মুহূর্তে তো টাকা দেওয়ার মতো অপশন নাই।
1: আচ্ছা,
0: হ্যাঁ, আড়াই লাখ।
1: আর ফ্যামিলিও তো আপনার উপর বিরক্ত যে এত টাকা,
0: যে এত টাকা আমি কিভাবে নষ্ট করছি। তো এরপরে হচ্ছে,
1: আর আপনার লেখাপড়ার কি অবস্থা তখন?
0: লেখাপড়া আমার চলতেছে,
1: চলতেছে।
0: হ্যাঁ, তো এরপরে মানে এর মাঝখানে আমার আম্মু আবার মারা গিয়েছিল, আমি একটু পরে বলতেছি বিষয়টা। তো যখন এই টাকাটা দিতে হবে আমি থানায়, স্বাভাবিক ফ্যামিলি থেকে চিন্তা ভাবনা করছে যে ওর তো আর থানায় রাখা যাবে না। তো আমার আম্মুর নানা বাড়ি থেকে পাওয়া, মানে আমার নানা বাড়ি থেকে পাওয়া আম্মুর কিছু জমি ছিল,
1: ওই জমিটা পায় আর কি।
0: হ্যাঁ, জমিটা বিক্রি করে আমাকে এখানে হচ্ছে এখান থেকে নিয়ে আসা হয়।
1: এটা কে কে বললো এই কথাটা? যে
0: এই কথাটা হচ্ছে আমার দুলাভাই, আমার ভগ্নিপতি।
1: ভাইরা বলেনি, দুলাভাই বললো যে ওই যা,
0: যেহেতু হচ্ছে দুলাভাই আপনার ফ্যামিলি সবার বড় ছিল,
1: বড় ছিল, আপনাকে আদরও করতো।
0: হ্যাঁ, অনেক আদর করতো। আমি ওনার বাসায় ছিলাম, থেকেছি, খেয়েছি, পড়াশোনা করেছি ওনার বাসায় থেকেই।
1: তা উনি বললো যে মায়ের যে জায়গাটা ওইটা বিক্রি করে ওর ঝামেলা থেকে উদ্ধার করি। আচ্ছা,
0: তো দুলাভাই জমিটা বিক্রি করে দিল। তো জমিটা বিক্রি করার পরে হচ্ছে এখন আমার জন্য যে জমিটা বিক্রি করা হলো, স্বাভাবিক আমরা ছয় ভাই বোন আছি, সবারই তো হক আছে,
1: সবারই হক আছে, এটা তো সবার।
0: তো আমার একার জন্য তো নষ্ট হলো, এই নষ্ট হওয়ার কারণে আমার ভাই বোনদের মধ্যে আমাদের সম্পর্কটা নষ্ট হয়ে গেল,
1: নষ্ট হয়ে গেল। আর ওই টাকা দিয়ে কি আপনাকে উদ্ধার করা হলো?
0: হ্যাঁ, এরপরের দিন হচ্ছে ওই আড়াই লাখ টাকার ঝামেলা, 1.5 লাখ টাকায় হচ্ছে মিউচুয়াল করে আমরা, আমাকে নিয়ে আসা হয়।
1: নিয়ে আসিস? আচ্ছা,
0: নিয়ে আসার পরে এখন আমাকে আর সেলসে চাকরি করতে দিবে না, নগদ টাকার চাকরি করতে দিবে না। আমার তো এক্সপিরিয়েন্সই হচ্ছে সেলসে,
1: সেলসে এখন এখানে করতে দিবে না, ফ্যামিলি থেকে বাধা।
0: তখন আমি চিন্তা, আমি বলছি যে না, আমি সেলসে চাকরি করব, কিন্তু মাঠ পর্যায়ে করব না, আমি প্রিন্সিপাল অফিসে করব, মানে হেড অফিসে আমি চাকরি করব, অ্যাপ্লাই করব এখানে।
1: মানে আপনি নগদ টাকা যে ডিল করতে হয় রাস্তাঘাটে এটা করবেন না?
0: হ্যাঁ। তো ওই সময়ে আমার কোন এক ভাইয়া বলেছিল যে না, ওকে গার্মেন্টসে দিয়ে দিই। ওই সময় আমার এক ভাবি বলে ফেলছে না, ওকে গার্মেন্টসে দেওয়া যাবে না। কেন দেওয়া যাবে না? কারণ হচ্ছে ওইখানে অনেক মেয়ে আছে।
1: আচ্ছা, এখন এই কথাটা কি পজিটিভ সেন্সে বললো যে মেয়ে আছে মানে ও খারাপ হয়ে যাবে, কিংবা ও ভালো না মেয়ে আছে,
0: যে আমি আমি ভালো না এই জিনিসটাই রিপ্রেজেন্ট করে, সেভাবে
1: রিপ্রেজেন্ট করলো
0: যে আমি ওখানে গেলে আরো নষ্ট হয়ে যাবো?
1: আমি তো ভাবলাম পজিটিভ সেন্সে বলতে পারে যে
0: আমরা ছেলেরা, ছেলেদের মেয়ে ফ্রেন্ড থাকতেই পারে।
1: কিন্তু ভাবি,
0: আমার একটু ভাব, অনেক ফ্রেন্ড ছিল, চলাফেরা করতাম, ঘোরাফেরা করতাম, তো এই জিনিসটা ওনারা আবার নেগেটিভলি নিত।
1: আচ্ছা আচ্ছা আচ্ছা,
0: তো মেয়ে ফ্রেন্ড থাকলে মানে তো একটা ছেলে খারাপ না, বা একটা মেয়ের ছেলে ফ্রেন্ড আছে মানে তো সে খারাপ না,
1: রাইট?
0: তো এই কথার প্রেক্ষিতে উনি আমাকে হচ্ছে ওখানে দিল না, ভালো কথা। এর মাঝখানে আমি আমার আবার ডিগ্রি রেজাল্ট শেষ, মাস্টার্স আমি ভর্তি হব,
1: ডিগ্রিও পাস করে ফেলছি।
0: হ্যাঁ, পাস করে ফেলছি এর মাঝখানে।
1: যাক, আপনি অনেক স্ট্রাগল করছেন, এর মাঝখানে আপনি লেখাপড়াটা কন্টিনিউ করছেন।
0: হ্যাঁ, মাস্টার্সে ভর্তি হব, মাস্টার্সের জন্য আমি তেজগাঁও কলেজে অ্যাপ্লাই করি। আমার পছন্দের সাবজেক্ট অ্যাকাউন্টিং সাবজেক্ট আছে, কিন্তু আনফর্চুনেটলি আমি ভর্তির জন্য টাকাও ম্যানেজ করি, কিন্তু আমি ভর্তি হতে পারিনি।
1: আচ্ছা, কেন?
0: ফ্যামিলি আমাকে পড়াশোনা করতে দিবে না।
1: আচ্ছা,
0: যে এত পড়াশোনা করে কি করবো, আমি তো নষ্ট হয়ে গেছি। তো যাক গেল, এরপরে ডিসিশন আসলো যে আমি এখন কোথায় থাকবো। তখন আমার একটা ভাইয়া, কয় নাম্বার ভাই আমি সেটা বলবো না,
1: আচ্ছা,
0: উনি এর মাঝখানে একটা দোকান দেয়। তো ডিসিশন হয় যে আমি ওনার বাসায় থাকবো, ওনার দোকানে সময় দিব, ওনার বাসায় থাকবো, থাকা খাওয়া ওখানে আমার।
1: আচ্ছা,
0: তো আমি প্রায় 6 মাসের মতো ওনার দোকানে এভাবে সার্ভ করি, ওনার বাসায় থাকি, খাই আর দোকানে থাকি। এই যে 2022 সাল, তখন কিন্তু আমার বয়স কত, 26 বছর, 26 বছর প্রায়। এই 26 বছরের একটা ছেলের তখন কিন্তু হাত খরচ আছে, এই হাত খরচটা উনি আমাকে দিত না।

0: উনি আমাকে
1: মানে আপনি ওনার দোকানে কাজ করতেন আর ওনার বাসায় থাকা খাওয়া ফ্রি, কিন্তু
0: কোনো
1: বেতন দেওয়া হইতো না।
0: চিন্তা করেন, আমার জায়গায় যদি অন্য একটা লোক থাকতো, অন্তত পক্ষে উনি থাকা খাওয়া তো অ্যাটলিস্ট 3000 টাকা দিত, আমি সেই টাকাটাও পাইতাম না। আমাকে দেওয়া হয়তো
1: আরো বেশি দিত, 3000 টাকা বেশি দিত,
0: অন্তত পক্ষে 3000 টাকা আমাকে দেওয়া হয়তো কি, আমি আমার বোনের বাসায় যাব, যাওয়া আসায় 20 টাকা খরচ বা 40 টাকা খরচ বা 50 টাকা একটা
1: অ্যামাউন্ট দিত। আচ্ছা, তারপর
0: আর মাঝখানে শুধু জাস্ট একটা ঈদে আমাকে 1000 টাকা দিয়েছিল।
1: আচ্ছা,
0: এছাড়া উনি আমাকে আর কোনো টাকা পয়সা দেয়নি। হ্যাঁ, উনি আমার জন্য করছে, আমার পড়াশোনার যে এত দূর আমি আসছি, উনি অনেক হেল্প করছে।
1: মানে উনি এটাও একটা হেল্প, মানে উনি থাকা খাওয়ার ব্যবস্থা করে দিছে, মনে করছে যে আপনি আছেন, বেঁচে আছেন আর, কিন্তু যে আপনার যে একটু হাত খরচ দরকার এই জিনিসটা
0: উনি দিত না। এখন স্বাভাবিক, আমি তো একটা পুরুষ মানুষ, আমার তো একটা হাত খরচ
1: বড় হয়েছে,
0: বড় হয়েছে লাগে। আমি কি করতাম মাঝে মধ্যে, যে দোকানের একটা প্রোডাক্ট ধরেন 5 টাকা বিক্রি করবে, আমি সেটা 7 টাকা বিক্রি করতাম।
1: আচ্ছা,
0: এই যে আমি কিন্তু অসৎ পথে চলে গেলাম,
1: এটাও এক প্রকার অসতি। মানে আপনি ধরেন একটা 50 টাকা একটা প্রোডাক্টের দাম, আপনি এটা 60 টাকা
0: বিক্রি করতাম,
1: পরে আপনি 10 টাকা নিয়ে,
0: 10 টাকা আমি নিজের পকেটে রাখি।
1: মানে আপনার ধারণাটা ছিল যে আমি তো ভাইকে লস করিনি, মানে ভাইয়ের টাকাটা তো ভাইকে দিয়ে দিলাম, 50 টাকার হিসাব হয়ে গেল, 10 টাকা আমি বেশি,
0: আমি বেশি বিক্রি করছি, ওটা আমি রাখতে চাই, আমি খরচ করি।
1: আচ্ছা আচ্ছা,
0: তো এরই প্রেক্ষিতে এর মাঝখানে হচ্ছে আমি চাকরি যেহেতু নাই, ওনার বাসায় আমি থাকতেছি। তো একদিন একটা কাস্টমার ঝাড়ু নিতে আসছিল, সোলার ঝাড়ু,
1: সোলার ঝাড়ু,
0: যেহেতু হার্ডওয়্যারের দোকান, ঝাড়ু ছিল, রং ছিল, সবকিছু। একটা ঝাড়ুর দাম মাত্র 50 টাকা, ওই কাস্টমারকে আমি ঝাড়ুটা দিয়ে দিছি, উনি পরে সে টাকা দিয়ে যাবে। কিন্তু এই কথা আমার ভাইয়া বিশ্বাস করে না।
1: আচ্ছা, উনি বিশ্বাস করতেছে না,
0: বিশ্বাস করতেছে না,
1: টাকা দিয়ে যাবে।
0: উনি আমাকে একটা চোর অপবাদ দিল,
1: চোর বলল, আপনাকে
0: চোর অপবাদ দিছে, চোর অপবাদ দিয়ে আমাকে তার দোকান থেকে বের করে দেয়।
1: প্রিয় দর্শক, আমরা তরিকুলের গল্প শুনছি, ভুল বুঝাবো যে তরিকুল যা বলছে তাই বিশ্বাস করছি আমরা, এটাই হয়তো গল্প, অন্যরকম তো কিছু জানি না। কেননা তরিকুল, আপনি যে যা বলছেন আমার তো প্রমাণ করার কোনো ইয়ে নেই, কিন্তু তার গল্প অনুযায়ী এই জিনিসটা কিন্তু খুব কঠিন ব্যাপার। মানে ভাইয়ের দোকানে কাজ করে, তারপর আপন ভাই যখন তার ছোট ভাইকে চোর অপবাদ দেয়, এটা আসলে মেনে নেওয়াটা খুব কঠিন, এবং এটা মনস্তাত্ত্বিকভাবেও খুব চাপ সৃষ্টি করে, এবং তরিকুলেরও তাই হয়েছিল। আচ্ছা, তারপর আপনাকে বের করে দিল ঘর থেকে?
0: এরপরে ওনার দোকান থেকে আমাকে বের করে দেয়।
1: ঘরেও কি রাখলো? না,
0: ঘরেও রাখবে না, আমি হচ্ছে চলে যাই সেদিন।
1: মানে চোর আপনি?
0: হ্যাঁ, চোর, আমি কি করব। তখন আমার পকেটে মাত্র 50 টাকা ছিল।
1: আচ্ছা,
0: আমি সেই টাকা নিয়ে আমি একটা ফ্রেন্ডের বাসায় যাই, সারা রাত আমি সেই ফ্রেন্ডের বাসায় থাকি, ইভেন কি আমার মোবাইল অফ করে রাখি, মানে মোবাইল সরি অফ করে রাখি না, মোবাইলটা তো রেখে দেয়, তো স্বাভাবিক আমার সাথে যোগাযোগ হয় না। পরের দিন আমার বড় ভাইয়ের সাথে আমি যা দেখা করি, গিয়ে দেখা করে আমি বিষয়টা বলি যে এই ঘটনা। তো ভাইয়া স্বাভাবিক, যেহেতু আমি সারা রাত বাসায় ছিলাম না, আমার বোনের কাছে আমি বড় হয়েছি, আমার বোন আমাকে, আমার ভাই না, ওনার ছেলের মতো আমাকে দেখত। তো আমার বোন অসুস্থ হয়ে গেছে সেদিন, অসুস্থ হয়ে যাওয়ার কারণে আমাকে ওই বাসায় নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে আমার যেই ভাইয়ার দোকানে আমি ছিলাম, সে আসে, এসে বলে যে ও চোর, ও তো নেশা
1: আবার বলছে এই জায়গায় চোর,
0: ও চুরি করছে, নেশা করে টাকা নিয়ে। কিন্তু আমি এগুলো করতাম না।
1: আপনি অনেস্টলি করতেন না?
0: হ্যাঁ, অনেস্টলি করতাম না, জাস্ট আমি স্মোক করতাম, আর কিছুই না, আর কিছুই করতাম,
1: তো আমরা নেশা বলতে পারি না,
0: জাস্ট স্মোক করতাম, আর কিছুই করতাম না আমি। কিন্তু আমাকে উনি অপবাদ দিচ্ছে, আমি নেশা করি, আমার দোকান থেকে চুরি করি, চুরি করে আমার ফোনে ডাটা আমি কিভাবে ভরি, আমার ফোনে কিভাবে মিনিট ভরি। তখন আমার একটা ফ্রেন্ড, আমি যে নগদে চাকরি করতাম, ও আমাকে প্রতি মাসে 799 টাকার একটা প্যাকেজ ছিল রবিতে, ওই একটা প্যাকেজ দিত আমাকে,
1: ওইটা ভরে দিত,
0: ভরে দিত। আমি ওর এই যে ভাইয়ার দোকান থেকে যে কম বেশি করে বিক্রি করে যে টাকাটা হইতো, আমি এখান থেকে ওকে দিয়ে দিতাম টাকাটা। তো এইভাবে চলতেছিল। তো ওই দিনের পরে আমি ভাইয়ার বাসা থেকে চলে যাই, এরপর ওনার সাথে আমার কন্ট্যাক্ট হয় না, গেল। এরপর আমি চাকরি বাকরি অন্য জায়গায় করি। তো এর মাঝখানে আমার আম্মুর বিষয়টা আমি একটু নিয়ে আসি। আমার আম্মু যেহেতু বাবা মারা গেছে 2008, অনেক ছোটবেলা, আম্মু বেঁচে ছিল, আম্মু একমাত্র আশ্রয়স্থল ছিল, সারাদিন পরে মায়ের কাছে আসলে সব প্রত্যেকটা সন্তানের ভালো লাগে। তো যখন আমি চাকরি করি, আম্মু দুপুরবেলা বাসায় আসতে পারতাম না, অনেক সময় লাঞ্চে আম্মু আসলে জিজ্ঞেস করতো যে কিরে বাবা দুপুরে লাঞ্চ করতে আসিস নি কেন, তখন একটু বিরক্ত হয়ে যেতাম যে না ধর সময় পেনে আসি না, এত জিজ্ঞেস করার কি আছে, এটা মনে হয় আমি একাই করেছি, জানি না বাকি সন্তানরা করেছে কিনা।
1: সবাই করে, মানে বাবা মা থাকতে কেউ বুঝতে পারে না আরকি জিনিসগুলো।
0: কিন্তু এখন আমি এই জিনিসটা ফিল করি, এখন আমাকে কেউ জিজ্ঞেস করে না যে আমি দুপুরে লাঞ্চে কেন বাসায় আসলাম না। তো আম্মু একটু মানসিকভাবে যেহেতু অসুস্থ ছিল, আমি মায়ের ভাষা ভাষাটা একটু কমে পেয়েছি সব ভাই বোনের কাছ থেকে। তো যখন অসুস্থ হয়ে যায়, একটু বেশি অসুস্থ হয়ে যায় 18-20 ফেব্রুয়ারি আমার আম্মুকে লাস্ট টাইম আমি হচ্ছে গ্রাম থেকে নিয়ে আসি ঢাকাতে।
2: আচ্ছা,
0: ওই বাড়ি লাস্ট আম্মুকে জীবিত আমি নিয়ে আসি। এরপর আমরা চিন্তা ভাবনা করছি পরের ঈদে সব ভাই বোন একসাথে হব আম্মু সহ, কিন্তু আল্লাহ হয়তো বা চায় নাই। তো এর মাঝখানে আমি আম্মুকে নিয়ে আসি, ট্রিটমেন্ট করাই, দৌড়াদৌড়ি অফিস করি সারাদিনে, বিকেলবেলা আবার হচ্ছে আমি আম্মুকে নিয়ে দৌড়াদৌড়ি করি, বা ভাইয়ারাও থাকে যেহেতু আম্মু একা আছে দৌড়াদৌড়ি করতে হয়। এর মাঝখানে একদিন আম্মুর ব্লাড টেস্ট করতে হবে। ব্লাড টেস্টের জন্য আমি যখন নিয়ে যাই দেখলাম যে আম্মুর শরীর থেকে ব্লাড আসতেছে না, মানে স্লো আসতেছে।
2: আচ্ছা আচ্ছা।
0: তো আমি যে এই যে মাঝখানে আমি ব্লাড নিয়ে কাজ করি, মানে কি আমি নিজে রক্তদান করি, আমার নিজের মাধ্যমে হচ্ছে কয়েকটা রক্তদাতা আমি তৈরি করতেছি, তাদের দিয়ে রক্তদান করাচ্ছি, রোগীকে আমি সাহায্য করতে পারতেছি। ওই সময় থেকে আমার রক্তদানের প্রতি আগ্রহটা আরো বেশি চলে আসে। তো আম্মু যখন অসুস্থ হয় দৌড়াদৌড়ি করি। এরপরে 2019-এর আম্মু মারা যায় হচ্ছে জুলাইয়ের সতেরো তারিখ মারা যায়। তার আগে জুন মাসে, মে কি জুন মাস, আমি সিলেট যাই ঘুরতে। আমি বাসা থেকে বের হই অফিসে যাওয়ার জন্য, কিন্তু ফ্রেন্ডদের কথায় আমি চলে যাই সিলেট, অফিসেও যাই না। তো বাসায় মিথ্যা বলেছি যে অফিসের কাজে আমি একটু ঢাকার বাইরে আছি। তো ওই সময় আম্মু অসুস্থ হয়ে যায়। মানে আম্মুর আগে যেই সমস্যাগুলো ছিল, মানে মানসিকভাবে ওইভাবে অসুস্থ হয়ে যায়। এর ঠিক এক মাস পরে আম্মুর যে আমরা মাঝখানে জন্ডিস হয়েছিল, ডাক্তার দেখাইছি, ডাক্তার যে প্রেসক্রাইব করছে ওষুধ কন্টিনিউ করতে বলছে, আমরা মানে আমার ভাইয়া এবং আমি ওষুধটা তো আমরাই দেখতাম, দুজন আমরা একটু ভুল করে ফেলছি।
2: আচ্ছা, কি ভুল করলে?
0: ভুলটা ছিল আম্মুকে আমরা যে 14-15 সালে যে ডাক্তার দেখাইতাম, সেই ডাক্তার যে ওষুধ কন্টিনিউ করছে আমরা সেটাই খাওয়াচ্ছিলাম। মাঝখানে যে ডাক্তার ওষুধ কন্টিনিউ করছে,
1: আবার রোগেরও প্যাটার্ন চেঞ্জ হলো, অনেক কিছু পাল্টাইতে পারে,
0: এই জিনিসটা আমরা কন্টিনিউ করিনি।
1: আপনি পুরানো ওষুধই খাওয়াচ্ছিলেন?
0: পুরানো ওষুধই খাওয়াচ্ছি।
2: আচ্ছা,
0: তখন আমি সেদিন লাস্ট, আমি যেদিন মানে আম্মু যেদিন মারা যায় সেদিন সন্ধ্যায় আমি এই খবরটা পাই। তো পায়ে আমি হচ্ছে আমার ভাইয়াকে একটু ধমক দিই যে আপনি এতদিন কি করছেন, এতদিন যদি একটা দুর্ঘটনা ঘটে যেত কি করতেন। আর সেদিনই আমি আমার ডিগ্রি সেকেন্ড ইয়ারের জন্য ফার্স্ট টাইম প্রাইভেট পড়তে যাই। তো যাই হোক, এর মাঝখানে আমি বাংলালিঙ্কের চাকরি ছেড়ে দেই। তো ওই দিনই আল্লাহর কি কুদরত, আমার অ্যাকাউন্টে স্যালারি আসে। আমার স্যালারি আগে হোল্ড থাকে,
1: যে টাকাগুলো ছিল ওগুলো আসছে,
0: ওটা হোল্ড থাকে, ওই টাকাটা আমার ওই দিন আসে। তো বলার পরে আমি আম্মুকে ওষুধ নিয়ে যাই আম্মুর জন্য। তো এর দুই দিন আগে আম্মু অসুস্থ ছিল, আগের যেই সমস্যা ছিল যে কথা বলতো না বা যাই হোক। আমি প্রাইভেট শেষ করে ওষুধ নিয়ে আনুমানিক 10:15-30 মধ্যে আপুর বাসায় যাই। গিয়ে যখন দেখলাম যে আম্মু ঘুমাচ্ছে, তো চিন্তা করছি দুই দিন ধরে ঘুমায় নাই, চাক আম্মু ঘুমাচ্ছে ঘুমাক, আম্মুকে ডাকিনি। আপুকে আমি ওষুধগুলো বুঝাই দিয়ে আসলাম যে আপু এই ওষুধগুলো রাখো, এইটা এইভাবে খাওয়াইতে হবে,
1: কন্টিনিউ করো।
0: হ্যাঁ, এটা বলে আমি আপুর বাসা থেকে প্রায় 11টার দিকে বের হয়ে গেছি। বের হয়ে আমি তখন আমার ভাই বড় ভাইয়ার বাসায় থাকি। ভাইয়ার বাসায় গিয়ে আমি ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে আনুমানিক 12:45 তখন আমি বিছানায় শুয়েছি। তখন একটা অভ্যাস ছিল আমার যে আমি শোয়ার পরে গানে হেডফোন দিয়ে একটু গান শুনতে শুনতে ঘুমায় যাব। তো আমি যখন শুয়েছি হঠাৎ করে আমার বড় ভাইয়া বলতেছে যে চল আপার বাসায় যাবো। তো এই কথাটা শুনে আমার মানে মনের ভিতরে একটা টান চলে আসছে যে কোনো ঘটনা ঘটলো কিনা।
1: হ্যাঁ, পৌনে একটার সময় এই কথা কেন বলছে?
0: তো এই টানটা আরো বেশি আসছে কেন, তার 3-4 মাস আগে আমার বোনের শ্বশুর ওই দিনেই ওই টাইমে আনুমানিক মারা গিয়েছে,
1: এরকম সময় মারা গেছে। আচ্ছা,
0: তো এটা শুনে আমি সাথে সাথে আমার দুলা ভাইকে ফোন দিলাম। তো ভাইয়া কি হয়েছে হঠাৎ এত রেতে কেন? পরে বলতেছে আম্মা তো আর বেঁচে নাই। তো আমি এই কথাটা না আমি আসলে বিশ্বাস করতে পারি নাই। বিশ্বাস করতে না পেরে আমি দুলা ভাইকে ঝাড়াই দিলাম যে আপনি ফাইজলামি করতেছেন, সুস্থ মানুষ আমি দেখে আসলাম 10:30 দিকে, তাহলে সে মারা যায় কিভাবে? আমি ওনাকে ছাড়িয়ে দিচ্ছি, কিন্তু আমার মনের ভিতরে না ডাক চলে আসছে যে হয়তো আমার মা আর নাই। তো সাথে সাথে চলে গেলাম, গিয়ে আমার মা দেখি যে লাশ হয়ে শুয়ে আছে। আমি জিনিসটা কোনোভাবে মায়নে নিতে পারি নাই। মায়নে নিতে না পারার কারণে আমি একটু পরপর হচ্ছে আমার নাকে হাত দিচ্ছি যে নিঃশ্বাস নিচ্ছে কিনা, কানে নাক কান দিচ্ছি, বুকে শুয়ে আছি, দেখতেছি যে কোনো আছে কিনা।
1: আপনার ধারণা হচ্ছে যে
0: মারা যায় নাই? মা কেন মারা যাবে, আমি তোমার জন্য ওষুধ নিয়ে আসছি। তো ওই সময় আমার লাশের পাশে বসে যে চিৎকার করে কান্নাটা না, আমি চিৎকার করতেছি কিন্তু আমার পাথর হয়ে গেছি আমি, আমার চিত্তে আসতেছে না। তো বারবার আমি এই জিনিসটাই চিন্তা করলাম যে আম্মু অসুস্থ ছিল, তার সাথে খারাপ ব্যবহার করছি, হয়তো বা এটার জন্য আমি রাগ করে আমার ওষুধটা না খাই মারা গেছে। শেষবারের মতো আমার আম্মুর জন্য যে আমি ওষুধটা কিনছি সে ওষুধটা আম্মু খাইতে পারে নাই। এখন যখন আমি ফার্মেসিতে ওষুধ কিনতে যাই, বারবার চিন্তা করি আমার মার যদি আরেকটু আগে যেতে পারতাম বা গিয়ে যদি সেদিন আম্মুকে ডাকতাম। তো আম্মু মারা যাওয়ার পরে যেহেতু আমরা ঢাকাতে ছিলাম, আম্মুর লাশ নিয়ে গ্রামে যেতে হবে, তো আমরা সেই পাঁচ ভাই বোন আবার একত্রিত হয়েছি, কিন্তু আমার আম্মু ছিল না তখন। আম্মুর খুব ইচ্ছা ছিল যে আপনাদের ছয় ভাই বোনকে নিয়ে একবেলা অন্তত ভাত খাবে। এর প্রেক্ষিতেই আমি সবাইকেই জোর করছিলাম যে আপনাদের গ্রামে যেতেই হবে ঈদে, আম্মা চাইছে একবেলা খাবার খাইতে সবাইকে নিয়ে খাবো আমরা। কিন্তু আমরা সবাই গেলাম কিন্তু আম্মু আর ছিল না। তো আম্মু চলে গেছে, তখন তো আমি একবারেই এতিম, আমার তো আশ্রয়স্থল নাই,
2: বাবা নেই মা নেই,
0: ভাইয়ারা প্রত্যেকের সংসার হয়ে গেছে, এখন তারা তো আমাকে নিয়ে চিন্তা করার সুযোগ নেই। তো আমি আমার মতো চলতেছি, থাকতেছি, খাচ্ছি, আমি চাকরি করতেছি, আমার পড়াশোনা আমি কন্টিনিউ করতেছি।
2: তো আমি আপনি মানে সেলফ ডিপেন্ডেন্ট আপনার মতো চলছে।
0: তো এরপরে ওই যে ভাইয়ার দোকান থেকে আমাকে চোর অপবাদ দিয়ে বের করা হয়, তখন হচ্ছে আমি ওখান থেকে বের হয়ে একটা ওষুধ কোম্পানিতে জয়েন করি, গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে। তো ওই জয়েনিং এর আগে আমাকে একটা ট্রেনিং করানো হয়। আমি যখন ট্রেনিং এ থাকি, ট্রেনিং এর শেষ দিন হঠাৎ করে আমার আপু অসুস্থ হয়ে যায়,
2: বড় আপু।
0: হ্যাঁ, আপু অসুস্থ হয়ে যায় কি, ডেঙ্গু হয়ে গেছে আপুর। তো যেহেতু আমি রক্তদান নিয়ে কাজ করতাম, বেশ কয়েকটা হসপিটালের ডিরেক্টরদের সাথে পরিচয় ছিল, সেই সুবাদে আমি একটা ডিরেক্টরকে ফোন দিয়েছি রাত্র একটায়। উনি যদি ফোন পিক করতে পারেন, সাথে সাথে আমাকে আবার কল ব্যাক করছে যে ভাই কি হয়েছে হঠাৎ এত রাতে ফোন। তো এটাও কিন্তু একটা পাওয়া যে একটা হসপিটালের ডিরেক্টর রাত্র একটায় আমাকে ফোন আবার কল ব্যাক করছে। তো ফোন দিয়ে আমি বললাম যে ভাই আমার বোন তো অসুস্থ, আপনার ইমার্জেন্সিতে ভালো কন্ডাক্টর আছে, ইমার্জেন্সি আমার বোনকে দেখেন, আমি হসপিটালে পাঠাচ্ছি, যেহেতু আমি দূরে আছি আমি থাকতে পারতেছি, আপনি দেখেন। তো ওই দিন আমার যে ভাইয়ার দোকানে আমি কাজ করতাম বা থাকতাম, ওই দিন আপুর যে হসপিটালে নিয়ে আসবে আমার দুয়া ভাইয়ের কাছে ওই দিন টাকা ছিল না, হয়তো বা ওই দিন আমার ওই ভাই 2,500 টাকা খরচ করে আমার বোনের জন্য।
2: আচ্ছা,
0: তো প্রায় এই জিনিসটা বলতো যে বাসায় ধরেন ভালো মন্দ রান্না হলে যে আপাকে এটা করতো, আবার এই যে 2,500 টাকা খরচ করছে না, প্রায় তার ওয়াইফের সামনে বা আমার সামনে বলে ফেলতো যে ডাক্তার দেখাইবো সেই টাকাটাও নাই, আমার দেওয়া লাগছে।
2: মানে আপনারা ছোট করতো আর কি কথা,
0: মানে আমার ওয়াইফের কাছে আমাদের ছোট করতো। তো জিনিসটা আমার একটু মাইন্ডে লাগে, মাইন্ডে লাগার কারণে আমি মনে মনে হচ্ছে প্রমিস করি যে উনি আজ পর্যন্ত আমার পিছনে কয় টাকা খরচ করছে আর আমার কোন ভাই বোনের পিছনে কয় টাকা খরচ করছে, আমি একদিন ওনাকে টাকা দিয়ে দিব। ইভেন ওই যে আম্মুর যে জমি বিক্রি করা হয়েছে প্রায় 1,50,000 টাকার মতো, সেই টাকাও দিব আমি ওনাকে। আর ওই টাকার প্রত্যেকের যা ভাগ আছে, আমার বড় ভাই আর হচ্ছে আপু, এই দুজনের আমি চামড়া দিয়ে যদি জুতা বানায় দিই তাও আমার পরিশোধ হবে না, এই দুজনকে আমি দিব না, কারণ ওনাদের ঋণ তো আমি শোধ করতে পারবো না, বাকি সবটা আমি দিয়ে দিব। তো এই চিন্তাতে আমি চিন্তা করছি সেটা সৎ পথে হোক আর অসৎ পথে হোক আমি টাকা দিব ওনাকে। আমি তো তখন গণস্বাস্থ্যে চাকরি করি, তো ওইখানেও আমার চাকরি মন বসতেছে না, স্যালারি ইস্যুটি ইস্যু নিয়েই। তো ওইখান থেকে আমি চলে আসি, এরপরে 2023 আমি হচ্ছে উত্তরাতে রবিতে একটা ডিস্ট্রিবিউশন হাউসে সেলস সুপারভাইজার হিসেবে জয়েন করি। সেই আরিফ ভাই
2: ওই আবার ওই একই লাইন ঘুরছে, যেহেতু আপনি ওই এক্সপেরিয়েন্স আছেন না, তাই না?
0: সেই আরিফ ভাই, যেই আরিফ ভাইয়ের কাছে আমি প্রথম হচ্ছে আমি ইন্টারভিউ দিয়েছিলাম, সেই আরিফ ভাইয়ের আন্ডারে আমি প্রথম সুপারভাইজারের কাজ করি। তো এখানে কাজ করতেছি, কাজ করার মাঝখানে আমার ভিতর একটু লোভ আসে, মানে লোভটা কিভাবে আসে, টেলিগ্রামে একটা লিংক আসে যে এখানে কাজের মাধ্যমে ইনকাম করা যাবে।
2: ওই আমরা তো এখনো পাই, হ্যাঁ, ফেসবুকে অনেক আসে।
0: তো ওইখানে আমি প্রথম দিন 8,000 টাকা ইনভেস্ট করি।
2: ও আপনি ওইটা দেখে
0: যে দেখি কি হয় এখানে,
2: 8,000 টাকা
0: আমি ইনভেস্ট করি, করে প্রায় আধা ঘন্টা পরে আমি 12,000 টাকা ইনকাম করছি।
2: আচ্ছা,
0: তো আমার ভিতরে কিন্তু একটা লোভ চলে আসছে,
2: আর আপনার তো একটা রাগ আছে যে
0: আমি আমার ভাইকে টাকা দিয়ে দিব
2: যে আমি টাকা কামাইতে হবে।
0: তো তখন এই যে ভাই টাকা আমি দিয়ে দিচ্ছি, 8,000 টাকা 12,000 টাকা পাইছি, পরের দিন আবার প্রায় 30,000 টাকা 45,000 টাকার মতো পেয়ে গেছি।
2: আচ্ছা,
0: মানে ওরা আমাকে একটা টোপ দিছে, আমি সেই টোপটা গিলে ফেলছি। তো এইভাবে করে দুই দিন আমি যখন ইনকাম করছি, চিন্তা করলাম আমি তো এইভাবে কন্টিনিউ প্রতিদিন যদি করি, আমার যদি প্রতিদিন 10,000 টাকা ইনকাম হয়, এটা মাসে 3,00,000 টাকা কোনো ঘটনাই না, আমার অল্পদিন আমি কোটিপতি হয়ে যাব। তো এর ইয়েতে ফেব্রুয়ারি 2025 ফেব্রুয়ারি 9 তারিখ ওই লিংকে আমি আবার 30,000 টাকা দিই। 30,000 টাকা দিয়ে আমাকে ওখানে দেখায় যে 30,000 টাকা 60,000 টাকার মতো পাবো প্রায় বা 50,000 টাকার মতো পাবো। মানে ওরা একটা টেলিগ্রাম গ্রুপ খুলে, গ্রুপে ধরেন আমি একজন ভুক্তভোগী, আমাকে নিবে আর বাকি সব ওদের লোক,
2: আচ্ছা
0: সবাইকে দিয়ে দেখাচ্ছে যে ইনকাম করতেছে সবাই, আমিও দিয়ে ফেলাম,
1: প্রতারণা জাল আর কি এটা,
0: জি দিয়ে ফেলে। তো আমি প্রথমে 30,000 টাকা দিই, দেওয়ার পরে আমি আমার কাজ করতেছি, ওদের যে কাজ ছিল মানে রেটিং দেওয়া ছিল কাজগুলো,
1: পানি খেয়ে নেন,
0: তো আমি ওখানে 30,000 টাকা দিয়ে ফেলি। দেওয়ার পরে কাজ করতে করতে হঠাৎ করে আমাকে দেখায় যে না 30,000 টাকা না, আরো 79,000 টাকা দিতে হবে।
2: আচ্ছা
0: 79,000 টাকা দিলে আমি প্রায় 3,00,000 টাকার মতো পাবো। তার মানে আমি আগে দিয়েছি 30,000, এরপরে আবার 80,000, 110,000 টাকা দিলে আমি প্রায় 3,00,000 টাকার মতো পাবো।
1: দর্শক এই জিনিসটা একটু খেয়াল করবেন যে এই 8,000 টাকা দিয়ে 12,000, তারপর সাথে 30,000 দিলে 40,000, তাকে কিন্তু আস্তে আস্তে প্রথমে কিন্তু টোপ দেয়, তারপর সে টাকার লোভে পড়ে যায়, তারপর এই অবস্থা গিয়ে এমন একটা অবস্থা আসে যে তখন হচ্ছে 3-4 লাখ টাকার ব্যাপার চলে আসে,
0: প্রায় 3,00,000 টাকা ওই দিন আমার হয়ে যায়। তো আমি আবার দিয়ে দিয়েছি 79,000 টাকা, আমি কিন্তু এটা আমার টাকা না, আমি আমার অফিসের টাকা থেকে দিয়েছি। আরে
1: বারে বারে আপনি একই ভুল করছেন।
0: এরপরে যখন এই 79,000 টাকা দিয়েছি, এরপর আবার দেখে আমাকে 1,81,000 টাকা দিতে হবে। এখন আমি তো টেনশনে পড়ে গেছি, আমি যে অফিসে,
1: তখন কি আপনি একটু চিন্তা করা শুরু করলেন না যে এটা একটা প্রতারণা চক্র?
0: এটা প্রতারণা চক্র, এটা আমি মাথায় চিন্তা আসতেছে কিন্তু আবার চিন্তা করতেছি যে আমি তো 1,10,000 টাকা দিয়ে দিছি,
1: মানে এখন আমার তো আমও গেল ছালাও গেল, আমি এটা নিয়ে আসি না। আচ্ছা
0: এই চিন্তা করে আমি আরেকজনের কাছ থেকে এই 1,80,000 টাকা নিই,
1: সর্বনাশ। তারপর
0: মানে বিশ্বাস করে সে আমাকে দিয়ে দিছে, আর ওই যে প্রথমে 1,10,000 টাকা আমি অফিসের টাকা খরচ করে ফেলছি, সেই টাকাটাও আমি তার কাছ থেকে নিই, নিয়ে আমার অফিসের ক্লিয়ার করে দিই যে চিন্তা করছি আমি যদি এই টাকাটা যদি আটকে যায়, আমি অফিসের যদি 1 টাকা খরচ করি, অফিস মামলা করে আমার নামে 10,00,000 টাকা, এই চিন্তাটা আমি অফিসের টাকা ক্লিয়ার করে দিই। কিন্তু আমি আরেকজনকে ঝামেলা ফেলাই দিই যে যার কাছ থেকে টাকা নেই, তো ওনার কাছ থেকে প্রায় 2,90,000 টাকার মতো আমি নিয়ে ফেলছি সেদিন।
1: আল্লাহ। তারপর
0: নিয়ে ফেলে আমি ওনাকে বিপদে ফেলে দিছি, এখন আমার ওই টাকাটা আটকে গেছে।
1: তো টোটাল কত হলো ওই টেলি?
0: প্রায় 2,90,000 টাকা,
1: 2,92,000 টাকা।
0: তো দেওয়ার পরে এখন আমি বুঝতে পারতেছি যে আমার টাকা দেওয়ার তো কোনো অপশন নাই, কিভাবে দিব, এখন আমাকে গা ঢাকা দিতে হবে।
1: আচ্ছা
0: তো পরবর্তীতে আমি যেহেতু,
1: মানে আপনি চাকরি থেকে গা ঢাকা দিবেন না, পালা যাবেন,
0: এখন কিছু করার নাই, আমার ইমার্জেন্সি থাকতো,
1: তাও জানেও না,
0: না
1: বন্ধুরা জানতো কেউ?
0: বন্ধুরাও কেউ জানতো না।
1: আচ্ছা
0: হ্যাঁ জানতো পরবর্তীতে, আমি
1: না পরবর্তীতে তো জানবে কিন্তু তখন
0: জানতো, তখন জানতো না, জানতো হচ্ছে আমি একজনকে পছন্দ করতাম, সে জানতো, সে বলতো যে না এইসবে যাইও না, যাইলে হ্যাঁ পাইছো অল্প কিছু আর দরকার নাই,
1: দরকার নাই,
0: সে আমাকে বারবার সাবধান করতো, কিন্তু আমি জলবে পড়ে গেছি, আমার মাথায় টেনশন একটাই, আমার ভাইকে টাকা দিব, সে কয় টাকা খরচ করছে আমাদের পেছনে,
1: বুঝছি আপনার একটা রাগ জন্মে গেছে যে এরকম।
0: আর আমি এখান থেকে যদি এরকম আসছিল যে আমি ওই 3,00,000 টাকা দিলে আমাকে, মানে টোটাল 3,00,000 দিয়ে দিলে আসবে আমার 8,00,000 টাকা পাবো,
1: ওই 3,00,000 টাকা দিলে ওরা আবার
0: 8,00,000 টাকা দিবে, এরপর আমাকে দেখা যায় 5,00,000 টাকা দিতে হবে। আবার যখন 5,00,000 টাকা, 3,00,000 টাকা তো আমি দিয়ে দিছি, আর 5,00,000 টাকা কোথায় পাবো, দেখায় এই 5,00,000 টাকা দিলে আমাকে 14,00,000 টাকা দিবে, কারণ হিউজ অ্যামাউন্ট, কারণ আমার এখানে খরচ হচ্ছে 3,00,000, এখানে আরো দিব 5,00,000, 8,00,000 দিলে 6,00,000 টাকা আমার লাভ
1: হবে,
0: এটা তো স্বাভাবিক, আমি তো লোভ করাটাই স্বাভাবিক। তো পরে আর ওই 5,00,000 টাকা দেওয়ার তো সুযোগ নাই, যেহেতু আমি 3,00,000 টাকা একটা ঝামায় পড়ে গেছি। তখন আমি যে এরিয়াটা দেখতাম ওই এরিয়ার এক দোকানদারের কাছ থেকে আমি 5,000 টাকা নিছি,
1: যেহেতু আপনারা সবাই চিনতো, আপনি আসতেন
0: যেহেতু একটা কোম্পানির বস আমার দিত আমাকে, আমার অফিসে কিন্তু টাকা পাবো, আমি বেতন পাবো, আমি সেই চিন্তা করি নাই, এমন চিন্তা করছি আমার কাছে তো টাকা নাই, আমি যে একটা জায়গায় গা ঢাকা দিবো আমার তো চলতে হবে, আমি 5,000 টাকা নিয়ে নিই এক দোকান থেকে।
1: আচ্ছা তো থেকে 5 নিলেন,
0: নিয়ে সাথে সাথে হচ্ছে আমি আমার একটা ফ্রেন্ডের বাসায় যাই। মজার বিষয় কি, এখানে একটু আমি হেসেই বলি, যে ফ্রেন্ডের কাছে আমি গিয়েছি ওরা আমি বিস্তারিত বলছি যে এই ঘটনা ঘটে গেছে, এখন আমি একদম ফাঁকা, আমার কোনো একটা জায়গা লাগবে থাকার, তার বাসায় থাকার সুযোগ নেই সেদিন, ওকে ফাইন, আমি এই বিপদে পড়ছি, সে আমাকে বলছে কিছু খাওয়া।
1: আচ্ছা ওই দুষ্ট বন্ধু দুষ্ট আছে, মজা করে বলছে আপনারা।
0: সে আবার মাঝখানে আমাকে যখন নগদে চাকরি করতাম তখন আমাকে কিছু হেল্প হেল্প করতো, বিপদে পড়ে গেলে 10-20,000 টাকা একটা হেল্প করতো। তো হঠাৎ ওই কথা শুনে আমি নিজে ব্যাকুল হয়ে গেছি যে কিভাবে বললো এই কথাটা। তো যাই হোক আমার ওই 5,000 টাকা থেকে আমি তাকে খাওয়াই, আমি নিজে খাই, খাওয়ার পরে এখন আমার তো রাতে থাকতে হবে, কই থাকবো? আমি আমার স্কুল ফ্রেন্ড একজনের বাসায় যাই রাত্র 12:30 গিয়ে তাকে নক করি, হয়তো সে ঘুমিয়ে গেছিল, সে বুঝতে পারে নাই। পরে আমি চলে যাই, আমি যেহেতু এসএসজি তারো ব্যাচ, আমাদের ফেসবুকে একটা গ্রুপ আছে ঢাকাস্থ এসএসজি তারো, ওইটার আবার অ্যাডমিনের দায়িত্ব ছিলাম আমি। তো আমি ওই সুবাদে ওই ব্যাচেরই আমার একটা গ্রুপ থেকে একটা ফ্রেন্ড পরিচয় হয়েছিল, ওরে ফোন দিয়ে বলে বন্ধু আজকে তোমাদের বাসায় থাকবো। এই ঘটনা কিন্তু জুলাই অভ্যুত্থানের পরে,
2: আচ্ছা
0: 24-এর পরে, 25-এ এই ঘটনা। তো ওই সময়টাতে একটা অপরিচিত লোক একটা বাসায় যাওয়া কিন্তু ঝামেলা ছিল, কোন রাজনৈতিক দলের ছিল, পালাচ্ছে এরকম কিছু একটা হয়তো। তো ওই বন্ধু আমাকে সেই ওর বাসায় পৌঁছাতে পৌঁছাতে আমার প্রায় 3:45 তখন সে আমাকে তার বাসায় নিয়েছে, 2 দিন আমি ওখানে ছিলাম। থেকে এরপরে আমি ওই যে প্রথমে যে আমার স্কুল ফ্রেন্ডের বাসায় গেলাম ওর সাথে কন্ট্যাক্ট করে আমি ওর বাসায় যাই। এর মাঝখানে এই যে 9 তারিখে আমি এই ঘটনাটা ঘটে, 10 তারিখে আমি আমার বোনকে ফোন দিই আমার অন্য একটা সিম থেকে, আমার নিজের নামে যে সিম আছে সেই সিম আমি ইউজ করতেছি না, সিমটা ফোন দিয়ে বলি যাপু আমি তো একটু সমস্যায় পড়ে গেছি, আমি ঢাকার বাইরে আছি, তা আমার জন্য টেনশন করো না, আমি দোয়া করো আমার জন্য। এই লাস্ট আমার বোনের সাথে কথা। এই ঝামেলার জন্য যেহেতু ওইখান থেকে একটা প্রেশার ফ্যামিলি পর্যন্ত চলে গেছে, এখন আমার ফ্যামিলির সাথে কারোর সাথে কোনো যোগাযোগ হয় না, তো বলে আমি ওখান থেকে চলে গেছি। এর মাঝখানে আমি চলে গেছি হচ্ছে চট্টগ্রামে,
2: আচ্ছা
0: চাকরির জন্য। আমার কাছে তখন কিন্তু ওই যে 5,000 টাকা, 5,000 টাকার মতো মাত্র,
2: তো খাওয়া দাওয়া
0: 2,500-3,000 টাকার মতো আছে, ওই টাকা নিয়ে আমি চট্টগ্রামে চলে গেছি। কয়দিন থাকবো, কি করবো না করবো, আমার মাথায় টেনশন নেই, আমার দরকার একটা চাকরি। গিয়েছি তো যার জন্য আমি গিয়েছি সেখানে আমি প্রায় তার সাথে 2.5 দিন আমার দেখাই হয় না, জাস্ট ফোনে কন্ট্যাক্ট। সে আমাকে একটা বাসায় রাখে, কিন্তু ওই বাসায় যারা ছিল তারা ওই দিন চলে, আমি ওই 2.5 দিন শুধু একা বসেছি একটা অপরিচিত জায়গা। ওখানে প্রায় 15 দিনের মতো আমি থাকি। তো ওই 15 দিন চট্টগ্রামের পানির সাথে আমি ওরা অ্যাডজাস্ট করতে পারিনি,
2: আচ্ছা
0: তো রান্না বান্না মানে হোটেলের পরিবেশগুলো আমার পছন্দ হতো না, চট্টগ্রামের বাসী আমাকে আবার ঘৃণা করেন না। আমি ওই 15 দিন যে ছিলাম ওই 15 দিনে মাত্র 2 বেলা আমি ভাত খাইছি, মনে আছে? শুকনো খাবার খাইতাম, মুড়ি কিনতাম, চানাচুর কিনতাম, বিস্কিট কিনতাম। তো ওই সময় আমার কষ্ট হইতো, কিন্তু অভ্যস্ত না তো আমি ওই চট্টগ্রামের ওই পানির সাথে না পারে। আমি যখন অসুস্থ গেছি হঠাৎ পরে আমি হচ্ছে ভাত খাইছি। এবার আমি যে আমি আবার চিন্তা করছি যে আমি ভাত খাবো, ভাত খেতে গেলে 100 টাকা খরচ হবে, 50 টাকার যদি মুড়ি নিয়ে আসি আমার তো 2 দিন চলে যাবে, এইভাবে আর কি হয়ে যেত। তো এরপরে আমি ঢাকাতে একটা সার্কুলার পাই, কোন একটা ফ্রেন্ডের মাধ্যমে সার্কুলার পাই যে একটা চাকরির জন্য। তো আমি চলে আসি ঢাকাতে, ঢাকাতে চলে আসার জন্য ফেব্রুয়ারির শেষ দিকেই মানে রমজান শুরু হবে ওই দিনে আমি ঢাকাতে চলে আসি। তো আমি ঢাকাতে চলে আসি, তখন আমার একটা মেসে থাকতে হবে, মেসে থাকতে গেলেও তো আমার একটা খরচ
2: টাকা লাগবে,
0: আমার তো এখন চাকরি নাই,
2: এর মধ্যে লোন আপনার কত?
0: এর মধ্যে আবার আমার প্রায় 3 লাখ টাকার মতো লোন। তো ওই যে বললাম যে একজন জানতো আমাকে বারবার নিষেধ করতো যে আমার ভালোবাসার মানুষ,
2: ভালোবাসার মানুষ আপনার,
0: তো ও আমাকে অনেক হেল্প করছে। তখন ও আমার ওই বাসার যে ভাড়া তারপরে খাওয়ার যে খরচ ও আমাকে এই টাকাটা ম্যানেজ করে দিয়েছে।
2: আচ্ছা
0: 2 মাসের মতো আমি ওই মেসে ছিলাম,
2: ঢাকায় থাকতো না?
0: হ্যাঁ ঢাকাতেই থাকতো।
2: আচ্ছা
0: ও আমাকে ম্যানেজ করে দিত, এর থেকে ওর থেকে ধার করে যেভাবে হোক আমাকে ম্যানেজ করে দিত, ও চাইতো যে আমি যেন একটু ভালো থাকি।
2: ভালোবাসার মানুষগুলো এমনই হয় না?
0: হ্যাঁ। তো এরপরে 2025-এর এপ্রিলের 19 তারিখ তো ওর বাসা থেকে হচ্ছে অনেক বিয়ের জন্য প্রেশার ক্রিয়েট করতেছে, আমিও এখন চাকরি করি না, আমিও তো এখন কিছু করতে পারতেছি না। পরবর্তীতে ও বাসা থেকে প্রায় 1,00,000-এর মতো একটা অ্যামাউন্ট নিয়ে আসে যে আমরা এখন কোথাও যদি যাই গেলে তো আমাদের থাকতে হবে, খরচ করতে হবে।
2: সে ঘর থেকে বের হয়ে গেল?
0: হ্যাঁ ঘর থেকে চলে আসছে। আমার ভালো,
2: আপনাকে অনেক ভালোবাসতো মানে একদম, নালে তো ঘর থেকে
0: চলে আসছে
2: টাকা নিয়ে চলে,
0: টাকা নিয়ে চলে আসছে।
2: কয় লাখ টাকা? 1,00,000 টাকা। আচ্ছা তারপর?
0: তো এই যে 1,00,000 টাকা নিয়ে আসছে, তখন আবার আমাকে ওই যে টেলিগ্রাম গ্রুপে আমি প্রায় 3,00,000 টাকা দিয়েছি
2: যেখানে আপনাকে কোটিপতি বানা দিই,
0: ওরা আমাকে আবার একটা অফার দেয় যে আপনি 90% ডিসকাউন্ট, আমার তখন 5,00,000 টাকা দিতে হতো, 90% ডিসকাউন্ট দিয়ে মানে প্রায় 50,000 টাকা দিলে আপনার যে ডিসকাউন্ট অ্যামাউন্ট প্রায় 4,00,000 টাকা, বাকি প্রায় 10,00,000 টাকার মতো তুলতে পারবেন।
2: সর্বনাশ। তারপর
0: তো এখন আমিও চিন্তা করলাম যে যদি আমার তো 5,00,000 টাকার কথা ছিল, 50,000 টাকাতে যদি হয়ে যায়
2: আলহামদুলিল্লাহ,
0: সব টাকা আমি পেয়ে যাচ্ছি, আমার যত ঝামেলা আছে আমার যে এখন লুকিয়ে থাকতে হইতেছে এটা আর করা লাগতেছে না, আমি একটা ব্যবসা করতে পারবো,
2: টাকাও দিয়ে দিব, ওই
0: টাকাও আমার হাতে ক্যাশ থাকবে, আমি একটা ব্যবসা করতে পারবো।
2: এটা বউকে বলছেন আপনি?
0: হ্যাঁ, ওনাকে আমি বলছি।
2: হ্যাঁ, তারপর
0: বলে
2: নতুন বউ আপনার?
0: হ্যাঁ, ও তো আগে থেকেই জানতো এই বিষয়টা, ও শুনে পরে বলতেছে তুমি টাকা দিবা, আবার যদি 50,000 টাকাও যদি খেয়ে দেয়।
2: হ্যাঁ হ্যাঁ, ঠিকই,
0: স্বাভাবিক,
2: তার চিন্তা তো ঠিকই আছে।
0: পরে বলতেছে যাও ফিসাবিল্লাহ দিয়ে দাও। ও চিন্তা করছে যে ও তো ঝামেলায় আছে, ঝামেলা থেকে মুক্ত হয়ে যায় 50,000 টাকার বিনিময়ে।
2: আচ্ছা, আরে
0: একটা
2: কি বলবো,
0: মানে যেহেতু একটা অপরচুনিটি দিছে, দেখি আমরা, আমরা তো পজিটিভ থিংকে চলে গেছি। তো আমি ওখানে আবার 50,000 টাকা দিই, প্রায় 3.5 লাখ টাকা সর্বমোট।
2: হুম
0: হুম, দেওয়ার পরে ওরা আমাকে বলে যে আমার যে ডিসকাউন্ট যে অ্যাপ্লাইটা ছিল অফারটা, ওই অফারটা ক্যান্সেল হয়ে গেছে। তো তখন আমি ওকে বললাম যে আপনি তো আমাকে আগে বলেন নাই যে ডিসকাউন্ট অফার শেষ, আপনি আমাকে বলছেন ডিসকাউন্ট অফার আছে, এই জন্যই তো আমি আপনাকে টাকা দিছি, তা আপনি আমাকে এখন এই বিপদে ফেললেন কেন? পরে ওদের সাথে একটু তর্কাতর্কি বকাবকি যা হোক,
2: লাভ নাই, এগুলো তো আর কিছু করার নাই, যোগাযোগ করবে না, সব ব্লক করে দিবে।
0: পরে হচ্ছে ওই ঝামেলা থেকে শেষ,
2: তো গেল 50,000,
0: এখন আবার গেছে 50,000, এখন আমার কাছে ক্যাশ আছে মাত্র 50,000। এখন এই 50,000 টাকা দিয়ে আমি কি করবো? আমার তো চাকরি বাকরি নাই, এই যে ও চলে আসছে, এখন আমাদের তো দুজনের একটা বাসা লাগবে থাকবে। তো আমি আমার এক ফ্রেন্ডকে ফোন দিয়ে বলছি যে আমার 1 ঘন্টার মধ্যে বাসা ম্যানেজ করে দিতে হবে, কিভাবে দিব আমি জানি না।
2: গাজীপুরে?
0: গাজীপুরে না, গাজীপুরের বাইরে আমি নামটা বলবো না।
2: আচ্ছা, দরকার নেই,
0: মানে
2: ঠিক আছে।
0: তো পরবর্তীতে হচ্ছে ও 1 ঘন্টার মাথায় আমাকে একটা বাসা ম্যানেজ করে দেয়, যদিও বাসাটা পছন্দ হয় না, কিন্তু কি করার, ইমার্জেন্সি আমার লাগবে, মাসের 20 তারিখ কে বাসা দিবে? তো আমি 3,000 টাকার একটা বাসায় উঠি, ওইখানে থাকি প্রায় 2 মাসের মতো, আমি বাসায় বসে আমি চাকরি খুঁজতেছি। তো আমার তো এক্সপিরিয়েন্স সব সেলস, এর বাইরে তো আমি যাইতে পারতেছি না কোথাও। তো পরবর্তীতে আমার একটা টিচার, যদি আমি ওনাকে বড় ভাইয়ের নজরে দেখতাম, ভাই বলতাম সবসময়, পরে আমি ওনাকে বললাম যে ভাই আমি তো এখানে আসি এতদিন যাবৎ, কারণ আমার তো একটা চাকরি বাকরি লাগে, আমার তো বেকার বসে আছি আমি। পরে উনি আমাকে একটা লোকেশন দিল, এখন আমি যেখানে জব করতেছি স্কুলের, যে তুমি এখানে যাও, বা আমি ওই স্কুলের ডিরেক্টরকে ফোন দিচ্ছি, আমিও তো ডিরেক্টর, আরেকজনকে ফোন দিচ্ছি, ও কথা বলে দিবে। তো ওই স্কুলের ডিরেক্টর একজন আমাকে ফোন দিয়ে প্রায় 17 মিনিটের মতো কথা বলে, ওই ডিরেক্টর স্যার বা ঢাকার সিটি স্টুডেন্ট ছিল, কথা শেষ করে আমাকে বললো যে আমার লাইফের মূল্যবান 17 মিনিট আমি তোমার পিছনে নষ্ট করছি, তাহলে মানে এটার রিপ্লাইটা যেন পজিটিভ হয়।
2: বাহ বাহ, ভেরি,
0: তুমি নেগেটিভ কোনো রিপ্লাই দিও না, আমি চিন্তা করবো যে তুমি আসবা আমার এখানে, এরকম যেন
2: আপনার কথায় আসলে সন্তুষ্ট হয়েছে।
0: হ্যাঁ, পরবর্তীতে আমি ওখানে জয়েন করি, তো ওখানে জয়েন করে আমি এখন পর্যন্ত আমি ওইখানেই আছি আলহামদুলিল্লাহ। আমি আমার ওয়াইফকে নিয়ে খুব ভালো আছি, ও আমার ওয়াইফও যেহেতু বাসায় একাই থাকে, ওর বোরিং লাগে, যার জন্য ও এখন স্কুলে জব করে, আমরা দুজনেই স্কুলে জব করি।
2: আর ওই লোনের টাকা কি?
0: লোনের টাকা এখনো দিতে পারিনি, তবে আমি এখন যেহেতু টুক অল্প ইনকাম করতেছি, আমার সংসার চালিয়ে তো ম্যানেজ করতে হবে,
2: কঠিন ব্যাপার।
0: তো আস্তে আস্তে করে আমি কিছুটা গুছিয়ে, আমি যার থেকে টাকাটা নিয়েছি তাকে অবশ্যই টাকাটা দিয়ে দিই,
2: অবশ্যই দায়মুক্ত হওয়াটা,
0: সেটা হোক 2 দিন আগে আর পরে,
2: দুনিয়া কয়দিনের এটা তো পড়তে হবে।
0: তো শেষ পর্যায়ে আর একটু অন্য একটা লাইনে,
2: সময় শেষ হয়ে আসছে,
0: তো ওই যে আমি 2020-এর দিকে নগদে চাকরি করতাম, ওই সময়ে আমি নগদের চাকরির পাশাপাশি দুটা টিউশন করতাম, দুইজনই হচ্ছে এসএসসি স্টুডেন্ট ছিল, টেস্ট পরীক্ষার পরে 3 মাসের যে সময় থাকে ওই সময়টাতে আমি অ্যাকাউন্টিং, ম্যাথ আর ইংলিশ এই 3টা সাবজেক্ট দেখতাম, তো পড়াতাম। তো পড়াতে গিয়ে আমার ওই স্টুডেন্টকে আমি কন্টিনিউ বলতাম তুমি এই সন্ধ্যার সময় মানে ভোর রাতে কেন পড়ো না, তো ও মাঝে মধ্যে ভোর রাতে উঠে পড়তো। এখন আমি আমার যে স্টুডেন্ট আছে তাদেরকে আমি বলি যে তোমরা ভোর রাতে উঠে পড়বা, ভোর রাতের পড়াটা কিন্তু বাচ্চাদের মনে থাকে ভালোই, আমি নিজেও এটা করে দেখেছি। তো ওই স্টুডেন্টকে যখন আমি বললাম যে ভোর রাতে উঠে পড়বা, ও একদিন ভোর 4টার সময় ঘুম থেকে উঠছে, উঠে পড়তে বসছে। হ্যাঁ, ও তো আমাকে কন্টিনিউ বলে যে স্যার আমি বিকে ভোর রাতে উঠে পড়ি, আমি বিশ্বাস করি না, এই জন্য ও আমাকে ফোন দিছে। হ্যাঁ, আমি ফোন আর রিসিভ করি নাই, রিসিভ না করে করাতে ও আমাকে একটা টেক্সট করছে ফোনে যে স্যার আপনি তো বিশ্বাস করবেন না আমি যে পড়তে উঠছি, আমি তো পড়তে উঠছি দেখেন। তো ওই স্টুডেন্টের সাথেই হঠাৎ করে একটা ভ্যালেন্টাইন ডেতে আনফর্চুনেটলি আমি একটা ভ্যালেন্টাইন ডে উইশ করে ফেলি।
2: আচ্ছা,
0: তো ওই সময় তো আমারও বয়স কম, স্টুডেন্ট তো উঠতি বয়সী, তো দুজনের একটা উইকনেস।
2: আপনি যে পুরান প্রেমে ফিরে আসলেন, এখন তো ভাবি তো এই প্রোগ্রাম দেখবে, এখন এটা
0: আমি ওনার সাথে বিষয়টা শেয়ার করেছি যে এরকম একটা
2: ঘটনা ছিল, বিশেষ করে দিই। তারপর আপনি ভ্যালেন্টাইন উইশ করার পর কি
0: হলো? উইশ করার পর হঠাৎ করে দুজনের মধ্যে একটা কিছু হয়ে গেল, মানে একটা রিলেশন হয়ে গেল। তো হওয়ার পরে যখন ওর ফ্যামিলি জানতে পারে তখন আমাকে ডেকে নেয় যে ঠিক আছে যেহেতু পছন্দ করছো তো ফ্যামিলি নিয়ে আসো, অন্তত পক্ষে আক্ত করে রাখো। পরে ওর মতো পড়াশোনা করে তুমি তোমার মতো সেটেল হও, পরে তুমি ওর তুলে নিয়ে যাও, ভালো একটা অফার করছে। কিন্তু তো আমি তো ছোট, আমার ইনকাম কম, তখন ওই সময় তো আমার পক্ষে যতই সে মানে ওয়াইফ শ্বশুর বাড়ি থাকুক নিজের তো ইচ্ছা করবে যে একটু কিছু করি, তো ওই অ্যাবিলিটিটা আমার ছিল না থাকার কারণে আমি ওনাদেরকে বলি আমার সময় লাগবে, কিন্তু ওনারা স্বাভাবিক যেহেতু এরকম একটা ঘটনা এই বয়সে চলে আসছে মেয়ে তো একটা দুর্ঘটনা ঘটাই দিতে পারে, এই জন্য ওনারা আমাকে ওইভাবে সময় দিচ্ছে না, বলছে তোমার ফ্যামিলি নিয়ে আসো এরপর সময় দিব। তো আমি আর ফ্যামিলি নিয়ে যাই নাই। এর মাঝখানে আমার ওই মানে স্টুডেন্ট বলো না, আমার যেই প্রেমিকা ওর সাথে হচ্ছে আমার কোনো একটা বিষয় নিয়ে কথাবার্তা একটু কম হইতো, তো এই ইগনোরেন্সটা আমি নিজে তৈরি করছি যে ওর তো উঠতে বসে, তখন আমার ভিতরে একটা কাজ করছে
1: ইগনোর করতে নরে যে চলে যাক।
0: হ্যাঁ, আমি এই জিনিসটা চিন্তা করছি ওর তো বয়স কম, ও তো যদি একটা ভুল করে ফেলে বা আমার তো এখন বয়স কম, আমি যদি একটা ভুল করে ফেলি তো ওই ইগনোর করা শুরু করি। এর সুবাদে ও পরপর প্রায় দুইবার হচ্ছে সুইসাইড অ্যাটেম্প্ট করে।
1: ওরে বাবা, তো কঠিন,
0: মাত্র একটা এসএসসি স্টুডেন্ট সে এটা করে ফেলে
1: এই প্রেমের আপনার জন্য।
0: হ্যাঁ,
1: তারপর
0: তো ওই সময়ে ও যখন হসপিটালে ভর্তি থাকে তখন ওর সম্পূর্ণ ফ্যামিলির মানে কি বলে 14 গোষ্ঠী সবার সামনে বলে ফেলছে যে বিয়ে করলে আমি স্যারকেই করবো আর কাউকে করবো না।
1: আচ্ছা, ও বলতেছে স্যারকেই বিয়ে করবো,
0: মাত্র এসএসসি দিবে এটা চলে আসছে। হ্যাঁ, অবশ্যই আমার দিক থেকেও হয়তো বা এরকম কিছু ছিল, আমি তাকে ভালোবাসছি,
1: আপনিও একটা প্রশ্ন
0: দিয়ে হয়ে গেছে, প্রশ্ন চলে আসছে হয়ে গেছে, যেহেতু দুজনেরই বয়স কম। তো ওর ফ্যামিলি থেকে যখন আমাকে কল করে যখন হসপিটালে, তখন আমি ওই কলটাও ইগনোর করি যে আমি এখন হসপিটালে গেলে যদি আনফরচুনেটলি আমাকে বিয়ে করে দেয় তো আমি কি করবো তখন। তো ওই জিনিসগুলোতে আমি হচ্ছে ওরা ইগনোর করি। তো এখন তার সাথে আমার কন্ট্যাক্ট হয় না, তো ওই সময় তার কাছে কিন্তু আমি প্রতারক হয়ে গেছি স্বাভাবিক। আমার সাথে যেমন একটা মেয়ে টাকা নিয়ে ছলনা করছে আমিও প্রতারণার শিকার হয়েছি, ও একটা প্রতারণার শিকার হয়েছে, এখন স্বাভাবিক ওর মনে কিন্তু এখন আমার জন্য ঘৃণা, আমার জন্য এখন ভালোবাসা নাই, যেটা ছিল এটা এখন আর নাই। তো যাই হোক, এখন সে আলহামদুলিল্লাহ ভালো আছে, তার একটা ছেলে আছে, স্বামী সংসার নিয়ে ভালো আছে, আমি দোয়া করি সে ভালো থাকে।
1: কথা না তখন
0: কথা হয় না, হঠাৎ করে হয়তো বা আমি নিজের থেকে একটু নক করি মানে মেসেঞ্জারে নক করি, খুঁজে খুঁজে নক করি, খোঁজ খবর নেওয়ার জন্য,
1: শুনে করা উচিত তার হাজবেন্ড রয়েছে না, তার সংসার,
0: তো ওই রকম আর আগের থেকে হয় না, জাস্ট ভালো মন্দ কেমন আছে
1: দোয়া করবে
0: এতটুকু। তো আমি দোয়া করি আল্লাহ পাক তাকে যতদিন বাঁচা রাখে সে ভালো থাকুক, আর যদি সে পারে, আমি আপনাদের মাধ্যমে বলতে চাই, যদি সে পারে আমাকে যেন ক্ষমা করে দেয়, তার ফ্যামিলিও যেন আমাকে ক্ষমা করে দেয়।
1: চমৎকার। আচ্ছা,
0: আর আমি আলহামদুলিল্লাহ
1: আপনার বর্তমান ভাবি ভালো আছে? তো
0: আলহামদুলিল্লাহ ভালো আছে, আমি মনে করি যে আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক আমাকে এমন একজন ওয়াইফ মিলিয়ে দিয়েছে, মানে তার বর্ণনা দিয়ে আমি শেষ করতে পারছি।
1: ওটা আমরা আরেকটা প্রোগ্রামে শুনবো
0: ইনশাআল্লাহ, আরেকটা প্রোগ্রামে শুনবো।
1: আচ্ছা, প্রোগ্রাম আমরা একদম শেষ পর্যায়ে, আপনি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান? আপনি আমাকে অফ ইয়ারে বলছিলেন যে আপনার বাবা মার কথাটা যে বুঝতেন না, আপনি বলেন।
0: তো দর্শকদের জন্য আমার রিকোয়েস্ট থাকবে, বাবা মা যতদিন বেঁচে আছে বাবা মাকে সময় দিন, বাবা মার সাথে সময় কাটান, বাবা মাকে কখনো ইগনোর করবেন না। বাবা মা আপনার ভালোই চায়, কোনো বাবা মা সন্তানের খারাপ চায় না। তো বাবা মা কোনো কিছু বিষয়ে শাসন করলে শাসনটাকে কখনো চিন্তা করো না অতিরিক্ত, একটু বেশি অতিরিক্ত না, এটা মনে করবেন আপনার ভালোর জন্য করতে,
1: ভালোর জন্য করছে।
0: আর দ্বিতীয়ত হচ্ছে এই যে আমি যেমন টিউশন করতে গিয়ে একটা রিলেশনে জড়াই গেছি, যারা টিচার আছেন টিচিং প্রফেশনে আছেন, আমিও এখন টিচিং প্রফেশনে আছি, তো এই জিনিসগুলো আপনারা একটু এড়িয়ে চলবেন,
1: এগুলো আসলে ঠিক না,
0: এগুলো ঠিক না।
1: শিক্ষক এবং
0: জিনিসটা হচ্ছে
1: স্টুডেন্টের সম্পর্কটা
0: প্রফেশনের সাথেও একটু যায় না, তখন বদনামটা প্রফেশনের হয়ে যায়
1: সবার উপর এসে পড়ে।
0: একজন আমি যেমন আমি ভুল করছি এখন আমার জন্য কিন্তু সবার বদনাম হবে।
1: রাইট রাইট।
0: আর তৃতীয়ত হচ্ছে এই যে ফ্যামিলির ভাই বোন, যে আমার সাথে যে জিনিসটা হয়েছে যে আমাকে চোর বলে হচ্ছে আখ্যায়িত করছে, তো ফ্যামিলির মানুষগুলোকে মানে আপনার যখন টাকা থাকবে তখন দূর সম্পর্কের আত্মীয় আপনার কাছে এসে জিজ্ঞেস করবে আপনি কেমন আছেন, কিন্তু আপনার কাছে যখন টাকা থাকবে না তখন আপনার নিজের মায়ের পেটের ভাই এসে জিজ্ঞেস করবে না যে কিছু খাইছিস। তো এই জিনিসটা চিন্তা করবেন। আর একটা বিষয় হচ্ছে এই যে অনলাইনে আমি যে বেটিংয়ে আসক্ত হয়ে গিয়েছিলাম, গিয়ে এখন আমি একটা বিপদের মধ্যে আছি, এই বেটিংগুলো থেকে যতটুকু সম্ভব আপনারা দূরে থাকবেন, কারণ এই বেটিং স্যার আমাকে শেষ করে দিয়েছে। আমি কিন্তু ভালো ছিলাম, আমি যখন রবিতে চাকরি করতাম আমি মোটামুটি মাসে প্রায় 30-35-40,000 টাকা ইনকাম করতাম, ভালো চলতো আমার, তখন আমি বিয়ে করি নাই। তো এই জিনিসগুলো আমাকে লোভের মধ্যে নিয়ে গেছে, আর আমার সেই রাগ যে আমার ভাইয়াকে আমি সব টাকা দিয়ে দিব। হ্যাঁ, রাগ থাকা ভালো, জেদ থাকা ভালো, সেটা আমরা হালাল পন্থায় চেষ্টা করবো, হারাম কখনো সুখ দেয় না, হারাম পন্থায় গেলেই ওইটা আপনি বিপদে পড়বেন, যেটা আমি পড়ছি, আমি বাস্তব প্রমাণ।
1: ওকে, তরিকুলকে অনেক ধন্যবাদ, এবং শেষে অনেক সুন্দর সুন্দর কথা বল।

0: এবং উপদেশগুলো খেয়াল রাখবেন, এবং মোবাইল প্রতারণা এটা কিন্তু ভয়ঙ্কর একটা আকার ধারণ করেছে, এখান থেকে একদম সাবধানে থাকবেন। আর তরিকুলের উপদেশগুলো আমরা শুনলাম, আর আমি তরিকুলকে একটা উপদেশ দিতে চাই। আমি পুরো গল্প শুনে দেখলাম যে তরিকুল অনেক চাকরি পাল্টিয়েছে, একটার পর একটা খালি চাকরি করছে। তাই এই জিনিসটা তরিকুলের জন্য আমার পরামর্শ থাকবে যে আপনি এখন যে জায়গায় চাকরি করছেন, আপনি ইনশাল্লাহ মন দিয়ে একটা জায়গায় লেগে থাকেন। এই এতগুলো চাকরি চেঞ্জ করেছেন, এটাও কিন্তু ক্যারিয়ারের জন্য খারাপ। হ্যাঁ, আপনি যদি একটা জায়গায় ঠিকভাবে থাকতেন, আপনি এখন দেখতেন যে আপনার চলে যেতেন। আপনি রবি, এয়ারটেল, এরকম বড় বড় কোম্পানিগুলোতে চাকরি করেছেন, নগদের মতো জায়গায়, বাংলালিংকে। তা আমি আশা করবো যে আপনি একটু স্থির হবেন, আপনি আপনার বউকে অনেক ভালোবাসেন, এবং আপনার ওয়াইফ কিন্তু মাথায় রাখবেন যে একটা ঘর ছেড়ে সে কিন্তু আপনার জন্য ছুটে এসছে। আপনার হয়তো আরো গল্প আছে যে ছুটে আসলো, এখন তারা মেনে নিয়েছে কিনা, আমি এদিকে যেতে চাই না, আমাদের প্রোগ্রাম নীতি দীর্ঘ হয়ে গেছে। বউকে সম্মান করবেন, আপনার ওয়াইফকে, আর চাকরিটা কন্টিনিউ করেন, হ্যাঁ, সুন্দর করে। ওকে, আর কিছু
1: ভাই, আর একটু সেটা হচ্ছে, 2025-এর 9 ফেব্রুয়ারি থেকে আমার ভাই বোন কারোর সাথে আমার যোগাযোগ হয় না।
0: আচ্ছা,
1: তো জিনিসটা, আমি প্রতিদিন রাতে ঘুমানোর সময় তাদের কথা মনে করে একটু হলেও কান্না আসে।
0: আচ্ছা, আপনার মনটা
1: তো, আমার ফ্যামিলির, আমার ভাইয়া আপুরা যদি আমার এই শোটা দেখে থাকেন, আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, আমি ভুল করেছি, আপনারা কষ্ট করে আমাকে ক্ষমা করে দিবেন, আপনাদের ঋণ আমি কখনোই শোধ করতে পারবো না, আপনারা আমাকে ক্ষমা করে দিবেন, যদি সম্ভব হয় আমাকে আবার আপনাদের কাছে এনে নেবেন।
0: চমৎকার, আমি খুব খুশি হলাম আপনার এই কথায়। আপনি এখন তাদের সাথে মিশতে চাচ্ছেন আর কি?
1: জি।
0: ওকে, তরিকুল তার ভাই বোনদের সাথে আবারও মিলিত হতে চায়। ভাই বোনদের সম্পর্ক আছে, আসলে যত কিছু বলি রক্তের সম্পর্ক, এটা সে রাতে ঘুমার আগে তার কান্না আসে, এই জিনিসগুলো আমাকেও খুব ভাবালো, যে খুব খারাপ লাগে শুনলে। তো চমৎকার তরিকুল, আপনি খুবই ভালো একজন মানুষ, আপনার সাথে কথা বলে ভালো লাগলো, এবং আপনার জীবনের গল্পটার মধ্যে নানা রকম বাঁক আছে, আপনি কষ্ট করেছেন, ছোটবেলা ক্লাস 7 থেকে আপনি স্ট্রাগল করে আসছেন, নানা রকম ছোট বড় সব রকম চাকরি করে আজকে এই জায়গায় আসছেন। আমি আপনার প্রতি শুভকামনা রইল, আপনার জন্য আমি দোয়া করি, এবং ইনশাল্লাহ আপনার ফ্যামিলিও আপনাকে কাছে টেনে নিবে, ইনশাল্লাহ আপনাদের আবার মিল হোক। আর জীবনটা ক্ষণিকের, খুব ছোট একটা জীবন, এই জীবন অনেক সুন্দরভাবে যতদিন বাঁচিয়ে আমরা আমরা সৎ পথে থেকে সুন্দরভাবে জীবনটা পালন করবো। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য।
1: রেডিও ঢাকাকেও অসংখ্য ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য, আমার জীবনের গল্প বলার সুযোগ করে দেওয়ার জন্য, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
0: ওকে, প্রিয় দর্শক, আজকে জীবন গল্প অনুষ্ঠান থেকে আমি মুকুল বিদায় নিচ্ছি। আবারও অন্য পর্বে আরও কোনো শ্রোতা, মানে অন্য কোনো অতিথি নিয়ে আবারও আপনাদের সাথে কথা বলবো। আর আপনাদেরকে বলছি যে এই প্রোগ্রাম কিন্তু আমার একার প্রোগ্রাম নয়, এই প্রোগ্রামের মাধ্যমে আজকে ওর গল্প থেকে কিন্তু আমরা অনেকগুলো জিনিস শিখলাম এবং অনেক কিছু বেরিয়ে আসছে, এবং আমরা চাই যে আপনারাও এসে আমাদের স্টুডিওতে আপনাদের গল্পটা বলেন। আপনার যদি কোনো সাফল্যের গল্প থাকে, আপনি সেই সাফল্যের গল্পটা আমাদের সাথে শেয়ার করতে পারেন, সেখান থেকে আমরা অনেকে অনুপ্রাণিত হব। আপনার কোনো দুঃখের গল্প বলতে পারেন, কিংবা তরিকুলের গল্পটা কিন্তু একটা না কোনো গল্প ছিল না, তার বিচ্ছিন্ন ছড়ানো ছিটানো সিনেমার সিকোয়েন্সের মতো কতগুলো গল্প ছিল, আপনি এইভাবেও কিন্তু গল্প বলতে পারেন। ওকে, আর আপনি যদি কখনো মনে হয় যে খুব হৃদয় বিদারক কোনো গল্প বলবেন, কিন্তু আপনি নিজেকে ক্যামেরার আড়ালে রাখতে চান কিংবা মুখটা ঢেকে রাখতে চান, আমরা সেভাবেও আপনার গল্প শুনতে চাই। আপনি কেউ যদি এরকম আসতে চান যে খুবই হৃদয় বিদারক গল্প, কিন্তু আপনি আপনার মুখ দেখাতে চাচ্ছেন না, আমরা সে ব্যবস্থা করে দিব, আপনাকে অসুবিধা নাই, আপনি সেভাবে এসেও গল্প বলতে পারবেন। ওকে, আজকে আর বাড়াচ্ছি না, আজকের মতো আমি বিদায় নিচ্ছি। মুকুল, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং সবসময় ঢাকা FM এর সাথেই থাকুন। ধন্যবাদ।
2: জীবন গল্প সিজন 2, যার শেষটা কেউ জানে না। সবার সাথে 90.4

0: মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666।
1: শরীরের যত্নের মতো মনের যত্ন সমান জরুরি। সবসময় হাসি খুশি থাকলেই যে কেউ ভালো আছে এমনটা নয়, তাই নিজের অনুভূতিকে গুরুত্ব দিন। প্রিয় মানুষের সঙ্গে কথা বলুন, প্রয়োজন হলে সাহায্য চাইতে দ্বিধাবোধ করবেন না। মনে রাখবেন, মানসিক সুস্থতা দুর্বলতা নয়, সচেতনতার পরিচয়। নিজের মনকে ভালো রাখুন, ভালো থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: স্যার ডেকেছেন স্যার।
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না
0: স্যার। আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে তাহলে তাদের সাথে যোগাযোগ করেন
0: স্যার? যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: শুনছেন ঢাকা FM 90.4।

0: মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন, স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666।
1: You're listening to Taka FM 90.4.

0: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
1: আচ্ছা,
0: সব থাকবে, তুমি আমি মনমাতানো মিউজিক আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
1: এই কথা তো, চলো এখনি।
0: কিভাবে?
1: টিউন ঢাকা এফএম 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনি।
2: ঢাকা এফএম 90.4, এক নেশন এক স্টেশন।

0: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
0: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
0: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন, স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666।
1: আছে
2: কই?
1: ঢাকা এফএম টিউন করেন,
2: তারপর
1: পাবেন
2: কি
1: শান্তি।
3: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে, সময় কাটুকাটা আর কানে সুরে সুরে।
4: কান্ট্রিজ ফার্স্ট ফুল এইচডি এফএম স্টেশন ঢাকা এফএম

0: আপনার আসবো?
1: হুম, আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন, স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666।
1: আরে মামা, ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই। ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: কোথায় দেখেছি বলতো? ঠিক মনে পড়ছে না তো। খুব চেনা চেনা মুখখানি তোমার।
1: টাইম চেক, এখন সময় ভোর চারটা। 94.4

0: Rock FM 90.4
1: সারা দেশে
0: সবার সাথে সাথে
2: ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার সময় অনুযায়ী এখন শুনবেন ফজরের আজান।

0: ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার সময় অনুযায়ী এখন শুনবেন ফজরের আজান।
1: আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

রাস্তায় একটু অসতর্কতাই হতে পারে বড় দুর্ঘটনার কারণ। ট্রাফিক আইন মেনে চলুন, সিগনাল অমান্য করবেন না, গাড়ি চালানোর সময় মোবাইল ব্যবহার থেকে বিরত থাকুন, পথচারীরা চলাচলের জন্য ফুটওভার ব্রিজ ও নির্ধারিত জায়গা ব্যবহার করুন, আর বাইক চালানোর সময় অবশ্যই হেলমেট পরুন। আপনার সচেতনতাই পারে নিজেকে নিরাপদ রাখতে এবং অন্যের জীবন বাঁচাতে। নিরাপদ থাকুন, নিরাপদ রাখুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।